আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ সোমবার, 5ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 25শে মে 2026 খ্রিস্টাব্দ, 10ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। এখন সময় সকাল 5:58:40। আজকের অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টজ।

হৈমন্তী শুক্লার গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল আজকের বন্দনা অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। প্রথমে জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলায় আজ বৃষ্টিপাতের পরিমাণ 24 মিলিমিটার, দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড, সকালের আপেক্ষিক আর্দ্রতা 90, বিকেলের আপেক্ষিক আর্দ্রতা 65, বাতাসের গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার, ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং স্কুয়াল শক্তিশালী ভূমির বাতাস, এবং এই সময় আকাশ কিছুটা হলেও পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে 25 তারিখ অর্থাৎ আজ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলার পরে এবার উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 90 সেন্টিমিটার এবং বিকেলের আপেক্ষিক আর্দ্রতা 58, বাতাসের গতিবেগ ঘন্টায় 13 কিলোমিটার। এই সময় হালকা ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কোচবিহার জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের গতিবেগ ঘন্টায় 6 সেন্টিমিটার, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এবারে আলিপুরদুয়ার জেলার। আলিপুরদুয়ার জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের গতিবেগ ঘন্টায় 4 কিলোমিটার। এদিন মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এতক্ষণ শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী শিলিগুড়ি। এখন চাষবাসের টুকিটাকি।

0: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজ শুনবেন পাট লাগানো ও বীজ শোধন, এ বিষয় নিয়ে কিছু কথা। বলছেন দেবাশিস ঘোষ, সহকৃষি অধিকর্তা, বিষয়বস্তু বিশেষজ্ঞ, শিলিগুড়ি মহকুমা।
1: বর্তমানে পাট লাগানোর সময় চলছে, গত মার্চের মাঝামাঝি থেকে শুরু হয়েছে এবং এটা চলবে, আগামী এক দেড় মাস চলবে। কৃষক ভাইদের কাছে অনুরোধ, আপনারা সঠিক পাটের বীজটা আগে ক্রয় করবেন। সঠিক বলতে সার্টিফাইড বীজ, বাজারে যেগুলো সার্টিফাইড বীজ রয়েছে সেগুলোই দেবেন। পাট বীজ যে কোনো জায়গা থেকে কিনবেন না, বা দেখে কিনবেন, যারা প্রকৃত ডিলার সিডের তাদের থেকেই কিনবেন এবং সেই বীজটাকে অবশ্যই বাড়িতে নিয়ে এসে শোধন করবেন। কী দিয়ে শোধন করবেন? কার্বেন্ডাজিম অথবা ম্যাঙ্কোজেব দিয়ে শোধন করবেন। কার্বেন্ডাজিম 2 গ্রাম প্রতি কেজি বীজে, ম্যাঙ্কোজেব 2 থেকে 3 গ্রাম প্রতি কেজি বীজে সাথে মিশিয়ে ছড়িয়ে দেবেন। তারপরে ওটাকে ওভাবে মাখিয়ে রেখে পরের দিন লাগাবেন। আর পাট বপন করার জন্য কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সেটা কিন্তু যে লাইনে যেন বপন করা হয়। সেই লাইনে বপন করার জন্য আমাদের স্থানীয় সহকৃষি অধিকর্তা অফিস থেকে কিন্তু সিড ড্রিল দেওয়া হয়, 4 লাইনের বা 6 লাইনের দেওয়া হয়, সেটাতে কিন্তু পাট বপন করতে পারলে খুবই ভালো। তাছাড়া যদি মনে হয় যে কেউ লাইনে বপন কীভাবে করবেন, তাহলে একটা উপায় আমি কৃষক ভাইদেরকে বলবো, সেটা হচ্ছে প্রথমে ছড়িয়ে দিবেন জমিতে, তারপরে 10-15 পরে যখন পাট গাছগুলো হয়ে যাবে তখন আপনারা একটা লাইন বানিয়ে নিন, তুলে তুলে তুলে তুলে আগাছা তোলার মতো করে গাছগুলোকেও তুলে দিন, আগাছাও তুলে দিন, করে লাইন বানিয়ে নিন। এবং সেক্ষেত্রে 6 ইঞ্চি 6 ইঞ্চি গ্যাপে যদি লাইনটা বানাতে পারেন, পরবর্তীতে দেখবেন সেখানে কিন্তু জমির মাঝখান দিয়ে চলাফেরা করতে পারবেন এবং সেখানে কিন্তু রোগ এবং পোকার আক্রমণ হওয়া সময় বা আগে পরে আপনি কিন্তু সহজেই ওষুধ প্রয়োগ করতে পারবেন।
0: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠান আজ এ পর্যন্তই। নমস্কার।

आकाशवाणी। आकाशवाणी शिलीगुड़ी। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্যর বিষয় রিনাল ফেলিওর বা বৃক্কদ্বয়ের অকেজো অবস্থা। লিখেছেন ডাক্তার স্বপন কুমার মাঝি। মানুষের শরীরে যে দুটি বৃক্ক বা কিডনি থাকে, ওই দুটি যখন একই সাথে অকেজো হয়ে যায়, তখন তাকে আমরা রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওর বা বৃক্কের অকেজো অবস্থা বলি। এ প্রসঙ্গে বলা যায়, যখন একটিমাত্র বৃক্ক বা কিডনি অকেজো হয়, তখন অন্য কিডনিটি সুস্থ থাকলে পরিপূরক হিসাবে সমস্ত কাজ করতে পারে। তাই কিডনি ফেলিওর বলতে বৃক্কদ্বয়ের উভয়ের মানে অকেজো অবস্থা বোঝায়। অবশ্যই এই ফেলিওর বা অকেজো অবস্থা হলো আংশিক, কারণ বৃক্কদ্বয় সম্পূর্ণ অকেজো হলে মৃত্যু অনিবার্য। স্বাভাবিক অবস্থায় বৃক্কদ্বয়ের মধ্য দিয়ে শরীরের সমস্ত রক্ত প্রবাহিত হয়। ওই সময় বৃক্কের বিশেষ পর্দায় বা গ্লোয়ারিউলাসে পরিস্রুত হয়, রক্ত পরিস্রুত হয়। দূষিত পদার্থগুলি যখন যেমন ইউরিয়া, ক্রিয়াটিনিন প্রস্রাবের মধ্য দিয়ে নির্গত হয়, এই পর্দা বা গ্লোয়ারিউলাস ক্ষতিগ্রস্ত হলে বৃক্কের অকেজো অবস্থা শুরু হয়। এই অবস্থায় দূষিত পদার্থগুলি ঠিকমতো নিঃসৃত হয় না। অপরদিকে শরীরের জীবনী শক্তির উপর বিশেষ বিশেষ উপাদান যেমন প্রোটিন বা অ্যালবিউমিন, শর্করা প্রভৃতি নিঃসৃত হয়, শরীর দুর্বল হয়ে পড়ে। বৃক্কের অকেজো অবস্থা বৃক্কজনিত রোগের কারণেও হতে পারে, আবার শরীরের অন্যান্য অঙ্গের রোগের প্রতিফল হিসেবেও হতে পারে। বৃক্কজনিত রোগের মধ্যে অন্যতম হল নেফ্রাইটিস রোগ বা গ্লোমারিউলো নেফ্রাইটিস। সাধারণত গলার রোগ, টনসিল বা ফ্যারিঞ্জাইটিস বা চুলকানি, বা যা থেকে বীজাণু রক্তের মাধ্যমে সরাসরি বৃক্কদ্বয়কে আক্রান্ত করতে পারে। রাসায়নিক বিষক্রিয়ায় বৃক্কদ্বয় অকেজো হতে পারে, যেমন পারদ। মূত্রনালী পাথরে বা প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধিতে সম্পূর্ণভাবে বন্ধ হলে, টিবি বা ক্যান্সার রোগে আক্রান্ত হলে, বা ডায়াবেটিস রোগে বৃক্কদ্বয় অকেজো হতে পারে। অবৃক্কজনিত যেসব কারণে বৃক্কদ্বয় অকেজো হয়ে পড়ে, তার মধ্যে বিষাক্ত সাপের কামড়, রক্তচাপ বৃদ্ধি, হার্টের অসুখ, জন্ডিস প্রভৃতি অন্যতম কারণ। শরীরে বিরাট আঘাত বা শক লাগলেও এই অবস্থা হতে পারে। কখনো কখনো পেটে কেঁচোর উপদ্রব বা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াতে এই অবস্থা হতে পারে। বৃক্কদ্বয় যখন অকেজো হতে থাকে, তখন প্রস্রাবের পরিমাণ কমে যায়, প্রস্রাবের রং বাদামি রঙের ঘন হয়, দুর্গন্ধ বাড়ে, চোখের পাতা থেকে শুরু করে সারা শরীর ফুলে যায়, চোখের দৃষ্টি কমে যায়, অসম্ভব মাথা ধরা, বমি, হিক্কা, পেটের অসুখ ও মুখে চুলকানি হয়, বুকে সর্দি জমে, রক্তের চাপ বাড়ে, রোগী প্রলাপ বকতে থাকে, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে, শরীরে রক্তাল্পতা দেখা যায়। প্রথম আক্রমণে নেফ্রাইটিস রোগকে চিকিৎসা করিয়ে নিরাময় করে নিতে হয়, তাহলে বৃক্কদ্বয় আবার সক্রিয়, সতেজ ও স্বাভাবিক হয়। এই রোগ যদি পুরানো বা ক্রনিক হয়ে যায়, তখন শত চিকিৎসাতেও সম্পূর্ণ নিরাময় হয় না, বড়জোর ক্ষতিবৃদ্ধির গতি শ্লথ করা যায়। অকেজো বৃক্কের অবস্থায় সারা শরীরে যে ব্যাপক লক্ষণগুলি দেখা যায়, সেই সময় চিকিৎসকের পরামর্শে মেনে শরীরকে সুস্থ রাখতে হয়। বৃক্কের অকেজো অবস্থা বৃদ্ধি পেলে তখন ইউরিয়া, ক্রিয়াটিনিন প্রভৃতি দূষিত পদার্থ রক্ত হতে সরাসরি কৃত্রিম মেশিনের দ্বারা শরীর থেকে বের করা যায়। এই মেশিনকে ডায়ালিসিস মেশিন এবং এই পদ্ধতিকে ডায়ালিসিস বলে। প্রয়োজনে ঘন ঘন, এমনকি প্রায় রোজই ডায়ালিসিস দরকার হতে পারে। উন্নততর অবস্থায় নৈমিত্তিক ডায়ালিসিসের ক্ষেত্রে রোগী এই পদ্ধতি গ্রহণ করে সাথে সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। অন্যথায় অপরের সুস্থ কিডনি উপযুক্ত বিবেচিত হলে কিডনি ট্রান্সপ্লান্টেশনের বা প্রতিস্থাপন অপারেশন করেও নৈমিত্তিক ডায়ালিসিসের ঝামেলা এড়ানো যায়। তাহলে আরোগ্য আজ এ পর্যন্তই।

লোকগীতি শুনলেন কল্যাণ মিশ্রর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। এখন প্রত্যুষা।
1: সুপ্রভাত। রাসবিহারী বসু ভারতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অগ্রগণ্য বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্যতম সংগঠক। দিল্লিতে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর এক বোমা হামলায় নেতৃত্বদানের কারণে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করে, কিন্তু তিনি সুকৌশলে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নজর এড়াতে সক্ষম হন এবং ১৯১৫ সালে জাপানে

অন্যতম অগ্রপথিক ছিলেন। রামকিঙ্কর বেইজ জন্মগ্রহণ করেন 1906 সালের 25শে মে। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ মে মাসের চিঠির বিষয় রবি কিরণে। এ নিয়ে চিঠি লিখেছেন মমিতা দত্ত, আশ্রমপাড়া, আঙারকাটা, পারডুবি, জেলা কোচবিহার থেকে। ভোরের আকাশে যখন সূর্যের প্রথম আলো ধীরে ধীরে পৃথিবীর বুক ছুঁয়ে যায়, তখন চারপাশ যেন এক নতুন প্রাণের স্পর্শে জেগে ওঠে। অন্ধকার সরিয়ে সেই কোমল আলোক রেখা আমাদের মনে এনে দেয় নতুন দিনের স্বপ্ন, নতুন আশার বার্তা। আর ঠিক সেই মুহূর্তেই মনে পড়ে যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যাঁর সৃষ্টির আলো আজও আমাদের জীবনকে পথ দেখায়। রবিকিরণে বিষয়টি যেন শুধুমাত্র সূর্যের আলোকে নয়, রবীন্দ্র চেতনার গভীর আলোকময়তাকেও আমাদের সামনে তুলে ধরে। কারণ রবি নামের মধ্যেই মিশে আছে এক অনন্ত জাগরণের আহ্বান। সূর্যের কিরণ যেমন প্রকৃতিকে প্রাণ দেয়, তেমনই রবীন্দ্রনাথের সৃষ্টি মানুষের মননে জাগিয়ে তোলে সৌন্দর্য, প্রেম, মানবতা ও মুক্ত চিন্তার আলো। বৈশাখের সকাল মানেই এক অন্যরকম অনুভূতি। কৃষ্ণচূড়ার রং, কোকিলের ডাক, হালকা বাতাস আর মৃদু প্রভাতের আলোয় যেন প্রকৃতি নিজেই গেয়ে ওঠে রবীন্দ্রসঙ্গীত। কবিগুরুর জন্মজয়ন্তী আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার যত গভীরই হোক না কেন, আলোর পথ কখনোই হারিয়ে যায় না। তার কবিতা আমাদের ভাবতে শেখায়, তার গান হৃদয়কে স্পর্শ করে, আর তার দর্শন মানুষকে সত্যিকারের মানুষ হয়ে উঠতে অনুপ্রাণিত করে। আজকের ব্যস্ত যান্ত্রিক জীবনে রবি কিরণে যেন এক মুঠো নির্মল প্রশান্তি। এই বিষয় আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি প্রভাতই আসলে নতুন করে বাঁচার আহ্বান। সূর্যের আলো যেমন প্রতিদিন নতুনভাবে পৃথিবীকে আলোকিত করে, তেমনই রবীন্দ্রনাথের সৃষ্টি প্রতিদিন নতুন অর্থে উজ্জ্বল হয়ে ওঠে আমাদের হৃদয়ে। তাই আমাদের কাছে রবি কিরণে মানে শুধু প্রভাতের সূর্যালোক নয়, এ যেন কবিগুরুর সৃষ্টির অনন্ত দীপ্তি, যা যুগের পর যুগ ধরে মানুষকে আলোর পথ দেখিয়ে চলেছে। রবি কিরণে আলোকিত হোক আমাদের মনন, রবি কিরণে জেগে উঠুক মানবতার বোধ, আর রবির সৃষ্টির আলোয় চিরদিন ভাস্বর হয়ে থাকুন কবিগুরু। লিখেছেন মৌমিতা দত্ত, আশ্রমপাড়া, আঙারকাটা, পারডুবি, জেলা কোচবিহার থেকে। বিকাশ পণ্ডিত লিখছেন জিনন্দপুর, বলাগেড়িয়া, পূর্ব মেদিনীপুর থেকে। রাত্রির অন্ধকার সরিয়ে আলোকিত হয় চরাচর, সে তো রবির কিরণে। কিন্তু এ রবি কিরণের কথা তুমি বলতে চাওনি, তুমি বলতে চেয়েছ কবিকুল চূড়ামণি রবীন্দ্রনাথের কথা। পঁচিশে বৈশাখের অলৌকিক এক ভোর আর জোড়াসাঁকোর চারিদিক অনির্বচনীয় পুলকে ভেসে যাচ্ছে। গাছে গাছে ফুল, ফুলে ফুলে ওলি, ভোরের মৃদুমন্দ বাতাসে গাছের প্রতিটি পাতা দিব্য আনন্দে আত্মহারা। ততক্ষণে সেই প্রাচীন বটের ছায়ায় ঘাট বাঁধানো পুকুরের মুকুরে সাত রঙের সাত ঘোড়ায় চেপে মুখ দেখতে নেমেছেন সূর্যদেব। হয়তো তখন কোনো প্রাতঃস্নানকারীর মুখে উচ্চারিত হচ্ছে সেই আলোকস্পর্শী মন্ত্র, ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যতিম। আর এক জোড়াসাঁকোর মানুষজন দেখলেন এক দেব শিশুকে, অসম্ভব প্রভা নবজাতকের চোখে মুখে, তিনি রবীন্দ্রনাথ। অসম্ভব মেধায় ক্রান্তদর্শী মানুষটির অম্লান কিরণে বাংলা সাহিত্য, সমাজ, শিক্ষা আলোকিত হল। তার লেখনীর জাদুর স্পর্শে সাহিত্যের দিকে দিকে জ্বলে উঠল আলো। কবিতা, গল্প, গান, উপন্যাস, প্রবন্ধ, সাহিত্যের সর্বত্র তার অবাধ বিচরণ। সুখে দুঃখে, আনন্দে বিষাদে, উত্থানে পতনে তিনি নিত্য নতুন হয়ে ধরা দেন মানুষের মনে। তিনি যে ঘুম ভাঙানিয়া, সুখ জাগানিয়া, রবীন্দ্রনাথ সৃষ্টির সোনার কাঠি দিয়ে জাগিয়ে দিয়ে যান মন, রাঙিয়ে দিয়ে যান প্রাণ, তিনি আমাদের পথ দেখান। রবীন্দ্রনাথের অনুভূতি চিরকালের সম্পদ, যা বাঙালির নিজস্ব সত্তায় মিশে আছে, আলিঙ্গন করছে বিশ্বকে। রবীন্দ্রনাথ প্রাণের লাস্যে, গতির সচলতায়, অসংখ্য বন্ধনের মাঝে মুক্তির স্বাদ এনে দিয়েছেন। রবীন্দ্রনাথ আমার আমির শিকড়ে শিকড়ে প্রবহমান জীবন জয়ের মন্ত্র। রবিকিরণে বাঁশি বাজে আমার অন্তরে বাহিরে, জলে স্থলে সর্বভূতে আমি কান পেতে রই। একাকী সঙ্গীবিহীন অন্ধকারে আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কোন গোপন বাসীর কান্না হাসির গোপন কথা শুনিবারে বারে বারে

ঠাকুর, প্রণাম। লিখেছেন বিকাশ পণ্ডিত, জিনন্দপুর, বলাগেড়িয়া, পূর্ব মেদিনীপুর থেকে। সুজিত বণিক, ক্রান্তি শিশু তীর্থ বিদ্যানিকেতন, ক্রান্তিহাট, মালবাজার থেকে লিখছেন। প্রত্যুষের প্রাণ ভ্রমরা প্রত্যুষা, হে বিশ্ববরেণ্য কবি লহ প্রণাম। তব কিরণে মোরা উদ্ভাসিত, জগৎ সংসার আলোকিত, বিশ্বের সাহিত্যাকাশে তুমি উজ্জ্বল নক্ষত্র। গীতাঞ্জলি অলঙ্করণে সাহিত্যে নোবেল জয় করে দেশমাতৃকাকে করেছ সমৃদ্ধ সর্বত্র। তুমি কবিতা কাব্য রচনাবলীর স্রোতস্বিনী নদী, কবিপক্ষের সূচনা গন্ধরাজ, টগর, বেলি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, তরুরাজি, কিশলয়ে সুসজ্জিত প্রকৃতি, কবিপক্ষকে বরণ করবে সকলে। রবির কিরণে আজই আলোকিত সর্বত্র, ভারতীয় সাহিত্য সংস্কৃতি আজই হয়েছে সমৃদ্ধ। অমল দইওয়ালা, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, গোরা, কত ভাব বিহ্বলতা আলোক ছটা উৎকর্ষ সাধন করেছ বিশ্বভূমি, বিশ্বজনেরে দিয়েছ প্রাণ ভরিয়ে। তুমি দিয়েছ প্রেম প্রীতি ভালোবাসা সঙ্গীতে, সাহিত্যে, কথাও কাহিনীতে। বিশ্বভারতী শান্তিনিকেতনে আজও তোমার পদচারণ আমরা শুনতে যে পাই, তুমি আছো মোদের মুখ্য মাঝে, তুমি অনন্ত, তুমি অকৃপণ, তুমি রয়েছ মোদের হৃদয় মাঝারে। তোমার সঙ্গীত রস আস্বাদনে মনের কালিমা যায় বিলীন হয়ে। তুমি কবিগুরু, জাতীয় সঙ্গীত স্রষ্টা, তুমি নমস্য। ও আমার দেশের মাটি, আমার সোনার বাংলা, স্বদেশ প্রেমের ভাবনা, দুই বিঘা জমি, এতে তুমি উপেনের জীবনের করুণ কাহিনীকে যেভাবে অলঙ্কৃত করেছ তা তোমার সমাজের শোষণের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ। দেনাপাওনায় নিরুপমার করুণ কাহিনী তৎকালীন সমাজের কুসংস্কার, নারীদের প্রতি লাঞ্ছনার তীব্র চপেটাঘাত। পঁচিশে বৈশাখ আহা কি সরল অনুভূতি, সকালে শুভ্র বসনে, শুভ্র পুষ্পে, কবি পটে, করজোড়ে কবি বন্দনা, চিত্ত হয় বিগলিত, কি প্রশান্তি, তুমি রবে নীরবে হৃদয় মম। তব কিরণে মন প্রাণ হোক আলোকিত, তুমি মানবিকতার, ভালোবাসার, সংস্কৃতির, দেশাত্মবোধের, সচেতনতার, মূল্যবোধের মূর্ত প্রতীক। পুরাতন ভৃত্য দেবতার গ্রাস বিসর্জন রচনার মাধ্যমে সমাজে বিভিন্ন বার্তা দিয়েছ। কবি কিরণে চিত্ত যেথা ভয়শূন্য, বলাকা, পুরবি, গোরা, ঘরে বাইরে, চোখের বালিশ, শ্রেষ্ঠ ভিক্ষা, ছিন্নপত্র, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা, আরও নানাবিধ অনবদ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র, সমাজ তথা বিশ্ব আলোক ছটায় স্নাত হয়েছে। কবি তুমি শত সহস্র পথের দিশারি, তুমি মোদের কাণ্ডারি। কবিকে সশ্রদ্ধ প্রণাম জানাই। লিখেছেন সুজিত বণিক, ক্রান্তি শিশু তীর্থ বিদ্যানিকেতন, ক্রান্তিহাট, মালবাজার থেকে। মীরা দাশগুপ্ত বাবুপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন, এ মাসে আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথের জন্মমাস। তোমার বিষয়কে নিয়ে বলতে দ্বিধা নেই, আকাশের রবি আর বাংলা তথা দেশকাল ছাড়িয়ে বিশ্বের ঘরে ঘরে তার সৃষ্টির কিরণে আমরা তারই গান গাইতে চাই। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে। রবীন্দ্রনাথের সৃষ্টি আমাদের সারা জীবনের দোসর, তিনি আমাদের এক অভ্যাস। বিশ্বকবি একজন সত্যদ্রষ্টা ঋষি, রবীন্দ্রনাথ আজীবন তার ব্যবহারিক জীবনে, লেখায়, সুরও সৃষ্টিতে এক পরম সত্যের সন্ধান করে গিয়েছেন। সেই আরাধনার মূল ভিত্তি হল মানুষে মানুষে প্রেম, বিশ্বাস ও নির্ভরতা। রামেন্দ্রিক চর্চা আমাদের সমৃদ্ধ হতে সাহায্য করে, সব প্রজন্মকে একই সুরে বেঁধে রাখতে পারেন তিনি। ধমনী জুড়ে তাঁর সৃষ্টির কিরণ ছটা আমাদের মনের গভীরে শান্তি এনে দেয়। আমাদের জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্নের জবাব তিনি দিয়ে গেছেন, তার গল্প, কবিতা, গান, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদির মধ্যে দিয়ে। তাই কবি সমগ্র বিশ্বে তুলনাহীন। রবীন্দ্রনাথের সংলাপ কখনো নির্দিষ্ট সুরে বাঁধা থাকেনি, তা বিভিন্ন মানুষের বয়স, শিক্ষা, সামাজিক অবস্থান অনুযায়ী পরিবর্তিত হয়েছে। রবীন্দ্রনাথ দেশ ও জাতির প্রতি গভীর মমতায় জড়িয়ে থাকা একজন কবি, যিনি রাষ্ট্রের ও সমাজের যাবতীয় ঘাত প্রতিঘাতে আন্দোলিত একজন শুভৈষী মানুষ। তিনি সেই কবি যিনি নিজের দেশকাল ছাড়িয়ে জাতি ধর্মের গণ্ডি পার হয়ে বিশ্ব মানবের কল্যাণের চিন্তায় নিজের সৃষ্টি ও জীবন নিয়োজিত করেছিলেন। তিনি সমগ্র অর্থেই বিশ্ব

মানব ও বিশ্ববিবেক। আমাদের জীবন আজ রসবোধ, রুচিবোধ, স্বার্থপূর্ণ অর্থচেতনার দ্বারা শৃঙ্খলিত। বর্তমানে যে সংকীর্ণ মানসিকতা ও আক্রমণাত্মক সংস্কৃতি জীবনকে কিছুটা কলুষিত করেছে, তার আঘাত প্রতিহত হবে যথার্থ রবীন্দ্রচর্চায়। রবীন্দ্র সৃষ্টি আমাদের সম্পদ, তাই রবীন্দ্র সৃষ্টির কিরণে আমরা রবি কিরণে আজকের পটভূমিতে সৃজনশীল করে তোলা আমাদের বিশেষ প্রয়োজন। রবীন্দ্রনাথ আমাদের জীবনে চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি হয়ে আছেন, তাকে বিনম্র চিত্তে প্রণাম জানাই। লিখেছেন মীরা দাশগুপ্ত, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। আনন্দময়ী মুখোপাধ্যায় এম এম ঘোষ রোড কলকাতা থেকে লিখছেন, সেই শুরু করেছিলাম ছোট খোকা বলে অওয়া, এখনো যত পড়ি তত নতুন করে জানি আমার কবিরে। হে আমার চিরনির্ভর, আমার জীবন দেবতা, কবিগুরু তোমাকে আশ্রয় করে পথ চলা নিরন্তর, তোমাকেই পাথেয় করে একলা চলার পথের দুঃখকে জয় করেছি, জয় করার প্রেরণা পেয়েছি। কালের নিয়মে বেড়ে ওঠার সাথে সাথে উপলব্ধি করেছি বিশ্ব প্রকৃতির সাথে বিশ্ব মানবের নাড়ির যোগ। সে শেখাও তোমারই কাছে, বলাইয়ের হাত ধরে। একটি পূর্ণ জীবন লাভ করতে যা কিছু শ্রেয়, সবই রবিকিরণে উজ্জ্বল। দেশকাল ধর্ম সমাজ তুচ্ছ আচারের ঊর্ধ্বে উঠে বিশ্ব মানব হতে তো রবীন্দ্রনাথই শিখিয়েছেন। আনন্দময়ী যেমনটি গোরাকে শেখালেন, সত্য শিব সুন্দরের পূজারি, তিনি মানবের মাঝেই দেবত্বের প্রকাশ। ঈশ্বর মন্দিরে মসজিদে নয়, মানব হৃদয়ে বিরাজিত, তবেই মানবের দেবত্বে উত্তরণ। একদিন আমির আবরণ খসে গেলে এই বৈষম্য, ভেদাভেদ, নিদারুণ দারিদ্রিক, এই বিদ্বেষ, হানাহানি, বিপর্যস্ত মানব সভ্যতা, বিপন্ন প্রকৃতি স্থিতি লাভ করবে, সুস্থ হবে। রবীন্দ্রচিন্তার সেই কিরণ আমাকে আলোকিত করে, নির্ভরতা দেয়, আশা যোগায়। রবীন্দ্র কিরণের আলো সমাজের প্রতিটি কোণে কোণে, প্রতিটি মানুষের মনে মনে ছড়িয়ে পড়ুক। আমাদের দিনযাপন, আমাদের প্রাণধারণ তার আলোকধারায় উজ্জ্বল হয়ে উঠুক, সুন্দর হয়ে উঠুক। শুধু রবি কবিকে প্রণাম নয়, তাকে অনুসরণ করে, তাকে অন্তরের অন্তঃস্থলে যেন উজ্জ্বল জ্যোতির মতো রক্ষা করতে পারি নিরন্তর। লিখেছেন আনন্দময়ী মুখোপাধ্যায় এম এম ঘোষ রোড কলকাতা থেকে। চিরশ্রী পাল গড় দরজা বিষ্ণুপুর বাঁকুড়া থেকে লিখছেন, তুমি এবারে বিষয় দিয়েছ রবি কিরণে, আজও তুমি আছো আমাদেরই মাঝে, সংসারেরই ছোটোখাটো জিনিসের সাথে আছো। সহজ পাঠের পাতায় আমলকির বন যখন কাঁপে থরথর, গাছের পাতা খসানোর সময় যখন শুরু হয় মনে পড়ে তখন তোমার কথা। শুক্রবারে হাট বসলে বা কোথাও ছোট নদী এঁকে বেঁকে যেতে দেখলে মনে হয় তোমার উপস্থিতি। বর্ষায় যখন অঝোর ঝরে, বৃষ্টি ঝরে, তুমি আপন মনে গেয়ে ওঠো, আজি ঝরো ঝরো মুখরো বাদলো দিনে। আবার বসন্তে যখন আগুন রাঙা পলাশ কৃষ্ণচূড়া চারিদিকে রাঙিয়ে দেয়, তখন তুমি গেয়ে ওঠো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। এমনিভাবেই সব ঋতুতেই আছো তুমি আমাদের পাশে। গোরা উপন্যাসে গোরার মুখে দেশের জন্যে বলিয়েছ জ্বালাময়ী অনেক কথা, আবার নষ্ট নীর গল্পে কাঁচ পাগল স্বামীর জন্যে চারুলতার ছোট্ট ছোট্ট আশা আকাঙ্ক্ষা খুনসুটির কথা তুলে ধরেছ। সে যেন আমাদেরই ঘরের মেয়ে। অমল ও দইওয়ালা গল্পে অমলের বন্দী জীবন থেকে মুক্তি পাওয়ার জন্যে, দইওয়ালার মতো ফেরিওয়ালার জীবনকে বেছে নেওয়ার ইচ্ছা, এসবই আমাদেরকে মুগ্ধ করে। এভাবেই জীবনের প্রতিটি পাতায় থাকবে তুমি, তুমি রবে নীরবে হৃদয়ে মম। লিখেছেন চিরশ্রী পাল গড়দরজা বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। পাপিয়া পাটোয়ারি 52 ক্রাইপার রোড কোন্নগর হুগলি থেকে লিখছেন, বাংলা সাহিত্য সংস্কৃতির আকাশে সূর্য সম উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর। রবির কিরণ যেমন অন্ধকার দূর করে পৃথিবীকে সুন্দর করে তোলে, তেমনি রবীন্দ্রনাথের সাহিত্য মানুষের মনের অজ্ঞতা, সংকীর্ণতা ও কুসংস্কার দূর করে মানুষের মনকে আলোকিত করে। রবির কিরণের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম, গান, কবিতা ও চিন্তাধারা আজও মানুষের হৃদয়ে আলো ছড়িয়ে চলেছে। তাঁর লেখায় প্রকৃতির সৌন্দর্য, মানবতার বাণী এবং জীবনের গভীর সত্য প্রকাশ পেয়েছে। তাঁর গান ও কবিতায় রবির কিরণের মতোই আশা, আনন্দ ও নতুন জীবনের আহ্বান শোনা যায়। আমরা নতুন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত।
পঁচিশে বৈশাখের এই গৌরব সূর্য আমাদের শিখিয়েছেন নবজীবনের আশ্বাস ও প্রেরণাকে মুক্তির মন্ত্ররূপে গ্রহণ করতে। রবির কিরণ যেমন আমাদের শরীর ও মনকে শক্তি ও অনুপ্রেরণা যোগায়, তেমনই রবীন্দ্রনাথের সাহিত্য আমাদের মানসিক শক্তি ও অনুপ্রেরণা যোগায়। তার রচনা পড়লে মানুষের মনে নতুন উদ্যমের সৃষ্টি হয়। তার রচনায় দীপ্তি, ব্যথা হত, কে দেয় ব্যথা বিজয়ের প্রেরণা? দিশাহীন পায়ে নির্ভুল পথের নির্দেশ, অপরাধী পায় সত্যের সন্ধান, আর মৃত্যু পথযাত্রী পায় মৃত্যুঞ্জয়ী হওয়ার সান্ত্বনা। তাই তো তাঁর সুরে মিলিয়ে আমরা গাইতে পারি, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। রবির কিরণের স্পর্শে আমাদের মন যেমন প্রফুল্ল হয়ে ওঠে, তেমনই রবীন্দ্রনাথ আমাদের জীবনকে আলোকিত করেন, মনকে আনন্দে ভরিয়ে তোলেন এবং নতুন দিনের স্বপ্ন দেখান। তাই তো রবির সোনালী কিরণ আমাদের জীবনে সৌন্দর্যের ও জীবনের প্রতীক। লিখেছেন পাপিয়া পাটোয়ারি, 52 ক্রাইপার রোড, কোন্নগর, হুগলি থেকে। ডক্টর শান্তনু ঘোষ, সূর্যসেন নগর, খড়দহ, কলকাতা থেকে লিখছেন, বোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। লিখেছিলেন যে কবি কোনো এক পঁচিশে বৈশাখের দাবদাহে তাঁর জন্ম। আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। লিখেছিলেন যে কবি নিজের চিরঞ্জীবী সাহিত্য সম্পর্কে যিনি ছিলেন পূর্ণ মাত্রায় সচেতন, তার সংস্কৃতির কিরণ শুধু আমাদের হৃদয়ই করেনি, শান্তির সুস্থিত বাণীতে দিয়েছে পূর্ণতার সন্ধান। সংস্কৃতির প্রতিটি শাখায় তার অবাধ বিচরণ। তিনি কবি, গীতিকার, সুরকার, লেখক, গায়ক, নাট্যকার ও ঔপন্যাসিক, অভিনেতা, চিত্রকর, প্রকৃতিবিদ, দার্শনিক এবং সংগঠক। নিজস্ব জমিদারি সফলভাবে সামলেছেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তার অমর সৃষ্টি। তাঁর গান সম্পর্কে দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেছিলেন রবীন্দ্রনাথ, আমার গান বেঁচে থাকবেই। তাঁর গানে যে দার্শনিক সত্তার প্রকাশ, তা মানুষকে দিয়েছে দুঃখের মাঝে আলোকের সন্ধান। এশিয়ার প্রথম নোবেলজয়ী কবির চরণে নতশির হয়ে বলি, তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা। লিখেছেন ডাক্তার শান্তনু ঘোষ, সূর্যসেন নগর, খড়দহ, কলকাতা থেকে। সবিতা সরকার, বর্ধিত মহন্তপাড়া, জলপাইগুড়ি থেকে লিখছেন, তোমার মে মাসের রবি কিরণের ভাবনায় বলি। রবি মানে তো সূর্য, চির উজ্জ্বল, চিরন্তন, পৃথিবীর প্রতিটা কোণে যার বিচরণ। বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকে ধরে রেখেছে যে শক্তি, যার কিরণ ছটায় চারিদিকে আলোই আলোকিত। আমাদের এই জাগতিক জগতেও রয়েছে যে রবি, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল শক্তি, এই সূর্যের উপমায় ভূষিত। তার সৃষ্টি তো মহাবিশ্বের মতোই সীমাহীন, যিনি রয়েছেন আমাদের সমস্ত অস্তিত্ব জুড়ে, অম্লান হয়ে রয়েছেন সৃষ্টির মহিমায়, সৃষ্টির অক্সিজেন হয়ে। আজ এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, আমার রবি ভারতের রবি, যিনি বিশ্বেরও কবি আমাদের অহংকার। এমন আর কে আছেন যিনি একবার হলেও মনকে দোলা দিয়ে যায়, কঠিন মন খারাপকে শান্তির বাড়ি বর্ষিত করে? আমাদের সকল সংকটে, আনন্দে, বেদনায়, ধর্মে, অধর্মে তার সৃষ্টির আলোই তো আমাদের আলোকিত করে রেখেছে। জীবনের অস্থির সময়েও তো আশ্রয় নিয়েছি তার কবিতায়, গানে। তিনিই তো ব্যর্থ প্রাণের আবর্জনাকে পুড়িয়ে জ্বলে উঠবার সাহস জুগিয়েছেন, নারীকে আত্মশক্তিতে বলিয়ান করতে টেনে এনেছেন হেসেল থেকে অন্দর মহলে, তারুণ্যের চেতনায় আঘাত এনেছেন সবুজের অভিযানে। শৈশবের সহজপাঠ, কৈশোরের গল্পগুচ্ছ, যৌবনের চোখের বালি, বার্ধক্যের বেলা শেষে রবি কিরণকে অবিনশ্বর করে রেখেছে। রবির অবস্থান তো আকাশে। কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাবনায় যে ভাব আসে মনে, সবই দেখি তোমার গানে, অমৃতস্ব পুত্র রবিশ্বরকে, বিশ্বকবি রবীন্দ্রনাথকে নত জানু প্রণাম। লিখেছেন সবিতা সরকার, বর্ধিত মহন্তপাড়া, জলপাইগুড়ি থেকে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।
মা বাবার প্রতি শ্রদ্ধাবনত চিত্তে আমরা অনেকেই কম বেশি এই শ্লোক দুটি জানি, মা বাবা

দুটি ছোট শব্দ। এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আদর, স্নেহ, ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পরিমাপ করা অসাধ্য। তাদের জন্যই এই পৃথিবীতে চোখ মেলা। তারাই আমাদের জীবনের ঈশ্বর। বাবার ছায়া আর মায়ের স্নেহের আঁচল আমাদের সবচেয়ে নির্ভরস্থল, পরম আশ্রয়। মা বাবা কত স্বার্থ ত্যাগ করেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে। তাদের আশীর্বাদই আমাদের জীবনের পাথেয়। সন্তান যত সম্পদশালী বিত্তশালী হোক না কেন, বাবা মায়ের ঋণ কি শোধ করা যায়? আপনার মননে চিন্তনে এই জিজ্ঞাসা কি করাঘাত করে? তাহলে সেই অনুভবকে লিখিত রূপে পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? লিখুন এই ঠিকানায় eir@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার চিঠি পাঠাতে পারেন। সহজ ভাষায় 200 শব্দের মধ্যে লিখুন প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়।

0: প্রত্যুষা আজ এ পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।
1: প্রত্যুষা অনুষ্ঠানটি শুনলেন উপস্থাপনায় সোমনাথ দাস, আকাশবাণী শিলিগুড়ি। এখন আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:45 নজরুল গীতি ধীরেন বসুর কণ্ঠে, হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান 8:30 আধুনিক গান আশা ভোঁসলের কণ্ঠে শুনতে পাবেন আজ সকাল 9:00। হিন্দি ভাষা শিক্ষার আসর 9:45 সকাল 10:00 শ্যামা সঙ্গীত রামকুমার চট্টোপাধ্যায়, কিছু কথায় কিছু গানে আজ বেলা 11:00। বিদ্যার্থীদের জন্য 11:30 দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের পাঠ্যবিষয় ভৌত বিজ্ঞান, অংশগ্রহণে হাতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ বর্মন এবং ছাত্ররা অয়ন দাস এবং শুভদীপ বর্মন। কথায় সুরে বেলা 12:00, দুপুর 1:00 মহিলা মজলিশ। লোকগীতি শুনবেন কল্যাণ মিশ্রর কণ্ঠে 1:50, 2:30 নেপালি অনুষ্ঠান, গান পরম্পরা বিকেল 3:00, যুব অনুষ্ঠান 3:30, বিকেল 4:00 গ্রামেগঞ্জে, বিকেল 5:00 ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর পদ্ম পুরস্কার 2026 অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হবে রাষ্ট্রপতি ভবন থেকে আজ বিকেল 5:00 থেকে। এতক্ষণ আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। আকাশবাণী শিলিগুড়ি, এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতি মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় রাজ্যের মানুষের বিজেপির প্রতি অটল আস্থার প্রতিফলন। পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে 5 দিনব্যাপী হজ তীর্থযাত্রা আজ শুরু হচ্ছে। আইপিএল ক্রিকেটে প্লে অফ পর্ব আগামীকাল থেকে শুরু হবে। লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গতকাল দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। তিনি এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন যে, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে।
1: And President Trump set out a pathway for the further development of our enduring partnership. Their goal was to advance the aspirations of our people for a bright and prosperous future while also serving global good.
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে। তিনি আরও বলেন, ঠিক এক বছর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের আরও উন্নয়নের লক্ষ্যে এটি রূপরেখা কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও নতুন দিল্লিতে গতকাল বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। নতুন দিল্লি ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে টেলিফোন করেন। মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করে বলেন যে, দুদেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। শ্রী ট্রাম্প বলেন, ভারত তার শতভাগ ভরসা রাখতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন শ্রী রুবিও 4 দিনের সফরে ভারতে রয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কো রুবিও। এরপর গতকাল তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে চলতে থাকা আলোচনা 60 দিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার বিষয়গুলিকে অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত এই চুক্তি আমেরিকায় রিপাবলিকানদের মধ্যে মতবিভেদ সৃষ্টি করেছে। তাদের কেউ কেউ প্রকাশ্যে যুক্তি দিচ্ছেন যে, চুক্তির শর্তগুলো ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়। সেনেটর টেড ক্রুজ মন্তব্য করেছেন যে, এটি চুক্তি স্বাক্ষরিত হলে এটি হবে বড় রকমের ভুল সিদ্ধান্ত। অন্যদিকে মার্কিন সেনেটার সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেছেন, 60 দিনের যুদ্ধবিরতির অর্থ দাঁড়াবে অপারেশন এপিক ফিউরির মাধ্যমে এ পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তা সবকিছুই বৃথা। তবে বিদেশ বিষয়ক কমিটির সদস্য মাইক ললার বলেছেন, প্রশাসন শেষ পর্যন্ত এই শাসক গোষ্ঠীর অবশিষ্ট অংশকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করতে সক্ষম হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর ব্যাপক হামলা চালায়। এর ফলে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্রগুলোর উপর পাল্টা হামলা চালায়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের প্রথম অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের জন্য মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ের জন্য অগণিত বিজেপির কার্যকর্তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশ গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকি। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে দল কাজ করে যাবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 1,49,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্মীকে 1,09,000 বেশি ভোটে তিনি পরাজিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেয়ানুবিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতির সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে জনজাতিদের কোনো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের অধিকার আদিবাসীদের মালিকানা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে বর্তমানে জনজাতি কল্যাণ বাজেট 28,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করা হয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা আজ থেকে শুরু হচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবু শহর মিনায় সমবেত হয়েছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্ট অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশ সম্পর্ককে জোরদার করার ক্ষেত্রে অবদানের জন্য শ্রী ভার্মাকে ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জানান। কলকাতার ইডেন উদ্যানে গতকাল আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। প্লে অফ পর্ব আগামীকাল শুরু হচ্ছে। ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ, এরপরেই

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। ফলতা বিধানসভা কেন্দ্রে জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 208। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সবকটি দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন। আটক অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার করে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশে গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকি। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে দল কাজ করে যাবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য, ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে গতকাল বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা।

0: নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্মীকে তিনি 1,09,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা, চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। 21 মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট নেওয়া হয়। 88%-এরও বেশি ভোট পড়ে এই কেন্দ্রে। এদিকে ফলতা আসনে জয়লাভের ফলে বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা বেড়ে হল 208। বিজেপির জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সোনার ফলতা গড়ার জন্য তাঁর সরকার দায়বদ্ধ। ফলতায় বিজেপির বিপুল জয়ে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার মডেল কার্যত ধূলিসাৎ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকবে না।
1: তৃণমূল পার্টিটা আগামী দিনে থাকবে না এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে দোকান থেকে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা, পার্টিটা আগামী দিনে কোথায় থাকবে? সংগ্রহালয়ে থাকবে নাকি রাস্তায় থাকবে না পার্টি অফিসের ভেতরে থাকবে, সে আগামী দিনে বোঝা যাবে।
0: ফলতায় নির্বাচনে বিজেপি প্রার্থীর রেকর্ড ভোটে জয়ের পর বিজেপি নেতা অমিত মালভিয়া বলেছেন, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই আসনে জনপ্রতিনিধিত্বের নৈতিক অধিকার হারিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ফলতা থেকে অভিষেক রাজ্যের মানুষ এমনকি সমগ্র ভারতবর্ষকেও চ্যালেঞ্জ করেছিলেন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, আগামী দিনে রাজ্যে বামপন্থার পুনরুত্থান হবে, ফলতার ফলাফলই তা স্পষ্ট।
2: তৃণমূল যেভাবে একেবারে বরফের মতো গলে যাচ্ছে গরমে, সেখানে দাঁড়িয়ে সিপিআইএম লাল ঝান্ডার শক্তি তাকে সংহত করছি, আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছি, তার স্বীকৃতি এটা। মানুষ যদি মত দেওয়ার সুযোগ থাকে এবং গণতন্ত্রকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থারও পুনরুত্থান হবে, ফলতার ফল দিয়ে এটা বোঝা যাচ্ছে।
0: প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম আইচ রায় বলেছেন, এই নির্বাচনে তথাকথিত সন্ত্রাস ভোট চুরি ডায়মন্ড হারবার মডেলের সমাপ্তি ঘটেছে।
3: লড়াই সংগ্রামে আমরা এটা দেখলাম যে যারা সরকারি দল ছিল 20 দিন আগেও, তারা মোটামুটি ল্যাজ গুটিয়ে পালালো। এই নির্বাচনে এটা প্রমাণিত হয়েছে, তথাকথিত ডায়মন্ড মডেল, সন্ত্রাসের মডেল, লুটে নেওয়ার মডেল, ভোট চুরির মডেল, এই সমস্ত মডেল পর্যবসিত হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছেন এবং ভোটের রেজাল্ট বলে দিচ্ছে যে স্বৈরাচার শেষ কথা বলে না।
0: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ফের অভিযোগ করেছেন। গতকাল সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, 220 থেকে 230 আসন পাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের, ভবানীপুরেও তাকে জোর করে হারানো হয়েছে। মমতা ব্যানার্জি বলেন, ফল প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মীদের ওপর নানাভাবে আক্রমণ চলেছে। তৃণমূল কংগ্রেসের আমলে চালু হওয়া প্রকল্পের সমালোচনা করলেও বিজেপি সেগুলির নাম বদল করে চালু রাখছে বলেও মন্তব্য করেছেন তিনি। সব দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বৈঠকে বসবেন। সবকটি দপ্তরের সচিব এবং প্রজেক্ট ডিরেক্টরকে নিয়ে নবান্ন সভাঘরেই বৈঠক হবার কথা। এদিকে জেলা সফরে মুখ্যমন্ত্রী আগামীকাল নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে হুগলি, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024-31 ডিসেম্বরের পর যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে, তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে আটক ব্যক্তিরা যাতে দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলেছে, তাদেরও সেখানে রাখা যাবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি নির্দেশিকা জেলা শাসক এবং পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। অবিলম্বে সেন্টারগুলি গড়ে তোলার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় উদ্যোগ নেবারও নির্দেশ দেওয়া হয়েছে। 2026-এ 2 গ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ফরেনার্স ডিভিশন রোহিঙ্গা এবং বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে 8 পাতার একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানেই অনুপ্রবেশকারীদের রাখার জন্য এই হোল্ডিং সেন্টার তৈরির কথা বলা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে 2022 সালের একটি খুনের মামলায় প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা আব্দুর রহিম মোল্লা ওরফে রহিম মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি বলে জানা গেছে। তাঁর স্ত্রী গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজ অভিযুক্ত রহিম মাস্টারকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। এদিকে পূর্ব বর্ধমানের গোলসিতে জাহির আব্বাস মণ্ডল নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2021 সালে ভোট পরবর্তী হিংসা তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল ওই ব্যক্তি দুদিনের পুলিশ হেফাজত হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ভরতগড় গ্রাম পঞ্চায়েতে মান্নাপাড়া এলাকায় মাছের ভেড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল স্থানীয়রা বস্তাবন্দি আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। উদ্ধার হয়েছে 3টি বন্দুক, 24 রাউন্ড কার্তুজ ও বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ। মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লকে এসআইআর এর অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে অধীরবাবু বলেছেন, দরিদ্র এবং প্রান্তিক মানুষজন দূর দূরান্তে নাম তালিকাভুক্ত করার জন্য গিয়েই দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী দ্রুত হস্তক্ষেপের দাবি জানান তিনি। উল্লেখ হয়, এসআইআর প্রক্রিয়ায় মুর্শিদাবাদে 5 লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে অধীরবাবুর দাবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 66 জন পদ্ম পুরস্কার প্রাপকের হাতে তুলে দেবেন। সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা ইত্যাদি ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এরাজ্যের 11 জন পদ্মশ্রী পাচ্ছেন। এর মধ্যে শিক্ষা ও সাহিত্যে অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়ানজানি, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। পদ্মশ্রী প্রাপকদের মধ্যে রয়েছেন বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, তবলাবাদক কুমার বোস, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য, তন্তুবাই জ্যোতিষ দেবনাথ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল, চারুকলা ও হস্তশিল্পের ক্ষেত্রে তৃপ্তি মুখার্জি প্রমুখ। নট ও নাট্যকার প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায় মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন। দ্বিতীয় পর্যায়ে পরে বাকি কৃতীদের হাতে পদ্ম পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি। বিগত 2 সপ্তাহের মধ্যে তেলের দাম 4র্থবারের মতো বৃদ্ধি পেয়েছে। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু 2.61 টাকা বেড়ে দাঁড়িয়েছে 102.12 টাকায়। অন্যদিকে ডিজেলের দাম 2.71 টাকা বেড়ে হয়েছে লিটার পিছু 95.20 টাকা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই মিলবে, তবে তার আগে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়।
4: পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এর জায়গায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে।
0: ইডেনে গতকাল আইপিএল লীগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। টসে জিতে কেকেআর দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দিল্লি 20 ওভারে 5 উইকেটে 203 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর 18 ওভার 4 বলে 163 রান করে সবকটি উইকেট হারায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থী রেকর্ড ব্যবধানে জয়, বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। ফলতা বিধানসভা কেন্দ্রে জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 208। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সবকটি দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
5: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন নজরুল গীতি শিল্পী ধীরেন বসু।

নজরুলগীতি শুনলেন ধীরেন বসুর কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। এবারে শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। শহরের প্রধান সড়কগুলিতে যান চলাচল ধীর গতিতে থাকতে পারে। যাত্রী এবং চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর এবং ট্রাফিক নির্দেশিকা মেনে গাড়ি চালানোর অনুরোধ করা হয়েছে। দার্জিলিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলার কারণে সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়ে জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়কে রাস্তার মেরামত এবং উন্নয়নের কাজ চলতে থাকায় ধীরে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। শালুগড়ায় 10 নম্বর জাতীয় সড়কে নির্মাণ কাজ চলতে থাকায় গাড়ির গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করা এবং অন্যান্য গাড়ি থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হয়েছে। সাউডাঙ্গি আমবাড়ি লিংক ব্রিজ, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড়ের সেতুটি বন্ধ থাকায় বেলাগোপা শিলিগুড়ি এবং আমবাড়ি সাউডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নাওয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই সংবাদ।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের মনের অনুষ্ঠান, আপনাদের একেবারে নিজস্ব অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। হ্যালো আকাশবাণীতে আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। আপনাদের সঙ্গে আমি রয়েছি ভাস্কর। আজ অনেকক্ষণ সময় আপনাদের সঙ্গে কথা হবে, আপনাদের মনের কথা আমরা শুনব, আপনাদের সঙ্গে আপনারা আমাদের সঙ্গে কথা শেয়ার করবেন এবং আমাদের অগণিত শ্রোতা বন্ধু আপনার কথা শুনবে, আপনার মনের কথা শুনবে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং আপনাদের কথা শুনব, সময়। সময় এমন একটা শব্দ যে প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে, আমাদের জীবনের সঙ্গে জুড়ে রয়েছে, সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পর থেকে একদম রাতে ঘুমোতে যাবার পর্যন্ত। এই সময় আমাদের সঙ্গে একদম মেপে মেপে রয়েছে প্রতিটি মুহূর্তে। কেন বলছি এই কথা? দেখুন, অনেকেই বলতে শোনা যায় অনেককে যে এই কাজটা আমি করতে পারলাম না কারণ সময় কুলোই নি আজ, বা অনেকে আবার বলেন যে এই কাজটা করতেই হবে আমাকে, অনেক কাজ রয়েছে কিন্তু তার মাঝে একটু সময় বের করে কিন্তু কাজটা আমার করতেই হবে কারণ এই কাজের গুরুত্বটা অনেক বেশি। অর্থাৎ কাজের গুরুত্ব বুঝে কিন্তু এই সময়টাকে বের করে নিই আমরা আমাদের প্রতিদিনকার জীবনে। আমরা এই নিয়ে আরও অনেক কথা শুনবো আমাদের শ্রোতা বন্ধুদের কাছ থেকে। একজন শ্রোতা বন্ধু আমাদের টেলিফোন করেছেন, হ্যালো নমস্কার।
4: হ্যালো নমস্কার, আমি প্রফুল্ল কুমার সিংহ, পূর্ব রাঙ্গামাটি নারায়ণগঞ্জ থেকে বলছি।
3: প্রফুল্লবাবু, প্রফুল্লবাবু কেমন আছেন?
4: ভালো আছি,
3: ভালো আছেন।
4: মিঠা
3: আবহাওয়া, একদম খুব সুন্দর আবহাওয়া আজকে সকালে। সত্যি শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকার আবহাওয়া কিন্তু ভীষণ ভীষণ ভালো, একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, রোদ সেভাবে এখনো ওঠেনি। তো কি করছেন আপনি, কাজ করছেন মাঠে নিশ্চয়ই? একদম তাই। আমরা না আজকে আপনাদের, অর্থাৎ আপনাদের এই শ্রোতা বন্ধুদের বেশ কিছুদিনের মন্তব্য বা বক্তব্য থেকেই কিন্তু আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সম্পূর্ণ আপনাদের বিষয়, সময়। এই যে আমি কথা প্রসঙ্গে বলি যে আপনি বললেন না যে এই মুহূর্তে আপনি মাঠে রয়েছেন এবং কাজ করছেন এবং কাজের পাশাপাশি রেডিও শুনছেন এবং নিয়মিত আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণীতে আপনি টেলিফোন করেন, অর্থাৎ কাজের ফাঁকেও কিন্তু আপনি একটা সময় বের করে নিয়েছেন যেই সময়টাতে শুধুমাত্র আপনার এবং আপনার পছন্দের অনুষ্ঠান এই আকাশবাণী শিলিগুড়ির এই অনুষ্ঠান শোনার জন্য আপনি বের করে রয়েছেন, তাই তো? তো এই যে সময়টাকে বের করা, আমাদের প্রতিদিনকার জীবনেই কিন্তু সময়টাকে বের করে নিতে হয়, তাই না? অর্থাৎ ইচ্ছে থাকলেই অনেক কিছুই হয়, কি বলবেন?
4: সময় তো একটাই একটা প্রবাদ আছে, সময় কালে সবকিছু করতে হয়। আমি যেরকম আমার শাকটা বুনেছি, আমার এই চালকুমটা বুনেছি, সময় মতো যদি কাজটা না করি হ্যাঁ তাহলে কিন্তু বেড়ে উঠবে না। তাই আমাকে সময়টাকে নির্ধারণ করতে হবে, যেন আমার এই যে রেডিও শোনাটা এই সময়টা আমার খুব প্রিয় কারণ তখন আমি নিরিবিলি জায়গায় চলে আসি সময়টাকে বের করে।
3: একদমই তাই,
4: তাই সময়টা কারোর জন্য কমে থাকে না, সময়কালে সবকিছু করতে হয়। সময় গেলে সাধন হবে না, খালে বিলে জল শুকাইলে, সময় গেলে সাধন হবে না,
3: সময়ের কাজ সময়ে করতে লাগবে, তাই তো? সময়ের কাজ যদি আমরা সময়ে করে ফেলি তাহলে কিন্তু আর আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু অনেক সমস্যারই মনে হয় সমাধান হয়ে যায়, তাই না? একদম একদম, অনেক অনেক ধন্যবাদ প্রফুল্লবাবু আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য।
4: আপন আপন মতামত বলুক সময় নিয়ে, হ্যাঁ
3: একদম,
4: আর আমি সময়ের অপেক্ষা করে থাকবো এই 30 মিনিট। ধন্যবাদ,
3: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রফুল্লবাবু, ধন্যবাদ। আমরা যে কথা বলছিলাম প্রফুল্লবাবুর সঙ্গে কথা বলেও আমরা কিন্তু সেই তথ্যটাই জানলাম যে উনিও এই মুহূর্তে রয়েছেন মাঠে, কাজ করছেন, কৃষিকাজ করেন এবং আমাদের নিয়মিত শ্রোতা, নিয়মিত টেলিফোন করেন এবং তিনি মাঠে আমাদের রেডিও কিন্তু নিয়ে যান, রেডিও সেটটি নিয়ে যান এবং সেখানে হ্যালো আকাশবাণীতে তিনি টেলিফোন করেন, নিয়মিত টেলিফোন করেন। অর্থাৎ তার অনেক কাজ, দিনের অনেক কাজের মাঝেও কিন্তু এই 8:30 থেকে তিনি একটি সময় বের করে রাখেন, যেই সময়টি সম্পূর্ণভাবে আকাশবাণীর নিজস্ব অনুষ্ঠান, তাদের নিজস্ব অনুষ্ঠান এই হ্যালো আকাশবাণীতে টেলিফোন করবার জন্য এই সময়টা তিনি হাজারো কাজের মধ্যেও কিন্তু বের করে রাখেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের শ্রোতা বন্ধুদের। অর্থাৎ এই সময় নিয়েই আজকে আমরা কথা বলবো, সময়ের গুরুত্ব কি, সময়ের কাজ সময়ে করা, এই বিষয় নিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের মতামত জানবো। 9434076705 নম্বরে আপনারা টেলিফোন করুন হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে।

0: আশিকি ছবির গান শুনলেন?
1: নমস্কার,
0: কুমার শানুর কণ্ঠে আমাদের একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার।
1: আমি সৌভিক সরকার বলছিলাম কলকাতা থেকে দাদা।
0: হ্যাঁ হ্যাঁ, সৌভিক বাবু, সৌভিক বাবু আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের নিয়মিত টেলিফোন করেন। সৌভিক বাবু কেমন আছেন?
1: আমি ভালো আছি দাদা, আপনি?
0: আমিও ভালো আছি। আজ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, ইতিমধ্যেই শুনেছেন, সময়। অর্থাৎ এই যে আপনি আজকে সময় বের করে আমাদের, আজকে নয় এবং প্রতিদিনই আমাদের সময় বের করে হ্যালো আকাশবাণীতে টেলিফোন করেন এবং আমাদের এই যে মূল্যবান বক্তব্য বা মন্তব্য আমরা শুনি আপনার, আমাদের অগণিত শ্রোতা বন্ধুর শুনে, এই বিষয়টি নিয়েই যে সময়টাকে তো বের করতে হয়, তাই না? অর্থাৎ আমাদের প্রতিদিনকার জীবনে প্রচুর কাজ থাকে, কিন্তু কাজের মধ্যে থেকেও কিছুটা সময় কিন্তু নিজের জন্য বা কোনো বিশেষ কাজের জন্য, যেমন আকাশবাণীর অনুষ্ঠানের জন্য, শোনার জন্য এই সময়টা কিন্তু বের করতে হয়, তাই না?
1: অবশ্যই, দেখুন আমাদের সারা জীবন বলে কোনো না কোনো কাজ তো থাকে সারা দিনে,
0: হুম
1: কিন্তু কখনো কখনো নিজে একটু ভালো থাকার জন্য একটু
0: হুম
1: সময় আমাদের বের করে নিতেই হয় বা বের করা উচিত।
0: একদমই তাই।
1: ধরুন আমি যেমন আপনাদের অনুষ্ঠানটা যেমন শুনছি,
0: হুম
1: একটু
0: হুম
1: ভালো থাকার জন্য অনুষ্ঠানটা শুনছি, কিছুটা একটু এন্টারটেনমেন্ট হওয়ার জন্য এবং আপনাদের সাথে
0: ঠিক,
1: কথা বলার জন্য, এই
0: একদমই
1: যে
0: তাই।
1: 30টা মিনিট 45টা মিনিট আমি যে বের করে নিচ্ছি,
0: হুম
1: এরপর
0: হুম
1: আমি আবার কর্ম ঢুকে যাবো আবার ইয়ে,
0: হুম
1: কিন্তু এইটুকুনি সময়,
0: হুম
1: এই
0: হুম
1: সময়টা আমার কাছে একটা নিজের সময় এবং আমার কাছে এটা আমার কাছে একটা গোল্ডেন টাইম।
0: একদম
1: আমি এই সময়টা আমি বের করে আপনাদের সাথে কথা বলি, আর বন্ধুরাও যে কথা বলে খুব ভাল লাগে, তারাও যে নিজের মনে ভাব প্রকাশ করতে
0: হুম
1: পারে, গান এত সুন্দর যে আমরা মিশেই যাচ্ছি, একটা কোথায় জানি একটা না এইখান থেকে না একটা পাওয়ার এনার্জি বলতে গেলে পেয়ে যাচ্ছি, সারা
0: ঠিকই তাই।
1: দিনের জন্য পেয়ে যাচ্ছি, এই সময়টা খুব মূল্যবান। আবার আর একটা সময় হয়, সেটা হলো আমরা দিনের শেষে রাত্রি যখন বাড়ি যখন ফিরছি,
0: ঠিক।
1: একসাথে ফ্যামিলি মিলে যে একটা ডিনার করতে বসা বা
0: হুম হুম
1: খেতে বসা,
0: সেটারও একটা সময় বের করে নিতে হয়।
1: সেটাও একটা সময় কিন্তু বের করে নেওয়া উচিত।
0: হুম
1: এবং সারাদিনে কি হলো না হলো, কারো অফিসে কি হয়েছে, কারো কলেজে কি হয়েছে, সে যিনি আর কি ঘরে যিনি থাকেন, ধরুন মা বা
0: হুম
1: বউ যিনি থাকেন, তা ঘরে কি হলো না হলো, এই জিনিসগুলো নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করছি, হাসি ঠাট্টা করছি, এটাও একটা
0: ঠিক,
1: সময় কিন্তু আমাদের বের করে নেওয়া উচিত। আমার তো বলে মুঠো ফোনটা ছেড়ে না দাদা, আমরা সবসময় একটা জিনিস দেখেছি বাড়ি ফিরে অনেকে হয়তো একটু ফ্রেশ হয়ে মুঠো ফোনে ঢুকে যাই,
0: হুম হুম
1: আমাদের
0: হুম
1: মুঠোটা ছেড়ে একটু সময় নিয়ে যদি ফ্যামিলিকে দিতে পারি আর
0: একদম
1: একটু
0: তাই,
1: সময়
0: একদম তাই।
1: আমরা যদি
0: তাহলে কিন্তু
1: দিতাম,
0: দেখবেন যে আমরা যদি পরিবারকে কিছুটা সময়, সে দিনের শেষেই হোক, যে কর্মক্ষেত্র থেকে, ক্ষেত্র থেকে ফিরে আসার পরে বা ডিনারের টেবিলে বসেই হোক, এই যদি আমরা এই কাজটা করতে পারি, আমাদের কিন্তু অনেক সমস্যার, মানে সাংসারিক সমস্যার, পারিবারিক সমস্যারও কিন্তু সমাধান করা সম্ভব, তাই না?
1: একদম দাদা আমার তো বলে তাহলে না অনেকটা অনেক কিছু দেখবেন যে এই যে এত যে আমরা পারিবারিক নানা রকম ইয়ে যে দেখি, কোলাহল দিয়ে দেখি,
0: হুম হুম
1: এতে না অনেকটা দেখবেন যে অনেকের মুখে দেখবে হাসি উঠেছে, আপনি আমার বললেন সমাধান বেরিয়ে আসবে, অবশ্যই এতে
0: ঠিক,
1: কিন্তু আস্তে আস্তে দেখবেন কত জিনিস সমাধানটা কিন্তু বেরিয়ে আসবে,
0: হুম
1: এটাই বলবো আজকে।
0: একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ সৌভিক বাবু আপনাকে, আপনি অনেক দূর থেকে আমাদের টেলিফোন করেছিলেন, কলকাতা থেকে টেলিফোন করেন প্রতিদিন। অনেক অনেক ভালো থাকবেন, নিয়মিত আমাদের টেলিফোন করবেন, সুস্থ থাকুন,
1: অবশ্যই,
0: ভালো থাকুন, নমস্কার,
1: আপনিও ভালো থাকুন দাদা, নমস্কার
0: ধন্যবাদ।
1: নমস্কার।
0: কলকাতা থেকে আমাদের টেলিফোন করেছিলেন সৌভিক সরকার, আমাদের নিয়মিত একজন শ্রোতা, আমাদের টেলিফোন করেন। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বীরভূম জেলা শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ বলছিলাম।
0: বিশ্বজিৎ বাবু, হ্যাঁ হ্যাঁ
2: ভালো আছেন তো স্যার?
0: হ্যাঁ, আপনি ভালো আছেন?
2: চলে যাচ্ছে স্যার, আমাদের এই লোকে
0: আপনার আওয়াজটা একটু অস্পষ্ট আসছে,
2: হ্যাঁ
0: আপনি
2: বাড়ি করে
0: আপনি
2: বলছি,
0: শুনতে পাচ্ছেন ঠিকঠাক?
2: আমি আপনার ঠিকঠাক শুনতে পাচ্ছি,
0: আচ্ছা, টেলিফোন সংযোগে হয়তো কিছু সমস্যা হতে পারে।
2: সেগুলো আমি বুঝতে পারছি কিন্তু পাচ্ছেন কিনা সেটা আমি বুঝতে পারছি।
0: হ্যাঁ, আজকে বিশ্বজিৎ বাবু যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, অর্থাৎ কথা বলছি

0: আপনাদের কথা শুনছি সময়, অর্থাৎ এই যে বললাম না যে সবিকবাবুকেও বলছিলাম একটা কথা, যে এই যে সময়টা বের করতে পারেন, এই যে আপনারা অনেক দূর দূর থেকে টেলিফোনে, আমাদের শ্রোতা বন্ধুরা টেলিফোন করেন, একটা সময় আপনারা বের করে আমাদেরকে টেলিফোন করেন, অর্থাৎ আপনাদের হাজারো কর্মব্যস্ততা থাকে, সেই কাজের মধ্যেও কিন্তু এই সময়টা বের করা, এটা কিন্তু মানুষের সম্পূর্ণ ইচ্ছের ওপর নির্ভর করে, এবং মানুষের এটা কিন্তু একটা চিন্তা করতে হবে, একটা প্ল্যানিং করতে হবে যে এই সময়টা আমি এটার জন্য রাখবো, তাই তো, এই অনুষ্ঠানটা শোনার জন্য রাখবো বা এই কাজটা করার জন্য রাখবো, এই বিষয় নিয়েই আজকে কি বলবেন?
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন এই যে সময়ের কথা বলছেন, সময় হচ্ছে নদীর স্রোতের ন্যায়। হ্যাঁ, যেমন যেমন এবং যেমন মানুষের মন হচ্ছে সব থেকে চলে, তার দিকে আপনি সুইচ দিলেও কিন্তু বলবে, কিন্তু তৎক্ষণাৎ মানুষের মন আপনি ভাবেন কথা, সেই জায়গাটা কিন্তু মন কিন্তু গতিবে। আর আপনাদের সঙ্গে যে সমস্ত মানে আমরা বিষয়গুলো শেয়ার করি, এই টপিক গুলো থেকে আমরা জানতে পারি, অনেক কিছু শিখতে পারি।
0: ঠিকই, সবচেয়ে বড় ব্যাপার যে আপনাদের কথা আমরা শুনতে পারি, আপনাদের মতামত শুনতে পারি, আপনাদের বক্তব্য শুনতে পারি, এবং শুধু আমরাই নয়, আমাদের সঙ্গে রয়েছেন অগণিত শ্রোতা বন্ধু আমাদের, তারাও কিন্তু আপনার কথা, আপনার মনের ভাব কিন্তু শুনতে পারেন, তাই না?
1: ঠিক কথা, আপনাদের সঙ্গে।
0: ঠিক ঠিক ঠিক, ভালো থাকবেন বিশ্বজিৎবাবু, সুস্থ থাকবেন, সারাটা দিন আপনার ভালো কাটুক, নমস্কার। নমস্কার। আমাদের সঙ্গে কথা বলেছিলেন বীরভূম থেকে আমাদের একজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছেন, বিশ্বজিৎ বাবু, তার সঙ্গে কথা বলতে গিয়ে একটু সমস্যা হয়েছে, হয়তো টেলিফোন সংযোগে কোনো সমস্যা ছিল, আমি অনেক কথা ওনার পরিষ্কার শুনতে পাইনি, উনি আগামীকাল নিশ্চয়ই আবার টেলিফোন করবেন, আমরা অন্য বিষয় নিয়ে বিশ্বজিৎবাবুর সঙ্গে আবার কথা বলবো। আজকে যে বিষয়, সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই আমাদের বেশ কয়েকজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছেন, তাদের মতামত জানিয়েছেন, আপনারাও টেলিফোন করুন 9434076705 নম্বরে, নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705।

দাগ ছবির গান শুনলেন অনুরাধা পাটোয়ালের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলছি এবং আপনাদের মতামত আমরা শুনছি, সেটা হলো সময়। সময় নিয়ে আপনাদের কি মতামত? অর্থাৎ এই যে আগেও বলেছিলাম যে সময়টা বের করা, এটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করে, যে আমি কাজের গুরুত্ব বুঝে কিন্তু আমাকে সময়টা সারাদিনের বের করতে হবে, যে এই কাজটি আমি কখন করব বা এই সময়টায় আমি এই কাজটি করব। যেমন আমাদের অগণিত শ্রোতা বন্ধু রয়েছেন যারা সকালবেলা 8:30 সময় হ্যালো আকাশবাণী এই অনুষ্ঠানে অংশ নেন এবং তারা শুধুমাত্র এই সময়টুকু আকাশবাণীর জন্য রেখেছেন, হ্যালো আকাশবাণী অনুষ্ঠান শোনার জন্য রেখেছেন, এখানে টেলিফোন করার জন্য রেখেছেন। অর্থাৎ এইভাবে যদি প্রত্যেকেই কিন্তু আমরা সময়কে গুরুত্ব দিয়ে আমরা কিন্তু সময়টাকে একটা আলাদাভাবে বেছে রাখি, সারাদিনের শিডিউল করে রাখি, প্রত্যেকেই আমাদের কিন্তু এই শিডিউলটা করতে হয় আমাদের প্রাত্যহিক জীবনে। 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করুন, আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনাদের সম্পূর্ণ নিজের অনুষ্ঠান, আপনাদের প্রাণের অনুষ্ঠান, আপনাদের কথা বলার অনুষ্ঠান হ্যালো আকাশবাণী।

শ্রোতা বন্ধুরা, আশিকি ছবির একটি গান শুনলেন কুমার শানুর কণ্ঠে। তবে আমাদের সময় কিন্তু শেষ, তাই হ্যালো আকাশবাণী অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আগামীকাল আরও অনেক বিষয় নিয়ে, অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপনাদের কথা শুনব আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো আকাশবাণীতে। নমস্কার। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন আধুনিক গান শিল্পী আশা ভোসলে।

আধুনিক গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর এসশঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতি ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না। আটক অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পেট্রোলের দাম লিটার পিছু 2.61 টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু 2.71 টাকা বেড়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এসশঙ্কর বলেছেন যে, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও আমেরিকাকে সর্বদা অটল থাকতে হবে। ঠিক এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিমুক্ত রাখা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ খুলে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশের অভিন্ন স্বার্থ রয়েছে।
1: Prime Minister Modi and President Trump set out a pathway for the further development of our enduring partnership. Their goal was to advance the aspirations of our people for a bright and prosperous future while also serving global good.
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেছে। বিদেশমন্ত্রী ডক্টর এসশঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও গতকাল নতুন দিল্লিতে বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে কথা বলেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারত সেদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও আমেরিকা কৌশলগতভাবে একজোট রয়েছে বলেও তিনি জানান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার 2.5 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওকে ফোন করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এর আগে কখনোই এতটা ঘনিষ্ঠ ছিল না। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আলোচনা সাড়ে তিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী ফের খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত এই চুক্তি আমেরিকান রিপাবলিকানদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। তাদের কেউ কেউ প্রকাশ্যে যুক্তি দিচ্ছেন যে, এই চুক্তির শর্তগুলি ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়। সেনেটর ট্রেড ক্রুজ মন্তব্য করেছেন যে, এই চুক্তি স্বাক্ষরিত হলে তা হবে বড় রকমের ভুল সিদ্ধান্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের প্রথম অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে 66 জন কৃতি ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের জন্য মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেই 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা আজ শুরু হচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী এবারের হজে অংশ নিচ্ছেন। মক্কা থেকে যাত্রা শুরু করে সৌদি আরবের তাঁবু শহর মিনায় সমবেত হবেন তারা। সেখানে রাত্রি যাপন করার পর আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশ নিচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আর রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে আদিবাসীদের কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিজেদের জমি ও বনের উপর আদিবাসীদের মালিকানা রয়েছে।
2: নরেন্দ্র মোদি সরকার কে গৃহমন্ত্রী নাতে স্পষ্ট কর দেনা চাহতা হু, ইউসিসি কি কোই পাবন্দি বনবাসী জগত পর বনবাসী ব্যক্তি পর লগনে ওয়ালি নাহি। ইউসিসি সে কোই বনবাসী অধিকারো কা অতিক্রমণ নাহি হোনে ওয়ালা হ্যায়।
0: অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 2026-এর 31 ডিসেম্বরের পর, আবার পড়ছি, 2024-এর 31 ডিসেম্বরের পর যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে আটক ব্যক্তিরা যাতে দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে তাদেরও সেখানে রাখা যাবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি নির্দেশিকা সব জেলা শাসক ও পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশে গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকির। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। উল্লেখ্য, ফলতা বিধানসভা কেন্দ্রে গতকালের পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে তিনি 1,09,000 বেশি ভোটে পরাজিত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের প্রস্তাবিত সিকিম সফরকে কেন্দ্র করে আগামী 28 মে পর্যন্ত ছাঙ্গুলেগের আগে এবং নাথুলা সীমান্তে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকতে পারে। সূত্রের খবর, রাষ্ট্রপতির এই সফরে নাথুলা যাওয়ার কর্মসূচি রয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে এই সময় ছাঙ্গুলেখের আগে যাওয়ার জন্য পর্যটকদের কোনো পাস ইস্যু করা হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে ওই বৈঠকের কথা জানানো হয়েছে। হাইকমিশন জানিয়েছে, ভারত ও বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে প্রণয় বার্মার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ভারতীয় হাইকমিশনারের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান। পেট্রোলের দাম লিটার প্রতি 2.61 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2.71 টাকা বৃদ্ধি পেয়েছে। গত 2 সপ্তাহে চতুর্থবার এই মূল্য বৃদ্ধি করা হলো। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়াবে লিটার পিছু 102.12 টাকা এবং ডিজেলের দাম হবে প্রতি লিটারে 95.20 টাকা। নরওয়ের অসলোয় আজ শুরু হচ্ছে ঐতিহ্যবাহী দাবার আসর নরওয়ে চেস 2026। আজ প্রথম রাউন্ডের ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ভারতীয় সময় রাত 8:30 আনুষ্ঠানিকভাবে খেলা শুরু হবে। গত 13 বছরের ইতিহাসে প্রথম এই প্রতিযোগিতা স্ট্যামেন্ডার শহর থেকে সরিয়ে রাজধানী অসলোয় নিয়ে আসা হয়েছে। ওপেন এবং উইমেন্স ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন বিশ্বের সেরা নানা গ্র্যান্ডমাস্টার। অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন ম্যাগনাস কার্লসেন এবং ভারতের 2 প্রতিভাবান গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ এবং আর প্রজ্ঞানন্দ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতি ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। খবর এখনকার মতো শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম দুটি কুসুম, বলছেন ভবেশ দাস।
1: অল ইন্ডিয়া রেডিও 90 এই শিরোনামে চলতি বছরটা বিশেষভাবে উদযাপিত হচ্ছে। অবশ্য এই উদযাপনের সূচনা হয়েছে গত বছরের জুন মাস থেকেই। এই যে অল ইন্ডিয়া রেডিও নামকরণ, এর একটা চমৎকার গল্প আছে। আমাদের দেশে নিয়মিত বেতার সম্প্রচারের সূচনা 1927 সালের 23 জুলাই চালু হয়েছিল মুম্বাই বেতার কেন্দ্র। যে দিনটা মনে রেখে আমরা এখন প্রতি বছর জাতীয় সম্প্রচার দিবস পালন করি। ওই 23 জুলাইয়ের 33 দিন পর 26 অগস্ট চালু হল দেশের দ্বিতীয় বেতার কেন্দ্র কলকাতায়। আর এর প্রায় 7 বছর পর 1934 সালের 1 জানুয়ারি দিল্লিতে প্রতিষ্ঠিত হল ব্রিটিশ ভারতের তৃতীয় বেতার কেন্দ্র। সূচনায় এই সম্প্রচার ছিল ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির হাতে, যদিও এজন্য সরকারের সঙ্গে তাদের চুক্তি করতে হয়েছিল এবং অনেক ব্যাপারে যে সরকারের নিয়ন্ত্রণে থাকতে হবে তাও মেনে নিতে হয়েছিল। কিন্তু বছর তিনেকের মধ্যেই নানা কারণে এই ব্রডকাস্টিং কোম্পানির আর্থিক সংকট দেখা দিল। তখন বেতার সম্প্রচার প্রায় নিলামে ওঠার অবস্থা। এই সংকটে নানাজনের পরামর্শে সরকারই এই সম্প্রচারের দায়িত্বভার নেয়। তখন নাম হয়, বেশ বড় নাম, ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস, ISBS। এই সময় বেতার সম্প্রচারের প্রসার ও সম্প্রচারের মান উন্নত করার জন্য BBC থেকে পাঠানো হল একজন সুদক্ষ ব্যক্তিকে, নাম লায়োনেল ফিল্ডেন। এদেশে বেতারের প্রচারে ও প্রসারে অনেক বড় মাপের কাজ করেছেন তিনি, নিত্য নতুন উদ্ভাবনেরও পরিচয় দিয়েছেন। তার একটি বড় উদ্ভাবন হল এই অল ইন্ডিয়া রেডিও নামকরণ। নামটা তার মাথায় এসেছিল ঠিকই, কিন্তু তার সিদ্ধান্তেই তো চালু করে দিতে পারেন না নামটা, বড় কর্তা তো হলেন ভাইসরয়। তাই একদিন ফিল্ডেন এক ভোজ সভায় ভাইসরয় লর্ড লিনলিথগোকে একান্তে এই ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস এমন ভারী নাম বদলের প্রস্তাব দেন। এত বড় একটা নাম তো বেতারে ঘোষকদের কাছেও অনায়াস উচ্চারণের সহজ শব্দবন্ধ নয়। তাই ফিল্ডেন এমন কৌশলেই ভাইসরয়ের কাছে অল ইন্ডিয়া রেডিও নামটি অনুমোদন করিয়ে নিলেন, যেন ভাইসরয়েরও মনে হল তিনি স্বয়ং এই নামকরণের উদ্ভাবক। এটা 1936 সালের ঘটনা। সেই বছরের 8ই জুন থেকে সরকারিভাবে ভারতীয় বেতারের এই নাম চালু হল। কিন্তু এই প্রসঙ্গে মনে রাখা দরকার বোধহয় আরেকটা কথাও, 1936 সালের আগেও মুম্বাই, কলকাতা, এমনকি দিল্লিকে জড়িয়েও যে প্রায় 9 বছরের ইতিহাস, তা তো অল ইন্ডিয়া রেডিও

0: থেকে বিযুক্ত নয়, বরং আমাদের ভাবতে ভালো লাগছে এই বছরটা মুম্বাই এবং কলকাতা কেন্দ্রের শতবর্ষপূর্তির বছর। আমরা অল ইন্ডিয়া রেডিও বলতেই বুঝি আকাশবাণী, আবার আকাশবাণী বলতেই অল ইন্ডিয়া রেডিও। তাই অল ইন্ডিয়া রেডিও 90 বলার সঙ্গে আকাশবাণীও 90 বললে ইতিহাসের বিভ্রান্তির চক্রে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অল ইন্ডিয়া রেডিওর মতো আকাশবাণী নামকরণের ওই রকম কোনো দিন তারিখ নেই, কিন্তু আমরা এটা জানি দেশের সব বেতার কেন্দ্র থেকে ঘোষণায় আকাশবাণী নামটা যে বলতে হবে তার সূচনা স্বাধীনতার পরে 1957 সালের 1 এপ্রিল। কিন্তু ব্রিটিশ ভারতে 40-এর দশক থেকেই আকাশবাণী নামটি বেতার সংলগ্ন নানা কর্মকাণ্ডেই উচ্চারিত হতে শোনা গেছে, দেখা গেছে। যেমন কলকাতা বেতারের জন্য রবীন্দ্রনাথের যে আশীর্বাদ ধন্য কবিতা, ধরার আঙিনা হতে ঐ শোনো উঠিল আকাশবাণী, বেতার এই নজরুলের গানে আকাশবাণী শব্দের ব্যবহার, বেতার জগৎ পত্রিকায় সম্পাদকীয় শিরোনাম আমাদের কথার বদলে আকাশবাণী লেখা, 50-এর দশকে এই পত্রিকারই প্রচ্ছদে বহুদিন লেখা হয়েছে আকাশবাণীর মুখপত্র ব্র্যাকেটে অল ইন্ডিয়া রেডিও, একসময় দিল্লি কেন্দ্রেরও ইংরেজি মুখপত্রের নাম ছিল আকাশবাণী। আবার অন্যদিকে 1935-এ করদরাজ্য মহীশূরের একটি বেসরকারি কেন্দ্র চালু হয় যার নাম ছিল আকাশবাণী, যার সঙ্গে অবশ্য ভারতীয় সম্প্রচার ব্যবস্থার কোনো সম্পর্ক ছিল না। আরেকভাবে দেখতে গেলে মহাভারত থেকে এদেশে বেতারও চালু হওয়ার আগে সুকুমার রায় পর্যন্ত নানাজনের লেখাতেই আকাশবাণী শব্দের ব্যবহার আছে। এসবই হতে পারে আকাশবাণী শব্দটার জনপ্রিয়তার দৃষ্টান্ত। কিন্তু নির্দিষ্টভাবে আকাশবাণী নামকরণের ওই রকম কোনো ঘটনা নেই যেমনটা ঘটেছে অল ইন্ডিয়া রেডিও নামকরণের ক্ষেত্রে। এমনকি রবীন্দ্রনাথও কখনো ভারতীয় বেতারের আকাশবাণী নামকরণ করেননি। কিন্তু একথা তো বলতেই হবে, অল ইন্ডিয়া রেডিও আর আকাশবাণী নাম ভারতের সম্প্রচার ইতিহাসের একই বৃন্তে দুটি কুসুম।
1: সমীক্ষা শেষ হল, শিরোনাম ছিল দুটি কুসুম, বললেন ভবেশ দাস।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।
3: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন ভজন, শিল্পী অনুপ চালোটা।

0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন হিন্দি ভাষা শিক্ষার আসর।
1: আজকের আসরে আমরা হিন্দি সাহিত্যিক শিয়ারাম সোন গুপ্তে একটি গল্প পড়ব। গল্পটির নাম হলো কাকি। আজ হম হিন্দি সাহিত্যিক শিয়ারাম সোন গুপ্ত কে কাহানি পড়েঙ্গে। কাহানি কা শীর্ষক হ্যায় কাকি। সময় কি সীমাও কো দেখতে হুয়ে হম ইস কাহানি কো সংক্ষেপ মে পড়েঙ্গে। অনিন্দ্য, তুমি প্রথমে পড়ো।
2: উস দিন বড়ে সবেরে শ্যামু কি নিন্দ খুলি।
3: নিন্দ খুলি মানে?
1: নিন্দ খুলি মানে ঘুম ভাঙলো। উস দিন বড়ে সবেরে শ্যামু কি নিন্দ খুলি, সেদিন খুব সকালে শ্যামুর ঘুম ভাঙলো।
3: এখানে খুলি হলো কেন?
1: ও নিন্দ খুলিতে খুলি হলো কেন? নিন্দ শব্দটি স্ত্রীলিঙ্গ, সেই জন্যে খুলি। এখানে দেখো, এই যে ক্রিয়াপদের মধ্যে পরিবর্তন হয়েছে, নিন্দ অনুযায়ী পরিবর্তন হয়েছে। নিন্দ শব্দ, নিদ্রা শব্দ, নিদ্রা বাংলায় বলি, হিন্দিতেও নিদ্রা এই শব্দ ব্যবহার করি, দুটি শব্দই কিন্তু স্ত্রীলিঙ্গ, সেই জন্য খুলি। আগে পড়ো।
2: তব উসনে দেখা কি ঘর ভর মে কুহরাম মচা হুয়া হ্যায়। কুহরাম মানে?
1: কুহরাম মানে রোনে পিটনে কা শোর, কান্নার রোল।
2: কান্নার রোল
1: মানে ঘর ভর মে কুহরাম মচা হুয়া হ্যায়, বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। আচ্ছা, আর একটা কথা দেখো, আমি সেদিন তোমাদের বলেছিলাম এই ঘর, ঘর শব্দের ব্যবহার বাংলাতে করলে কি হয় আর হিন্দিতে করলে কি হয় বলো।
2: ঘর মানে বাংলায় করলে আমরা একটা প্রকোষ্ঠ বুঝি।
1: আচ্ছা,
2: আর হিন্দিতে ঘর মানে বাংলায় যেটা বাড়ি।
1: বাড়ি, বাড়ি, ঠিকই বলেছো। হিন্দিতে ঘর মানে বাংলায় বাড়ি, আর বাংলায় যেখানে ঘর বলছি
2: সেটা মানে
1: সেটা হবে কামরা।
2: কামরা,
1: ঠিক আছে।
2: হ্যাঁ,
1: আচ্ছা, আগে বলো।
2: উসকি কাকি উমা এক কম্বল পর নিচে সে উপর তক এক কপড়া ওড়ে ভূমি শয়ন কর,
1: কপড়া ওড়ে
2: ওড়ে ভূমি শয়ন কর রহি থি।
1: কপড়া ওড়ে মানে কাপড় ঢাকা দিয়ে।
3: কপড়া ওড়ে মানে
1: কাপড় ঢাকা দিয়ে। তার কাকিমা মাটিতে একটি কম্বলের উপর শুয়েছিল। উসকি কাকি উমা এক কম্বল পর নিচে সে উপর তক কপড়া ওড়ে ভূমি শয়ন কর রহি থি। ভূমি শয়ন মানে মাটিতে,
2: মাটিতে শুয়ে,
1: মাটিতে শুয়েছিল এবং তার গায়ের উপর একটি সাদা কাপড় ঢাকা ছিল। অনিন্দ্য বলো তুমি।
2: লোক জব উমা কো শমশান লে জানে কে লিয়ে উঠানে লাগে।
1: এসকা উচ্চারণ হ্যায় শ্মশান,
2: শ্মশান,
1: শমশান, শ্মশান,
2: শ্মশান।
1: লোক জব উমা কো শ্মশান লে জানে কে লিয়ে উঠানে লাগে।
2: হ্যাঁ, তব শ্যামু নে বড়া উপদ্রব মচায়া।
1: উপদ্রব মচায়া
2: মানে গোলমাল শুরু করলো।
1: গোলমাল শুরু করলো।
2: লোগো কে হাত সে ছুট কর ও উমা কে উপর জা গিরা।
1: লোগো কে হাত সে ছুট কর ও উমা কে উপর।

0: ऊपर जा गिरा। এখানে দেখো উপর যা গেরা মানে ঝাঁপিয়ে পড়া,
1: ঝাঁপিয়ে পড়া,
0: ঝাঁপিয়ে পড়া
1: হ্যাঁ,
0: মানে এর অর্থটা কি হবে অনন্দ?
1: মানে সে লোকের লোকেরা তাকে ধরে রেখেছিল, সে
0: হুম
1: তাদের বাধা মানে বন্ধন ছাড়িয়ে সে উমার মানে কাকির ওপর ঝাঁপিয়ে পড়লো।
0: ঝাঁপিয়ে পড়লো। আচ্ছা এখানে আর একটা জিনিস দেখো, ওয়া যা গেরা,
1: হুম,
0: ওয়া শব্দ হচ্ছে কার
1: এখানে
0: পরিবর্তে এসছে? সর্বনাম তো,
1: হ্যাঁ,
0: কার পরিবর্তে এসছে?
1: এখানে সামুর,
0: সামুর পরিবর্তে
1: হ্যাঁ,
0: এসছে। সামু
1: যেহেতু
0: দরকার হ্যায়,
1: ছেলে
0: ইসলিয়ে
1: পুংলিঙ্গ,
0: হ্যাঁ
1: অর্থাৎ
0: গিরা
1: গিরা,
0: আ কা প্রয়োগ।
1: হ্যাঁ,
0: আচ্ছা মান লো লড়কি হতি তো ক্যা হতা?
1: গিরি,
0: গিরি,
1: আ গিরি,
0: আ গিরি।
1: হুম
0: আর যদি বহুবচন মে যদি হম উসকা প্রয়োগ করেন,
1: হুম,
0: দো লড়কে হ্যায়
1: হ্যাঁ,
0: তো উসকা ক্যা হোগা?
1: ওয়ে যা গিরে,
0: ওয়ে যা গিরে,
1: হ্যাঁ,
0: ঠিক হ্যায়। ইয়াহ পর এসা দেখো, এসি বাত হো রহি হ্যায়, আ এ ই
1: হুম,
0: তিনোঁ কা প্রয়োগ হো রহা।
1: হ্যাঁ,
0: স্ত্রীলিঙ্গ বহুবচন মে লড়কিয়াঁ যা গিরি,
1: গিরি, হ্যাঁ,
0: হ্যাঁ ইসমে ভি ইকারান্ত কা প্রয়োগ হোগা।
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: আগে পড়ো জয়িতা।
2: বোলা কাকি সো রহি হে,
0: হ্যাঁ
2: তুমনে উঠা কর কাহাঁ লিয়ে যা রহে হো,
0: হ্যাঁ ঠেরো, কোন বোলা, কোন
2: কা
0: বোলা? ইয়ে
2: শামু,
0: শামু, শামু বোলা কাকি সো রহি হ্যায়, কাকিমা ঘুমোচ্ছেন, তাকে উঠিয়ে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? উনি উঠা কর কাহাঁ লিয়ে যা রহে হো? আগে পড়ো।
2: লোগোনে বড়ি কঠিনতা সে উসে উহা সে হটায়া,
0: লোগোঁ নে বড়ি কঠিনতা সে,
2: কঠিনতা
0: কঠিনতা সে
2: সে
0: উসে উহাঁ সে হটায়া, লোকেরা অনেক কষ্ট করে তাকে সেখান থেকে সরিয়ে নিল।
1: হ্যাঁ, কাকি কে অগ্নি সংস্কার মে ও ন যা সকা,
0: কাকি কে অগ্নি সংস্কার মে, অগ্নি সংস্কার শব্দ কা অর্থ হ্যায় সৎকারে,
1: হ্যাঁ,
0: সৎকারে
1: সৎকারে সে যেতে পারলো না,
0: সে যেতে পারলো না।
1: यद्यपि बुद्धिमान गुरुजनों ने उसे विश्वास दिलाया कि उसकी काकी उसके मामा के यहाँ गई है, परंतु असत्य के आवरण में सत्य बहुत दिनों तक छिपा न रह सका।
0: ठीक है। अच्छा यहाँ पर दो एक बातें कहनी है। तो देखो हमारा বাংলায় সৎকার শব্দ ব্যবহার করলাম, অগ্নি সংস্কার বা দাহ সংস্কার যেমন বলছি না, ঠিক তেমনি হিন্দিতে সৎকার ব্যবহার করে থাকি, কিন্তু তার অর্থটা হচ্ছে আলাদা। যেমন দেখো আদর সৎকার কর, গুরুজনকে আদর সৎকার করো, এখানে আদর সৎকার মানে
1: আদর,
0: আদর যত্ন এইসব, এই সেন্সে ব্যবহার হচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য আছে।
1: এক অগ্নি সংস্কার আর দুসরি,
0: হ্যাঁ। আর তুমি ইয়ে যে পড়া, যদ্যপি বুদ্ধিমান গুরুজনো নে উসে বিশ্বাস দিলায়া কি উসকি কাকি উসকে মামা কে ইহাঁ গই হ্যায়, ইয়ে তো স্পষ্ট হ্যায়,
1: হ্যাঁ,
0: পরন্তু অসত্য কে আবরণ মে সত্য বহুত দিনো তক ছিপা না রহ সকা, ইসকা ক্যা অর্থ হোগা?
1: মানে অসত্যের আবরণে সত্য বেশি দিন চাপা থাকলো না।
0: ঠিক আছে জয়িতা তুমি বলো।
2: আসপার সে অন্ত অবুদ বালক কে মুখ সেহি ও প্রকট হো গয়া,
0: ঠেরো, আসপাস কে অবোধ
2: অবোধ
0: বালকোঁ কে মুহ সে হি, বালকোঁ কে মুহ সে হি ও প্রকট হো গয়া, আশপাশের ছেলেদের কাছ থেকে সে সত্যি ঘটনাটা জানতে পারলো।
2: জব বাত উনসে ছিপ না রহি,
0: নাই নাই নাই নাই ঠিক সে পড়ো,
2: জব
0: বাত উসসে
2: ছিপ না রহ সকি,
0: হ্যাঁ
2: কাকি ওর কহি নেহি উপর রাম কে ইহা গই হে।
0: হ্যাঁ यहाँ पर तुमने फिर से एक गलती हुई है पढ़ते समय, यह बात, जब बात नहीं, यह बात, यह बात उससे छिपी ना रह सकी कि काकी और कहीं नहीं ऊपर राम की यहाँ गई है। राम की यहाँ गई है यानी भगवान का,
1: भगवान का चले गए।
0: अच्छा माने काकी मारा गया,
1: मारा गया। काकी के लिए कई दिनों तक लगातार रोते रोते उसका रुदन तो क्रमशः शांत हो गया, परंतु शोक शांत न हो सका।
0: काकी के लिए कई दिनों तक रोते रोते,
1: हाँ,
0: एक दिन धोरे काना काटी कोलो से,
1: हाँ,
0: उसका रुदन तो शांत हो सका, रुदन तो क्रमशः शांत हो गया,
1: गया।
0: माने तार जे
1: कान्ना
0: कान्ना
1: आस्ते आस्ते थेमे गया,
0: थेमे गया,
1: हाँ,
0: परंतु शोक शांत ना हो सका, तार कान्ना था नो किंतु शोक शांत होलो ना।
1: हाँ, जिस तरह वर्षा के अनंतर एक ही दो दिनों में पृथ्वी के ऊपर का पानी अगोचर हो जाता है,
0: जिस तरह वर्षा के अनंतर एक ही दो दिन में पृथ्वी के ऊपर का पानी अगोचर हो जाता है, वर्षा दो एक दिन पर जमन जल माटी ऊपर थके ना
1: चले जाए
0: शुकिए जाए ऊपर थके शुकिए
1: जाए जाए
0: किंतु
1: परंतु बहुत भीतर तक उसकी आर्द्रता बहुत दिनों तक बनी रहती है। उसी प्रकार वह शोक उसके अंतस्थल में जाकर बस गया,
0: परंतु बहुत दिनों तक ये जो शोक की भावना है उसके हृदय में ये बहुत दिनों तक बनी रही। इसका अर्थ ये है, ये जो हमने अभी पढ़ा ना, परंतु बहुत भीतर तक उसकी आर्द्रता बहुत दिनों तक बनी रहती है, तार भेतरे वर्षा दो एक दिन पर जमन जल माटिर ओपर थाके ना, किंतु तार भेतरता थाके सिक्त। ঠিক তেমনি
1: তার মনের ভেতর যে শোক,
0: হ্যাঁ, তার অন্তরের মধ্যে
2: অনেকদিন ধরে জমে রইল।
0: আচ্ছা, জয়িতা তুমি পড়ো।
2: ওই প্রায় একলে বেঠে বেঠে শূন্য মন,
0: ওহ প্রায় একলা বেঠা বেঠা, দেখো এক বচন হ্যাঁ না, ইসতে বেঠা বেঠা, বেঠে বেঠে হুগা, ওয়ে ওয়ে বেঠে বেঠে, यहाँ बैठा बैठा, हाँ
2: बैठा बैठा, हाँ। सुन्न मन से आकाश की ओर ताका रहता था,
0: ताका करता था। वो प्राय अकेला बैठा बैठा सुन्न मन से आकाश की ओर ताका करता था। अखुन प्राय से सुन्न मने आकाशे दिके ताकी थकतो। आज के आशुरे गल्पटी आमरा एई गल्पेर एई अंशटी थाक, किन्तु আজকে আমরা কয়েকটা জিনিস দেখলাম, সেটা হলো হিন্দিতে কর্তা অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন হয়,
1: রূপ পরিবর্তন হয়।
0: কর্তা যদি এক বচন হয় তাহলে ক্রিয়া আকারান্ত হয়। আমরা কিন্তু ক্রিয়ার রূপ পরিবর্তন হয় বললাম, বুঝতে পারছো? কর্তার অনুযায়ী ক্রিয়ার রূপ পরিবর্তন হয়। যেমন লড়কা যাতা হ্যায় लड़के जाते हैं, लड़की जाती हैं, देखने सीलिंगो से जाती हैं, लड़कियां जाती हैं, इस तरह तुम इन बातों को याद रखना। और इसका जो दूसरा भाग है हम कल पढ़ेंगे,
1: अगले दिन पढ़ेंगे।
0: हमरा ये अंशोटा द्वितीय अंशोटा कल के पढ़ूं।

হিন্দি ভাষা শিক্ষার আসর শেষ হলো। আসর পরিচালনা করলেন ডক্টর বিবেকানন্দ দেব।

এখন আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল ১০টায় শ্যামা সঙ্গীত রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে, অতুল প্রসাদের গান ১০টা বেজে ২০ মিনিটে আজকে শিল্পী শিখা বসু, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল ১০:৩০টায়, ১১টায় কিছু কথায় কিছু গানে, বিদ্যার্থীদের জন্য ১১টা বেজে ৩০ মিনিটে, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের পাঠ্যবিষয় ভৌত বিজ্ঞান, অংশগ্রহণে হাতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ বর্মন এবং ছাত্ররা অয়ন দাস এবং শুভদীপ বর্মন, কথায় সুরে ১২টায় মহিলা মজলিস ২টায়, কল্যাণ মিশ্রর কণ্ঠে লোকগীতি শুনবেন ১টা বেজে ৫০ মিনিটে, ১২টা বেজে ৩০ মিনিটে নেপালি অনুষ্ঠান, গ্রামে গান পরম্পরা শুনতে পাবেন ৩টায়, যুব অনুষ্ঠান ৩টা বেজে ৩০ মিনিটে, গ্রামেগঞ্জে ৪টায় দেশাত্মবোধক গান ক্যালকাটা কয়ারের শিল্পীবৃন্দ ৪টা বেজে ৫০ মিনিটে, ৫টায় ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু পদ্ম পুরস্কার ২০২৬ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হবে রাষ্ট্রপতি ভবন থেকে আজ ৫টা থেকে, ৫টা বেজে ৩০ মিনিটে আনন্দধারা, মেঠো সুর ৬টা বেজে ৫ মিনিটে, লাইভ ফোন অনুষ্ঠান ৮টায়, ৮টা বেজে ৩০ মিনিটে আধুনিক গান রূপঙ্কর বাগচির কণ্ঠে, গজল শুনবেন স্বাতি কাশিকার এবং আলহাদ কাশিকারের কণ্ঠে ৯টা বেজে ১৫ মিনিটে, গানে গানে লাইভ ফোন অনুষ্ঠান ৯টা বেজে ৩০ মিনিটে, ১০টা বেজে ১০ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ১০টা বেজে ৩০ মিনিটে মনের জানালা লাইভ ফোন অনুষ্ঠান, অনুষ্ঠানটি শুনতে পাবেন ১০টা বেজে ৩০ মিনিটে। এতক্ষণ আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন শ্যামা সঙ্গীত শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী শিখা বসু।

অতুল প্রসাদের গান শুনলেন শিখা বসুর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT।

আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি কিছু কথায় কিছু গানে। শ্রোতা বন্ধুরা, কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে আমার সঙ্গে জুড়তে আপনারা ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। আজকে আমরা আলোচনা করব বা কথা বলব মন যা চাইছে। আমাদের মন এক এক সময় এক এক জিনিস চায়। মন যে কখন কি চায় আমরা প্রায়ই কেউ বুঝে উঠতে পারি না। সত্যি আপনাদের মন কি চাইছে আপনারা আমাকে জানাতে, আমাদের জানাতে, আমাদের বাকি শ্রোতা বন্ধুদের জানাতে ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি, ততক্ষণে শুনে নিন কুমার শানুর কণ্ঠে এই গানটি।

এক শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন আমাদের সঙ্গে। নমস্কার, যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা ততক্ষণ গান শুনে নিই।

0: আর একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার বলো ভাই।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল দাদা ভাই।
0: হ্যাঁ।

0: আপনার 42-43 ডিগ্রি গরম।
1: আচ্ছা, তো এই
0: হ্যাঁ,
1: গরমে আপনার মন কি চাইছে?
0: মনে আমার চাইছে, দাদা ভাই দেখুন, ছাতা অবশ্যই বেরোলে ছাতা আপনাকে সাথে টুপি, মাথায় টুপি দিতে হবে, সানগ্লাস পরতে হবে, এবং মানে ওআরএস জল নাহলে নুন চিনি লেবুর জল এটা বোতলে নিয়ে রাখতে হবে। এই জায়গাটা যদি আপনি ঠিক মতো রাখতে পারেন, শরীরটাও আপনার ঠিক থাকবে দাদা
1: একদম
0: ভাই।
1: একদম, এই সুরক্ষাগুলো নিলে আমাদের শরীর এই গরমের মধ্যেও ঠিক থাকবে, ঠিকই
0: হ্যাঁ
1: বলেছেন আপনি।
0: আর এবং ছাতু, আমাদের তো দেখুন ভিজে ভাত আমার তো খুব ভালো লাগে, আর কার ভালো লাগে আমি জানি না ঠিক, কিন্তু ভিজে ভাত আমরা দুপুরে যদি থাকে আমি ভিজে ভাত খেয়ে নিই,
1: ভিজে
0: নাহলে
1: ভাত
0: রাত্রেও ভিজে।
1: অর্থাৎ পান্তা ভাত।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, এবং তার সাথে কি জানেন, ছাতু, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে মেখে ওইটা,
1: আপনি
0: আর
1: তো জিভে জল এনে দিচ্ছেন প্রবীরবাবু,
0: হ্যাঁ
1: আপনি তো আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জিভে জল এনে দিচ্ছেন।
0: না না দাদা ভাই, যেটা আর একটু কাঁচা মানে পোস্ত বাটা আর কি, যাতে ওই বাটি পোস্ত আর কি, বাস আর কিচ্ছু চাই না দাদা ভাই, ওইটা দিলেই আমার ভাত খাওয়া হয়ে গেল। এবং আর বেশি এখন যা খাবেন মানে বুঝে শুনে খেতে হবে, মানে ভর পেট খেয়ে নিলাম আর নিয়ে হাঁসফাঁস করলাম ওইটা নয়, মানে সময় বুঝে সেরকম ভাবে খেতে হবে দাদা ভাই,
1: ঠিক ঠিক,
0: ব্যাস এইটুকু। হ্যাঁ এইটুকু, তাহলেই আপনি শরীর নিয়ে ঠিক থাকতে পারবেন। এবং যা গরম পড়েছে, মানে মাঝে মাঝে দেখুন আজকে এত হাওয়া দিচ্ছে, পুরো গরম লু হাওয়া আর কি।
1: হ্যাঁ
0: হ্যাঁ, আর এরপরে আমাদের আর্মি ক্যাম্পে আমি তো কন্ট্রাক্টরই করি, সে লেবাররা কাজ করছে দাদা
1: হ্যাঁ
0: ভাই,
1: প্রবীরবাবু,
0: তাদেরকে কি
1: এই
0: বলবো, আমার
1: বলছি
0: লজ্জা লাগছে। হ্যাঁ
1: আপনার
0: তাদেরকে
1: মন
0: বলবো,
1: যা চাইছে দুই এক কথায় শুনতে চাচ্ছি
0: হ্যাঁ
1: এই
0: বলেন।
1: মুহূর্তে।
0: হ্যাঁ
1: আমাদের মন তো অনেক কিছু চায়, আপনার মন এই মুহূর্তে কি চাইছে?
0: আমার মনে, আমার মনে দেখুন দাদা ভাই, মানুষকে ভালো মতন শ্রদ্ধা সহনশীলতা রাখতে হবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সেই জায়গাটায় কিন্তু আপনি, তাহলে আপনার কাছে গীতায় বলেছে কর্ম করে যাও ফলের আশা করো না, তো সেই জায়গা থেকে আমি চাইবো যে মানুষ সবার সাথে মিলে সব কাজগুলো করলে কিন্তু আর জীবনের কোনো জায়গায় বাধা আসবে না এবং ভালো থাকবেন দাদা ভাই।
1: একদম একদম, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, একে
0: হ্যাঁ,
1: অপরের
0: আরেকটা
1: সঙ্গে যে
0: আরেকটা
1: মিলেমিশে থাকা।
0: আরেকটা আরেকটা দাদা ভাই আরেকটা কথা বলি, মানে মা বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে যদি সঙ্গে রেখে তাদেরকে যদি ভালোবেসে তাদেরকে নিয়ে চলতে পারেন বটগাছ, তো এবারে বটগাছে
1: অবশ্যই, আপনি যে কথাগুলো বলছেন খুবই কাজের কথা, কিন্তু আমরা
0: হ্যাঁ
1: আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি, আমাদের আজকের বিষয়টা হচ্ছে মন যা চাইছে। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
0: আচ্ছা ঠিক আছে দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: আমরা কিছু কথা কিছু গানে অনুষ্ঠানে রয়েছি, আমাদের সঙ্গে জুটছেন আরও একজন শ্রোতা বন্ধু, জুটতে চাইছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার স্যার, আমি বীরভূম জেলা শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ বলছিলাম।
1: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, বলুন
2: হ্যাঁ
1: আপনার মন
2: কেমন
1: কি
2: আছেন?
1: চাইছে?
2: হ্যাঁ বলুন।
1: আপনার মন কি চাইছে এখন?
2: মন চাইছে এখন কোন একটা নিরিবিলি জায়গা, সেখানে মধ্যে যেন প্রচুর গাছপালা থাকে এবং মানে পাখিদের কলকাকলির ডাকে আত্মহারা হয়, আর সে যায় সুসু হাওয়া বয়, সামনে কোনো নদী আছে,
1: বাহ,
2: নদীর যে একটা মানে নদীর যে একটা ভাষা, সেই ভাষার মধ্যে বুঝতে পারা যায় যে ওই জায়গায় আবহাওয়া। সেই জন্য আমি চাইছি যে এই আমরা যে মানে নরক যন্ত্রণা ভোগ করছি,
1: অসহ্য গরম পড়েছে না ওখানে?
2: হ্যাঁ প্রচুর গরম, এই বুমটির মধ্যে বসে আছি টিনের চাল ছাউনি, তো সেইখানে তাপে মানে একদম মনে হচ্ছে যেন গোটা শরীর ভিজে যাচ্ছে ঘামে, তো এই এই দাবদাহ বাঁচার উপায়, হ্যাঁ সেটা কেমন? আমাদের যারা রয়েছেন দাদা ভাই বা উপস্থাপক উপস্থাপিকারা, তাদের সঙ্গে এই কথা

0: রকম।
1: অবশ্যই, আমরাও আপনাদের থেকে সেই সমস্ত জায়গার খবরাখবরও জানতে পারি। আর আপনার মন যা চাইছে, যেটা বললেন যে সেই গাছগাছালির মধ্যে যেন একটা বনের পরিবেশ, এবং সেখানে সামনে দিয়ে একটি স্নিগ্ধ নদী বয়ে যাচ্ছে, পাখির কলতান ইত্যাদি, এটা চিন্তা করেও যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে।
0: হ্যাঁ, আমাদের তো এই কাছাকাছি কিছু কিছু জায়গায় দেখেছি যে পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে, কোনো জায়গায় হয়তো ছাগল, গরু, কুকুর, এই সমস্ত পশু পাখিতেই মানে চারিদিক, গ্রাম গঞ্জের ব্যাপার তো, এই সব মানে ভরা সবসময়। হ্যাঁ,
1: ঠিক ঠিক,
0: একদম মানে চারিদিকে যেখানে গাছের ছায়া সেখানে আমি যেন চুপচাপ বসে থাকি, কিছু কাজ না করে। কিন্তু সবাই তো জীবিকা নির্বাহের জন্য তো হিন্দুর দলে সামিল হচ্ছে,
1: একদম
0: প্রত্যেক মানুষ কিন্তু খুব ক্ষণস্থায়ী, আর সবাই ব্যস্ত মানুষ। আর আপনাদের সঙ্গে আমরা সময় বের করে নিয়ে কোন রকম যে দুটো কথা বলবো, তাহলে হয়তো আমাদের সঙ্গে আপনাদের কথোপকথন হলে আমরাও আপনাদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারি, আপনারাও সম্বন্ধে জানতে পারেন।
1: একদম একদম। আর আপনাদের মতো শ্রোতারা রয়েছেন বলেই তো আমরা রয়েছি, আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান।
0: হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান আমাদের কাছে অত্যন্ত প্রেরণা যোগায়। আপনাদের অনুষ্ঠানের মধ্যে যে সমস্ত উপস্থাপক এবং উপস্থাপিকা রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং শত কোটি প্রণাম নমস্কার নেবেন।
1: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়বার জন্য। শ্রোতা বন্ধুরা, কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে আজকে আমাদের কথার বিষয় হচ্ছে মন যা চাইছে। পরবর্তী ফোনের অপেক্ষায় রয়েছি, ততক্ষণে শুনে নি কুমার শানুর কণ্ঠেই সেই বাকি গানটি।

0: আরো একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি শিলিগুড়ি থেকে নিবেদিতা দত্ত বলছি।
0: হ্যাঁ, নিবেদিতা দি, বলুন।
1: আমি বেশি সময় নষ্ট করব না,
0: না না,
1: শুধু
0: আপনাদের
1: বলবো।
0: আপনারা আমাদের সময় নষ্ট করেন না, আপনারা আমাদের সম্পদ। বলুন, আপনাদের সঙ্গে কথা বলার জন্যই এই অনুষ্ঠান।
1: শান্তি নেমে আসে, সব কিছু যেন আমার মন চাইছে, কারুর যেন কোনো শিথিল সিদ্ধ না হচ্ছে, কারুর মার বুক যেন খালি না হয়, সব যেন শান্তি আসে, এইটি আমার চাওয়া।
0: বাহ,
1: হ্যাঁ, এইটি আমার চাওয়া। অনেক দেখলাম, অনেক দেখলাম, এখন শুধু পরপারে যাওয়ার ডাকের অপেক্ষা, শান্তি চাই শেষ জীবনে।
0: ঠিক আছে দিদি,
1: ঠিক
0: আপনি
1: আছে,
0: আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আপনি এই বয়সেও যে আমাদের সঙ্গে জুড়ছেন, এইভাবে কথা বলছেন, এটাই আমাদের কাছে বড় পাওনা। আপনি শুনতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেকেই আমাদের সঙ্গে জুড়ছেন এবং মন যা চাইছে তাদের সেটি আমাদের সঙ্গে কিন্তু ভাগ করে নিচ্ছেন। পরবর্তী ফোনের অপেক্ষায় রইলাম, ততক্ষণে আরও একটি গান শুনে নিই সাধনা সরগমের কণ্ঠে। ইতিমধ্যেই আরও একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি রাজগঞ্জ চাওলাটি আব্দুল কাদের বলছি।
0: হ্যাঁ আব্দুলবাবু, বলুন।
2: আচ্ছা, আপনাদের প্রোগ্রামটা কি, যে মন কি চাচ্ছে?
0: হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা হচ্ছে কিছু কথায় কিছু গানে। সেখানে আজকের বিষয়ে আমরা আলোচনা করছি মন যা চাইছে।
2: মন যা চাচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি, আমার মনটা যেতে চাচ্ছে। আপনার এখন তো বয়স আমার চলতেছে আপনার 79।
0: আচ্ছা,
2: হ্যাঁ, এই বয়সের মধ্য দিয়ে আমার যেটা চিন্তা ভাবনা মনটা যেতে চাচ্ছে, যে সেটা হলো যে আমরা পৃথিবীর মধ্যে যত সব মানুষ আছি বা আপনার আমার ভারতবর্ষবাসী, সেটা যদি সবাই যদি এক কাপড় এক বস্ত্র নিয়ে চলতে পারি, সবাই সমান, মানে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, আমরা যদি এরকম জায়গার মধ্যে মানসিকতাটাকে নিয়ে আসতে পারি, মনে হচ্ছে খুব ভালো হয়।
0: ঠিক ঠিক।
2: আর একটা হচ্ছে কোথায়, যে বর্তমান খরা, অনেক জায়গায় খরা, বৃষ্টি নাই, বাদল নেই, অনেক কিছু নাই। আমরা যদি বিশেষ করে যেসব মানুষ আছি, যাদের ধরেন আপনার জমি জায়গা আছে, যাদের নাই অন্য কথা, প্রত্যেকটা জায়গার মধ্যে যদি বর্ষয়ে নানা করে যদি 100 গাছ আমরা গাড়ি, সেই গাছের মধ্যে দিয়ে ফলেরও গাছ কাটতে হবে, ছায়ারও গাছ কাটতে হবে, তাহলে
0: ঠিক আপনার যে এই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বুঝছেন, বা সাধারণ মানুষের মনেও এই যে গাছ লাগানো বা বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তাটা, এটা উপলব্ধিতে এসেছে, এটাই কিন্তু ভবিষ্যতের পৃথিবীকে বাঁচাবে।
2: আপনার আছে বৃষ্টি, যেমন ধরুন আপনার ডুয়ার্সে, ডুয়ার্সে বড় বড় চা বাগানে বড় গাছ আছে, ওখান থেকে আপনার ঘন ঘন বৃষ্টি হচ্ছে। আমাদের জলপাইগুড়ি জেলার মধ্যে কিছু আছে ডুয়ার্সে, বাদ বাকি এইদিকে যে আপনার যেখানটা গাছ নাই সেখানটা আপনার বৃষ্টিও নাই। এই যে ঘটনাটা একটা, এটা মারাত্মক জিনিস।
0: ঠিক।
2: আর একটা কথা, বর্তমান পরিস্থিতির মধ্যে দিয়ে আমি বলবো যে আমরা সবাই, আমরা তো সৃষ্টিকারী, যে মালিক আমাদের সৃষ্টি করছে, সবাইকে তো মানুষ বলেই সৃষ্টি করছে, তা আমরা সবাইকে ভাই ভাই বলে যদি চলতে পারি, এইটাই হলো আমার আবেদন। এবং বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে বিশেষ করে শিক্ষার ব্যবস্থাটাকে যে ধ্বংস করে দিছে, পরবর্তী জনম যেন আপনার সে শিক্ষার ব্যবস্থাটা থাকে, এবং যারা,
0: অর্থাৎ আপনি চাইছেন যাতে সবাই সবাই শিক্ষা লাভ করুক, সবাই আনন্দে থাকুক, সুখে থাকুক, তাই তো?
2: শিক্ষা লাভটা করলেই পরে বাবা মায়ের প্রতি একটা শ্রদ্ধা আসবে, কিভাবে মানতে হবে, অপরকে বড় সড়কে মানতে হবে, সমস্ত জায়গাটার মধ্যে সেই জায়গা আসবে। কিন্তু আর না শিক্ষা যদি না থাকে তাহলে কোনো কিছু থাকবে না। আর একটা কথা হলো, শিক্ষা থাকলেই হবে না, শিক্ষার মধ্যে যদি তার কোনো কর্মস্থান না থাকে তাহলে আরো ভয়াবহ। তো কালে আমি অনুরোধ করবো আপনাদের বার্তার মধ্যে দিয়ে, আজকে হয়তো অল্প সময়ের মধ্যে আরো কেউ কেউ বলবে, হ্যাঁ, তো এই জায়গাগুলোর মধ্যে দিয়ে একটু আপনাদের বার্তা পাঠাবেন এবং সেই জায়গায় করার কতগুলো চেষ্টা করবেন।
0: ঠিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে জোড়ার জন্য, এবং আপনার দেশ আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আব্দুলবাবু। আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন। মন যা চাইছে, আমাদের মন এক এক সময় এক এক জিনিস চায়। তো আরও একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু বলুন।
3: প্রচন্ড গরম দাদা।
0: হ্যাঁ, আপনাদের ওখানে আরো একজন ফোন করেছিলেন বিশ্বজিৎ বাবু, তিনিও বললেন যে খুব গরম পড়েছে।
3: হ্যাঁ প্রচন্ড গরম পড়েছে।
0: তো এই গরমের মধ্যে আপনার মন কি চাইছে এখন?
3: আমার মন এখন চাইছে একটা বড় বৃক্ষের নিচে যেন বসে থাকি, ঠান্ডা হাওয়া প্রকৃতিকে যেন খুঁজে সেই শীতল হাওয়াটা মন শান্ত হয়ে যায়, এরকম জায়গা একটা খুঁজছি আমি।
0: ঠিক ঠিক,
3: কিন্তু ধরুন উপায় তো নেই, আমাকে কর্ম করতে হবে, কাজ করতে হবে। তবে হ্যাঁ, কাজের মাধ্যমেই একটু হাওয়া বাতাস খাচ্ছি মাঝে মাঝে।
0: ঠিক, সে তো খেতেই হবে, মন চাইছে আপনার প্রকৃতির বুকে ঠান্ডা পরিবেশে হারিয়ে যেতে।
3: হ্যাঁ,
0: অথচ আপনার যে কর্ম সেই কর্ম আপনাকে এই জিনিসটি করতে বাধা দিচ্ছে।
3: হ্যাঁ,
0: শুনতে থাকুন নিতাইবাবু আমাদের অনুষ্ঠান।
3: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার। মন যা চাইছে, অনেক জায়গাতেই গরম পড়েছে, সেই গরমে শীতলতার খোঁজে মন তো একটু শীতল হতে চাইবেই। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন।

0: নমস্কার, কে বলছেন,
1: হ্যালো,
0: কোথা থেকে বলছেন?
1: আমি প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি থেকে বলছি। তবে বর্তমান আমি অবস্থান করছি মহানন্দা ব্রিজে, আমার যে যে শিলিগুড়ি এয়ারভিউ আছে। তো এই
0: হ্যাঁ
1: কিছু কথা
0: প্রফুল্লবাবু,
1: আমার,
0: আপনি, আপনার মন কি চাইছে এখন?
1: মন চাইছে তো অনেক কিছু। হ্যাঁ, মন তো আমার সবসময় চাই গান বাজনা করতে, একচুয়ালি।
0: আচ্ছা,
1: হ্যাঁ
0: এই গরমের
1: হ্যাঁ আমি তো
0: মধ্যেও?
1: ওই গান, হ্যাঁ, কারণ গান বাজনার এই যে গান, গানের প্রোগ্রামে যাচ্ছি, গানের কাগজ জমা দিতে যাচ্ছি। হ্যাঁ
0: আচ্ছা,
1: হ্যাঁ, আমাদের তথ্য সংস্কৃতি ময়না হোটেলে আছে, তার জন্য যাচ্ছি যে আমি যাতে
0: আপনি কি
1: গানটা
0: গান করেন?
1: চিরদিন, আমি আঞ্চলিক যত গান আছে, লোকগীতি, পালাটিয়া, লাহকারি, বিভিন্ন আঙ্গিকের গান। হ্যাঁ
0: আপনার মন
1: আমি,
0: যা চাইছে এরকম একটি গান আমাদের একটা কলি শোনান না?
1: পাগল মন, মন রে মন কেন এত কথা বলি, পাগল মন, মন রে মন কেন এত কথা বলি, আশি তলায় ফের হইলে চলি ছেড়ে মন, মনে মনে এক না হইলে মিলে না ওজন, পাগল মন, মন রে মন কেন এত কথা বলি।
0: বাহ, খুব সুন্দর প্রফুল্লবাবু, আপনি এই চর্চা করতে থাকুন আর
1: হ্যাঁ
0: আমাদের
1: হ্যাঁ
0: সঙ্গে জুড়ে আরও আমাদের মাঝে মাঝে এরকম গান শোনাবেন, এই আশা
1: আচ্ছা,
0: রাখি।
1: অবশ্যই শোনাবো, অবশ্যই, ধন্যবাদ।
0: হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে জোড়ার
1: ঠিক
0: জন্য।
1: আছে, ঠিক আছে।
0: সত্যি এই প্রকৃতির মাঝে অনেকেই হারিয়ে যেতে চাইছেন এই গরমের তীব্র দাবদাহে। আর আমাদের মন কি চাইছে সত্যি আমরা আরও শুনব। আরও একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি জলপাইগুড়ি সুদন বিশ্বাস বলছি।
0: সুমন বাবু,
2: সুদন বিশ্বাস,
0: সুধন বাবু। হ্যাঁ সুধন বাবু, বলুন আপনার মন কি চাইছে?
2: আমি যদি বলি, আপনাদেরকে ধন্যবাদ, নমস্কার। তবে মনের চাওয়াটা তো বড় না, মনের চাওয়াটার সাথে আমার তেনার সাথে যদি কিছু সংযোগ থাকে, তবেই আমার ভাবনাটা, আমার বাসনাটা কিছু হয়তো দেখতে পারে। কিন্তু আমার মন যা চাইলো তাই আমি পাবো, এটা কামনা করতে পারি না।
0: না, সে তো অবশ্যই, কারণ মন চাওয়া আর পাওয়ার মধ্যে অনেক ফারাক থাকে, কিন্তু চাইতে তো অসুবিধে নেই।
2: আকাশ কিছু কল্পনা যদি চাই তাহলে কি পাবো?
0: আমাদের
2: আজকে
0: মন কল্পনা করতেই ভালোবাসে,
2: গরম,
0: একদম।
2: যেহেতু সময়টাই গরমের, তা তো হবেই। তবে এখানে একটাই প্রার্থনা, প্রভু তোমার জগৎ তুমি শান্ত রাখো, তাহলেই শান্তি পাইতে পারি। এই বলে আমি বক্তব্য শেষ করলাম।
0: বাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়বার জন্য। যা বলছিলাম, আমাদের অনেকেরই মন অনেক কিছুই চাইছে, কিন্তু সুধানবাবু বললেন যে চাওয়া এবং পাওয়া, চাইলেই কি পাইব, অর্থাৎ চেলেই কি পাব। সত্যি এটা, চাওয়া পাওয়ার মধ্যে অনেক ফারাক থাকে, কিন্তু আমাদের যদি এই চাওয়া, এই মন যদি কল্পনার জগতে না ভাসত, তাহলে কি জীবনটা রুক্ষ হয়ে যেত না? এটা সত্যি ভাববার বিষয়। পরবর্তী ফোনের অপেক্ষায় রয়েছি, ততক্ষণে শুনে নি সাধনা সরগমের কণ্ঠে এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা, কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে আমাদের সঙ্গে জুড়তে ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। আমাদের হাতে আর বেশি সময় নেই, কোনো শ্রোতা বন্ধু যদি আমাদের সঙ্গে জুড়তে চান তাহলে এক্ষুনি ফোন করুন। আমাদের আজকের কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে আমরা আলোচনা করছি মন যা চাইছে, অর্থাৎ আমাদের মন এক এক সময় এক এক রকম জিনিস চায়। শুধু জিনিস কেন, আমরা কল্পনার জগতে ভেসে যেতেও পছন্দ করি, কারণ কল্পনাই আমাদেরকে নিয়ে যায় একটা আমার যে চাওয়া পাওয়ার জগৎ, আমার যে মনের ইচ্ছা পূরণের জগৎ, সেই জগতে যেখানে এই বাস্তবের রুক্ষতা থেকে আমরা সাময়িক মুক্তি লাভ করতে পারি। এই কল্পনার জগতে হারিয়ে আমাদের মন যা চাইছে। শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে সময় প্রায় নেই, আপনারা ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। আমাদের আজকের বিষয় মন যা চাইছে। আমাদের এই মন বড়ই জটিল, তো মনের মধ্যে অনেক চাওয়া পাওয়া এই বুদবুদের মতো ভেসে ওঠে। হয়তো এক্ষুনি আমাদের মন কোথাও বেড়াতে যেতে চাইছে, আবার হয়তো এক্ষুনি আমাদের মন কোনো জায়গায় হয়তো ভাবছে যে চুপ করে বসে থাকি, আবার সেই মনই হয়তো ভাবছে যে এখন একটু নিজের দিকে তাকাই। তো যাই হোক, মন আমাদের অনেক কিছুই চায়। আমাদের সময় আজকের শেষ, কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে আমরা এখানেই আজ শেষ করতে চলেছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই গরমে সকলে প্রয়োজনীয় যে সুরক্ষা, সেই সুরক্ষাবিধি মেনে চলবেন। আকাশবাণী শিলিগুড়ি, এতক্ষণ শুনলেন কিছু কথায় কিছু গানে। এখন বিদ্যার্থীদের জন্য, বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ দশম শ্রেণীর জন্য বিষয় ভৌতবিজ্ঞান। পাঠদান করবেন হাতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ বর্মন।
1: প্রিয় ছাত্রছাত্রী, আমি হাতিয়া হাই স্কুলের শিক্ষক সন্তোষ বর্মন। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, জৈব রসায়ন। আমার সাথে উপস্থিত আছে দশম শ্রেণীর ছাত্র শুভদীপ বর্মন এবং অয়ন দাস। প্রাচীনকাল থেকে বহু উদ্ভিদ ও প্রাণীজ পদার্থ যেমন চিনি, স্টার্চ, অ্যালকোহল, তেল, চর্বি, প্রোটিন, ভিটামিন ইত্যাদি মানুষ খাদ্য, পানীয় এবং অন্যান্য প্রয়োজনে ব্যবহার করত। প্রাণী ও উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত এই সকল পদার্থকে জৈব পদার্থ বলা হয়। 1784 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভোসিয়ের বিভিন্ন জৈব যৌগের বিশ্লেষণ করে প্রমাণ করেন যে প্রতিটি জৈব পদার্থের মূল উপাদান কার্বন। কার্বনের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে হাইড্রোজেন এবং অনেক সময় অক্সিজেন বর্তমান থাকে। অনেক ক্ষেত্রে জৈব যৌগে নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, ফসফরাস প্রভৃতি মৌলও বর্তমান থাকে। 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস জৈব যৌগের উৎস সম্পর্কিত প্রাণশক্তি তত্ত্ব প্রবর্তন করেন। এই তত্ত্ব অনুসারে উদ্ভিদ বা প্রাণীদেহে কিছু রহস্যময় শক্তি জৈব যৌগের মূল উৎস। এই রহস্যময় শক্তিকেই প্রাণশক্তি বলে। যেহেতু এই প্রাণশক্তিকে কৃত্রিম উপায়ে সৃষ্টি করা যায় না, সেই জন্য পরীক্ষাগারে কৃত্রিমভাবে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব নয়। 1828 খ্রিস্টাব্দে জার্মান রসায়নবিদ ভোলার দুটি অজৈব পদার্থ অ্যামোনিয়াম সালফেট এবং পটাশিয়াম সায়ানেটকে একত্রে উত্তপ্ত করলে হঠাৎ করে একটি জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করেন। তারপর 1845 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোলবে কার্বন, হাইড্রোজেন ও বিভিন্ন অজৈব পদার্থের সাহায্যে অ্যাসিডিক অ্যাসিড প্রস্তুত করেন। এরপর 1856 খ্রিস্টাব্দে বার্থোলেট পরীক্ষাগারে মিথেন নামক জৈব যৌগ তৈরি করেন। এরপর আরও অনেক জৈব যৌগ পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে সংশ্লেষিত হয়। এই সকল জৈব যৌগ সংশ্লেষণের ফলে প্রাণশক্তি তত্ত্ব পুরোপুরি পরিত্যক্ত হয়। প্রমাণিত হয় যে প্রাণশক্তি ছাড়াই জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব। বর্তমানে অধিকাংশ জৈব যৌগ প্রায় 95% রসায়নাগারে তৈরি করা হয় এবং দেখা যায় যে সব জৈব পদার্থই কার্বন দ্বারা গঠিত, অর্থাৎ জৈব পদার্থের অণুতে কার্বন পরমাণু থাকবেই। এই কারণে জৈব রসায়নকে কার্বনের রসায়নও বলা হয়।
2: স্যার, জৈব যৌগ কি?
1: কার্বনের বিভিন্ন অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বনেট, বাইকার্বনেট, সায়ানাইট, আয়নযুক্ত অজৈব যৌগগুলি বাদে কার্বনের অন্যান্য যেসব সমযোজী যৌগের মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম ও সমাবয়বতা ধর্ম দেখা যায়, কার্বনের সেই সব যৌগকে জৈব যৌগ বলে। তাহলে আমরা জেনে নেই জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে কিছু পার্থক্য। যেমন জৈব যৌগের অণুতে কার্বন মৌল অবশ্যই উপস্থিত থাকে। কার্বনের সঙ্গে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস অথবা হ্যালোজেন এই মৌলগুলি থাকতে পারে। অজৈব যৌগের অণুতে কার্বনের মতো নির্দিষ্ট মৌলের উপস্থিতি আবশ্যক নয়। অজৈব যৌগগুলি সমস্ত মৌল দ্বারা গঠিত হতে পারে, যেমন NaCl। জৈব যৌগগুলি মূলত সমযোজী হয়ে থাকে। অজৈব যৌগগুলি সমযোজী, তড়িৎযোজী ও অসমযোজী তিন প্রকারেরই হয়ে থাকে। জৈব যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত কম হয় এবং এরা বেশি উদ্বায়ী হয়। অজৈব যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয় এবং এরা কম উদ্বায়ী হয়। প্রায় সমস্ত জৈব যৌগই দাহ্য, বেশিরভাগ অজৈব যৌগই অদাহ্য। জৈব যৌগগুলি সাধারণত জৈব দ্রাবক, যেমন বেনজিন, ক্লোরোফর্ম, ইথার, অ্যালকোহল, ডিজেল, পেট্রোল, কেরোসিনের মতো দ্রাবকে দ্রবীভূত হয়ে থাকে। অজৈব যৌগগুলি সাধারণত অজৈব দ্রাবক, যেমন জলে দ্রবীভূত হয়। অধিকাংশ জৈব যৌগ এবং এদের দ্রবণ তড়িতের অপরিবাহী, কিন্তু অধিকাংশ অজৈব যৌগ এবং এদের দ্রবণ তড়িতের পরিবাহী। কার্বন পরমাণুর বাইরের কক্ষের চারটি যোজক ইলেকট্রন অন্য পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনের সঙ্গে পৃথকভাবে চারটি ইলেকট্রন জোড় গঠন করে সমযোজ্যতার সাহায্যে জৈব যৌগের অণু গঠন করে। এজন্য সমস্ত কার্বনযুক্ত সমযোজী যৌগে কার্বনের যোজ্যতা সর্বদা 4 হয়। যেমন সরলতম জৈব যৌগ মিথেন অণুতে কার্বন পরমাণুর বাইরের কক্ষের চারটি ইলেকট্রন চারটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে চারটি ইলেকট্রন জোড় গঠন করে। এরপর ভ্যানটপ এবং লাবেলের কার্বনের যোজ্যতা ত্রিমাত্রিক মডেল দেন। কার্বনের চারটি যোজ্যতা কখনোই এক সমতলে থাকে না। এই মতবাদ অনুসারে কার্বন পরমাণুটি একটি সুষম চতুস্তলকের কেন্দ্রে অবস্থান করে। কার্বনের চারটি যোজ্যতা এই চতুস্তলকের চারটি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজ্যতার অন্তর্ভুক্ত কোণ 109°28' হয়ে থাকে। তাই মিথেন অণুর গঠনে দেখা যায় যে এইচ বন্ধন সি বন্ধন এইচ কোণের মান 109°28' এবং এই অণুতে সি বন্ধন এইচ এর বন্ধন দৈর্ঘ্য হয় 1.09 angstrom।
2: ক্যাটিনেশন ধর্ম কী স্যার?
1: যে ধর্মের জন্য কার্বনের বহু সংখ্যক পরমাণু সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সুদীর্ঘ শাখাহীন বা শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল কিংবা বদ্ধ শৃঙ্খল গঠন করে তাকে কার্বনের ক্যাটিনেশন বা সশৃঙ্খলায়ন বলে।
2: স্যার, কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্মের কারণ কি?
1: অবশ্যই কার্বন পরমাণুর এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যে কারণে কার্বন ক্যাটিনেশন ধর্ম দেখিয়ে থাকে। যেমন কার্বন পরমাণুর বিশেষ ইলেকট্রন বিন্যাস কার্বন পরমাণুর চতুর্যোজ্যতা প্রদর্শন করে। কার্বন পরমাণুর ছোট আকার ও মধ্যম মানের তড়িৎ ঋণাত্মকতার জন্য কার্বন কার্বন সমযোজী বন্ধন খুবই দৃঢ় ও শক্তিশালী হয়। এই কারণেই কার্বন পরমাণুগুলি পরস্পর সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গঠনের মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্যের স্থিতিশীল শৃঙ্খল বা বলয় গঠন করতে পারে, অর্থাৎ ক্যাটিনেশন ধর্ম প্রদর্শনে সক্ষম হয়। এরপর আমরা জেনে নেই হাইড্রোকার্বন সম্পর্কে। যেসব জৈব যৌগ শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত তাদের হাইড্রোকার্বন বলে, যেমন মিথেন CH4, ইথেন C2H6 ইত্যাদি। হাইড্রোকার্বন মূলত দুই প্রকার হয়ে থাকে, সম্পৃক্ত হাইড্রোকার্বন ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন, যেসব হাইড্রোকার্বন যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে কেবলমাত্র সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, সেই সব জৈব যৌগকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বলে। এর সাধারণ সংকেত CnH2n+2, যেখানে n এর মান 1,2,3 থেকে n পর্যন্ত হতে পারে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? যেসব হাইড্রোকার্বন যৌগে অন্তত দুটি কার্বন পরমাণু

0: পরস্পরের সঙ্গে সমযোজী দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই প্রকার, যথা অ্যালকিন ও অ্যালকাইন। তাহলে অ্যালকিন সম্পর্কে আমরা একটু জেনে নিই। কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে। এর সাধারণ সংকেত CnH2n, যেখানে n এর মান শুরু হবে 2 থেকে n পর্যন্ত। উদাহরণ ইথিলিন, অ্যালকাইন। কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। এর সাধারণ সংকেত হল CnH2n-2, যেখানে n এর মান 2 থেকে n পর্যন্ত হবে। উদাহরণ অ্যাসিটিলিন। এরপর আমরা জানব মূলক সম্পর্কে, অর্থাৎ জৈব মূলক কী। হাইড্রোকার্বন থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে কার্বন ও হাইড্রোজেন ঘটিত যে পরমাণু জোট পাওয়া যায়, যা রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত অপরিবর্তিত থাকে, তাকে হাইড্রোকার্বন মূলক বা জৈব মূলক বলে। যেমন মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল ইত্যাদি হলো জৈব মূলক। জৈব মূলকের সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে কার্যকরী মূলক কী। যেসব সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি, ধর্ম এবং রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে, তাদের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ বলে। এখানে আমাদের কয়েকটি কার্যকরী মূলক সম্পর্কে আলোচনা করলে ভালো হয়। যেমন হাইড্রোক্সিল, যার সংকেত বন্ধন OH, এর শ্রেণীভুক্ত যৌগের নাম হল অ্যালকোহল বা ফেনল। উদাহরণ হল মিথাইল অ্যালকোহল, ফেনল ইত্যাদি। ফরমাইল গ্রুপ, যার সংকেত হল বন্ধন CHO, যার শ্রেণীভুক্ত যৌগের নাম অ্যালডিহাইড এবং উদাহরণ হল অ্যাসিটালডিহাইড। কিটো গ্রুপ, যার সংকেত ডবল বন্ড C, ডবল বন্ড O, শ্রেণীর নাম হল কিটোন এবং উদাহরণ হল অ্যাসিটোন। অনুরূপে আমরা জানতে পারব কার্বক্সিল, অ্যামিনো এবং ইথার গ্রুপ, যাদের সংকেত হল যথাক্রমে বন্ধন COOH, বন্ধন NH2 এবং বন্ধন ও বন্ধন। তাহলে আমরা জানতে পারলাম কয়েকটি কার্যকরী মূলকের তাদের নাম, সংকেত, তাদের শ্রেণীসূচকের নাম এবং তাদের উদাহরণ।
1: স্যার, জৈব যৌগের সংজ্ঞায় যে সমাবয়বতা শব্দটি ব্যবহৃত হয়েছে তা বুঝতে পারলাম না।
0: ঠিক বলেছ, একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন আণবিক গঠন ও ধর্মাবলম্বী যৌগ সমূহকে সমাবয়বী যৌগ বলে এবং এই ঘটনাকে সমাবয়বতা বলে। সমাবয়বতা মূলত দুই রকমের হয়ে থাকে, গঠনমূলক এবং ত্রিমাত্রিক। আমি আলোচনা করব গঠনমূলক সমাবয়বতা সম্পর্কে। জৈব যৌগের পরমাণুসমূহের আণবিক গঠনের ভিন্নতার জন্য যে সমাবয়বতার সৃষ্টি হয় তাকে গঠনমূলক সমাবয়বতা বলে। এখানে দুই প্রকার গঠনমূলক সমাবয়বতা আলোচনা করব, কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা। জৈব যৌগে কার্যকরী মূলকের পার্থক্যের জন্য যে সমাবয়বতার সৃষ্টি হয় তাকে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা বলে। যেমন CH3CH2OH, এই যৌগে কার্যকরী মূলক হল বন্ধন OH এবং CH3 বন্ধন O, বন্ধন CH3, এই যৌগে কার্যকরী মূলক হল বন্ধন ও বন্ধন। এদের প্রত্যেকেরই আণবিক সংকেত C2H6O। এরপর আলোচনা করব অবস্থান ঘটিত সমাবয়বতা। জৈব যৌগে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের জন্য যে সমাবয়বতার সৃষ্টি হয় তাকে অবস্থান ঘটিত সমাবয়বতা বলে। যেমন CH3CH2CH2OH এবং CH3CH বন্ধন CH3 এবং মাঝখানে CH থেকে বন্ধন OH, এদের প্রত্যেকেরই আণবিক সংকেত C3H8O, যদিও এই যৌগ দুটি ভিন্ন। এরপর আমরা জেনে নিই জৈব যৌগের IUPAC নাম।

0: নামকরণ সম্পর্কে। ১৯৫৭ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত রসায়ন সংঘ অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সংক্ষেপে IUPAC, জৈব যৌগের সুস্পষ্ট নামকরণ করে। একে IUPAC পদ্ধতি বলে। বর্তমানে সর্বত্রই এই পদ্ধতি প্রচলিত। তাহলে আমরা একটু জেনে নেই IUPAC পদ্ধতিতে অ্যালিফেটিক জৈব যৌগের নামকরণের সাধারণ নিয়মাবলী। প্রথমে জৈব যৌগটির কার্বন পরমাণুর সংখ্যা চিহ্নিত করতে হবে। কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী শব্দমূল গঠিত হবে। যেমন কার্বন পরমাণুর সংখ্যা একটি হলে শব্দমূল হবে মিথ, দুটি হলে ইথ, তিনটি হলে প্রোপ, চারটি হলে বিউট। IUPAC পদ্ধতিতে সরল হাইড্রোকার্বনের নামের দুটি অংশ, শব্দমূল ও শ্রেণী প্রত্যয়। শব্দমূল কার্বন শৃঙ্খলে উপস্থিত কার্বনের সংখ্যা বোঝায়। একটি থেকে চারটি পর্যন্ত কার্বনের জন্য যথাক্রমে মিথ, ইথ, প্রোপ ও বিউট শব্দমূল ব্যবহৃত হয়। সম্পৃক্ত বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের শ্রেণী পরিচয়ের জন্য শ্রেণী প্রত্যয় ব্যবহৃত হয়। সম্পৃক্ত হাইড্রোকার্বনের শ্রেণী প্রত্যয় তাই এদের অ্যালকেন বলে। এন শব্দ ব্যবহার করার জন্য দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনের শ্রেণী প্রত্যয় ইন, তাই এদের অ্যালকিন বলে। ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনের শ্রেণী প্রত্যয় আইন, তাই এদের অ্যালকাইন বলে। অর্থাৎ সমগণীয় শ্রেণী যদি অ্যালকোহল হয় তার শ্রেণী প্রত্যয় হলো অল, যদি অ্যালডিহাইড হয় তার শ্রেণী প্রত্যয় অ্যাল, যদি কিটোন হয় তার শ্রেণী প্রত্যয় ওন, যদি কার্বক্সিলিক অ্যাসিড হয় তার শ্রেণী প্রত্যয় হবে ওয়িক অ্যাসিড। তাহলে আমরা এই কয়েকটি যৌগের নামকরণ সম্পর্কে একটু জেনে নিই। শব্দমূলের সঙ্গে এন প্রত্যয় যোগ করলে অ্যালকেনের নাম পাওয়া যায়। অর্থাৎ একটি অ্যালকেনের নাম যেমন CH4, এর শব্দমূল হলো মিথ, তার শ্রেণী প্রত্যয় হলো এন, তাহলে হবে মিথ যোগ এন সমান সমান মিথেন। আচ্ছা বলো, CH3 বন্ধন CH3 এর IUPAC নাম কি হবে?
1: ইথ যোগ এন ইথেন।
0: খুব ভালো। অ্যালকিনের নামকরণ, শব্দমূলের সঙ্গে শ্রেণী প্রত্যয় ইন যোগ করলে অ্যালকিনের নাম পাওয়া যায়। উদাহরণ CH2 ডবল বন্ড CH2, এর শব্দমূল হলো ইথ এবং শ্রেণী প্রত্যয় ইন, তাই নাম হবে ইথ যোগ ইন ইথিন। তাহলে তোমরা একটা যৌগের IUPAC নাম বলো দেখি। CH3 বন্ধন CH ডবল বন্ড CH2
2: প্রোপ যোগ ইন প্রোপিন।
0: খুব ভালো, ঠিক বলেছ। অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে শব্দমূলের সঙ্গে শ্রেণী প্রত্যয় আইন যোগ করে অ্যালকাইনের নাম পাওয়া যায়। যেমন CH ট্রিপল বন্ড CH, এর শব্দমূল হলো ইথ শ্রেণী প্রত্যয় আইন, তাহলে IUPAC নাম হবে ইথ যোগ আইন সমান সমান ইথাইন। এবার তোমরা বলতে পারবে CH3 বন্ধন C ট্রিপল বন্ড CH এর IUPAC নাম কি হবে?
1: প্রোপ যোগ আইন প্রোপাইন।
0: খুব ভালো। অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে, কোনো অ্যালকোহলের ক্ষেত্রে ওর সমসংখ্য কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের ইংরেজি নামের শেষ অক্ষরটি ই বাদ দিয়ে অ্যালকোহলের শ্রেণী প্রত্যয় অল যোগ করা হয়। যেমন CH3 বন্ধন OH এর নামকরণ হবে মিথান যোগ অল সমান সমান মিথানল। তাহলে তোমরা একটা অ্যালকোহলের IUPAC নাম বলতে পারবে? যেমন CH3 বন্ধন CH2 ডবল বন্ড OH
2: ইথেন যোগ অল ইথানল।
0: ভেরি গুড। কোনো অ্যালডিহাইডের নামকরণ করতে হলে ওর সমসংখ্য কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের ইংরেজি নাম থেকে শেষ অক্ষর ই বাদ দিয়ে অ্যালডিহাইডের শ্রেণী প্রত্যয় অ্যাল যোগ করা হয়। যেমন এইচ বন্ধন CHO এর IUPAC নাম হবে মিথেন যোগ এল সমান সমান মিথানল। তাহলে বলো দেখি, সিএইচ থ্রি বন্ধন সিএইচ টু বন্ড ও সিএইচও এর আইইউপিএসি নাম কি হবে?
1: প্রোপেন যোগ অল প্রোপানল।
0: একটু ভুল হলো, প্রোপেন যোগ এল প্রোপানল। কিটোনের নামকরণের ক্ষেত্রে কোনো কিটোনের নামকরণ করতে হলে ওর সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের ইংরেজি নাম থেকে শেষ অক্ষর ই বাদ দিয়ে কিটোনের শ্রেণী প্রত্যয় ওন যোগ করা হয়। যেমন সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি এর নাম হবে প্রোপান যোগ ওন সমান সমান প্রোপানন বা টু প্রোপানন। কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণের ক্ষেত্রে ওর সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের ইংরেজি নামের শেষ অক্ষর ই বাদ দিয়ে শ্রেণী প্রত্যয় ওইক অ্যাসিড যোগ করা হয়। যেমন এইচ বন্ড সি ডবল ও এইচ এর ক্ষেত্রে নাম হবে মিথেন যোগ ওইক অ্যাসিড সমান সমান মিথানোয়িক অ্যাসিড। তাহলে বলতে পারবে সিএইচ থ্রি বন্ড সি ডবল ও এইচ এর আইইউপিএসি নাম কি হবে?
2: ইথেন যোগ ওইক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড।
0: আর একটা যোগের নাম বলো দেখি, সিএইচ থ্রি বন্ড সিএইচ টু বন্ড সি ডবল ও এইচ।
2: প্রোপেন যোগ ওইক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড।
0: খুব ভালো। এরপর আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ জৈব যৌগ যেমন মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এলপিজি ও সিএনজি এদের উৎস এবং ব্যবহার সম্পর্কে জানব। যেমন মিথেন, এর শিল্প উৎস কি হতে পারে? পেট্রোলিয়াম খনি থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসে প্রচুর পরিমাণে মিথেন থাকে, প্রায় 40-90%। কোল গ্যাসে আয়তন হিসেবে 40% মিথেন থাকে। কয়লা খনির গ্যাসে সামান্য মিথেন পাওয়া যায়। মিথেনের ব্যবহারগুলি হল জ্বালানি রূপে ব্যবহৃত হয়, কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে ব্যবহৃত হয় যা গাড়ির টায়ার, টাইপ মেশিনের ফিতে, ছাপাখানা ও জুতোর কালি উৎপাদনে প্রয়োজন। এছাড়া মিথানল, ফর্মালডিহাইড এর শিল্পোৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে। এরপর ইথিলিন, এর উৎস হল পেট্রোলিয়াম খনি থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসে, যার মধ্যে প্রায় 20% ইথিলিন পাওয়া যায়। এছাড়া কোল গ্যাসে সামান্য পরিমাণে অর্থাৎ 4% ইথিলিন থাকে। ব্যবহার হল কাঁচা ফল পাকাবার জন্য ও পাকা ফলের সংরক্ষণে, শল্য চিকিৎসায় চেতনা নাশক রূপে, যার মধ্যে থাকে 80% ইথিলিন ও 20% অক্সিজেনের মিশ্রণ, ইথানল প্রস্তুতিতে, পলিথিন ও ভিনাইল অ্যাসিটেট প্রস্তুতিতে, এছাড়া যুদ্ধে ব্যবহৃত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ইথিলিন ব্যবহার করা হয়ে থাকে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ জৈব যৌগ হল অ্যাসিটিলিন। কোল গ্যাসের মধ্যে সামান্য পরিমাণে অর্থাৎ 0.06% অ্যাসিটিলিন পাওয়া যায়। অ্যাসিটিলিনের ব্যবহারগুলি হল অক্সি অ্যাসিটিলিন শিখা প্রায় 3000°C তাপমাত্রা সৃষ্টিতে ব্যবহার করা হয়, কার্বাইড আলো জ্বালাতে, কৃত্রিম রবার, কৃত্রিম তন্তু ও প্লাস্টিক উৎপাদনে, বেনজিন, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল প্রস্তুতিতে, ওয়েস্ট্রন, ওয়েস্ট্রসল প্রভৃতি অদাহ্য দ্রাবক যেমন চর্বি, তেল ও রেজিনের মতো দ্রাবক উৎপাদনে অ্যাসিটিলিন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এলপিজি, যাকে আমরা বলি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটি মূলত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, সংক্ষেপে বলা হয় এলপিজি, যার পুরো নাম হল লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যার মধ্যে 3-4 কার্বন পরমাণু বর্তমান থাকে। এর প্রধান উপাদান বিউটেন। এর উৎস হল আংশিক পাতন প্রক্রিয়ায় পেট্রোলিয়ামের পরিশোধনের সময় যে গ্যাসীয় অংশ পাওয়া যায় তাকে উচ্চ চাপে তরলে পরিণত করে স্টিলের সিলিন্ডারে আবদ্ধ করে রাখা হয়। এটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি। এর ব্যবহার হলো মূলত রান্নার কাজে ও বিভিন্ন শিল্পে জ্বালানি রূপে ব্যবহার করা হয়।
1: স্যার, বাড়িতে এলপিজি গ্যাস ব্যবহার করার সময় কোনো কারণে গ্যাস লিক করলে একটি দুর্গন্ধ পাওয়া যায় কেন?
0: এলপিজি গ্যাস সামান্য পরিমাণে দুর্গন্ধযুক্ত ইথাইল মার্কাপটান মেশানো থাকে। সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে দুর্গন্ধ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে দুর্ঘটনা এড়ানো যায়। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ জৈব যৌগ হল সিএনজি, যার পুরো নাম হল কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটি সংনমিত প্রাকৃতিক গ্যাস। এর মূল উপাদান মিথেন। এর উৎস হল পেট্রোলিয়াম খনিতে তেলের ওপরে বা কয়লা খনিতে যে গ্যাসীয় পদার্থ আবদ্ধ থাকে তাকে প্রাকৃতিক গ্যাস বলে। একে চাপ প্রয়োগে তরলে পরিণত করা হয়। এটি সংনমিত বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি। এর ব্যবহার হল এটি জ্বালানি রূপে ব্যবহৃত হয়। যন্ত্রচালিত শিল্পে সিএনজি ব্যবহার করলে পরিবেশ দূষণ মাত্রা সবচেয়ে কম হয়। তাই বাস, ট্যাক্সি, অটোরিকশা সহ বিভিন্ন গণপরিবহন ব্যবস্থায় জ্বালানি রূপে সিএনজি ব্যবহৃত হয়। এরপর এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় পলিমার সম্পর্কে আমরা একটু জানব। পলিমেরাইজেশন বিক্রিয়ায় বহু সংখ্যক সরলণু বা মনোমার পরস্পর সংযোজিত হয়ে যে উচ্চ আণবিক ভরবিশিষ্ট যৌগ উৎপন্ন করে তাকে পলিমার বলে।
1: স্যার, মনোমার কি?
0: যেসব সরলণু সংযোগে পলিমার গঠিত হয় সেই সরলণুকে মনোমার বলে। যেমন পলিথিনের মনোমার হল ইথিলিন। জৈবভঙ্গুর পলিমার কি? যেসব পলিমার প্রাকৃতিক পরিবেশে বিয়োজকের যেমন ছত্রাক ও ব্যাকটেরিয়া এনজাইম ঘটিত বিক্রিয়ার ফলে বিশ্লিষ্ট হয় ও মাটিতে মিশে যায় তাদের জৈবভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পলিমার বলে। যেমন সেলুলোজ, শর্করা, প্রোটিন, স্টার্চ, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি। জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল পলিমার কি? যেসব পলিমার ছত্রাক ও জীবাণু দ্বারা বিশ্লিষ্ট হয় না ও মাটিতে মিশে যায় না তাদের জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল পলিমার বলে। যেমন পিভিসি, পলিথিন, টেফলন ইত্যাদি। জৈব অবিশ্লেষ্য পলিমার ব্যবহারের ফলে কি কি পরিবেশ দূষণ হয় একটু বলতে পারবে?
2: হ্যাঁ স্যার, জৈব অবিশ্লেষ্য পলিমার দিয়ে গঠিত ক্যারিব্যাগ, মোরক, সিরিঞ্জ, ইলেকট্রনিক্স যন্ত্রের বর্জিত অংশ যত্রতত্র ফেলা হয়, যা রাসায়নিকভাবে বা ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লিষ্ট না হওয়ায় মাটিতে মেশে না। এগুলি মাটির নিচে দীর্ঘদিন থাকায় বিভিন্ন বিষাক্ত রাসায়নিক উপাদান ত্যাগ করে, ফলে মৃত্তিকা দূষণ ঘটে, বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া মারা যায়। এগুলি মাটিতে জল প্রবেশে বাধা দেয়, ফলে কৃষি জমির উর্বরতা কমে। এগুলি নর্দমায় পড়লে জল নিকাশ ব্যাহত হয়ে রাস্তাঘাটে নোংরা জল জমে যায়, ফলে মশামাছির বংশবৃদ্ধি ঘটে ও জলবাহিত রোগ ছড়ায়। এগুলি পোড়ালে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি বিষাক্ত গ্যাস নির্গত হয়ে বায়ুদূষণ ঘটায়।
0: ঠিক
2: স্যার, এই অধ্যায় থেকে মাধ্যমিকের কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করলে আমরা জানতে পারতাম কি ধরনের কোশ্চেন থাকবে।
0: ঠিক, এই অধ্যায় থেকে MCQ থাকবে একটি, ভেরি শর্ট কোশ্চেন, অর্থাৎ এক নম্বরের থাকবে দুটি কোশ্চেন, শর্ট কোশ্চেন দুই নম্বরের একটি থাকবে, এবং লং অ্যান্সার টাইপ তিন নম্বরের একটি থাকবে। যেমন MCQ কোশ্চেন থাকতে পারে, একটি অ্যালকাইন যৌগে কার্বন পরমাণুর সংখ্যা 3 হলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে অপশন এতে 3, বিতে 4, সিতে 5, ডিতে 6, তাহলে কত হবে বলো দেখি?
1: স্যার, অপশন বি 4।
0: ভেরি গুড। ভেরি শর্ট কোশ্চেন এরকম হতে পারে, অ্যাসিডিক অ্যাসিডের IUPAC নাম কি? ইথানোয়িক অ্যাসিড। এলপিজি সিলিন্ডারে ব্যবহৃত দুর্গন্ধযুক্ত পদার্থটি কি?
1: ইথাইল মার্কাপটান।
0: পিভিসি এর মনোমারের নাম কি?
2: ভিনাইল ক্লোরাইড।
0: ঠিক, তাহলে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন জানতে পারলাম। তোমরা বাড়িতে ভালো করে প্রস্তুতি নেবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।
2: ধন্যবাদ।
3: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন দশম শ্রেণীর জন্য বিষয় ভৌতবিজ্ঞান। পাঠদান করলেন হাতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ বর্মন। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে কথায় সুরে। কথায় সুরে অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন আশা ভোসলের কণ্ঠে আবিষ্কার ছবি থেকে।

শুনছেন কথায় সুরে। এবারের গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম অনিন্দিতা।

কথায় সুরে অনুষ্ঠানে। এবারের গানটি শুনুন আনন্দ আশ্রম ছবি থেকে, শ্যামল মিত্র ও আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: তবু দুটি দিতে গেছে দেখে।
1: এবারের গানটি কিশোর কুমারের কণ্ঠে প্রতিদান ছবি থেকে।
2: শোনো শোনো একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার ইয়াব বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁপ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ, সে এলো এক এক রাজার ঘরে লুট করতে।
3: তারপর কি হলো?

0: বলল ডাকাত, ওরে বলল ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: ওরে বাবা,

0: শুনছেন কথায় সুরে।
1: সাথিও, স্বচ্ছতা কো লেকর জারি অভিযান সে হমে জাদা সে জাদা লোগো কো জোড়না হ্যায়। অর ইয়ে অভিযান কিসি এক দিন কা এক সাল কা নহি হোতা হ্যায়, ইয়ে যুগো যুগো তক নিরন্তর করনে ওয়ালা কাম হ্যায়। ইয়ে জব তক হামারা স্বভাব বন যায় স্বচ্ছতা, তব তক করনে কা কাম হ্যায়। মেরা আপ সব সে আগ্রহ হ্যায় কি আপ ভি আপনে পরিবার, দোস্তোঁ, পড়োসিওঁ ইয়া সহকর্মীয়ো কে সাথ মিলকর স্বচ্ছতা অভিযান মে হিস্সা জরুর লে। ইয়ে মহাত্মা গান্ধী জি কো ভি সচ্চি শ্রদ্ধাঞ্জলি হ্যায়, জো জীবন পর্যন্ত ইস উদ্দেশ্য কে লিয়ে সমর্পিত রহে।
0: এখন ট্রাফিক আপডেট। শিলিগুড়ি ট্রাফিক বুলেটিনে জানানো হয়েছে, আজ সোমবার 25 মে 2026 তারিখ শহরের প্রধান সড়কগুলিতে যান চলাচল ধীরগতির থাকতে পারে। যাত্রী ও চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর এবং ট্রাফিক নির্দেশিকা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং, এখানে মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তার মেরামত ও উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। NH10 শালুগাড়া সড়কের ওপর নির্মাণ কাজ চলছে, গাড়ির গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করুন এবং অন্যান্য গাড়ি থেকে পর্যাপ্ত দূরত্ব বজিয়ে রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ তিস্তা ক্যানেল ক্যানেল মোড়, এখানে নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাগোবা শিলিগুড়ি এবং আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হয়েছে যে শালুগাড়া হাট থেকে শালুগাড়া পর্যন্ত সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতির থাকতে পারে। ফুলবাড়িহাট থেকে এশিয়ান হাইওয়ে পর্যন্ত দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত ধীর গতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। আমবাড়িহাট থেকে আমবাড়ি রোড পর্যন্ত দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যানবাহনের চাপ বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ ও নির্দেশনায় জানানো যাচ্ছে যে বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NGP স্টেশনগামী যানবাহনকে অনুরোধ করা হচ্ছে, আপনারা অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন, কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে খাপরাইল রোড ব্যবহার করার জন্য। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে দার্জিলিং মোড় এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করার জন্য। NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে বলা হচ্ছে নৌকাঘাট কাওয়াখালী ও খাপরাইল রোড রুট ব্যবহার করতে হবে। সিকিম ও কালিম্পং থেকে NGP স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে বলা হচ্ছে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করতে হবে। শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরার দিক থেকে পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহনকে দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এর পরিবর্তে ফাঁসির দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য। শুনলেন ট্রাফিক আপডেট। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি শুনুন, চলতে চলতে ছবি থেকে অভিজিৎ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে।

কথাসুরে অনুষ্ঠানে এবারের গানটি বান্টি আর বাবলি ছবি থেকে, সোনু নিগম এবং মহালক্ষ্মী আয়ারের কণ্ঠে।

শুনছেন কথায় সুরে। এখন জানিয়ে দিই পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিকিমের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুনলেন পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি শুনুন, আলকা ইয়াগনিক এবং সোনু নিগমের কণ্ঠে। ছবির নাম কভি অলবিদা না কহনা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মজলিস। প্রথমেই শুনে নেব বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারীমন।

0: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, নারীমন অনুষ্ঠানে আমি জয়িতা আবার আপনাদের স্বাগত জানাই। আপনাদের সহযোগিতাকে পাথেয় করে আমরা এগিয়ে চলছি উত্তরবঙ্গের গ্রাম ও শহরে শহরে। ফোন এবং চিঠি লেখার মাধ্যমে আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, তাই অবশ্যই ফোন করুন এবং চিঠি লিখুন আমাদের। আমাদের অনুষ্ঠানের ফোন নম্বর হল 8373837996। আবার বলি 8373837996। এছাড়াও আমাদের চিঠি লেখার ঠিকানা হল নারীমন প্রযত্নে জুলি ঘোষ, সুকান্তপল্লী, নেয়ার বলাকা মোড়, পোস্ট শিলিগুড়ি বাজার, জেলা জলপাইগুড়ি, পিন 734005। আসুন নাটকটি শুনে নেওয়া যাক।
1: মা, মা, আরে কোথায় তুমি? মা,
2: হ্যাঁ যাই, এত চিৎকার করছিস কেন?
1: আরে বাবা, এদিকে এসো তাড়াতাড়ি, দেখো কে এসেছে।
2: কে এসেছে? আরে কাকুলি, তুমি
3: কেন গো বৌদি, অবাক হচ্ছ কেন?
2: না না, অবাক হবো কেন, আরে এসো ভেতরে এসো। এই নিশা, নিশা, তোর পিসির জন্য চেয়ারটা নিয়ে আয় তো মা।
4: হ্যাঁ মা, যাই।
3: হ্যাঁ রে নিশা, ভালো আছিস তো তুই?
4: এই তো আছি।
3: আছি বললি হলো? কি অবস্থা হয়েছে তোর? হ্যাঁ রে, তোকে দেখে এরকম অন্যরকম কিছু মনে হচ্ছে কেন? কি গো বৌদি, তাড়াহুড়ো করে মেয়েটার তো বিয়ে দিয়ে দিলে, খোঁজ খবর নিয়েছিলে? সবকিছু ঠিকঠাক আছে তো?
2: কি জানি বাপু, কিভাবে খোঁজ খবর নেব? ও যদি কিছু না বলে আমি জানবো কেমন করে?
3: না বৌদি, তুমি যাই বলো না কেন, আমার তো কেমন জানি লাগছে। হ্যাঁ রে নিশা, ওরা তোকে ভালোবাসে তো? আর জামাই তোর খোঁজ খবর নেয় তো?
2: আরে নিশা, তুই কাঁদছিস কেন? এই নিশা, আরে কি হয়েছে, তুই কাঁদছিস কেন?
3: হ্যাঁ রে, কি হলো তোর? এই কথায় তোর চোখের জল এসে গেল কেন? এই বৌদি, ভালো করে তলিয়ে দেখো, ঘটনা হয়তো অনেক দূর গড়িয়ে গেছে।
2: এই নিশা, এখানে আয় তো। হ্যাঁ রে মা, তুই কিছু না বললে আমরা জানবো কেমন করে? এভাবে কাঁদতে থাকলে কি করে আমি বুঝবো বলতো?
5: তোমাদেরকে কিভাবে বলবো মা, তোমাদেরকে কিভাবে বোঝাবো আমি?
3: ওখানে যা ঘটেছে তা সবটা আমাদের খুলে বল না।
5: জানো মা, ওখানে আমাকে কেউ ভালোবাসে না মা, ওখানে আমাকে কেউ ভালোবাসে না।
2: আরে তুই এতদিন কেন বলিস নি এসব কথা?
3: হ্যাঁ রে নিশা, কেন এতদিন বলিস নি তুই? হ্যাঁ রে, তুই একা একা সব কষ্ট সহ্য করলি।
5: কি করে বলবো পিসি, ওরা যে এত বড় চালবাজ তা বুঝতে অনেক দেরি হয়ে গেছে। আর বলতে চাইনি কেন জানো? মা কষ্ট পাবে বলে। তুমি তো জানো মা কত কষ্ট করেছে আমাদের জন্য। জানো পিসি, আমরা অনেক বড় একটা ভুলের ফাঁদে পড়ে গেছি, আমি তো বাঁচার কোনো আশাই দেখতে পাচ্ছি না।
2: হ্যাঁ রে, এ কি কথা বললি তুই, কি বলছিস তুই নিশা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন রে, তুই এত বড় কথা বললি, কি হয়েছে ওই বাড়িতে? তুই আমাকে খুলে বলতো মা, তুই আমাকে সমস্ত কিছু খুলে বল। তুই চুপ করে আছিস কেন, কথা বল, তুই সব বল, কি হয়েছে ওখানে, আমি শুনতে চাই, আমি সব কিছু শুনতে চাই, তুই বল।
3: নিশা, আর চুপ করে থাকিস না মা, সব খুলে বল আমাদের।
5: তোমরা শুনতে চাও, শুনবে ওই সব মুখোশধারী শয়তানদের কীর্তির কথা?
2: তুই আর টেনশন না বাড়িয়ে আর দেরি করিস না, তুই আমাকে সব বল।
5: তবে এই দেখো, এই দেখো, এই দেখো আমার গায়ে মারের দাগ, এই দেখো।
3: আরে বৌদি, এই দেখো মারের দাগ।
2: এইভাবে এইভাবে কেউ কাউকে মারে? ওরা কি মানুষ না জানোয়ার? হ্যাঁ রে নিশা, তুই কি এমন দোষ করেছিলি, ওরা তোকে এমন ভাবে মেরেছে?
5: প্রতিদিনের মতো সেদিনও আমি অপেক্ষা করছি।

0: তোমার কোনো পাণ্ডব জ্ঞান নেই নাকি? বলি কচি খুকি তো আর না, যে সবকিছু তোমাকে শিখিয়ে দিতে হবে। তোমার মা তো বড্ড বড় বড় কথা বলে, কিছু শেখায়নি তোমার মা? যত সব বদমাশের দল, যেমন মা তেমনি তার মেয়ে। চি চি চি চি, কাজকর্মের যা ছিরি।
1: মা তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু আমার মাকে অপমান করো না, আমার মাকে অপমান করো না।
0: কেন গায়ে লাগে বুঝি? ও মা, এ কি চোখ দিয়ে তো গঙ্গা বইছে, বড্ড গায়ে লেগে গেল তাই না? শোনো, ওইসব চোখের জলে আমি আর গলে যাব না। যাও, দাঁড়িয়ে আছো কেন? কাজগুলো হবে কখন? আজ রাহুল আসুক, রাহুল ভালো করে মজা দেখাবে।
1: আমি আমি কি এমন বললাম যে আমাকে এত কথা শুনতে হলো? আমি তো সব রকম ভাবে চেষ্টা করছি সবাইকে খুশি করবার, কিন্তু জানি না আর কি করলে এরা সবাই খুশি হবে, আমাকে একটু ভালোবাসবে।
2: নিশা, নিশা, ও নিশা, আরে মা তুমি, নিশা কোথায়? আরে তুমি এত রাত পর্যন্ত জেগে আছো, নিশা কোথায় গেছে?
0: বাবা তুই এসেছিস? আরে ওর কথা আর বলিস না, একটা কথাও বলা যায় না আজকাল।
2: মা তুমি কাঁদছো? দাঁড়াও আমি আজ ভালো করে মজা দেখাচ্ছি। নিশা, ও নিশা।
0: হ্যাঁ যাই।
2: এমন ভান করছো যেমন কিচ্ছু জানো না, কি বলেছো মাকে তুমি? আরে চুপ আছো কেন বলো, কানে ঢুকছে না নাকি তোমার? চুপ করে আছো বলো, কি বলেছো মাকে?
1: আমি মাকে তো কিচ্ছু বলিনি।
2: মিথ্যাবাদী, লজ্জা করে না তোমার মিথ্যা কথা বলতে? তুমি কি ভাবো যে আমার মা তোমার মায়ের মতো সে মিথ্যা কথা বলবে? মিথ্যাবাদী কোথাকার, যেমন মা তেমনি তার মেয়ে, সবাই মিথ্যা কথাই বলতে পারে।
1: আমার মাকে নিয়ে এত কথা কেন? আমি যদি কোনো দোষ করে থাকি তবে আমাকে শাস্তি দাও, আমাকে।
2: ও তাই, মায়ের কষ্ট দেখতে পাও না তাই না? তাহলে তোমার মাকে বলো পনের বাকি টাকাগুলো মিটিয়ে দিতে।
1: মা এতগুলো টাকা কোথা থেকে পাবে? তুমি তো জানো আমাদের বাড়ির অবস্থা, সবকিছু জেনেও তুমি পনের টাকা চাইছো?
2: হ্যাঁ হ্যাঁ, জেনে বুঝেই চাইছি, তুমি আবার সেই কাহিনী শুরু করলে, আমি এত কিছু শুনতে চাই না। এই যে কান খুলে শুনে রাখো, তিন দিনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ তিন দিন, তিন দিনের মধ্যে পুরো টাকাটা যদি শোধ না করো তাহলে দেখবে আমি তোমার অবস্থা কি করি।
3: প্রিয় বন্ধু, শুনলেন তো নাটকটি? এইরকম পরিস্থিতিতে কি করা উচিত, সমাধানই বা কি? আপনার পরামর্শ হয়তো বদলে দিতে পারে কারোর জীবন, আপনার একটা ফোন কলই সমাধান এনে দিতে পারে কারোর জীবনে। তাই অবশ্যই ফোন করে আপনার পরামর্শ আমাদের জানান, আমরা অবশ্যই আগামী দিনে এই অনুষ্ঠানে তা সম্প্রচার করব। আর হ্যাঁ, অবশ্যই মনে করিয়ে দিই, আমাদের অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়ে থাকে প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত। সমগ্র অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। আমি জয়িতা, আজ তাহলে বিদায় নিই, নমস্কার।
4: এতক্ষণ আপনারা শুনলেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আজকের নির্ধারিত অনুষ্ঠান, চেতনায় নজরুল শীর্ষক অনুষ্ঠান। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম নজরুলের সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে, কবিতার বিভিন্ন দিক নিয়ে। আজও আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আমরা আমাদের স্টুডিওতে আজও আমন্ত্রণ জানিয়েছি প্রগতি কলেজ অফ এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাকলি মজুমদার চাকিকে। নমস্কার কাকলি, মহিলা মজলিসের স্টুডিওতে আপনাকে স্বাগত।
5: নমস্কার।
4: গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কবি বা সাহিত্যিক নজরুল স্বদেশ প্রেমে আমাদেরকে কতটা উদ্বুদ্ধ করেছে।

0: তার শিশু সাহিত্য আমাদেরকে কিভাবে সমৃদ্ধ করেছে, তাকে দ্রোহের কবি আমরা বলি এবং স্বদেশপ্রেমের কবিও আমরা তাকে বলি, সেই সমস্ত বিভিন্ন বিষয় আপনার কাছ থেকে আমরা শুনেছি। আজ প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে নজরুলের কবিতায় এবং লেখায় নারী এবং প্রেম কিভাবে ধরা দিয়েছে।
1: এ বিষয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয়, যিনি লেখেন, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, বাতাস হইয়া জড়াইব কেশ বেনি যাবে যবে খুলিতে। এত সুন্দর একটি কবিতাবন্ধ যিনি লেখেন, তিনি যে কত বড় প্রেমিক ছিলেন সে বিষয়ে কি কোনো সন্দেহ জাগে?
0: না।
1: এছাড়াও তার লেখা অসংখ্য গজল, অসংখ্য প্রেমময় কবিতা, তারপর রয়েছে প্রেমের গান, আনন্দের গান যেমন রয়েছে, বিরহের গানও প্রচুর রয়েছে। এবং পরবর্তীকালে প্রথমে যখন গানগুলো আমরা শিখি তখন তার ভেতরের যে কাহিনী আমরা জানি না, কিন্তু যখন কবির জীবন আমরা অনুধাবন করি তখন গিয়ে বোঝা যায় যে তার গানগুলো তার জীবনকে ব্যক্ত করছে। কারণ কাজী নজরুল ইসলামের জীবনে প্রেম ছিল অত্যন্ত আবেগময়, গভীর এবং বহু বিচিত্র। কারণ তিনি কেবল বিদ্রোহী কবি নন, ছিলেন এক আজন্ম প্রেমিক পুরুষ। তার জীবনে নার্গিস ও প্রমীলা দেবীর উপস্থিতি সবচেয়ে গভীর হলেও প্রেম এসেছিল বারবার ঝড়ের মতো। কারণ আমরা সবাই জানি বিভিন্ন কবি, বিভিন্ন মানুষ যারা তাকে সামনে থেকে দেখেছেন, কবি যে শিশুর মতো উচ্ছল ছিলেন, এই যে সদা হাস্যময় উচ্ছলতর একটি মানুষ শিশুর মতো, তার তো বারবার প্রেমে পড়ারই কথা।
0: এবং তার যে ব্যক্তিত্ব, তার সঙ্গে যে উচ্ছলতা, তাতে কিন্তু বাড়ি বাড়ি মহিলারা হোক বা পুরুষ হোক, তারা কিন্তু প্রেমে পড়েছে, প্রেমে পড়ার মতোই তিনি একজন।
1: একদম। তার যে চোখ, তিনি নিজে বলেছিলেন যে মোর এক হাতে বাঁশের বাঁশি। উনাকে যে আমরা খালি দ্রোহের কবি বলি, সে ঠিক দ্রোহের কবি নন, তিনি তিনি প্রেমেরও কবি। যেমন এ বিষয়ে প্রথমে আমরা জানি নার্গিসের কথা। নার্গিস নামটি তারই দেওয়া, নার্গিস আশার খানম ছিল তার প্রথম প্রেম। ১৯২১ সালে কুমিল্লার দৌলতপুরে আলী আকবর খানের ভাগ্নি সৈয়দা নার্গিস আশার খানমের সঙ্গে নজরুলের প্রথম পরিচয় ও প্রেম হয়। বিয়ের রাতেই ঘর জামাই থাকার শর্তে অভিমান করে নজরুল নার্গিসকে ছেড়ে চলে আসে, যা ছিল তার জীবনের অন্যতম করুণ ও রোমান্টিক ঘটনা।
0: একদম।
1: নার্গিসের বিরহী নজরুল লিখেছিলেন বেদনা অভিমান, অনাদ্রিতার মতো কবিতা। এটা গেল একটি বিষয়। শুধু এই যে দু তিনটি লাইনে কিন্তু নার্গিসের প্রতি তার এই প্রেম কিন্তু ফুরিয়ে যায় না। এরপর ১৭টি বছর নার্গিস শুধুমাত্র তার আশায় বসেছিলেন, নজরুল কিন্তু ফিরে যাননি।
0: আবার নজরুল কিন্তু নার্গিসকে ভুলতেও পারেননি।
1: এবং সেই এতে আমি বলি একটি গজলের দুটি লাইন, মনে হবে যে উনি বোধহয় সেই পরিস্থিতিকেই বয়ান করেছেন। গাইব দুকলি?
0: একদম একদম।

0: এ যেন নার্গিসকেই বন্দনা করে এবং তাকেই যেন সমর্পণ করা হয়েছে, এই গান বা গজল বা কবিতা যাই বলি না কেন।
1: আমি আমি তাই বললাম যে গানগুলোর প্রেক্ষাপট যদি খুঁজে বার করা যায়, যে এরকম প্রচুর গান পাওয়া যাবে কবির বেদনার রসে সিক্ত।
0: একদমই তাই।
1: এরপরে আসেন হচ্ছে তিনি যার সঙ্গে সারা জীবন কাটিয়েছেন,
0: সহধর্মিনী
1: প্রমীলা দেবী। প্রমীলা দেবীর সঙ্গে যখন বিয়ে হয়, এই কথাটি বলা হয় যে নার্গিসের বাড়ির থেকে প্রমীলা দেবীর বাড়ি কাছেই ছিল। যে রাতে বাসর না করে নজরুল ফিরে যান প্রমীলা দেবীর জেঠিমনির বাড়ি, বিরজা সুন্দরী, যাকে নজরুল মা বলে ডাকতেন। এবং কিছুদিন পরে, এই প্রমীলা তার নাম ছিল না, তার নাম ছিল দোলনচাপা বা ডাকনাম দুলি। বলা হচ্ছে, মোর বধু যায় আন বাড়ি দিয়া মোর আঙ্গন দিয়া, অর্থাৎ নার্গিসের বাড়ির অঙ্গন দিয়েই তিনি যেন চলে গেলেন প্রমীলা দেবীর কাছে।
0: একদম।
1: এর কিছুদিন পরে, এটা ১৯২১ সালের ঘটনা ছিল, এবং ১৯২৪ সালে কবি বিয়ে করেন প্রমীলা দেবীকে। এই বিয়ে শুধু সাধারণ একটি বিয়ে ছিল না। আজ থেকে প্রায় ১০০ বছর আগে, প্রায় নয় ১০২ বছর আগে, এটা ২০২৬, সেটা ১৯২৪

0: চব্বিশ সালের ঘটনা। 102 বছর আগে একজন মুসলিম ছেলের সঙ্গে একজন গোরা হিন্দু পরিবারের মেয়ের বিয়ে যে কতটা কঠিন ছিল, এটা তখনকার সামাজিক পরিস্থিতি সম্পর্কে যারা আমরা একটু আধটু খবর রাখি তারা বুঝতে পারবো। এর ঘটনার পরে তারা কিন্তু সেই কুমিল্লা ছেড়ে প্রমীলা দেবীর মা গিরিবালা দেবী কলকাতায় চলে আসেন। কলকাতায় চলে এসে সেখানে তাদের বিবাহ হয়। প্রমীলা দেবী ধর্মান্তরিত না হয়েও এ এক অদ্ভুত বিয়ে, মানে নজরুল যে কি পরিমাণ অসাম্প্রদায়িক ছিলেন, সাম্প্রদায়িকতা এবং নজরুল তার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। একজন হিন্দু রমণীকে বিয়ে করেছেন এবং সারা জীবন তিনি তার ধর্ম পালন করেছেন এবং সঙ্গে তার শ্বশ্রুমাতা গিরিবালা দেবীও ছিলেন তার সঙ্গে। এবারে এই সারা জীবন প্রমীলা কিন্তু কবির অর্ধাঙ্গিনী রূপেই ছিলেন। প্রেম হয়তো তার জীবনে আরো এসেছে আমরা জানি। এরপর যদি কারো নাম আসে সেটি মিস ফজিলাতুন্নেসার। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকোত্তর মুসলিম ছাত্রী। ইতিহাস বলে এই প্রেম ছিল একতরফা, মানে শুধু কাজী নজরুল ইসলামের দিক থেকেই। ফজিলাতুন্নেসা নজরুলের আকুতিতে সাড়া তেমন একটা দেননি, কিন্তু তাতে কি, কবির মন তো প্রেমের জলে কানায় কানায় পূর্ণ। তাই তিনি বেশ কিছু চিঠি পাঠিয়েছিলেন মিস ফজিলাতুন্নেসাকে। নজরুল আসলে সেসব চিঠি দিতেন তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু অধ্যাপক কাজী মোতাহার হোসেনকে। ফজিলাতুন্নেসা মোতাহার হোসেনকে শ্রদ্ধা করতেন বড় ভাইয়ের মতো। কাজী মোতাহার বন্ধুর হয়ে ফজিলাতুন্নেসাকে পৌঁছে দিতেন কবির প্রেমময় চিঠিগুলি। সরাসরি কেন পাঠাতেন না, এ কারণটাও তো আমরা মানে প্রশ্ন করতেই পারি। তার কারণও উল্লেখ করেছেন কবি, ওই এক চিঠি পেয়েই যতদূর বুঝেছি আমার তিনি দ্বিতীয় চিঠি দিয়ে দয়া করবেন না। ফজিলাতুন্নেসার সঙ্গে কবির পরিচয় হয় 1928 সালের ফেব্রুয়ারি মাসে, যখন তিনি মুসলিম সাহিত্য সমাজে দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগ দিতে এসেছেন ঢাকায়। যাই হোক, পরিচয় পর্ব থেকে তিনি তো তার প্রেমে পড়ে গেলেন, কারণ ফজিলাতুন্নেসা সেই যুগের অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কিন্তু দেখা গেল যে প্রেমময় চিঠিটির নজরুল পাঠিয়েছিলেন তার উত্তরে ব্যঙ্গ বিদ্রুপ করে ফজিলাতুন্নেসা যে চিঠিটি পাঠিয়েছিলেন তার দুঃখ কষ্ট দীর্ঘ দিন কবিকে দীর্ণ করে রেখেছে,
1: একদম
0: ক্ষতবিক্ষত করে রেখেছে। এবং কবি তারপরেও, মানে ব্যর্থ প্রেমিক তারপরেও, মানে কম করে আটখানা চিঠির হদিস পাওয়া যায় এখন বাংলাদেশে তার যে রচনাগুলো, যেগুলো তার লেখা পত্র বেরিয়েছে, যেগুলো উদ্ধার করা হয়েছে, আটখানা চিঠি পাওয়া গেছে যেগুলোতে কি যে আকুতি তার, যে প্রথমত ফজিলাতুন্নেসা তাকে যেন ক্ষমা করে দেন বা এই ধরনের কিছু। কিন্তু এই মেধাবী ছাত্রীটি শুধুমাত্র অঙ্কে ফার্স্ট ক্লাস ফার্স্টই ছিলেন না, তিনি সেই যুগে তারপরে মানে আরো উন্নততর পড়াশোনার জন্য তিনি বিলেতে যান এবং উনি বিলেতে যাওয়ার পরে কবির মনে সেই ব্যর্থ প্রেমের যে ধিকে ধিকে আগুনটা আস্তে আস্তে স্তিমিত হয়ে আসে।
1: একদম।
0: এর পরেও কিন্তু আরো কিছু নারীর নাম এসেছে, যেমন একজন রানু সোম, পরে তিনি বুদ্ধদেব বসুকে বিয়ে করে প্রতিভা বসু নামে খ্যাত হন। সঙ্গীতজ্ঞ দিলীপ কুমার রায় রানুকে নজরুলের গান শেখাতেন, তার কাছেই নজরুল রানুর কথা শোনেন। উৎসাহী নজরুল নিজেই ঠিকানা খুঁজে ঢাকায় রানুদের বাড়িতে হাজির হন, মানে শিশুর মতো। তো তার কাছে প্রেম মানে শিশুর মতোই, যেন শিশু যেমন ভালোবাসতে তার কোনো রকম মানে কোনো কিছু বাধা দেখে না, কবি কিন্তু ঠিক ছিলেন তার মতোই। এই যে গুরু শিষ্যের সম্পর্ক, পাড়ার যুবকদের সহ্য হয়নি, গান শেখাতে গিয়ে একদিন তো রীতিমতো নজরুলকে আক্রমণের শিকার হতে হয় এবং ব্যাপারটা পুলিশ অবধি গড়ায়। আসলে একজন মানে এত সৃষ্টিশীল মানুষ, সে প্রতিনিয়ত নতুন কিছু সন্ধান করে এবং সামনে যদি সেই রকম অতি উজ্জ্বল কোনো এক মানে নারীর যদি আহ্বান থাকে, তাহলে সেই প্রেমের যে স্ফুলিঙ্গ তাতে আগুন ধরতে সময় লাগে না। কবির ক্ষেত্রে কিন্তু তাই হয়েছিল।
1: নজরুলের প্রেমের কথা আমরা বেশ অনেকটাই শুনলাম, কিন্তু তার কলমে উঠে এসেছে সাম্যবাদের কথা নারীর এবং পুরুষের মধ্যে। তিনি কিন্তু আলাদা করে নারীকে এবং পুরুষকে দেখতেন না, তিনি সবসময়ই বলতেন দুজনেই সমান। যেমন তিনি তার কবিতায় লিখেছেন যে, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু নারীকে অর্ধেক আকাশ দিয়েছেন, যেমন ভাবে নরকে তিনি আকাশ দিয়েছেন, জায়গা দিয়েছেন, তেমনি ভাবে নারীকেও দিয়েছেন। তারপর আমরা এটা সবাই জানি যে বারাঙ্গনা কবিতাতে তিনি কিন্তু বারাঙ্গনাদের কথা বলেছেন, সেটা যদি একটু বলেন।
0: একদম তাই, নারী পুরুষ যে সমভাবাপন্ন যে মনোভাব সেই যুগে তো কমই ছিল সেটা, এবং তখনকার সাহিত্যিক হিসেবে তিনি কিন্তু সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিয়েছিলেন। তার লেখা একটি অত্যন্ত প্রগতিশীল ও মানবতাবাদী কবিতা হলো বারাঙ্গনা। সমাজ যাদের পতিতা বা ঘৃণ্য বলে অবহেলা করে, এই কবিতায় নজরুল তাদের মাতৃত্ব ও মানবিক মর্যাদাকে সর্বোচ্চ শ্রদ্ধার আসনে বসিয়েছেন। কবি প্রশ্ন তুলেছেন, যাদের সমাজের তথাকথিত ভদ্রলোকেরা বারাঙ্গনা বলে ঘৃণা করেন, তারা কি আমাদেরই মা বোন বা আত্মীয় নন? তিনি আরো নানান রকম পৌরাণিক ও ধর্মীয় নানা উদাহরণ টেনে দেখিয়েছেন যে সমাজে যাদের জন্ম বা অতীত নিয়ে প্রশ্ন তোলা হয়, তারাই পরবর্তীতে পৃথিবীতে সবচেয়ে বড় অবদান রেখেছেন। যেমন সীতা সমসতী মা যেমন তাদের স্তন্য দিতে পারেন, তেমনি দেবত্ব ও পুণ্যের অধিকার সবারই আছে।
1: বেশ, তাহলে আমরা দেখলাম যে তার কলমে কিন্তু বারবার উচ্চারিত হয়েছে এটাই যে নারীর স্থান কিন্তু অত্যন্ত শ্রদ্ধার, এবং পুরুষের পাশাপাশি সেও সমমর্যাদা দাবি করতে পারে। মানে সেই সময় তিনি লিখে গেছেন,
0: মানে লিখে গেছেন শুধু না, উনি বিশ্বাস করতেন যে জন্মসূত্রে কোনো মানুষই পাপী বা ঘৃণ্য নয়।
1: একদম, তাহলে আমরা দেখছি যে ওনার চিন্তা ভাবনা সেই সময়ে দাঁড়িয়ে অনেকটাই উন্নত, এবং সেটা যুগের থেকে অনেকটা
0: এগিয়ে আছেন।
1: একদম ঠিকই। এরপর আপনার কাছে জানতে চাইব যে গীতিকার ও সুরকার নজরুল আমাদের সকলের মন জয় করেছেন, সেটা যদি একটু আলোকপাত করেন।
0: নজরুল প্রতিভা কবিতা বা কাব্য লেখাতে যতটা আমরা আনন্দের সঙ্গে তাকে লিখতে দেখি, সেই সঙ্গে তার থেকে হয়তো বেশি প্রকাশ ঘটেছে তার সঙ্গীতে। একটু সূক্ষ্মভাবে বিচার করলেই দেখা যায় সেটা প্রধানত সঙ্গীতমূলক। কাব্য ও সঙ্গীত, এই যে উভয় ক্ষেত্রেই নজরুলের যে প্রতিভা বিকাশ লাভ করেছে, এতে তো আশ্চর্য হবার কোনো কারণ নেই, কারণ কাব্যের সঙ্গে সঙ্গীতের আন্তরিক যোগাযোগ বিশ্বজন স্বীকৃত। কারণ যা কবিতা তাই হয়তো কোনো কোনো ক্ষেত্রে গান, যার নাম হয়ে গেছে কাব্যগীতি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাতেও আমরা দেখি বিশেষ বিশেষ কিছু গানকে কাব্যগীতি রূপে তাকে উল্লেখিত করে তাকে আলাদা সরবিতানভুক্ত করা হয়েছে। তেমনি নজরুলেরও যে সমস্ত কবিতায় সুরারোপ করে তিনি সেগুলোকে গানে পরিণত করেছেন, সেগুলোর কাব্যগুণ এতটাই উচ্চ মার্গের যে তাদেরকে অনায়াসে কবিতা বলে এবং সেগুলোকেই পরে কাব্যগীতি হিসেবে আমরা দেখতে পাই। এবারে এই যে সঙ্গীতের প্রতি নজরুলের আকর্ষণ, সঙ্গীতে নজরুলের যে প্রথম জীবনে লেটো দলে ঢুকে তার যে সঙ্গীতের শিক্ষা শুরু হয়েছিল, এবং শেষ পর্যন্ত তিনি যখন আকাশবাণীর ট্রেনার হিসেবে সর্বশেষ যে দিন, সেদিন ওখানে মানে রেকর্ডিং করতে করতে তিনি বাকরুদ্ধ হয়ে যান, এই যে দীর্ঘ এক জীবন তার, তার জীবনের সুর ও বাণী, তার গান কতটা যে বড় বিষয় তা অল্প পরিসরে ধরতে পারা দুরূহ বিষয়।
1: একদমই তাই, এটা যেন এরকম একটা অবস্থা যে সমুদ্র থেকে আমরা এক ঘুটি জল তুলে নিচ্ছি, যে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা এই অল্প পরিসরে তাকে ধরা যায় না,
0: একদমই ধরা যায় না। কিন্তু আমরা শুধু তার সৌন্দর্যের দিকটুকু খালি আমরা বলতে পারি যে হেন বিষয় নেই উনি লিখেছেন। কাব্যগীতি, গজল, মুর্শিদি, পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, শাড়ি, কত বলবো,
1: শ্যামাসঙ্গীতের
0: তো শুধু দিদি
1: অফুরন্ত,
0: উনি যে অফুরন্ত ভাণ্ডার, যে শ্যামাসঙ্গীতের যে বিশাল ভাণ্ডার, এবং তারপরে দুর্গাসঙ্গীত, তারপরে রয়েছে ভজন, তারপরে রয়েছে হিন্দি সিনেমার গান, হিন্দি গীত রয়েছে, বাংলা সিনেমার গান রয়েছে, কারণ এটা ভুললে চলবে না তিনি রীতিমতো ধ্রুব সিনেমায় অভিনয় করেছিলেন নারদের ভূমিকায়, এবং অনেকগুলো সিনেমায় তিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক যেমন করেছেন তেমনি তিনি গেয়েওছেন গান। তো এই যে বিশাল একটি যাত্রা, একটি জীবন, এই জীবনে গীতিকার সুরকার নজরুলকে ধরতে পারার চেষ্টা করাটা আমার পক্ষে তো বাতুলতাই বলে বটে। তার বিচিত্র ভাণ্ডার থেকে আমরা কটা গানের কথাই বা বলতে পারি, কারণ সঙ্গীত তিনি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও বেশি। সেখানে যেমন প্রেমের গান রয়েছে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, তারপর দেশাত্মবোধক গান রয়েছে, কারা রইল হুকপাট, রাগভিত্তিক গান রয়েছে যা আসমুদ্র হিমাচলকে মাত করে দিয়েছিল, দীপালি নাগের সুরে তার যেই গান জয় জয়ন্তী রাগের উপর, যেমন রাগভিত্তিক গান মেঘ মেদুর বরষায় কোথা তুমি, যে গান গেয়ে দীপালি নাগের মতো বিদুষী সঙ্গীত শিল্পী সারা ভারতকে মাত করে দিয়েছিলেন, তেমনি রয়েছে ইসলামী গান ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তারপর রয়েছে হাসির গান, তারপর রয়েছে শিশুতোষ গান, কত যে গান রয়েছে,
1: মানে গানের কোনো শেষ নেই। কিন্তু আমাদের তো সময় প্রায় শেষের দিকে, আজকের অনুষ্ঠানের সময় তো একটা বাধা রয়েইছে, তো সেখানে যেতে যেতে যদি একটু গুনগুন আমরা শুনতে পাই।
0: যার

0: খুব সুন্দর। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, কিন্তু যে কথা না বললেই নয়, এত কিছু করার পরেও কবি কিন্তু বলেছিলেন, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন, বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম, অসুন্দরকে ক্ষমা করতে, অসুরকে সংহার করতে এসেছিলাম। আপনারা সাক্ষী, আর সাক্ষী আমার পরম সুন্দর। এত সুন্দর কথা তিনি বলেছেন। আমরা সেই কবিকে আরও একবার বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের মহিলা মজলিসের আসর থেকে। চেতনায় নজরুল শীর্ষক আলোচনা আমরা এখানেই শেষ করলাম। কাকলি, আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের আসরে এসে আমাদের এত সুন্দর করে সমৃদ্ধ করবার জন্য।
1: ধন্যবাদ আকাশবাণী শিলিগুড়িকেও যে এই মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, অনেক অনেক ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখে চলতে হবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আগামীকাল নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের

0: গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়ো করতে বারণ করেছেন। আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 66 জনকে পদ্ম পুরস্কার দেবেন। ঈদ উল আজহার পরিবর্তিত ছুটির দিন ঘোষণার কারণে 28 মের NTA বিশ্ববিদ্যালয়ের ভর্তির অভিন্ন পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। উত্তর ভারতের বিস্তৃত এলাকায় তাপপ্রবাহের কমলা সতর্কতা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। ঠিক এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বকেই বিশেষভাবে তুলে ধরে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার 250 পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে ফোন করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের তড়িঘড়ি করে ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে মানা করেছেন, কারণ তার প্রশাসন 3 মাসের পুরনো উপসাগরীয় যুদ্ধে এখনই অবসান হওয়ার ব্যাপারে আশাবাদী নন। ট্রাম্প আরও বলেছেন, তার প্রশাসনের সঙ্গে ইরানের ভবিষ্যৎ কোনো চুক্তিতে কোনো আর্থিক ছাড় দেওয়া হবে না এবং ওবামার সময় যে চুক্তি হয়েছিল মূলগতভাবে তা পৃথক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, সব আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, UCC-র কারণে আদিবাসীদের কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের ওপর আদিবাসীদের মালিকানা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেন, বর্তমানে আদিবাসী কল্যাণ বাজেট 28,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করা হয়েছে।
1: নরেন্দ্র মোদী সরকার কে গৃহমন্ত্রী নাতে স্পষ্ট কর দেনা চাহতা হুঁ, UCC কি কোই পাবন্দি বনবাসী জগত পর বনবাসী ব্যক্তি পর লগনে বালি নহি। UCC সে কোই বনবাসী অধিকারো কা অতিক্রমণ নহি হোনে বালা হ্যায়।
0: অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 2024-31 ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে আটক ব্যক্তিরা যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে তাদেরও সেখানে রাখা যাবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি নির্দেশিকা সব জেলাশাসক পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় উদ্যোগ নেবারও নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রস্তাবিত সিকিম সফরকালে নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রিত করা হবে। আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত রাষ্ট্রপতি সিকিম সফরের কথা। ছাঙ্গুলেকে যাওয়ার জন্য 26 থেকে 28 মে পর্যন্ত কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝেই আজ থেকে শুরু হচ্ছে 5-দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবুর শহর মিনায় সমবেত হচ্ছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন। পেট্রোলের দাম লিটার প্রতি 2.61 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2.71 টাকা বৃদ্ধি করা হয়েছে। গত সপ্তাহে এটি চতুর্থবারের মতো মূল্যবৃদ্ধি। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়াবে লিটার প্রতি 102.12 টাকা এবং ডিজেলের দাম হবে প্রতি লিটারে 95.20 টাকা। তুরস্কের একটি আদালত সেদেশের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা আজগুর ওজেলকে পদচ্যুত করায় তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশ সিএইচপির একটি অস্থায়ী ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করলে তুমুল সংঘর্ষ শুরু হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত অনিয়মের অভিযোগে 2023 সালের দলীয় নির্বাচনের ফল বাতিল করে সিএইচপি নেতা আজগুর ওজেলকে পদচ্যুত করে। নিট পরীক্ষায় কর্তৃপক্ষের গাফিলতির খবরে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে বলেছে, আগেকার প্রশ্ন ফাঁস বিতর্ক থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো শিক্ষাই নেয়নি। বিচারপতি পি এস নরসিমহা এবং অলোক আরাধের বেঞ্চ এনটিএর পরিবর্তে এই পরীক্ষা পরিচালনার জন্য অন্য একটি সংস্থার দাবিতে কেন্দ্র এনটিএ এবং সিবিআই এর কাছ থেকে উত্তর চেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আগামী 28 মে তারিখে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট সিইউইটি ইউজি 2026 পরীক্ষা স্থগিত করেছে। এনটিএ জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। এনটিএ পরীক্ষার্থীদের নিয়মিত nta.ac.in ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানায় বিভিন্ন অংশেও আজ তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর আজ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, কেরল, মাহে, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, মেঘালয়, বিহার, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং লক্ষদ্বীপের বিভিন্ন স্থানে আজ বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এশিয়ান অনূর্ধ্ব-23 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিররা 1টি সোনা, 2টি রুপো এবং 3টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। ভিয়েতনামের দানাংয়ে পুরুষদের গ্রেকো রোমান বিভাগে সুমিত দালাল 63 কেজি ওজনের ফাইনাল ম্যাচে উজবেকিস্তানের ওজোদবেক খালিমোবায়েককে 12-2 ব্যবধানে হারিয়ে সোনা জয় করেন। 55 কেজি বিভাগে নিরাজ প্যাটেল ব্রোঞ্জ পদক ম্যাচে কাজাকিস্তানের রাউওয়ান বেকিমোভকে 8-0 ব্যবধানে হারিয়ে দেন। অন্যদিকে 87 কেজি বিভাগে রোহিত বোরা কিরগিজস্তানের খেলোয়াড়কে 9-0 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখে চলতে হবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আগামীকাল নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়ো করতে বারণ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবারে নাগরিকদের বিভিন্ন অভাব অভিযোগ শুনেছেন। রাজ্য সরকার সমীক্ষা ও যাচাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত পাড়ায় সমাধান প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠকে বসেছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে বাদ যাওয়া নাম পুনর্বিবেচনার জন্য গঠিত অ্যাপিল ট্রাইব্যুনালগুলি এখনও পর্যন্ত 6,500-এর বেশি মামলা নিষ্পত্তি করেছে। সুপ্রিম কোর্ট ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এর আগের প্রশ্ন ফাঁস বিতর্ক থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো শিক্ষাই নেয়নি। নির্ধারিত সময়ের আগেই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের গার্ডার স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবারে উপস্থিত থেকে জনগণের অভাব অভিযোগ শোনেন। সেখানে উপস্থিত থেকে নিজেদের দাবি দাওয়ার কথা তুলে ধরেন রাজ্যের বিভিন্ন এলাকার বিভিন্ন পেশার মানুষ। মুখ্যমন্ত্রীকে যোগ্যতার ভিত্তিতে চাকরি ফেরানোর আর্জি জানান 26,000 বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা। কয়েকশো চাকরি প্রার্থী আজ সকাল থেকে সেখানে ভিড় জমান। রাজ্যে আগামী 100 দিনের মধ্যে নতুন জমি নীতি আনা হবে বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় আজ বণিক সভা ভারত চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি বলেন, নতুন জমি নীতি ছাড়া রাজ্যে কোনো কর্মসংস্থান এগোতে পারে না। রাজ্য সভাপতি বলেন, দল ও সরকারের মধ্যে বিভাজন রেখা বজায় রেখেই কাজ করা হবে। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার এই নতুন জমি নীতি ঘোষণা করবে। বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠকে বসেছেন। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা সেখানেই উপস্থিত রয়েছেন। এদিকে জেলা সফরে মুখ্যমন্ত্রী আগামীকাল নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে এই বৈঠকে হুগলি, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে বাদ যাওয়া নাম পুনর্বিবেচনার জন্য গঠিত অ্যাপিল ট্রাইব্যুনালগুলি এখনও পর্যন্ত 6,500-এর বেশি মামলা নিষ্পত্তি করেছে। এর মধ্যে প্রায় 4,200 জনের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। নিষ্পত্তি হওয়া মামলার 61%-এরও বেশি ক্ষেত্রে আবেদনকারীদের পক্ষেই রায় দিয়েছে ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশে গত 20 মার্চ 19টি অ্যাপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়। বর্তমানে এর মধ্যে 12টি ট্রাইব্যুনাল সক্রিয়ভাবে কাজ করছে। এখনও পর্যন্ত প্রায় 25 লক্ষ আবেদন জমা পড়েছে। রাজ্য সরকার নতুন করে সমীক্ষা ও যাচাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের পাড়ায় সমাধান প্রকল্প আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পুরসভা এলাকায় তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শুরু হওয়া রাস্তা, নিকাশি, পানীয় জল, বাতিস্তম্ভের মতো একাধিক প্রকল্পের কাজও আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এমন বহু প্রকল্পও বাতিল করা হয়েছে। ভোটের আগে হওয়া কাজের বিল মেটানোর ক্ষেত্রেও শুরু হয়েছে অডিট ও ফিজিক্যাল ভেরিফিকেশন। প্রকল্পের প্রয়োজনীয়তা, টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা খতিয়ে দেখার পরে নতুন করে দরপত্র দেওয়া হবে। সরকারি হাসপাতালে দালাল চক্র বন্ধ করা, অনুপ্রবেশ আটকানোর মতো বিভিন্ন দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার প্রথম ধাপে কলকাতার 5টি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ পরিচয়পত্র চালু করেছে। চিকিৎসক, ল্যাবরেটরি কর্মী, অধ্যাপক, চতুর্থ শ্রেণীর কর্মী, সাফাই কর্মীর মতো প্রত্যেক বিভাগে কর্মরত কর্মীদের জন্য আলাদা রঙের পরিচয়পত্র তৈরি করা হয়েছে। এই কাজের সমন্বয় এবং তদারকির জন্য প্রতিটি হাসপাতালে একজন করে নোডাল আধিকারিক নিয়োগ করা হয়েছে। আজ থেকে নতুন পরিচয়পত্রের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী বুধবারের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে বলে স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এর আগের প্রশ্ন ফাঁস বিতর্ক থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো শিক্ষাই নেয়নি। বিচারপতি পি এস নরসিমহা এবং অলোক আরাধের বেঞ্চ আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে এনটিএর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এই পরীক্ষা পরিচালনার দায়িত্ব অন্য কোনো সংস্থাকে দেওয়ার যে দাবি উঠেছে সে বিষয়ে কেন্দ্র, এনটিএ এবং সিবিআই এর বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা স্থগিত রেখেছে। এনটিএ জানিয়েছে, ঈদ উল আজহা বা বকরি ঈদের ছুটি সরকার পরিবর্তন করায় পরীক্ষা স্থগিত রাখা হল। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। এনটিএ পরীক্ষার্থীদের নিয়মিত তাদের ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে। প্রয়োজনে পরীক্ষার্থীরা cuet@ugi.nta.ac.in এ মেল করতে পারেন। নির্ধারিত সময়ের আগেই আজ চিংড়িঘাটায় গার্ডার স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতায় তা সম্ভব হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। পূর্বতন সরকার দীর্ঘদিন মেট্রো রেলের চিংড়িঘাটা ক্রসিংয়ের এই কাজটি নানা কারণে আটকে রেখেছিল। পরপর 2 সপ্তাহে যান চলাচল নিয়ন্ত্রণ করে এই কাজ সম্পন্ন হয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিপ্লবী রাসবিহারী বসুর 140তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। দেশকে ব্রিটিশ শাসন মুক্ত করতে আজীবন লড়াই সংগ্রাম করেছেন রাসবিহারী বসু। পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে সিঙ্গাপুরে তিনি গঠন করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। হুগলির চন্দননগর কলেজের সামনে রাসবিহারী বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। রাসবিহারী বসুর মামার বাড়ি ভদ্রেশ্বরের বিঘাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালারা গ্রামে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষাবিদ, আইনজীবী, বিচারক, গণিতজ্ঞ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের 102তম প্রয়াণবার্ষিকীতে তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হচ্ছে। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের তেজস্বী, দৃঢ়চেতা মনোভাবের জন্য তাকে বাংলার বাঘ বলা হতো। কলকাতার হেস্টিংস থানা এলাকায় বাতিস্তম্ভের আলো ভেঙে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে ওই বাতিস্তম্ভের নিচে বসে খেলার সময় এলাকারই বাসিন্দা 6 বছরের গুড়িয়া খাতুনের মাথায় 10 কেজি ওজনের আলো ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকন্যাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রক্ষণাবেক্ষণের অভাবের জেরেই এই দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি। কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরোজ এডুলজি প্রয়াত, বয়স হয়েছিল 70 বছর। দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। কামদুনি আরজিকর মামলার সঙ্গে যুক্ত ছিলেন এই আইনজীবী। বিজয় সিংহল মামলাতেও তাঁর সওয়ালের প্রেক্ষিতে তৎকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম CBI তদন্তের নির্দেশ দেন। এছাড়াও ইডির হয়ে অনেক মামলা লড়েছেন ফিরোজ এডুলজি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রস্তাবিত সিকিম সফরকালে নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত রাষ্ট্রপতির সিকিম সফরের কথা। ছাঙ্গুলেকে যাওয়ার জন্য 26 থেকে 28 মে পর্যন্ত কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র সমেত 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতরাতে সরবপুর ছাতিমতলা এলাকা থেকে ওই 2 যুবককে পাকড়াও করা হয়। ধৃত সাবির আলী বিশ্বাস এবং সেলিম রেজা মিস্ত্রির কাছ থেকে উদ্ধার হয়েছে 1টি দেশি পিস্তল ও 2টি কার্তুজ। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে দেশে পেট্রোল ও ডিজেলের দাম ফের বাড়িয়েছে তেল সংস্থাগুলি। কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু 2.87 টাকা বেড়ে হয়েছে 113.51 টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার পিছু 2.80 টাকা বেড়ে হয়েছে 99.82 টাকা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে, তবে তার আগে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতেও বেশি থাকবে তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও 27 তারিখ থেকে তা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহাড়ি ব্লকে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতরাতে শতাধিক গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যায়। এর জেরে বুনিয়াদপুর রায়গঞ্জ রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। বালুরঘাট শিলিগুড়িগামী বহু দূরপাল্লার বাস মাঝরাস্তায় আটকে পড়ে, তবে প্রাণহানির কোনো খবর নেই। বংশীহাড়ি থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গাছ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিঘ্নিত হয় পরিষেবা। এদিকে কালবৈশাখীর তাণ্ডবে জলপাইগুড়ির মালবাজার সহ পার্শ্ববর্তী এলাকা ক্ষতিগ্রস্ত। একাধিক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় পরিষেবা ব্যাহত হয়, যদিও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবারে নাগরিকদের অভাব অভিযোগ শুনেছেন। রাজ্য সরকার সমীক্ষা ও যাচাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত পাড়ায় সমাধান প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠকে বসেছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR-এ বাদ যাওয়া নাম পুনর্বিবেচনার জন্য গঠিত অ্যাপিল ট্রাইব্যুনালগুলি এখনও পর্যন্ত 6,500-এর বেশি মামলার নিষ্পত্তি করেছে। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী কল্যাণ মিশ্র।

এতক্ষণ লোকগীতি শুনলেন কল্যাণ মিশ্রের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

এতক্ষণ গান পরম্পরা অনুষ্ঠানে শুনলেন শরৎ, পরিবেশন করলেন ওস্তাদ আলী আকবর খান। আজ শুনলেন রাগ শ্রী। গান পরম্পরা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে যুব অনুষ্ঠান।

0: স্বাগতম যুব বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আজকের যুব অনুষ্ঠান সৃজনের আড্ডা। বন্ধুরা, প্রতি মাসেই প্রায় কিছুদিনের জন্য আমরা সৃজনের আসরকে তুলে রাখি শুধুমাত্র তোমাদের জন্য। আর তোমরাও জানো এই সৃজনের অনুষ্ঠানে ঠিক কারা আসে। অবশ্যই তোমাদের মতোই, তোমাদের মধ্যে থেকেই যুব বন্ধুরা আসে এই সৃজনী অনুষ্ঠানে। তাদের ভাবনা, তাদের লেখা তারা আমাদের সকলের সাথে ভাগ করে নেয়। আজকের এই সৃজনীর আড্ডায় তোমাদের সাথে রয়েছি আমি অনন্যা, এবং আমার সাথে রয়েছে আজকের সৃজনীর আড্ডায় তাদের লেখা নিয়ে দুই যুববন্ধু। তাদের পরিচয় তাদের থেকে জেনে নেই।
1: নমস্কার, আমার নাম শালিনী মিত্র। যুববাণীর আজকে সৃজনী অনুষ্ঠানে আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আমি কৃতজ্ঞ অনুষ্ঠানের সঞ্চালিকার কাছে এবং আপনাদের কাছেও, যারা নিজেদের মূল্যবান সময় ব্যতীত করছেন আমাদের এই কবিতা শোনার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের।
0: তোমাকে অনেক ধন্যবাদ। এবার যাব আরেক যুববন্ধুর কাছে।
2: নমস্কার, আমার নাম অনির্বাণ বোস, আমি এই নিয়ে দ্বিতীয়বার আসলাম।
0: তাহলে আর দেরি না করে আমরা প্রথমেই যাব তোমাদের দুজনের লেখালেখিতেই। সর্বপ্রথম শালিনীর কাছে। শালিনী কি শোনাবে আমাদের?
1: সামনেই তো বর্ষাকাল, আর আমরা যারা উত্তরবঙ্গবাসী তারা জানি যে বর্ষায় আমাদের শহর, আমাদের জেলা কতটা সুন্দর হয়ে ওঠে।
0: একদম
1: বলা ভালো যে সুন্দরই হয়ে ওঠে। এখন আমি যে কবিতাটা শোনাবো সেটা বৃষ্টিকে, শ্রাবণকে উৎসর্গ করেই শোনাতে চাই। কবিতার নাম শ্রাবণধারা। এই কবিতাটা লেখার ক্ষেত্রে আমি কিছু জায়গায় ব্রজবুলী ভাষার ব্যবহার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। শ্রাবণধারা। শ্রাবণধারায় ধুইয়ে দিও আমার মলিনতা, ফিরিয়ে দিও লুপ্ত প্রায় কান্তি কোমলতা। প্লাবন তোমার আশুক ধেয়ে গিরি খাতে রন্ধ্র বেয়ে, শুষ্ক মরুভূমি সম উষর তিনতিরিলতা, তৃষ্ণা মেটাক বৃষ্টিধারায় হোক খরস্রোতা। অনভিপ্রেত নাক পাশে রিক্ত আমার প্রাণ, বাঁধতে চায় গো ছিন্ন বিনায় সৃষ্টি সুখের তান। ওগো আমার নিরোধবাসী জিমুত বক্ষ বিলাসী বাড়ি, তব মৃদু স্পর্শে উজ্জীবিত হোক আম্রপালি সারি সারি। দাদুরি ডাকুক বিলের ধারে ছন্দে নাচুক ময়ূরী, বিবাদ ভুলে বৃক্ষ শাখে জুটি বাঁধুক সুখ সারি। মন মৃদাঙ্গ বাজল বুঝি কুলিশ পাতের সুরে, অকাল শ্রাবণ নামুক আবার আমার হৃদয় জুড়ে। নমস্কার।
0: বাহ, অসাধারণ। সত্যিই যেন মনে হলো বর্ষাকাল চলেই এসছে। তোমার লেখালেখি শুরু কিভাবে?
1: লেখালেখি শুরু সেভাবে বলতে গেলে, ছোটবেলা থেকেই আমি যেহেতু গান বাজনার সাথে জড়িত ছিলাম, তাই মাঝে মাঝে কিছু লেখার কথা মনে হলে মূলত আমি নির্ভর করতাম এই বৃষ্টি বা শ্রাবণের ওপরে। বৃষ্টি দেখলে বা শ্রাবণ মাস এলে আমার নতুন করে মনে হতো কিছু লিখি বা নতুন কিছু লিখি, কিন্তু কোনোদিনই সেগুলো প্রকাশ করব বা কোথাও ছাপবো বা আবৃত্তি করব তেমনটা ভাবিনি। তারপর আস্তে আস্তে মূলত কলেজে পড়াকালীনই আবার নতুন করে লেখার উদ্যম পেলাম। আমার বন্ধুবান্ধবরা এবং আমার বোন, তার নাম না বললেই নয়, চন্দনা, সে আমায় বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল নতুন করে লেখার জন্য। তার আঁকা ছবি দেখেই আমার লিখতে ইচ্ছা করতো এবং আমি টুকটাক লিখতাম, তো সেই থেকেই লেখা।
0: বাহ, বেশ সুন্দর। শালিনী, তাহলে এবার কি শুনবো?
1: এখন একটা কবিতাই শোনাই বরং।
0: একদম।
1: কবিতার নাম বিতস্তা ও একটা দুপুর। কাল দুপুরে বিতস্তা শেষবার এসেছিল, অবশ্য তাতে বিশেষ কিছুই হয়নি। একটা মরা দুপুর, শাখা নদী ও একটা উষ্ণ প্রস্রবণ তৈরি ছাড়া। বিতস্তাকে আমি ভালোবাসিনি কোনোদিন, ক্ষণিকের ভ্রমেও ওকে সঙ্গিনী বলে মনে হয়নি। তেমনটা আদৌ কল্পনা করা যায় কি না মাথাতেই আসিনি, বরং ওকে নিয়ে কিছু স্বপ্ন দেখেছি ছেঁড়া ছেঁড়া। একটা আবছা ধূসর নদীর ধারে ফিনফিনে ময়লা কাপড় পরে বিতস্তা বসে আছে। আমি হলফ করে বলতে পারি ওকে স্বপ্নে দেখেও অস্বস্তি হয়েছিল, আনন্দ হয়নি মোটে। মলিন মুখে বিতস্তার সেই কান্না ভেজা ছোট চোখ, অভিযোগ, শুধুই অভিযোগ। মনে হলো বিতস্তা বুঝি এবার সত্যি নদী হয়ে যাবে। দুপুরে বিতস্তা আসবে, জানি বিশেষ কিছুই হবে না, ঘন চুলের ঝাঁপটা, কিছুক্ষণ ব্যর্থ আছাড়ি পিছাড়ি ছাড়া, খুদে চোখে টলটলে জল, হয়তো বুকে হিংস্র নোক বসিয়ে বলবে, কেন ভালোবাসলে না আমায়? আমি বেশ চুপ করে থাকব, নিঃশব্দে বুঝিয়ে দেব ওকে ঠিক ভালোবাসা যায় না। রাগে ক্ষোভে ফুলে ফুলে ওঠা নাকের পাশটা, ব্রণের দাগের মতো লাল নত মুখটা কি যে শান্তি দেবে আমায়! মেসের ঘরে বিতস্তা এলো খালি হাতে, হলদে স্কার্ফটা খুলে রেখে মুখোমুখি বসে থাকলো কিছুক্ষণ। একটা সময় কাছে সরে এলো, আমার এসবে অরুচি নেই। পানকৌড়ির মতো মুখ ডোবালাম বিতস্তার বুকে, উষ্ণ প্রস্রবণের মতো গরম বুক, রক্তের গমনধ্বনি শুনে খামুখা চোখ জ্বালা করে উঠল কেন? নোনা নদী মিশে গেল প্রস্রবণের জলে। ভাবলাম বিতস্তাও বুঝি কাঁদবে এবার, ঠান্ডা একটা শাখা নদী হবে। মুখ তুলে দেখি খুদে চোখে আর্দ্রতা নেই মোটে, বরং মৃত্যু কঠিন হাত দুটো আমার হপ্তাখানেক না কামানো দাড়িতে বুলোতে বুলোতে ও বলল, এবার একটু গুছিয়ে নাও অমিয়দা। এই কটা কথা, এই সামান্য কটা কথা বলেই ও চলে গেল। দেখলাম ওর চলে যাওয়ায় তেমন কিছু বদলালো না, মেসের বদ্ধ ঘরের গুমোটটা কমলো বুঝি একটু, রোদটাও মরে এসেছে, এ ঘরে সবটুকু উষ্ণতা নিয়ে বিতস্তা চলে গেল। হিম নামছে বুকে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওমটুকু বুকে ঢেলে নিচ্ছে বিতস্তা, এবার বুঝি উষ্ণ প্রস্রবণ হবে। নমস্কার।
0: বাহ, বেশ। আচ্ছা, এই বিতস্তার কাহিনী ঠিক কি ভাবনা থেকে লেখা?
1: বিতস্তার কাহিনী মূলত অমিয়র দৃষ্টিভঙ্গি থেকে লেখা। আমরা সাধারণত যারা প্রত্যাখ্যাত হই যে কোনো সম্পর্কে হোক কি ভালোবাসায় হোক, আমরা সাধারণত যিনি প্রত্যাখ্যাত হয়েছেন তার দৃষ্টিভঙ্গি থেকে গল্পটা বলি। তাই এক্ষেত্রে আমার মনে হলো একটু ব্যতিক্রম দরকার, যে প্রত্যাখ্যান করছে তারও তো কিছু বলার থাকতে পারে।
0: অবশ্যই।
1: সে কী ভাবে, সে কী বলতে চায়, এই চিন্তাভাবনা থেকে এই কবিতাটার জন্ম। শুরুতে আমরা দেখেছি যে অমিয় মেজ বাড়িতে থাকে, মানে ভাড়া বাড়ি। আসলে এটা ওর মনকেই বোঝায়, বারবার মনের ঘর পাল্টায় যারা, তারা বোধহয় কোথাও থিতু হতে পারে না। তো আমিও সেরকমই কেউ একটা, যে কখনো সম্পর্কে ভালোবাসা থিতু হয়নি, যে পালিয়ে যাওয়াটা, বারবার ঘর পরিবর্তন করাটাকেই জীবনের সার্থকতা মনে করে। সে বিতস্তার চলে যাওয়া বা তার না থাকাটাকে কীভাবে দেখছে, এই ভাবনা থেকেই কবিতার জন্য।
0: বাহ, বেশ সুন্দর। এবার অনির্বাণের কাছে ফিরি। অনির্বাণ এবার কী শোনাবে?
2: আমি একটা কবিতাই শোনাচ্ছি আপাতত। অ্যাসিড ডিসকোর্স। আমি অপরাধ ভেবে অপরাধী, অপরাধ প্রবণ দেহ নিয়ে ঘুরি শহরের গর্ভকোষে, ফিরিয়ে নাও আমার প্রতি তোমার উগ্র সিম্প্যাথি। আন্দোলন আন্দোলন আন্দোলন, বরফের ক্যাকটাস ঘেঁষা অন্ধকারের ভেতর প্রজাপতির দুঃস্বপ্নে ফিকে হয়ে আসছে শরীর। পশুদের পায়ে রাস্তা রেখে চলে যাও অনির্বাণ, এই ক্যান্সার সারবে না কোনো দিন। প্যাঁচার মুখস্মৃতির মতো তার বিবর্ণ হৃদয় খুঁটে খায় তারা। ম্যাথেমেটিক্সের পাঠ চুকিয়ে হেঁটে যাও বহুদূর, যেখানে নিঃশ্বাসের ফর্মুলা জানা থাকবে না কারোর। স্তম্ভিত সভ্যতার রেশমের পোকা হয়ে নবজন্ম লাভের চেয়ে ভালো নবমৃত্যুতে অভ্যস্ত হব আমি। জন্ম দেয়ার আগে যেভাবে মায়ের পেট ফুলে হুঙ্কার দেয়, আমিও গর্জাব মৃত্যুর ঠিক আগে দমকা হাওয়ায় কাশবনের সাদা আবরুর মর্যাদা রক্ষার্থে। হাড় গিলে চাঁদের আলোয় ছায়াতন্ত্রীর ভেতরে ফাপড়ে উঠছে হাজার হাজার দুরন্ত মোষের শিং। আপনকার গরজে আমি জমের সাথে মারামারি করব। কাচের প্রত্যঙ্গে লেগে থাকা সাংকেতিক হিরোশিমা কিংবা দেয়ালের আক্রমণাত্মক সিমেন্টের কাছে হার মানব না। আমি নেহাতি বেহায়া হতে চেয়েছি, অস্পৃশ্য শব্দমালায় মেঘলা আঙুলের বেনাকাপ স্পর্শের মতো খুলে ফেলতে চেয়েছি শার্ট প্যান্ট আর লেদারের জুতো। একটা দিন বেশি বাঁচার লোভে এই ঝুঁকে আসা ক্ষুধার্ত ল্যাম্পপোস্টের খোরাক আমি হতে পারবো না, আমি হতে চাইও না। আমার ঘরের পেছনে উদ্বৃত্ত সবুজ জন্তু প্রতিদিন বেড়ে উঠছে যেন। এই মহাভারতের সংহার চক্র ভেঙে ফেলা নব যৌবনপ্রাপ্ত বৃহন্নলার ত্রস্ত স্তনবিন্যাস, হাড় মাসের বন্দিত্বে ফুলে উঠছে বন্য নারী, ক্রুদ্ধ জানালার কাছে জমে থাকা মাশরুম পিণ্ডের ন্যায় মেরুদণ্ডের নিচে সংগ্রামরত কুণ্ডলিনী, আমার পায়ের নিচে মাটি সদা দ্রোহমান, তোমাদের রেস্তোরাঁর বাসন ধোয়া জলের ফেনের সাথে লড়তে থাকা পিঁপড়ের অনাহুতি বরদাস্ত করব না আমি আর একটা দিন। নাস্তানাবুদ হোক এই রেস্তোরাঁর নিষ্পলক আলো, ট্রাইবাল মেকআপে বর্তে যাক লেডি লর্ডের ইন্ডাস্ট্রি, রাক্ষসমান ডাইনিং টেবিল আছে যত, নিপাত যাক সভ্যতার গোপন ঋতুস্রাবে, সশস্ত্র মিউজিয়ামগুলো ভেস্তে যাক, যুদ্ধ নৃত্যের শেষে জিন্দাবাদ হোক শুধু হৃৎপিণ্ড আক্রান্ত বুক আর নৈশ রডোডেনড্রন। ধন্যবাদ।
0: খুব সুন্দর অনির্বাণ, তোমার তো ছোট থেকে লেখালেখি শুরু বললে, তো কাদের লেখা পড়ে তুমি এই লেখালেখির জগতে প্রবেশ করেছো?
2: আমি যখন লেখাটাকে সিরিয়াস হিসেবে নিতে শুরু করলাম, একটু সিরিয়াসলি ভাবলাম লিখি, তখন আমি শুরু করলাম রবীন্দ্রনাথের থেকে, কারণ রবীন্দ্রনাথকেই আমরা সবাই চিনি কি বিশ্বকবি কবিগুরু ইত্যাদি, তো ওখান থেকেই শুরু করলাম। তারপর ধীরে ধীরে একটু মানে জীবনানন্দ দাশের সাথে পরিচয় হলো, আমি সুকুমার রায়কে আরেকবার পড়া শুরু করলাম,

0: আর স্বামী বিবেকানন্দের প্রভাব আমার মনে হয় অনেক বেশি কাজে লাগে, সেটা সব থেকে বেশি।
1: বাহ, বেশ, আবার শালিনীর কাছে ফিরি, এবার কি শুনবো আমরা?
2: আমার সহবক্তা যখন বললেন যে তার জীবনানন্দ দাশ অত্যন্ত প্রিয়, আমারও ভীষণ ভীষণই প্রিয় একজন কবি, তো আমার যে পরবর্তী কবিতাটা আমি তাকে উৎসর্গ করেছি, কারণ এই কবিতায় তার লেখা দুটো লাইন আমি ব্যবহার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। বুনো হাঁস। বারে বারে আমি হয়েছি পলাতক, সঙ্গী রিক্ত মরু প্রান্তর পরে, চাঁদের কলঙ্ক যত মেখেছি নিজ অঙ্গে, সমাজের বুকে পরিচয় পেয়েছি ঘাতক রূপে, আজন্ম দুঃখের পেয়ালায় বিন্দু বিন্দু রক্তধারা দিয়ে পূর্ণ করলাম ভিক্ষাপাত্র কালকুটের অঞ্জলি ভরে, তাকে অমৃত ভেবে ভুল করেছিলাম আমি, পরিণাম পেলাম ভালোবাসার আত্মাহুতিতে, এই শহরে চুন সুরকি স্তূপে দমবন্ধ হয়ে আসে কৃত্রিম প্রেমের নাক পাশে, যেতে চাই কোনো অজানার উদ্দেশ্যে, মিশরীয় সভ্যতা অথবা বেনামি কোনো দেশে, তবু কলঙ্কের নেশা আবিষ্ট করে আবার, কুহকিনীর অমুখ টানে মোহগ্রস্ত হই বারবার, ফিরে আসি সে কুখ্যাত পথে প্রান্তরে, মাঠে ঘাটে একা একা বুনো হাঁস জোনাকির ভিড়ে। নমস্কার।
1: বাহ, ভীষণ সুন্দর। এবার ফিরবো আবার অনির্বাণের কাছে। আমরা কবিতা তো প্রথম থেকেই শুনছি অনুষ্ঠানের, এবার একটু স্বাদ বদল করতে অনির্বাণ আমাদের প্রথমেই জানিয়েছে ও গল্প লেখে, তো এবার আমরা একটা গল্প শুনব।
0: আমি সত্যাঙ্গী বলে একটা গল্প লিখেছিলাম, সেটাই পড়ছি। সম্মুখে শ্যাওলা পড়া ইটের ফাঁকে ফাঁকে ফার্ন অস্তিত্ব অনুসন্ধানী, দেয়ালের মাঝে থ্যাবড়ানো সিমেন্ট এ যাবৎ কখনো সব্যসাচীকে তিমিরাচ্ছন্ন করেনি, কিন্তু আজ করেছে। বাইরে কলঘরের পার্শ্ববর্তী দেয়ালটি তদীয় মনস্কতা ব্যক্ত করছে, সুতরাং সে অধুনা দেয়ালটিকে সর্বৈব অবলোকন করে এবং তদীয় বাম হাত পরনের গামছাটির গিটে অত্যন্ত দরিদ্র, সনই রান্নাঘরের জানালা ধরে একটি স্বর গঠিত হয়, ওভাবে দাঁড়িয়ে থাকলে কি আর আসবে, ও গেছে আর আসবে না, এই বাক্যে স্যাঁতস্যাঁতে ইটের প্রতিচ্ছবি সব্যসাচীকে একা করে দেয়। ল্যাম্পের তারগুলো এখন মহাজাগতিক মাকড়সার জালের মতো বিস্তৃত, প্রাচীরের ওপর থেকে ল্যাম্পপোস্টের মাথা দেখা যায়, যেখানে একটা বড় ডায়মন্ড ঘুড়ি আটকে থাকায় বাইরে বাচ্চাদের জটলা, ঘুড়িটির পিত বর্ণে সূর্যের ছটা আতঙ্ভরি, তথাপি সব্যসাচী স্ত্রীর আলুনি কণ্ঠে মূঢ়। ঘুড়িটি মুখ্যত আজকের সূর্যোদয় গোপন করেছিল, তদ্ব্যতীত আকাশের কাছে সব্যসাচীর সজল নেত্র উন্মিলিত মুখ আড়াল করেছিল, বীর দর্পে তখন বিদ্যুৎ ল্যাম্পে ঘুড়িটির অদৃশ্য সুতো হয়তো হাওয়ায় দোদুল্যমান, চৌবাচ্চার স্ফটিক জলে যেই জলে ইট কাঁকড় ভাস্বর, অধুনা একটি চুড়ই পাখি এসে ঠোঁট চুবিয়ে জল খায়, চৌবাচ্চার পাশে যেখানে মেঝের খানিকটা সিমেন্ট ফুড়ে ঘাস জন্ম নিয়েছিল, যেখানে মাটি দেখা যায়, সেই জায়গায় একটা মরচে ধরা ধাতুর পুরনো বাল্টি রাখা, একসময় এই রৌপ্য রঙের প্রশংসায় তার স্ত্রী পঞ্চমুখ হয়েছিল, এখন এক দেও পিঁপড়ে তার ওপর ঘোরাফেরা করে, সব্যসাচী এখন আকাশে যথাসম্ভব দূরের দিকে চায়, যদি আসে, একমাত্র এই ভাব তাকে তখনও নির্জীব হতে দেয়নি। স্ত্রী তখনও রান্নাঘরে, পুনরায় আওয়াজ দেয়, স্নান করলে না এখনো, এদিকে তরকারি হয়ে এলো। অন্যদিনে তার স্ত্রী এই সময় কিন্নরী কণ্ঠে চলো মন গঙ্গা যমুনা তীরে, কখনো বা জাগো মোহন প্যারে গিয়ে থাকে, সাবরি সুরত মোড়ে মন ভাবে, এই সুর এখন শরতের মেঘ তাম্র করবে, এই কথা মনে আসায় তার সহধর্মিনী গান গাইতে পাথর হয়। সব্যসাচী এখন আপনকার অঙ্গে শুভ্র উড্ডীয়মান বিহঙ্গের অপলক ডানার শব্দ অনুবাদ করতে চেয়েছিল, এরূপ মনস্কতায় সে প্রায় শাখার অন্তিম ফল, তার দুঃখ এখন অনাড়ম্বর, কি আশ্চর্যের এই দুঃখ, এখানে যে দুঃখের কোনো গর্ব নেই, অশ্রুর কোনো মহত্ত্ব নেই, রান্নাঘরে মাছের আষ্টে গন্ধ ও বটি ধোয়া জলের ছ্যাঁচ্ছ্যাঁ শব্দ, তদুপরি এক প্রকার ধাতুজনিত আধুনিক শব্দে মীরা, যে আজ গান গায়নি, বাইরে উঠোনের দিকে চেয়েছিল, চৌবাচ্চার কোনায় বালতিটি উল্টে পড়ে আছে, সব্যসাচীর

0: মাত্র সিক্ত, পরনের গামছা উড়ুর সঙ্গে লেপটে, চুল চুপচুপে, দেহ জুড়ে অসংখ্য বিন্দু বিন্দু জলকণা গড়িয়ে পড়ে। বিন্দু থেকে রেখাতে উপনীত হওয়ার এই ক্রম ভঙ্গি সত্যই সঙ্গীত সমর্পিত, ন্যাস ও ন্যাস ক্রমে মীর বলে জ্ঞাত হয়। স্বামীর দেহে এহেন রম্য প্রহেলিকা তখনও তার কাছে আকর্ষণীয় বোধ হওয়ায় সে যেন লজ্জিত হল। এই জলবিন্দু নারী চোখে কি মনোহর, রৌদ্রে পিঠ চকচক করছে। এ সময় বারান্দায় ঘিয়া রঙের ফ্রক পরিহিত চতুর্দশী বালিকা নতজানু দুই হাত জড়ো করে প্রার্থনারত, তার বপকাট চুল ফর্সা গালের ওপর দাপুটে এবং প্রার্থনা নিমিত্তে হস্ত সংপুট অত্যন্ত কাঁচা অপটু। যদিও তার মায়ের বিশ্বাস এরূপ নিরীহ প্রার্থনাই ঈশ্বরের প্রিয়। ওট ওট, ঠাকুরকে বলছিস যখন ঠিক আসবে, যদি আসার হয় ঠিকই আসবে। এই বাক্য খুব রোগা, তবু বালিকার কাছে একদলা ঘাসের হিলমিল। বালিকা জানে যে পাখিটি বাবার প্রেমাস্পদ, রোজ রাত্রিরে কাছ থেকে ফিরে বাবা পাখিটিকে নিয়ে শিশু হয়। বাবার বাল্য ক্রীড়া, আধো আধো কথার স্বর কি ভালোই না লাগে তার। এখন সে মায়ের কথায় বলল, মা, ঠাকুরকে বললাম আমার পাখিকে এনে দাও ঠাকুর। মা, ঠাকুর শুনবে? মেয়ের এই প্রশ্নে অদূরে দণ্ডায়মান সব্যসাচীর নাভিশ্বাস অগণিত মৃত্যু সংক্রান্ত দুঃস্বপ্ন অনুধাবনে উদ্বেল। বারান্দার বাইরে আতাগাছের কাছে দেয়ালটিতে একটি পুরনো সাইকেল ঠেস দিয়ে রাখা। পুরনো জিনিস কি অপূর্ব, পুরাতন কি অপরূপ। এই সাইকেলটা ধরে মিমি কাতর স্বরে যখন বলে, মা সাইকেল চালাবো, সব্যসাচী কেমনতর মেঘলা স্রোতস্বিনী বহমান শিউলি ফুলরাজির ন্যায় হতে চায়। এখন বারান্দায় বালিকা ও গৃহবধূকে আশ্চর্য দেখায়। এই আলো ঈশ্বরের দান, এ কথা জানা সত্ত্বেও সব্যসাচী ওই দৃশ্যে মনোনিবেশ করেনি। সব্যসাচীর বুকে সিক্ত রোমরাজির দিকে কন্যার দৃষ্টি নিক্ষেপ এ সময় অযথা নয়। সে মায়ের মুখে শুনেছিল, জানো তো আমার ঠাকুমা বলতেন, যাদের বুকে পিঠে এরকম লোম হয় তাদের দয়া মায়া বেশি। কন্যা অদ্যাবধি জেনে এসেছে তার পিতার দয়ার শরীর। তার পিতা ডিসকভারি চ্যানেল দেখে না, পান্নালাল ভট্টাচার্য ফাঁসি দিয়েছে, এই নিয়ে তার আফসোসের সীমা নেই। কতবার সে কালীকীর্তন শুনতে গিয়ে কেঁদেছে, তার অন্ত নেই। আমার মা তংহি তারা গুনগুন করেছে কতবার, পান্নালালের গভীর কণ্ঠের উল্লেখ করে সেই কণ্ঠনরূপ দৃষ্টি গভীর করে আকাশে চেয়েছে। মাকে কতবার বলেছে, তুমি তো শ্যামাসঙ্গীত গাইতে পারো। কতবার আমার চেতনা চৈতন্য করে দে মা, মায়ের কাছে এই গান গাওয়ার আবদার করে খাঁচার দিকে আগ্রহী দৃষ্টিতে চেয়েছে। মাকে বল না ওই গানটা করতে। ওই কথায় চৈতালির ঘন অরণ্যে কস্তুরি হরিণের মতো পাখিটির চাঞ্চল্য তদীয় ভাষায় অনৈসর্গিক দেখবার মতন। বাবা যেন পাখিটিকে ঈশ্বর জ্ঞানেই ভালোবাসতে চেয়েছিল। বাবা সত্যি দয়ালু। এখন সব্যসাচী সিক্ত গাত্রে তারের থেকে শুকনা গামছা নিয়ে গা মুছতে মুছতে বারান্দায় পুরুষালী পদচিহ্নে দুঃখ গোপন করতে চেয়েছিল, কিন্তু তার সহধর্মিনী চোয়াল শক্ত করবার অভিপ্রায় বোঝে। সব্যসাচীর টিফিন বাড়তে সময় সে বলে, পাখিটা মেটার মুখের থেকে কি সুন্দর খেত, কোনোদিন তো ওড়ে না, কিন্তু সেদিন খাঁচা খুললাম কেন যে। সব্যসাচীর নিঃশ্বাসে দুর্দান্ত শব্দ হয়। নতজানু বপকাট ওই বালিকার হাঁটুর কাছে খাঁচা অর্থাৎ পাখিটির বসত ইদানিং বৈদিক আকৃতি নিতে তৎপর। একবার বালিকা নিরীক্ষণ করে অতঃপর মীরা তার স্বামীর গাত্রে সস্নেহে হাত বুলিয়ে অগণন বৃক্ষপত্র জ্ঞাপন করেছিল। তদীয় বাসন্তী অঞ্চল দিয়ে মীরা একদা সব্যসাচীর মুখ মুছিয়ে দিত, এখন তার স্পর্শে ঐরূপ ভাবের অভিব্যক্তি স্পষ্ট। আর্মি জেনারেল স্টোর্সের মুখোমুখি একদা এক দুস্থ ব্যক্তির কণ্ঠে সব্যসাচী বেপথু হয়েছিল। মর্টার তৈরির জন্য পথের মাঝে বালু দিয়ে উঁচু ঘেরা দেয়া, ঘেরের ভেতর কাদা জল, পাশে সিমেন্টের বস্তা, ইটের ছোট ছোট গাদা, বিছানো বালির লেয়ারে পেভার ব্লক। জনৈক শ্রমিক মাটির ওপর হস্তধৃত কোদাল ঘর্ষণে প্রায় বৈরাগী কণ্ঠের অধিকারী বলল, আমার বউ তো কেঁদে কেটে একসা। এবং ব্যক্তিটি দুঃখ করেছিল যে তার পোষা বেড়াল পরশুই মারা গিয়েছে। দোকানে সামরিক স্টাইলের জ্যাকেট, বুট, প্যান্ট, ব্যাগ, ট্রাভেল গিয়ার ইত্যাদি মজুদ থাকায় প্রথমটায় সব্যসাচী প্রায় সংবেদনশূন্য। সে যেন নিশুতির চাঁদকে অবহেলা করবার ব্যক্তি, সমবেদনায় অশ্রুপাতে অপারক। এবার বিড়ালের ওই হরিৎবর্ণ চোখ কিভাবে ধীরে ধীরে অস্তমান সূর্যকে নকল করে এই গল্প সে বলেছিল। এবং এ সমস্ত কথায় সব্যসাচীর মারোয়ারি মালিক বিকাশ আগরওয়াল ওষ্ঠ বিকৃত করে শব্দ করে বলেছিল, ইসিলিয়ে সালা হম কুছ পালতা নহি হ্যায়, ও মর জাতা হ্যায় তো বহুত দুঃখ হতা হ্যায়, হামারা একটু খরগোশ থা ও খো গেয়া না তব সে হম বোলা জিন্দগি মে কভি কুছ নহি পালেগা। এই লোকটি যে উগ্র হিন্দুবাদী, মুসলমানরা বিফ খায় এই নিয়ে তার মর্ম পীড়িত, গাও কা মাস খাকে বঙ্গাল মে ঘুম সকতা হ্যায় দুসরা স্টেট মে ইয়ে সব নহি চলেগা, এই ধরনের বাক্যে সে আপনাকে ধর্ম অন্ত প্রাণ বলে জাহির করে থাকে। সব্যসাচী তাকে জুতো খুলে বাটঠাকুরকে টাকা দিতে দেখেছে এবং ভেবেছে যে এই লোক জুতো খুলে মাথা নত করতে জানে সে কিভাবে। পরক্ষণেই সে ভাবে লোকটির জুতো খোলা ও নমস্কার করা দীর্ঘ সংস্কার বই কিছুই নয়, জুতো ত্যাগের মধ্যেও অহংকার বিদ্যমান, আমি স্বয়ং জুতো ত্যাগ করে প্রণাম করেছি এই ভয়াবহ চেতনা বিদ্যমান। কেননা লোকটি বৃষ্টিতে ভিজতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, অর্থাৎ তার ভেতরকার অবিনাশী বালক প্রায় বিনষ্ট। একদা তদীয় পুত্রের জন্মদিনে সব্যসাচী কলিং বেল বাজিয়ে স্ত্রী কন্যা সহ দাঁড়িয়ে থাকে। তদানীন্তন তার কন্যা অপূর্ব সুন্দরী গৌরবর্ণা বারংবার পশলা ঘাসের আঘ্রাণে বিমোহিত হয়েছিল। বাড়িটির সামনে বাঁ তরফে লোহার রেলিং ঘেরা ছোট্ট বাগান, সড়কে স্ট্রিট লাইটের রশ্মি সেদিন অতীব কোমল, ছায়াময়, কৌতূহলী। ঘেরার ভেতর রকমারি গাছপালা, টপ ও গাঢ় ঝোপের মধ্যে যুবতীদের স্তনে দমিত মাতৃত্ব সদৃশ গার্ডেন বোলার্ড লাইট। এই লাইট নিরীক্ষণের তৎক্ষণাৎ ড্রেনের ঢাকনার ওপর দণ্ডায়মান মিমি আকাশে নীলচে অন্ধকারে হলুদাব চাঁদের দিকে চেয়েছিল। কেননা তার দৃঢ় ভ্রম হয় যে ইতিপূর্বে এই বড়লোক বাড়ির বাইরে ছোট্ট বাগানটিতে সে চাঁদ দর্শন করেছে। বিবিধ পত্র সকলের ফাঁকে গোলাকার আলোটি যা সব্যসাচীর চোখেও সৌখিনতা অতিরিক্ত কিছুই নয়, বালিকার কাছে তার জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলস্বরূপ প্রতীয়মান। এখন সেই বালিকা খাঁচার কাছে হাঁটু মোড়ে প্রার্থনায় বিলীন, যদ্যপি সে একদিন স্কুলে দিদিমণির মতো সোনালি ময়ূরের ব্রোচ লাগিয়ে শাড়ি পরবে ও একদিন তদীয় কবরই নিতম্ব স্পর্শী হবে। এই ইচ্ছেগুলো শৈশবকে সূর্যমুখী করে। এখন বালিকার উদাস চাহনি সব্যসাচী ও তার স্ত্রীর নিঃশ্বাস কণ্টকিত করেছে। যদিও সে একথা এখনও ভাষায় প্রকাশ করেনি যে যেই মুহূর্তে সে খাঁচাটির দিকে উলঙ্গ প্রায় দৃষ্টিতে তাকিয়েছিল তন্মুহূর্তে তার হৃৎস্পন্দনে ডিম ফাটার কুশ্রী শব্দ হয়। তৎসত্ত্বে তার গর্ভধারিণী মা মেয়ের জন্য মুমূর্ষ প্রাণ এবং স্বামীকে বলে, আসার সময় একটা টিয়া কিনে আনলে হয় না, মেয়েটা যেন আমার হাসতেই ভুলে গেছে, পাখিটির ওপর মায়া পড়ে গেছিল, মনটা তো আমারও ভালো লাগে না। এ কথায় সব্যসাচী তার নত যেন কন্যাকে লক্ষ্য করে, কন্যা যেন নিঃসম্বল। কন্যার এই রূপ অভিব্যক্তি নিরিখে সব্যসাচী নিঃশব্দ চরণে বারান্দায় গিয়েছিল এবং নত যেন মিমির চিকন শিথি স্পর্শ করা মাত্র বাকহীনতার ভয়ে ব্যগ্র কণ্ঠে বলেছিল, আসার সময় তোমার জন্য পাখি কিনে নিয়ে আসবো, কেমন? এ কথায় শাখা পলার সূক্ষ্মতা সম্পন্ন ওই শিথি পর্যন্ত শিহরিত হয়। সে যেন পলকেই বাকরুদ্ধ হল, জন্মগত মুখ, নয়তো সে নিশ্চয়ই বলতো, বাবা তোমার না দয়ার শরীর, পাখিটা না ঠাকুর। ঈশ্বর সৃষ্টির বীজস্বরূপ কন্যার চোখের কোণে অশ্রু আন্দোলিত, অন্যমনা দেখামাত্র সব্যসাচীর নরকপালবধ স্তব্ধতা দৃশ্যমান, যার মতে অহল্যার সাপমুক্তির কারণ রামের ঈশ্বরত্ব নয়, মনুষ্যত্ব। শ্রীরাম বিষ্ণুর অবতার বলে নয়, রামচন্দ্রের শ্রীচরণ স্পর্শে অহল্যার মুক্তি হয়েছিল কারণ রাজ্যাভিষেকের দিন পিতৃয়াজ্ঞা পালনের হেতু রঘুবীর রাজ্য ত্যাগ করেছিলেন। সে আরও বলে, তুলসীদাসের রাম তো আরও আশ্চর্য, প্রকৃতই উত্তম পুরুষ, সীতার পাতাল গমনে হাউমাউ করে কেঁদে ফেলেছিলেন, এবং রামত্ব পঙ্কে পদ্ম, বিশ্ব সংসার কাঠ বিড়ালি, এবং ভূত প্রাচীন আধুনিকতায় সে বিশ্বাসী, নিজের কপাল চাপড়াতে ইচ্ছে হয় তার। তার মনে পড়ে কিছুকাল আগে সাইকেলে করে বাড়ি ফেরার সময় ডেনড্রাইট হাতে কতিপয় কিশোর, কাঁধে বস্তা, কালবাটের ধারে শুভ্র বস্ত্র পরিহিতা বিনাদ্রিতা সরস্বতীর চূর্ণ নাসিকা মূর্তির কাছে কিরূপ বিকৃত হয় এবং তাদের বিশ্রী বেলেল্লা হাত কিভাবে পদ্মে আসীন দেবী মূর্তির মুক্তাহার শোভিত কুচমর্দন করে। এরা যেন কেউ আর শিশু নেই, দেবীর কুচমর্দন করলেও সে দেবী অম্লান, কিন্তু এরা যাদের শৈশবের মরণ হয়েছে তারা প্রতারিত। বাড়ি ফিরে সে বারবার স্ত্রী ও বালিকার দিকে চেয়েছে, যতবার চেয়েছে বুকটা তার হুহু করে উঠেছে। সে জানত তার সন্তানের শৈশব আছে, মহাকাশ অবিনাশী, জন্ম মৃত্যু বিরহিত, অথচ শৈশবহীন। মেয়ের দিকে অসমাপ্ত দৃষ্টি রেখে ভেবেছে, শৈশবহীনতা কি মারাত্মক অভিশাপ, মনুষ্য জাতি নশ্বর, কিন্তু আমাদের শৈশব আছে, এই আমাদের গর্বের জায়গা। অচিরাত বালিকার চোখে সূক্ষ্ম অশ্রুরেখা সব্যসাচীর গর্ব হরণ করেছিল। সহসা তার মনে হলো, তার ওই ছোট্ট মেয়েটা এই তো কদিন আগে যেন মায়ের দুধ খাওয়া ছেড়েছে, সে যেন শৈশবহীনা হলো, মহাকাশ হলো। বালিকা মিমির চোখে অশ্রু সত্ত্বেও সে কাঁদেনি, সাবেকি কান্নার নিদর্শনে তার ডাগর চোখ তখনও বয়সী দেখায়। শৈশবের কান্নায় যে দমক, অষ্ট ফুপিয়ে কাদার মধ্যে যে প্রাণোচ্ছলতা, তা তখন অবর্তমান। অধুনা সব্যসাচী নতজানু বালিকার কাছে এক প্রকার অমানবিক প্রতিপন্ন হলো যেন। এই চিন্তায় তদীয় অষ্টকোণ অশ্রুস্পর্শে সচকিত। দয়া জঘন্য পাপ, আমি দয়া করেই ওকে ভালোবেসেছি। দয়ার প্রেম অহংপ্রসূত, এবং আমি কখনোই পাখিটিকে সত্য জেনে স্পর্শ করতে পারিনি। সব্যসাচী নিথর, কিয়ৎ শ্বাসত্যাগের পর কন্যার স্মৃতিতে আপনকার স্পর্শের বৈগুণ্য উপলব্ধি করায় সে পুনরায় বালিকা মিমির মাথায় বিনয়ী হাত রেখেছিল। তার বিশ্বাস, এবার এ স্পর্শ সত্যিই রামিক হবে। ধন্যবাদ।
1: বাহ, অসাধারণ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আজকের শ্রোতা বন্ধুরা তোমাদের আমাদের আজকের দুই যুববন্ধু শালিনী এবং অনির্বাণের কবিতা এবং গল্প দুটোই ভালো লেগেছে। আমরা আবারও আশা করছি ওদের দুজনকে অন্য অনুষ্ঠানে পাবো। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। শুনতে থাকো আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠান।

যুব অনুষ্ঠান শুনলেন, উপস্থাপনায় অনন্যা সাহা, আকাশবাণী শিলিগুড়ি। একটি ঘোষণা জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 তারিখ রবিবার সন্ধে 6:30 রবীন্দ্র মঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাবন্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণ পত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে গ্রামেগঞ্জে।

0: গ্রামেগঞ্জের সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আজকের আলোচনার বিষয় ভবিষ্যতের চাষবাসের নতুন দিগন্ত অর্থাৎ রিইমাজিনিং এগ্রিকালচার আর রোড ম্যাপ অফ ফিউচার ফার্মিং। হ্যাঁ, আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন ডক্টর পিনাকী রায়, ইনি কৃষি সম্প্রসারণ বিজ্ঞানী, কৃষি বিজ্ঞান কেন্দ্র সীতামারি। নমস্কার ডক্টর রায়, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমাদের এই কৃষি কাজ একেবারে প্রাচীন যুগ থেকে শুরু হয়েছিল, তারপর ধাপে ধাপে বিভিন্ন আধুনিকতার ছোঁয়ায় সেটা কিন্তু বর্তমানে একটা নতুন রূপ নিয়েছে। এই যে প্রথাগত কৃষি থেকে এই যে নতুন চাষবাস শুরু হয়েছে, ভবিষ্যতের একটা নতুন দিক আমরা বলতে পারি, তো এই ভবিষ্যতের চাষবাস অর্থাৎ প্রগতিশীল কৃষি, এটা বলতে কি বোঝায়?
1: দীর্ঘ প্রাচীনকাল থেকে আমাদের কৃষিকাজ করে আসছে এবং আমাদের ভারতবর্ষে 60-65% মানুষ এখনও কৃষির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। আগেকার দিনে আমরা দেখতাম কৃষি মানে টপ ডাউন অ্যাপ্রোচ, মানে উপর থেকে নিচে আসছে, মানে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা ডিসিশন নেওয়া হচ্ছে সেটা একদম উপর লেভেলে নেওয়া হয়, সেক্ষেত্রে উপর লেভেল থেকে সেটা পাস হয়ে হয়ে ফার্মারের কাছে আসছে। কিন্তু এখন সেটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন আমরা ফার্মারদেরকে ইনভলভ করছি যে তাদের কী প্রবলেম, তারা তাদের প্রবলেম জানাচ্ছে, সেই প্রবলেম শুনে আমরা বিভিন্ন দিকে আলোচনা করছি সেই প্রবলেমগুলোকে কী করে আমরা সলভ করতে পারি। দ্বিতীয় বলা যেতে পারে যে আগেকার দিনে কৃষিটা ছিল সেটা আমরা সামনাসামনি দেখা করে সলভ করার চেষ্টা করতাম, যেরকম কর্মীরা গ্রামে যেত, গ্রামে গিয়ে ফার্মারদের বিভিন্ন সভা সমিতি সেটা পরামর্শ দিত এবং সেখানে প্রবলেমটা তাদের সলভ করা যেত। আগের যে কৃষিটা আমাদের ছিল সেক্ষেত্রে মেইনলি আমরা একই টাইপের পরামর্শ সকলকে দিতাম, মানে আপনার মনে করুন 1 বিঘা জমি আছে, আমার 10 বিঘা জমি আছে, এবার আপনাকে আমি একটা হাই ভ্যালু উচ্চ ফলনশীল বীজ চাষ করতে বলতেই পারি, আপনি সেটা কিনতে পারবেন, কিন্তু একজন যে আমার প্রান্তিক কিষাণ তার পক্ষে সেই বীজটা কেনা সম্ভব না, কারণ তার কাছে সেই পুঁজিটা নেই। তো আমরা কি করতাম, আগে তাদের এলাকা, তাদের জমি বা তাদের কোন এরিয়াতে কি জিনিস হবে সেই জিনিসগুলোকে আলাদাভাবে আমরা না দেখে আমরা প্রত্যেকটা কিষাণের জন্য একই টাইপের পরামর্শ বানাতাম, যার জন্যে যারা ধনী কিষাণ তারা লাভবান হতো, কিন্তু যারা স্মল বা প্রান্তিক কিষাণ তারা সেই লাভটা নিতে পারতো না। তারপরে আমরা বলছি কাগজের রেকর্ড, মানে আগেকার দিনে রেজিস্টারে সব কিছু রেকর্ড রাখা হতো যে এই ফার্মারকে এতটা তার জমি আছে, এতটা বেনিফিট নেওয়া হয়েছে, কিন্তু সেই রেকর্ডগুলো যখন নেওয়া হতো সেক্ষেত্রে কাজে ত্রুটি দেখা যেত বা কখনো কখনো সময় বেশি লাগতো, কিন্তু এখনকার দিনে সেই রেকর্ডগুলোকে আমরা ডিজিটালের মাধ্যমে নিচ্ছি। তারপরে আছে যে মাধ্যম, যেমন আগেকার দিনে আমাদের মেন যে মাধ্যমটা ছিল সেগুলো কী ছিল, পোস্টার ছিল, আমরা মিটিং করতাম, সভা ছিল, ডেমনস্ট্রেশন করতাম, প্রদর্শন করে দেখানো হতো, এই কিছু মাধ্যম ছিল, কিন্তু এখনকার দিনে এই জিনিসগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে।
0: আচ্ছা, তাহলে এই যেগুলো কথা বললেন সেগুলো কিন্তু প্রথাগত কৃষির একটা বৈশিষ্ট্য।
1: একদম।
0: আর বর্তমানে যেটা প্রগতিশীল কৃষির কথা নিয়ে আমরা আলোচনা করছি, তো এই প্রথাগত এবং প্রগতিশীল কৃষির মধ্যে পার্থক্যটা কি রয়েছে?
1: প্রথমে আমি বলছি আমাদের এখনকার যে কৃষি সেটা ফোকাস করছে কৃষি কৃষক কেন্দ্রিক, তারপরে দ্বিমুখী যোগাযোগ এবং কৃষক সমস্যাকে তাদের জ্ঞানটাকে ইউজ করে তাদের প্রবলেম, মানে আগেকার দিনে আমরা কৃষকদেরকে একটা জিনিস ইনফরমেশান দিতাম, তারা সেই ইনফরমেশানটা ইউজ করত, কিন্তু তাদের কি প্রবলেম সেটা আমরা শুনতাম না, মানে তাদেরও তো একটা প্রবলেম হতে পারে যে আমি একটা বলছি আপনি ট্র্যাক্টর ইউজ করুন বা আমি বলছি হ্যাপি সিডার ইউজ করুন, কিন্তু হ্যাপি সিডারের দাম 5-7 লাখ টাকা, তো ফার্মার সেটা ইউজ করতে পারবে না, তাহলে তাদের অল্টারনেটিভ কি আছে, মানে ফার্মারের দিক থেকেও আমরা তাদের প্রবলেমটা নিচ্ছি, আমরা যেটা তাদের বলছি আর তাদের প্রবলেমটা আমরা শুনছি, এই যে দ্বিমুখী যোগাযোগের মাধ্যমে ফার্মাররা তাদের মনের ইচ্ছা মনের প্রবলেমগুলো বলতে পারছে, যার জন্য কৃষিটাকে আমরা অনেক বেশি আধুনিকের দিকে নিয়ে যেতে পারছি, কারণ ফার্মারের প্রবলেম যদি আমরা না জানতে পারি আমরা কৃষকের কোনোদিনও উন্নতি করতে পারবো না।
0: ঠিক।
1: তারপরে এখনকার যুগে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে ডিজিটাল টুলস, মানে আমাদের আগে যেগুলো আমরা বলছি পোস্টার, আমরা মিটিং, মিছিল, সম্প্রসারণ, তারপরে ডেমনস্ট্রেশন, প্রদর্শন, এখন আমরা কি করছি, আমরা সবার কাছে আমাদের স্মার্টফোন আছে, তো আমরা মোবাইল অ্যাপ, যেমন কিষাণ সারথি অ্যাপ আছে, ভারত বিস্তার রয়েছে, আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, SMS সিস্টেম রয়েছে, যেগুলো দিয়ে ফার্মাররা ঘরে বসেই তাদের যে কোনো প্রশ্নের উত্তর পেতে পারে। তারপরে রয়েছে যথার্থ কৃষি বা প্রিসিশন এগ্রিকালচার, যেটা আমরা বলছি। এখানে আমরা বিভিন্ন সেন্সর, ড্রোন, তারপর স্যাটেলাইট ইমেজ এগুলো ইউজ করছি। ইমাজিনারি একটা ওয়ার্ল্ড থেকে আমরা উপর থেকে দেখছি, ছবি তুলে নিচ্ছে জমির, সেটা নিয়ে তাদের জমিতে কি সমস্যা সেই এক্স্যাক্ট প্রবলেমটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। মানে আগে যেটা প্রিসিশন ফার্মিং বা এই যথার্থ কৃষি যখন আমরা ছিল না, মানে ট্র্যাডিশনাল বা আমরা যে ওল্ড সিস্টেমে যে আমরা ফার্মিংটা করতাম, সেখানে আমরা আন্দাজকে অনেক বেশি গুরুত্ব দিতাম। কিন্তু এখন আমরা প্রিসিশনের দিকে চলে গেছি, মানে আপনার যতটা দরকার আপনি সেই আপনার ক্ষেতে ততটাই উপযোগ করবেন। যদি আপনার মনে হয় যে আপনার নাইট্রোজেনের কমি নেই, তাহলে ইউরিয়া দেওয়ার দরকার নেই, তাহলে সিঙ্গেল সুপার ফসফেট, বাকি সার যেগুলো দেওয়া আছে বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো দরকার সেগুলো দেবেন। তারপর আসছে রিয়েল টাইম তথ্য, মানে ইনফরমেশান সবসময় পৌঁছতে হবে সঠিক সময়, সঠিক টাইমে ফার্মারদের কাছে।

0: সবাই মিলে একটা আমরা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম ইউজ করছি, এটাই আধুনিক কৃষিতে একটা নতুন রকম দিশা দেখাচ্ছে।
1: বাহ, এতে যেমন কৃষক ভাইরা নতুনভাবে তাদের কৃষিকাজকে দেখতে পাচ্ছেন, তাদের সমস্যার সমাধান করতে পারছেন এবং অর্থনৈতিক দিক থেকেও কিন্তু তারা উপকৃত হচ্ছে। আর এখন বর্তমানে অনেক ক্ষেত্রেই দেখি যে কৃষকদের মধ্যে যারা আগামী প্রজন্ম রয়েছে বা যুব সম্প্রদায় যারা রয়েছে, তারা কিন্তু কৃষিকাজ থেকে বিমুখ, তো তারা কিন্তু ওই গতানুগতিক কৃষি করতে রাজি নয়, তাদের কিন্তু নতুন আধুনিকতার একটা ছোঁয়া দরকার এবং এই ডিজিটালাইজেশন যেটা আমরা বলতে পারি সেটাতে কিন্তু তারা যথেষ্ট আগ্রহ এবং তারা সেই ব্যাপারে পারদর্শীও রয়েছে, এবং সেই জিনিসটাকে যদি আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারি তাহলে হয়তো আমাদের কৃষিকাজটা আগামী দিনে আরো একটা নতুন দৃষ্টান্ত হতে পারবে।
0: হ্যাঁ, নিশ্চয়ই।
1: আচ্ছা, এই যে আধুনিক কৃষিকাজের কথা তো আমাদের আলোচনা হচ্ছে, তো এর কারণটাই বা কি এবং এর ফলাফল কি রয়েছে?
0: কারণ বলতে সবচেয়ে প্রথমে যদি আমি বলি, আমরা বলবো মোবাইল ফোনের ব্যাপক ব্যবহার, তারপর সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে প্রগতি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এখন এসে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা যেটাকে বলি, আইওটি, ইন্টারনেট অন থিংস, দেন ব্লকচেন। ব্লকচেনের মাধ্যমে আমরা বিভিন্ন রকম সোর্সটাকে আমরা জানতে এটা আমাদের হেল্প করছে। তারপরে কৃষকরা এখন যেহেতু প্রগতিশীল হচ্ছে, তাদের দ্রুত তথ্যও দরকার হচ্ছে, তো আমরা এই মডার্ন কৃষির মাধ্যমে আমাদেরকে রাইট টাইমে রাইট ইনফরমেশনটা আমরা খুব ফাস্ট ডেলিভার করতে পারছি, যেটা আমাদের ট্র্যাডিশনাল মাধ্যম দিয়ে আমরা সম্ভব না। তারপরে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আমরা কখনোই সেটাকে নেগলেক্ট করতে পারি না, জলবায়ু পরিবর্তন এবং সম্পদ সাশ্রয়, এই জিনিসগুলো খুব বেশি প্রমুখ এখন বলা যেতে পারে। ফলাফলের দিকে যদি আমরা বলি, এটার মেন ফলাফল হচ্ছে আমাদের পরামর্শ খুব দ্রুত এবং সঠিক হচ্ছে, যেটা আমরা অ্যাডভাইজারি বলছি। তারপরে উৎপাদনের খরচ কমছে এবং ফলন বাড়ছে, সাথে সাথে কৃষকের আয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ছে, মানে তারা আত্মনির্ভর নিজে থেকে হচ্ছে। তো সেটা আমরা যদি বলতে পারি, আমরা পুরোটা সংক্ষেপে যদি আমি এখানে বলি, সেটা হচ্ছে কৃষক কর্মী থেকে কৃষক, এই একমুখী পদ্ধতি থেকে আমরা কৃষক কেন্দ্রিক তথ্যচালিত ডিজিটাল নেটওয়ার্কের ধীরে ধীরে সেদিকে অগ্রসর হচ্ছে।
1: আচ্ছা, আমাদের আলোচনায় তো এই ডিজিটালাইজেশনের কথাটা উঠে আসলো, তো এই ডিজিটালাইজেশনটা আসলে কী, এর মাধ্যমে আমাদের কৃষক ভাইরা কীভাবে উপকৃত হবেন?
0: এখন আমরা ডিজিটালাইজেশনের যুগে রয়েছি, তো ডিজিটালাইজেশন কি, আমরা কাগজ কলম বা মাঠে গিয়ে ফার্মারদের কোনো রকম পরামর্শ না দিয়ে মোবাইল, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ বা ডেটা ব্যবহার করে দ্রুত কৃষককে আমরা বিভিন্ন রকম তথ্য পৌঁছানোর চেষ্টা করছি। ডিজিটালাইজেশনটা কৃষক বন্ধুদেরকে কীভাবে উপকৃত করছে সেক্ষেত্রে বলছে, ফার্স্ট হচ্ছে গিয়ে তথ্য পৌঁছানোর গতি এবং পরিসর, মানে যদি আমাদের একটা ইনফরমেশান তাড়াতাড়ি দিতে হয় কাউকে, আমি একজন কর্মী, আমার পক্ষে আমার থেকে 70 কিলোমিটার দূরে যদি একটা গ্রামে একটা প্রান্তিক কৃষক আছে, আমি পৌঁছে তার কাছে ইনফরমেশান দিতে পারবো? সেটা হয়তো পারবো একদিন দুদিন, কিন্তু আমরা এটা তো শুনেছি না, জওহরলাল নেহরু বলেছিলেন এভরিথিং ক্যান ওয়েট বাট নট এগ্রিকালচার, মানে সব কিছু থামতে পারে কিন্তু কৃষিকাজ নয়। তার জমিতে একটা রোগের সমস্যা হলো, তো আমি যদি দুদিন যেতে লেট করি তাহলে তো তার ক্ষেত পুরো নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি ডিজিটালাইজেশনের ইউজটা করতে পারি তাহলে তার কাছে তার যে প্রবলেম, সেই প্রবলেমটা আমরা ফোনের দ্বারা জেনে তথ্য খুব তাড়াতাড়ি তার কাছে আমরা পৌঁছে দিতে পারি। যেমন কোন নতুন বীজ এসেছে, কোন আবহাওয়ার কী পূর্বাভাস, সেই অনুযায়ী ফার্মার তাদের বীজতলা কীভাবে তৈরি করবেন, সেই জিনিসগুলো আমরা দেখছি। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বিভিন্ন কৃষি অ্যাপ রয়েছে, সেগুলোর মাধ্যমে সেকেন্ডে আমরা ইনফরমেশান তাদের কাছে পৌঁছে দিতে পারছি। দ্বিতীয়, দূরবর্তী গ্রামে যারা কৃষকরা বসে রয়েছেন তারাও বিশেষজ্ঞের পরামর্শ পেয়ে যায়, তাদের কাছে ভৌগোলিক দূরত্বটা কোনো দূরত্ব হচ্ছে না যখন আমরা ডিজিটালাইজেশনটাকে ইউজ করছি। তারপর তৃতীয় হচ্ছে প্রশিক্ষণ এবং ক্ষমতায়ন, যেমন বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল রয়েছে, ফার্মাররা ঘরে বসে মোবাইল দিয়ে ডিজিটাল বিভিন্ন তাদের কৃষি পদ্ধতি কীভাবে কী করতে হচ্ছে সেই জিনিসগুলো শিখছে, এবং কৃষি কর্মীদের যে ডিজিটাল ড্যাশবোর্ড রয়েছে সেখানে যদি কৃষকরা তাদের কোনো প্রবলেম দিচ্ছে, কোনো প্রশ্ন দিচ্ছে, সেই প্রশ্ন বিভিন্ন কৃষিকর্মী বা বিভিন্ন যারা আধিকারিক রয়েছে, যারা বৈজ্ঞানিক রয়েছে, আমরা কৃষিবিজ্ঞান কেন্দ্রতে বৈজ্ঞানিকরা রয়েছি, তারা তাদের প্রবলেমটা দেখে সেই প্রবলেম অনুযায়ী তাদেরকে আমরা সলিউশন প্রোভাইড করছি। তারপর সবকিছু সঙ্গে রয়েছে ইম্পর্টেন্ট বাজার সংযোগ, মানে ফার্মার কিছু তৈরি করছে কিন্তু কোথায় বিক্রি করবে? সে যদি তার গ্রামেই একটা জিনিস যদি বিক্রি করে সেক্ষেত্রে সেটার মূল্য অনেক সময় পাওয়া যায় না, না তার কাছে মার্কেটের ইনফরমেশনটা নেই, তাহলে সেক্ষেত্রে যদি সে বাজারের সেই ইনফরমেশনটা পায়, সেই ইনফরমেশনটা সে ইউজ করে সেই বাজারে যদি সেটা বিক্রি করতে পারে বা কিছুদিন স্টোর করে কিছুদিন পরে যদি সেটা বাজারে বিক্রি করতে পারে,

0: তাহলে তাদের যথার্থ মূল্য পাবে। তারপরে রয়েছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। যেমন বিভিন্ন ফার্মারদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, 6,000 টাকা একটা বছরে যাচ্ছে, তো সেটা যে আসল ফার্মার সে পাচ্ছে নাকি যে চাষের সঙ্গে যুক্ত না সে পাচ্ছে, সেই জিনিসগুলো আমরা ডিজিটালাইজেশন দ্বারা ট্র্যাক করতে পারছি। তারপরে রয়েছে বীজ বিতরণ করা হচ্ছে বিভিন্ন ব্লকে, ফার্মাররা যে বীজ পেয়েছে সেই বীজটা ভালো না, মানে হয়তো পুরনো বীজ, অঙ্কুরোদ্গম হয়নি বীজে যখন তারা মাঠে লাগাচ্ছে। তো এখন আমরা ডিজিটালাইজেশনের যুগে কি হয়েছে, প্রতিটা বীজের যে প্যাকেট থাকে সেখানে একটা বারকোড থাকে, যদি সেই বারকোডটা আমরা স্ক্যান করি তাহলে আমরা টোটাল ডিটেল পেয়ে যাব, বীজটা কোথাকার, কি বীজের ভ্যারাইটি, কবে বোনার টাইম, কবে কাটার টাইম, কতদিনে অঙ্কুরোদ্গম হবে, সবটা আমরা জানতে পারি। তারপর রয়েছে খরচ এবং সাশ্রয়। আমি যদি 50 কিলোমিটার বা 60 কিলোমিটার দূরে আমার একজন কৃষক আছে, আমি তার কাছে যাব, সেটা আমার টাইম লাগছে, প্লাস আমি একটা ভেহিকেল নিয়ে যাব, সেটার একটা আলাদা খরচ হচ্ছে। কিন্তু আমরা যদি ডিজিটালাইজেশনের সঙ্গে আমাদের কিষাণকে যুক্তে পারি এই ডিজিটাল ইন্ডিয়ার সাথে, তাহলে সেটা আমরা মুহূর্তের মধ্যে তাদের প্রবলেমটা সলভ করতে পারবো, মানে ভৌগোলিক দূরত্বটা তার কাছে একটা বাধা হয়ে দাঁড়াবে না। তারপরে রয়েছে ব্যক্তিগত এবং স্থান ভিত্তিক পরামর্শ। মানে আগে আমরা সব কিষাণকে একই রকম পরামর্শ দিতাম, সেটা তার কাছে অ্যাপ্লিকেবল নাও হতে পারে, যেমন প্রান্তিক কিষাণের কাছে হয় না, কিন্তু এক্ষেত্রে হবে।
1: আচ্ছা, তাহলে এই ডিজিটালাইজেশনের যেমন আমরা অনেক উপকার দেখছি, হ্যাঁ, এর তো একটা ভালো দিক যেমন থাকে কোনো কিছু, সেটা তো খারাপ দিকও রয়েছে, কোনো প্রতিবন্ধকতাও রয়েছে?
0: হ্যাঁ, প্রতিবন্ধকতা তো আছেই, কেননা কোনো একটা জিনিসের যেরকম ভালো দিকের সঙ্গে সঙ্গে কিছু তার প্রতিবন্ধকতা থেকে যায় বা চ্যালেঞ্জ আমরা বলতে পারি। সেক্ষেত্রে প্রথমে যেগুলো প্রত্যন্ত গ্রাম সেক্ষেত্রে ইন্টারনেটের কানেকশনের একটা প্রবলেম থাকে, তারপরে অনেক প্রান্তিক গ্রাম আছে যেগুলোতে বিদ্যুৎ সরবরাহ একটা প্রবলেম, তারপরে যারা ধরুন একটু বয়স্ক তারা এই যে নতুন টেকনোলজি বা নতুন যে ডিজিটাল টুল সেগুলোর সাথে খুব একটা
1: পরিচিত,
0: তারা পরিচিত নন, তো সেই পরিচয়টাও করানো দরকার। কারণ তারা একটা দীর্ঘদিন ধরা, যেমন কিছু কৃষক যদি সে 60 বছর হয়, 65 বছর হয়, সে একটা ধারণায় সে করে আসছে, এখন পুরো তার ধারণাটা চেঞ্জ করে দেওয়া বা পরিবর্তন করা একটু সমস্যার সম্মুখীন। তারপরে আরেকটা যে লোকাল ল্যাঙ্গুয়েজ বা স্থানীয় ভাষায় কন্টেন্টের অভাব, মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা সেই কন্টেন্টগুলো হয়তো হিন্দিতে আছে বা হয়তো ইংলিশে আছে বা হয়তো বাংলায় আছে, কিন্তু প্রতিটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ওয়াইজ মানে স্থানীয় ভাষা ওয়াইজ কন্টেন্ট নেই, সেক্ষেত্রে আমার যারা কৃষক বন্ধু তারা হয়তো সেটার পুরোপুরি বেনিফিট নিতে পারছে না,
1: বুঝতে অসুবিধা,
0: তাদের একটু বুঝতে সেই সমস্যাটা হয়। এই প্রবলেমগুলো আমরা ডিজিটালাইজেশনে ফেস করছি।
1: আচ্ছা, এখন তো এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর কিন্তু ব্যবহার সব জায়গায় রয়েছে, তো আধুনিক কৃষিতে এটা কিভাবে প্রভাবিত করছে?
0: আমরা এখন পুরো AI এর যুগেই চলে এসেছি, তো আমাদের কৃষিও এর থেকে দূরে নেই, আমরা কৃষিকে উন্নত করছি কিন্তু সেক্ষেত্রে AI করছি। এক্ষেত্রেই আমাদের যে কৃষির যে জায়গাগুলো, এই জায়গাগুলোতেই আমরা মেনলি যথার্থ কৃষি যেটা ইউজ করছি, আমি কিষাণ সার্থি নিয়ে আমরা আলোচনা করব, এখন ভারত বিস্তার চলছে, এগুলো সব AI এর মধ্যে পড়ছে। মানে আমরা কৃত্রিমভাবে কোনো একটা ইনফরমেশান যেগুলো পাচ্ছি সেটা আমরা হিউম্যানের মধ্য দিয়ে কীভাবে আমরা ওগুলো তাদেরকে বেনিফিট দিতে পারছি, মানে আমরা এক কথায় বলতে পারি এটা সঠিক সমস্যার সমাধান সঠিকভাবে এবং সঠিক সময়ে এবং সঠিক তথ্য দিয়ে।
1: ঠিক, আচ্ছা, এই যে কিষাণ সারথি, তো এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, হ্যাঁ আপনি এটা বললেন, তো এর মাধ্যমে কৃষক বন্ধুরা কি কি সুবিধা পাচ্ছেন?
0: এই কিষাণ সারথি এটা ICAR এর 93তম যে প্রতিষ্ঠা দিবস এখানে চালু করা হয়েছিল, এটার মেন লক্ষ্যই ছিল কৃষকদের সঠিক সময়ে সঠিক ভাষায় কৃষি পরামর্শ পৌঁছে দেওয়া। এর যদি আমরা মূল সুবিধা বা ব্যবহারগুলো বলি, সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ, মানে আমরা আগে শুনেছি কিষাণ কল সেন্টার ছিল, যেমন আমরা ফোন করতাম 1800-180-1551, তো সেক্ষেত্রে বেশিরভাগ সময় কি হতো, আমরা হয়তো কল পেতাম না, মানে কিষাণ ভাইরা আমাদের বলতেন যে তারা ফোন করছে কিন্তু নাম্বার লাগছে না, বা অনেক সময় এরকম হতো যেমন ওখানে 2-3টা লেয়ারে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করতাম, কিন্তু সেক্ষেত্রে কি হতো, এটা ওয়ান ওয়ে ছিল, একমুখী, মানে কিষাণ ভাই আমাকে ফোন করছে আমি তাকে জবাব দিচ্ছি। কিন্তু এখন শুধু আমাদের যে কিষাণ সারথি যে প্ল্যাটফর্মটা আমরা কাজ করছি সেক্ষেত্রে একমুখী না, এটা দ্বিমুখী, মানে আমার কিষাণ ভাইয়ের যখন প্রবলেম হচ্ছে তারা ফোন করছে এবং যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারাও সময় সময় ওখানে কন্টেন্ট ডেভেলপ করছে, মানে তাদের কাছে একটা রেজিস্ট্রেশন পোর্টাল রয়েছে ফার্মারদের, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে তাদের দ্বারা ফার্মারের রেজিস্ট্রেশন করে নেওয়া হয়েছে, তাদের মোবাইল নাম্বার ডিটেল ওখানে অ্যাড করা আছে, এবং তাদের কাছে সঙ্গে সঙ্গে আমাদের নাম্বারটাও চলে যাচ্ছে, একটা নাম্বার রয়েছে ওখানে, ওটাও টোল ফ্রি নাম্বার। তারপরে রয়েছে বহু ভাষার সহায়তা, এই যে প্ল্যাটফর্মটা রয়েছে এখানে 13টিরও বেশি ভাষার কাজ করা হচ্ছে, যেটা কৃষক তার নিজের ভাষায় তাদের ইনফরমেশন পাবে। তারপরে মাল্টি মডেল প্রশ্ন আমরা যদি বলি, মানে কৃষক বন্ধুরা শুধু প্রশ্ন না, তারা টেক্সট মেসেজ করতে পারে, যেটা আমরা SMS বলি, তারা আমাদেরকে ভয়েস SMS পাঠাতে পারে, এবং কি সবচেয়ে ভালো যেটা সুবিধা সেটা হচ্ছে মাল্টিমিডিয়া, মানে ছবিও তারা অ্যাড করে আমাদের পাঠাতে পারে। আমার খেতে একটা রোগের অসুবিধা হচ্ছে, এবার অনেক সময় টেক্সট বা ভয়েস মেসেজ দিলে আমরা জিনিসটা পুরোটা বোঝা যায় না, কিন্তু তারা যদি একদম পুরো ছবিটা, যে আমার এই রোগের প্রকোপ আমার খেতে দেখা গিয়েছে, এবং সেই ছবিটা যদি তুলে পাঠিয়ে দেয়, তো সঙ্গে সঙ্গে সেটা আমরা আইডেন্টিফাই করি, তার যে সমস্যা সেই সমস্যার সমাধান হতে পারে। তারপরে হচ্ছে স্থানভিত্তিক পরামর্শ, যেটা অঞ্চল নির্দিষ্ট বা ফসল নির্দিষ্ট বা প্রযোজক ভিত্তি পরামর্শ আমরা দিতে পারছি। সঙ্গে সঙ্গে কিষাণ সার্থী কোষ, একটা কেন্দ্রীয় জ্ঞান ভাণ্ডার তৈরি হয়েছে, সেটারও আমরা উপযোগ করতে পারছি। সঙ্গে রয়েছে আবহাওয়া এবং বাজার তথ্য, কোন কোন বাজারে কোন কোন জিনিসের ন্যায্য মূল্য পড়বে সেই ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, সঙ্গে সঙ্গে আবহাওয়া, কারণ জলবায়ু পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার ইনফরমেশনগুলো, যে 7 দিন পরে বৃষ্টি হবে, সেই ইনফরমেশনগুলো আমরা এই প্ল্যাটফর্মের দ্বারা ডেসিমেট করছি,
1: মানে কৃষকদেরকে জানিয়ে দিচ্ছি,
0: এই যে কিষাণ সার্থী যে আমাদের প্ল্যাটফর্মটা রয়েছে, এটার একটা নাম্বার আছে, এটা টোল ফ্রি নাম্বার, যেটা আমি বলে দিচ্ছি, 1800123175 বা 1446। এই নাম্বারে তারা ফ্রিলি আমাদের সাথে যোগাযোগ করতে পারে যে কোনো রকমের সমস্যা নিয়ে, এবং শুধু কল না, সেটা টেক্সট মেসেজ, মাল্টিমিডিয়া মেসেজ বা ভয়েস, যে কোনো ফর্মে তারা করতে পারে। মানে আমরা যদি এই কিষাণ সার্থী প্ল্যাটফর্মটার কথা বলি, তাহলে আমরা বলতে পারি কিষাণ সার্থী কৃষক ও কৃষি বিজ্ঞানীর মধ্যে সরাসরি একটা ডিজিটাল যোগাযোগ করছে, সেটা গড়ে তুলে একটা পরামর্শ, প্রশিক্ষণ এবং তথ্য দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে।
1: বাহ, তাহলে কিন্তু আমাদের কৃষক ভাইদের জন্য এটা একটা সত্যি কিন্তু নতুন পথের দিশা।
0: হ্যাঁ, সেই প্ল্যাটফর্মের দ্বারা তারা যে কোনো রকমের সমস্যা, যখন তাদের সমস্যা হচ্ছে সেই সময় তারা আলোচনা করতে পারছে, এবং সঙ্গে সঙ্গে সেটার সলিউশন তারা পাচ্ছে।
1: আচ্ছা, প্রিসিশন কৃষি বা যথার্থ কৃষি, এর কথাও তো আমরা শুনেছি এখন, তো এটা কি আর এর ব্যবহার কি রয়েছে?
0: প্রিসিশন এগ্রিকালচার বা যথার্থ কৃষি, এটা নতুন একটা চাষ পদ্ধতি, যেখানে আমরা GPS সেন্সর, ড্রোন, স্যাটেলাইট ইমেজ বা ডেটা অ্যানালাইসিস করে প্রতিটা জমির টুকরো, যেমন মাটির আর্দ্রতা হতে পারে, মাটিতে কী জিনিসের পুষ্টি কম রয়েছে, কোন পোকা কোন রোগ ঘটাচ্ছে এবং সেই রোগের মাত্রা কতটা, সেটা পুরো এই যে প্রিসিশন এগ্রিকালচার দিয়ে আমরা সেটাকে বুঝতে পারি।
1: মানে এক্ষেত্রে কৃষক ভাইদেরকে অত ভাবতে হবে না, তারা এই কৃষির মাধ্যমেই কিন্তু বুঝতে পারবে যে কোথায় কতটা কি দিতে হবে।
0: মানে যদি ড্রোন একটা নেওয়া যেতে পারে, 1 হেক্টর ল্যান্ড, এখন দেখুন আমাদের যে সময়টা আসছে, আপনি শুরুতেই বললেন যে নতুন যুবক তারা কৃষি বিমুখ হয়ে যাচ্ছে, তো তাদেরকে যদি কৃষিতে আনতে হয়, তারা এসে নিশ্চয়ই মাঠে গিয়ে ধানের ছড়ানোতে ইন্টারেস্টেড থাকবে না। সাপোজ একজন MBA করে এসেছেন, সে কখনো ইন্টারেস্ট নেবে না সেভাবে, কিন্তু সে যদি ড্রোন থাকে, একটা ড্রোন দিয়ে, সে ড্রোন নিয়ে জাস্ট ব্যাটারি দিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকবে, হাতে রিমোট কন্ট্রোল করবে, ড্রোন উপর থেকে পুরো খেতে তার ফার্টিলাইজার ছড়িয়ে দিচ্ছে, তার পেস্টিসাইড ছড়িয়ে দিচ্ছে, তাহলে কি সময়টা তার কম লাগছে, প্লাস সবচেয়ে বড় ফার্মারের সেফটি, আমার কিষাণ ভাইদের স্বাস্থ্য, কারণ যখনই তারা পেস্টিসাইড ছড়িয়ে দেয়, প্রপার সতর্কতা তারা জেনারেলি নেন না, তাহলে সেক্ষেত্রে কি হয়, তাদের যে পেস্টিসাইড তো একটা বিষাক্ত জিনিস, তো সেই কীটনাশকগুলো যখন ছড়িয়ে দিচ্ছে, তাহলে তাদের হাতে লাগছে, নাকে মুখে লাগছে, সেই জিনিসগুলো থেকে তাদের বিভিন্ন রোগ হয়। কিন্তু আমি যদি ড্রোন ইউজ করি, তাহলে আমার সেটা আমাদের কাছে যেতেই হচ্ছে না, সেটা ড্রোনে আমি ভরিয়ে দিলাম, জিনিসটা দিয়ে দিলাম, অটোমেটিক আমি রিমোট কন্ট্রোল চালিয়ে দিয়েছি, সেটা উপরে গিয়ে স্প্রে করে দিচ্ছে, তো আমাদের সেই ঝুঁকিটা কমছে, সময় কমছে এবং প্রিসিশন হচ্ছে, প্রিসিশন ইন দ্য সেন্স প্রতিটা জায়গায় সমানভাবে স্প্রেটা হচ্ছে। আমরা যদি এক সাইড থেকে করি, কি হয় জেনারেলি, যে সাইডের দিকের গাছগুলোর খুব পুষ্টি পাচ্ছে, কারণ আমরা এক সাইড থেকে করা শুরু করি, তো সামনের মানে ইভেন ডিস্ট্রিবিউশন হয় না, কোনো জায়গায় বেশি পড়ে, কোনো জায়গায় কম পড়ছে, কিন্তু যেহেতু এটা মেশিন, এবং সেখানে রিমোট কন্ট্রোল এবং জিপিএস লাগানো আছে, টোটাল সব কিছু ট্র্যাকিং করা আছে, ওখানে

0: প্রতিটা জায়গায় ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে সব কাজটা হচ্ছে, যার জন্য প্রিসিশন অনেক বেশি ভালো হচ্ছে, ফসলের উৎপাদন অনেক বেশি হচ্ছে।
1: ঠিক, আর এখন তো শ্রমিকের সংখ্যাও কমে গেছে, তার জন্য ড্রোনের মাধ্যমে যদি এইভাবে পেস্টিসাইড দেওয়া হয় বা জমি পর্যবেক্ষণ করা হয় তাহলে কিন্তু অনেক কম সময়ে আমাদের পুরো কাজটা সম্ভব হবে।
0: হ্যাঁ নিশ্চয়ই,
1: এবং এতে কিন্তু খরচটাও কম হচ্ছে।
0: নিশ্চয়ই।
1: আচ্ছা, এই আধুনিক কৃষিতে ব্লকচেন বিষয়টা আমরা শুনে থাকি, তো এই ব্লকচেন কৃষিতে কিভাবে ব্যবহৃত হচ্ছে?
0: হ্যাঁ, ব্লকচেন এখন নতুন একটা দিশা দিতে পেরেছে এবং খুব প্রাসঙ্গিক। সেক্ষেত্রে ব্লকচেন হলো একটা ডিজিটাল লেজার বা খাতা বলতে পারি আমরা, যেখানে কি হচ্ছে প্রতিটা লেনদেন বা তথ্য ব্লকে রেকর্ড করা হচ্ছে ডিজিটাল ফর্মে, এবং সেই লেখাগুলো একবার রেকর্ড হলে সেগুলো বদলানো যাবে না। তাহলে কি কৃষিতে যে এই যে প্রযুক্তি, এই যে বিশ্বাস, স্বচ্ছতা বা দক্ষতা বাড়াতে এটা সাহায্য করছে। যেমন আমরা বলতে পারি সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতা, যেমন বীজ কেনা থেকে বাজার পর্যন্ত প্রতিটা স্টেপ, মানে প্রত্যেকটা অধ্যায়, প্রতিটা ধাপে কখন বপন, সার প্রয়োগ, কীটনাশক সংগ্রহ, ব্লক, প্রত্যেকটা জিনিস ব্লকে রেকর্ড হচ্ছে। তারপর আমরা বলছি কৃষি সম্প্রসারণ কর্মী ও ভোক্তা যারা রয়েছে সবাই দেখতে পাবে যে পণ্যটি কোথা থেকে কেনা হয়েছে। যেটা আমি একটু আগে বললাম যে একটা বারকোড থাকে, তো ওটা স্ক্যান করলে পণ্যটা কোথা থেকে কেনা হয়েছে, কতদিন আমার গোদামে ওই জিনিসটা ছিল, কতদিন পর আমার কাছে এসেছে, যার জন্য কি কোন রাসায়নিক সেটা ব্যবহার হয়েছে, যার জন্য কি স্বচ্ছতাটা বাড়ছে এবং সেখানে যদি কোনো রকম ভেজাল থাকে সেই জিনিসটা কমে আসছে, সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি, যার জন্য কৃষিতে এটা অনেক প্রাসঙ্গিক। কারণ অনেক সময় কৃষির ক্ষেত্রে কি হচ্ছে, আমরা জেনারেলি যে কৃষক বন্ধুরা দেখে অনেক বাজার থেকে তারা অনেক সময় জিনিস নেয় যেগুলো এক্সপায়ার হয়ে যায়, তারা বুঝতে পারে না, সেক্ষেত্রে ওই জিনিসটা হয়তো কৃষিতে তার দরকার নেই কিন্তু সে কিনে নিয়ে ইউজ করছে, সেই জিনিসগুলো বুঝতে পারছে না, কিন্তু এটা থাকলে তারা সেই জিনিসটা বুঝতে পারছে। তারপরে রয়েছে প্রকৃত পরামর্শ ও রেকর্ড, যেমন যে কোনো পরামর্শ, যেমন কতটা সার, কতটা পরিমাণ দেওয়া হবে, কখন স্প্রে করতে হবে, সেটা ব্লকচেনে সংরক্ষিত থাকছে। পরে এই কৃষকের যদি সেই সমস্যা হয় পুনরায় সেই সঠিক তথ্য দ্রুত পাওয়া যাবে এবং কোনো বিকৃত হবে না তথ্যটা। তারপরে ইনপুট বিতরণ বা ভর্তুকি যেটা বলছি, যেমন বীজ, সার, কীটনাশকের ট্র্যাক করা হলে কিষাণ ভাই কতটা পেয়েছে, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় কিষাণের জন্য দেওয়া হয়েছে 10 কেজি করে কিন্তু কিষাণ ভাই পেয়েছে 4 কেজি, কিন্তু আমরা ব্লকচেনের মাধ্যমে যেহেতু ফার্মারের রেকর্ডটাও থাকছে, আবার আমরা কতটা দিয়েছি বা কতটা পণ্য সে পেয়েছে সেটাও থাকছে, দুটোই একসঙ্গে থাকার জন্য সে বুঝতে পারছে যে সে কতটা পেয়েছে, সেই জিনিসের রেকর্ডটাও আমরা করতে পারছি। তার মানে মাঝপথে যে পণ্য গায়েব হয়ে যায় বা ভুয়ো বিল যে দেই সেই জিনিসগুলো, ঝুঁকিগুলো অনেক কমে আসছে এবং অনেক বেশি স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি আমরা কৃষিতে ইউজ করতে পারছি, যেটা আমার কৃষক ভাইদের জন্য খুবই তারা উপকৃত হচ্ছে। কারণ কোনো কিছুই যদি করা হয় তাদেরকে মাথায় রেখে করা হয় যে তাদের ইনকাম কিভাবে বাড়ানো যাবে, কৃষিকাজটাকে কিভাবে ভালো করা যাবে।
1: আচ্ছা, এই যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আধুনিক কৃষির মাধ্যমে আমাদের কৃষক ভাইরা পাচ্ছেন, তো এই সুবিধাগুলো বা এই যে ড্রোনের কথা যেটা বললেন, তো এগুলোকে তো চালানোর জন্য বা এটার যে একটা টেকনোলজি সেটা তো জানতে হবে, এবং কৃষক ভাইরা তো সরাসরি সেটা সুবিধা নিতে পারবে না, তো একটা মাধ্যম বা একটা গ্রুপ কিন্তু দরকার, সেটা কিভাবে সম্ভব?
0: হ্যাঁ, এই যে প্রযুক্তির কথা বলছি, কিছু ক্ষেত্রে প্রযুক্তিগুলো পয়সা তাদের বেশি লাগছে, যেটা আমাদের বেশিরভাগ যে কিষাণ তারা হচ্ছে গিয়ে প্রান্তিক কিষাণ, তো তাদের ক্ষেত্রে একটা জিনিস সেইভাবে কিনে, যেমন আমার কাছে যদি 1 বিঘা বা 2 বিঘা জমি থাকে, আমার পক্ষে একটা ড্রোন কিনে সেই ড্রোন দিয়ে আমাদের পক্ষে কীটনাশকের স্প্রে করা জমিতে সেটা পসিবল না। সেক্ষেত্রে আমাদের যে মেন জিনিস আছে, আমাদেরকে কোনো অর্গানাইজেশন বানাতে হবে বা আমাদের কোনো কিষাণ গোষ্ঠী বানাতে হবে। সেক্ষেত্রে সব থেকে বেশি যে কার্যকরী এখন এবং খুবই ফলপ্রসূ এবং যথেষ্ট ভালো তারা কাজ করে সেগুলো হচ্ছে ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন, মানে কৃষকদের দিয়ে তারাই একসঙ্গে মিলে একটা অর্গানাইজেশন তৈরি করছে, যেটাকে আমরা বলি ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন। এবং সেক্ষেত্রে আর একটা জিনিস যে আমরা বলছি ডিজিটালাইজেশন, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রিসিশন ফার্মিং, এক্ষেত্রে এগুলো তারা সবই ইউজ করতে পারবে। এটার জন্য আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং বা ট্রেনিং, মানে স্বয়ং সম্পূর্ণতা বা আত্মনির্ভরতা, মানে তাদের মধ্যে সেই ক্যাপাসিটিটা তৈরি করতে হবে যাতে তারা এই যে উন্নত প্রযুক্তিগুলোকে এগুলোকে ইউজ করতে পারে।
1: তাহলে তার জন্য তো প্রশিক্ষণ দরকার,
0: তার জন্য প্রশিক্ষণ দরকার, এবং যেহেতু কৃষি স্টেট সাবজেক্ট, প্রতিটা স্টেটের বিভিন্ন কৃষি

0: বিশ্ববিদ্যালয় রয়েছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, আমাদের বিভিন্ন ব্লক রয়েছে, এগ্রিকালচার বিভাগ রয়েছে, তারা সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে এবং ফার্মারদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং যাতে তারা এই টেকনোলজিগুলোকে, এই প্রযুক্তিগুলোকে ভালোভাবে আত্মস্থ করতে পারেন এবং সেগুলো ভালো ইউজ করতে পারে তাদের জমিতে। আর এই যে আমি বলছি যে প্রাথমিক খরচগুলো একটু বেশি লাগছে, এটার জন্য ফার্মার অর্গানাইজেশন, এক্ষেত্রে আর একটা জিনিস চলে আসছে, আমরা যদি বলি একটা উদ্যোক্তা উন্নয়ন বা আমরা বলতে পারি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে গিয়ে জিনিসগুলোকে আমাদের এন্টারপ্রেনারের মাধ্যমে আমরা যদি সেগুলোর এন্টারপ্রেনারশিপ করতে পারি, সেগুলোকে অ্যাজ এ বিজনেসের মতো দেখতে পারি, ব্যবসায়িকভাবে দেখতে পারি, তাহলে আমরা সেই জিনিসগুলো একদিকে আমরা কৃষির জিনিস নতুন প্রযুক্তি ইউজ করছি, একদিকে ফার্মারের অর্গানাইজেশনের মাধ্যমে সেই জিনিসগুলোর আমরা বিজনেস শুরু করছি, তার মানে আমাদের জিনিস আবার আমরাই ইউজ করছি, ঘুরে ফিরে সেই জিনিসগুলোকে আমরা ইউজ করছি। সেটা করলে আমাদের কৃষিটা আরও বেশি উন্নত হবে, মানে আমরা যদি বলতে পারি আধুনিক কৃষি প্লাস উদ্যোক্তা মানসিকতা যদি একসঙ্গে মিলে যায়, তাহলে কৃষক শুধু উৎপাদনকারী নয় বরং ব্যবসায়ী হয়ে উঠবে। আর তার সঙ্গে থাকছে ডিজিটাল টুল, প্রতিযোগিতাকরণ এবং সরকারি বাজার সংযোগ ব্যবহার করে কৃষি শুধু এখন লাভজনক না, এটা সঙ্গে সঙ্গে একটা ব্যবসায়িক এন্টারপ্রাইজ হিসেবে দেখা যাচ্ছে।
1: আচ্ছা, তাহলে আমাদের আজকের আলোচনায় পিনাকীবাবু অনেক রকমের তথ্য দিলেন, যার মাধ্যমে আমাদের কৃষক ভাইরা জানতে পারলেন যে ভবিষ্যতের চাষবাস অর্থাৎ প্রগতিশীল কৃষিতে কত রকমের সুযোগ সুবিধা আমাদের কৃষক ভাইরা পাবেন এবং এই সুযোগ সুবিধার মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম এই কৃষিতেই কিন্তু ফিরে আসবে, এই আশাই আমরা দেখি এবং আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর নির্মল পরিবেশ আমরা উপহার দিতে পারবো।
0: নিশ্চয়ই।
1: তো আসরে আসার জন্য পিনাকীবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা ভবিষ্যতের চাষবাসের নতুন দিগন্ত অর্থাৎ রি ইমাজিনিং এগ্রিকালচার আর রোড ম্যাপ অফ ফিউচার ফার্মিং। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর পিনাকী রায়, ইনি কৃষি সম্প্রসারণ বিজ্ঞানী, কৃষি বিজ্ঞান কেন্দ্র সীতামারি। গ্রামীগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

0: গ্রামে গঞ্জে অনুষ্ঠানটি শুনলেন উপস্থাপনায় আইভিদে। এখন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। পরবর্তী ২৪ ঘন্টার কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো যাচ্ছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়াও সিকিমের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে জীবন ও জীবিকা। এই অনুষ্ঠানে সমীর দাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন পাপিয়া সরকার।
1: নমস্কার, আমি পাপিয়া সরকার। আজ জীবন জীবিকা অনুষ্ঠানে শুনবেন এক ভিন্ন ধরনের জীবন জীবিকা, অর্থাৎ বেঁচে থাকতে গেলে, বেঁচে থাকার সৎ ইচ্ছে এবং মনোবল থাকলে যে কোনো কর্মের দ্বারাই জীবন অতিবাহিত করা যায়। শুনে নেব তেমনই একজন মানুষের কথা। আজ আমার সাথে আছেন সমীর দাস।
2: নমস্কার।
1: সমীর বাবুর সাথে সারাক্ষণই সমীর বাবু হয়তো বলতে পারবো না, সমীর দাদা বলেই সম্বোধন করবো। শুরুতেই বলছি যে দাদা, আপনার বাড়ি কোথায়, মানে আপনার আদি বাড়ি কোথায়?
2: আদি বাড়ি আমার আসাম ব্লেসিপাড়া। কাজের সূত্রে আমি শিলিগুড়ি ভারতনগরে থাকি।
1: মানে আপনার জন্মস্থান হচ্ছে আসাম?
2: আসাম ব্লেসিপাড়া।
1: আপনার বাড়িতে কে কে ছিল আর কি?
2: আমার বাবা মা ভাই বোন সবাই ছিল। এখন বর্তমানে আমরা স্বামী স্ত্রী দুইজন আর দুই ছেলে, মেয়ে বিয়ে হয়ে গেছে।
1: আচ্ছা, তো এখন আপনি বর্তমানে শিলিগুড়িতে থাকেন, তাই তো?
2: শিলিগুড়ি ভারতনগরে থাকি।
1: তো জেনে নি সমীর দা, সুদূর আসাম থেকে শিলিগুড়িতে আসা কেন?
2: কাজের সূত্রে আসা এখানে। বাবা মারা যাওয়ার পরে মাকে নিয়ে আমি শিলিগুড়িতে চলে আসি।
1: তো সমীর দা, আপনি কি কর্মের দ্বারা এই সংসার বা জীবন চালাচ্ছেন আপনি?
2: আমি গাড়ি চালাচ্ছি শিলিগুড়ি মাথাভাঙ্গা রোডে।
1: মানে আপনি কোন গাড়ি চালান?
2: গণদেবতা বাস নাম।
1: আচ্ছা, আপনি বাস চালান, তাই তো? বাস চালিয়ে জীবন অতিবাহিত।
2: হ্যাঁ,
1: আমি শুরুতেই বললাম যে যদি জীবনে বেঁচে থাকার ইচ্ছে থাকে এবং সৎ পথে বেঁচে থাকার ইচ্ছে থাকে, তাহলে কোনো কর্মই যেন ছোট না, তাই তো সমীর দা?
2: হ্যাঁ।
1: মানে আপনি এই যে বাস চালিয়ে সংসার চালাচ্ছেন বা জীবন অতিবাহিত করছেন, তা আপনার কোনো লজ্জা নেই, তাই তো?
2: না, আমার কোনো লজ্জা নেই। এর মধ্যে আবার একটু গান বাজনার দিকেও থাকি।
1: মানে আপনি বাস চালান, তার পাশাপাশি গান করতেও ভালোবাসেন?
2: পাশাপাশি গান বাজনাও করি।
1: এই যে রোজ দিন আপনি শিলিগুড়ি থেকে এই সুদূর মাথাভাঙ্গা চালান, মানে গাড়ি চালিয়ে আপনি যান, আপনার তাতে কোনো মানে শারীরিক কোনো অসুবিধা হয় না?
2: না, ওটা কোনো অসুবিধা হয় না।
1: শারীরিক অসুবিধা হলেও সেটাকে যেন জীবনেরই একটা অঙ্গ মনে করে নিয়েছেন, তাই তো?
2: হ্যাঁ, ওটা তো অবশ্যই।
1: বেঁচে থাকতে গেলে এটা তো করতেই হবে, তাই তো?
2: থাকতে গেলে এটা করতেই হবে।
1: অর্থাৎ সমীর দার কাছে সৎ পথে খাটনি করে রোজগার করাটাও যেন তুচ্ছ মনে হয়। যখন সমীর দা বাস চালান বলছেন এই শিলিগুড়ি থেকে সুদূর মাথা ভাঙা পর্যন্ত বাস চালিয়ে সে জীবন অতিবাহিত করছে, তার কর্মজীবন চালাচ্ছে এবং সংসার জীবন চালাচ্ছে, তাতে সমীর দার এই যে কষ্ট হয় সেটাও সমীর দা মানে বলছেন যে তার কোনো কষ্ট হয় না, তার কোনো শারীরিক কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এই যে গরমের দিন আসে, এত গরম পড়ে, তার মধ্যেও যে আপনি মানুষে এসি চালিয়ে থাকছে, কেউ কেউ নতুন ফ্যান কিনছে, গরমে মানুষ হাসফাস করছে ঘরে থেকে, আপনার গরমে কোনো অসুবিধা হয় না বাস চালান যে?
2: না, আমাদের ওটা কোনো অসুবিধা না, আমাদের পেশা তো গাড়ি চালানো পেশা, ওটা আমাদের ওই গরম টরম আমরা ওটা কিছু বুঝি না।
1: আপনাদের বাসে তো সামনেই মনে হয় ইঞ্জিন থাকে?
2: আমাদের বাসাইডে ইঞ্জিন।
1: হ্যাঁ, তো এই ইঞ্জিনের গরমেও আপনার গরম লাগে না, তাই তো?
2: না, ওটা কিছু মনে করি না আমরা।
1: আচ্ছা সমীর দা, শুরু থেকে কি আপনি বাস চালিয়ে আপনি জীবন অতিবাহিত করেন নাকি না অন্য কোনো কাজের সাথেও যুক্ত ছিলেন?
2: না, শুরু থেকে না, আমাদের ছোটবেলা খুব কষ্টের দিন যেত, তখন আমরা চিন্তাধারা করলাম যে কি করে চলবে, বাবা নাই, বাবা মারা গেছে, তখন আমরা গ্যারেজে কাজ শুরু করি।
1: আপনি পড়াশোনা কতদূর করেছেন?
2: পড়াশোনা আর্থিক অবস্থায় করতে পারিনি, এই ক্লাস থ্রি তো অব্দি পড়ছি।
1: আচ্ছা, আপনি গ্যারেজে কাজ করতেন?
2: হ্যাঁ, 8-10 বছর গ্যারেজে কাজ করার পরে ওইখান থেকে ড্রাইভিং শিখে গাড়ি চালানো শিখলাম। বাস চালানোর আগে আমি বছর পাঁচেক করছি কৃষিকাজ।
1: কি করতেন?
2: কৃষিকাজ বলতে জমিতে হাল দেওয়া, চাষ করা, ধান কাটা, পাট কাটা, ধান বোনা, এইগুলো কাজ টাজ করতাম 5 বছরের মতো। ওইটা করছি।
1: গরু টরু পালতেন?
2: হ্যাঁ, গরু ছাগল এগুলো তো ছিলই, 12-13টা গরু ছিল, 14-15টা ছাগল ভেড়া ছিল, এগুলো মাঠে মাঠে চড়াইতাম, আবার হাল দিতাম জমিতে, ধান হইতো, কালাই হইতো, পাট হইতো, এগুলো সব বর্ষার দিনে পাটটা আবার জলে ভিজাইতো, ওগুলো আবার ধুয়ে টুয়ে আনা হইতো।
1: মানে পাট জাগ দিতেন, তাই তো?
2: পাট জাগ দিতাম আর কি।
1: তো শুনে নিলাম বাস চালানোর আগে কৃষিকাজও করতেন, অর্থাৎ এখন যদি তিনি বাস না চালান তবে তিনি কৃষিকাজ করেও আবার পেট চালাতে পারবেন, তাই তো?
2: এখন তো জায়গা জমি নাই, ওগুলো কিছু নাই, জমি টমি কিছু নাই, তো এখন এই গাড়ির উপরই আমার নির্ভর। ছোট গাড়ি ধরলাম একটা, থানাতে গাড়ি চলে, ওই থানার গাড়ি চালালাম 5-7 বছর। চালাতে চালাতে একদিন ডাকাত ধরতে গেলাম, ডাকাত ধরতে গিয়ে ড্রাইভারের দিকে নিশানা করে গুলি ছুড়লো।
1: মানে পুলিশের গাড়ি আপনি চালাতেন আর পুলিশটা হচ্ছে ডাকাত ধরতে গেছিল, তাই তো?
2: হ্যাঁ, পুলিশের গাড়ি আমি চালাইতাম, পুলিশের ডাকাত ধরতে গেছে আর কি। যাওয়ার পরে ওরা তো ড্রাইভারের দিকে নিশানা করে গুলি ছুড়লো। ছড়ার পরে আমি পরে আইসা অফিসার কে বললাম, স্যার আপনাদের গাড়ি আর চালাবো না। কেন? বললাম না, আমি যদি মারা যাই তাহলে আমার পরিবারকে কে দেখবে। পরে ওইখানে 8-10 বছর ওইখানে চালানোর পরে ওটাও বাদ দিয়ে চলে আসলাম।
1: মানে আপনার দিকে গুলি ছুড়েছিল,
2: হ্যাঁ,
1: আপনার কিছু হয়নি?
2: না আমার কিছু হয়নি,
1: গুলি পাশ কাটিয়ে বেরিয়ে গেছে, তাই তো?
2: পাশ কাটিয়ে বেরিয়ে গেছে।
1: সেই সময় তো নিশ্চয়ই অনেকটা ভয়ে ছিলেন, ভীত অবস্থায় ছিলেন যে পরিবারের কাছে আবার ফিরে আসতে পারবেন কিনা, তাই তো?
2: হ্যাঁ, ওটা তো অনেক ভয় ছিল, পরে ভয়ে তো আমি ওই কাজটাকে ছেড়ে দিলাম।
1: শুনলাম জীবনের আরো এক দিক সমীরদার কাছ থেকে। আচ্ছা, এখন বলছেন যে আপনার ছেলে মেয়ে আছে, দুজন ছেলে একজন মেয়ে, আপনার ছেলেরা মানে কতদূর পড়াশোনা করেছে, বা তারা কি কাজের উপযুক্ত, বা তারা কি কাজ করে?
2: না, বড় ছেলেও কাজ করে, ছোট ছেলে, বড় ছেলে বিএ পাস করছে, ছোট ছেলে মাধ্যমিক পাস, ওরা দুই ভাই কাজ কম করতেছে।
1: আর মেয়ে কতদূর পড়াশোনা করেছে?
2: মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করার পরে বিয়ে দেওয়া হয়েছে।
1: আপনি এদেরকে তো মানে এই বাস চালিয়ে পড়াশোনা করিয়েছেন, বিয়ে দিয়েছেন, তাই তো?
2: হ্যাঁ, বাচ্চালাই এগুলো করা হয়েছে।
1: শ্রোতা বন্ধুরা, শুধু বড় বড় চাকরি বা বড় বড় বিজনেস করে জীবন অতিবাহিত করা যায় না, এরকম কিছু কাজ বাস ড্রাইভার বা টোটো চালক বা রিক্সা চালক, তারাও এই সমস্ত কাজ করেই কিন্তু তাদের সংসার জীবন এবং তাদের জীবিকা এইগুলো করেই কিন্তু তারা অতিবাহিত করছে, এবং তাদের ছেলে মেয়েকে পড়াশোনা শেখাচ্ছে এবং মেয়েদের বিয়ে দিচ্ছে শুধুমাত্র এই কাজ করেই কিন্তু। আচ্ছা, আপনি বলেন আপনি গান করতে ভালোবাসেন, তাই তো?
2: হ্যাঁ, গান করতে ভালোবাসি।
1: তো এই ভালোবাসাটা কি ছোটবেলা থেকেই ছিল না বড় হওয়ার পরে ইচ্ছে হলো?
2: ছোটবেলাতে গানের ঝোঁক ছিল কিন্তু করতে পারি নাই, কাজও করতে হয়। এখন একটু মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা গান বাজনাও করি। গুরু ধরেছে, মাস্টার ধরেছি।
1: আচ্ছা, আপনি গুরুর কাছে তার মানে শেখেন, মানে তার আগে আপনি নিজে নিজেই হয়তো ইচ্ছা করলে একটু গুনগুন করতেন?
2: হ্যাঁ, নিজে নিজে ইচ্ছে করে গুনগুন করতাম,
1: হয়তো বাস চালাতে চালাতেও একটু গান করতে ইচ্ছে করলো, গান ধরে নিয়েই বাস চালাতেন, তাই তো?
2: হ্যাঁ, গাড়ি চালানো অবস্থায় গুনগুন করে গান করতাম, কিংবা বাড়িতে এসে হাত মুখ ধুচ্ছি তখন একটু গুনগুন করে গান করি। পরে দেখলাম যে না, গুরু না ধরলে হবে না, পরে গুরু ধরে মানে গান শিখতেছি আর কি।
1: আচ্ছা, আপনি গুরু ধরে এখন গান শেখেন, তো কি গান শেখেন? মানে অনেক রকমের তো গান হয়, যেমন রবীন্দ্রসঙ্গীত হয়, নজরুল গীতি হয়, ক্লাসিক্যাল হয়, তারপরে আরো বিভিন্ন রকমের গান হয়, আধুনিক গান হয়, তো আপনি কোন ধরনের গান শেখেন?
2: আমি ওনার কাছে বাউল গান শিখছি।
1: এই গানই কেন পছন্দ করলেন? আরো তো অনেক রকমের গান ছিল।
2: বাউল গানটাই আমার পছন্দ, দেহদত্ত গান আছে অনেক।
1: আচ্ছা, সমীরদা বললেন সমীরদা বাউল গান শেখেন এবং দেহতত্ত্ব ভালো লাগে, তাই বাউল গান শেখেন।
2: ও মনের বাবলা গাছের কষ লেগেছে, গুরু বোধ হয়ে দাও জ্ঞান সাবান।

0: আচ্ছা সমীর দা, আপনি বললেন আপনি গাড়ি চালান, তো আপনাকে তো রোজ দিনই গাড়ি চালাতে যেতে হয় তাই না?
1: হ্যাঁ, রোজ দিনই আমাদের তো ছুটি নাই, আমরা পাবলিক কাজ, ছুটি হয় না তো আমাদের। বৃষ্টি শীত বর্ষা নাই, আমাদের গাড়িতে যাইতেই হয়, আমাদের কাজ করলে পয়সা না করলে নেই।
0: মানে একদিন কাজে না গেলে কি সেটা কি সংসার জীবনে খুব অসুবিধা হয়?
1: হ্যাঁ, কাজ না করলে বাজার ঘাট হয় না তো, আমরা বাজার করবো কি করে পয়সা না হইলে? কাজের উপরই তো আমাদের সংসার।
0: আচ্ছা তাহলে এই যে আপনি গাড়ি চালাচ্ছেন, সংসার চালান, আপনি বলছেন আপনার গানও ভালো লাগে, তা গানের চর্চাটা করেন কখন?
1: কাজে থেকে আসার পরে রাত্রি 7টা 8টার দিকে মাস্টারমশাই ওইখানে যাই, ওইখান থেকে আমরা গান বাজনা করি।
0: আচ্ছা আপনি যে কাজে যান, মানে বলছেন বাস চালাতে যান, তো সেই বাস চালাতে যান কখন বা পেরেনি কখন?
1: আমি সকাল 8টায় যাই, 7টার মধ্যে চলে আসি, ওইখান থেকে এসে আমার টাইম বের করে গুরুজির কাছে এসে গান শিখি।
0: আচ্ছা এই যে সকালবেলা আপনি 8টায় যান আবার রাত্রি 7টায় ফেরেন বলছেন, তা এই মাঝখানে শিলিগুড়ি থেকে মাথাভাঙা কতবার যাওয়া আসা করেন?
1: মানে আপ ডাউন, একবারই যাই একবারই আসি,
0: মানে একবারই শিলিগুড়ি থেকে মাথাভাঙা যান
1: আবার আসি,
0: আবার
1: আবার ফিরে আসি।
0: তা আপনি যে গান চর্চা করেন, সঙ্গীত চর্চা করেন, আপনার ছেলে মেয়ে বা আপনার বউ তাতে অসন্তুষ্ট হয় না বা কোনো কিছু বলে না?
1: না, আমার বউ ছেলে মেয়ে সবাই বলে কি ব্যাপার আজকে গানে গেল না, গানে যাও, ওদের উৎসাহ আরো বেশি আমার থেকে।
0: মানে আপনার ছেলে মেয়েরও অনুপ্রেরণা আপনার এই গানের পেছনে তাই তো?
1: হ্যাঁ, ওদেরই আরো বেশি উৎসাহ আর কি।
0: আচ্ছা আপনার সহধর্মিনী আছে যে,
1: সেও বলে তো কি ব্যাপার গানে গেল না, গানে যাও, আজকে ছুটি নাও, গানে যাও। আমি বললাম না, কাজ করে এসে যাব।
0: আচ্ছা তো আমরা জেনে গেলাম যে এমনও মানুষ আছে যারা গানকে ভালোবেসে, এমনও সহধর্মিনী হয়তো পৃথিবীতে আছে যে হয়তো স্বামীকে বলে যে একদিন ছুটি নিন, নিয়ে হয়তো গান চর্চা করো,
1: সেও বলে তো,
0: আর সেও কি আপনার সাথে গুনগুন করে?
1: হ্যাঁ, তাকে আমি বলছি তুমিও তুমিও গান শেখো আমার সাথে সাথে। আমার গুরুজির এখানে থেকে 1 মাস আসা যাওয়া করলো।
0: তার মানে স্বামী স্ত্রী বাড়িতে দুইজনেরই গান চর্চা হয় অবসর সময় তাই তো?
1: হ্যাঁ, অবসর হয়তো।
0: আচ্ছা সমীর দা, তো আমরা একটা চলতি কথা জানি বা পথ চলতি কথা বললেও বলা যেতে পারে তাকে, যে বাস ড্রাইভাররা সম্ভবতই নেশায় আসক্ত হয়, তো আপনি কি মানে বাস চালিয়ে সেরকম কিছুই করেন নাকি না?
1: না, আমার কোন নেশার দিকে ঝোঁক নাই, কোন নেশাই নাই, খালি নেশা আমার গান বাজা নিয়ে, এটাই আমার নেশা।
0: আমরা জেনে নিলাম যে শুধুমাত্র বাজে নেশাই নয়, সঙ্গীত চর্চা বা সাংস্কৃতিক চর্চাও কিন্তু এক ধরনের নেশা।
1: হ্যাঁ, গানের নেশাই বড় নেশা আমার।
0: মানে সমীর দা খুব ক্লান্ত হয়ে গেলেও হয়তো গান করে, খুব আনন্দেও গান করে, হয়তো কষ্টেও গান করে তাই তো?
1: আমি যে পরিশ্রম করি, কাজ করি, আমার গানের আসরে যখন আসি তখন আমার ওইটা কোনো মনেই হয় না যে আমি পরিশ্রম করে আসলাম, আমার গানটাই হলো পুরা নেশা।
0: গানের আসর শুনলাম কথার মাঝখানে তাই তো সমীর দা, তার মানে আপনি স্টেজ প্রোগ্রামও করেন কি?
1: হ্যাঁ, গুরুজির সাথে আমি স্টেজ প্রোগ্রামও করি, আমার যেখানে নিয়ে যায় আমি যাই, ওখানে গিয়ে পারফর্ম করি।
0: যখন গানের অনুষ্ঠান আসে বা গানের প্রোগ্রাম আসে তখন কি আপনি সেই দিন কি মানে বাস চালাতে যান, না সেদিন অফি রাখেন, ছুটি রাখেন?
1: না, যদি আমার 5টার দিকে হয় তাহলে ছুটি নেই, আর যদি 7টা 8টায় হয় তাহলে আমি কাজে থেকে এসে আবার প্রোগ্রামে যাই, তাতে আমার অসুবিধা হয় না।
0: অর্থাৎ জানলাম আবারও যে এত একটা পরিশ্রমের কাজ বাস চালিয়ে এসেও সে কিন্তু আবার সঙ্গীত চর্চা অর্থাৎ সঙ্গীতের প্রোগ্রাম বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সে কিন্তু আবার মনোনিবেশ করে। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে বা অনেকের সন্তানরাই আছে, তারা হয়তো এই সমস্ত ছোট কাজ করতে চায় না বা তারা নেশায় আসক্ত থাকে, অন্যান্য রকমের নেশা করে এবং নিজেকে বাজে দিকে টেনে নিয়ে যায়। তবে সমীর দার কাছে আমরা এটা একটা অনুপ্রেরণা পেলাম যে বাস চালিয়ে এসেও যদি ভালোবাসা যায়, সঙ্গীতকে যদি ভালোবেসে ফেলা যায়, তবে বাস চালিয়ে এসেও কিন্তু সেই সঙ্গীত চর্চা নিয়ে বা সঙ্গীতের প্রতি নেশা নিয়ে, সঙ্গীতের নেশায় আসক্ত হয়ে কিন্তু সেই অনুষ্ঠানও করা যায় তাই না সমীর দা?
1: হ্যাঁ, আমি যখন আসরে গান টান গাই তখন আমি ভগবানের কাছেও বলি আমার যেন এইভাবেই দিনটা যায়, আমার যবে কাজ থাকতো আমি আসরে আসলে আমি এইটাই নিয়ে আনন্দ নিয়ে থাকি আর কি।
0: আচ্ছা সমীর দা, আপনি এই যে গাড়ি চালিয়ে এত দূর

0: যান, রাস্তাঘাটে যদি ধরেন যে এমন জায়গায় আপনার গাড়িটা খারাপ হলো, সেখানে কোনো গ্যারেজ নেই, কোনো জনমানুষ নেই, তা সেখানে আপনি কি করেন? বা এরকম কি কোনো পরিস্থিতি আপনার জীবনে এসেছে?
1: হ্যাঁ, আমি ধরেন গ্যারেজে কাজ শিখে ড্রাইভার হয়েছি, তো গাড়ির কিছুটা কাজ জানি, অনেক কাজ জানি। রাস্তাঘাটে যদি মানে আপনার রানিং কাজ থাকে, ওগুলো আমি নিজেই করে ধরে নিয়ে আসি, চলে আসি, আইসা আবার বিয়ের ভাড়া মারি।
0: মানে আপনার কি এরকম কোনো সময় হয়েছে যে গাড়ি রাস্তা চলতে অবস্থায় গাড়ি খারাপ হয়েছে?
1: হ্যাঁ, রাস্তা চলতে অবস্থায় গাড়ি তো খারাপ হয়ই, মাঝে সাঝে হয়। আমরা ওদের টুকটাক কাজ যেগুলো আছে ওগুলো মানে আমি জানি আর কি, আমি করাই নিয়ে চলে আসি। আবার ধরেন এসে রাত্রে বিয়ের ভাড়া মারি, ভাড়া টাড়া মেরে এসে আবার ভোরবেলা ঢুকি, 5টা সাড়ে 6টা 5টার দিকে ঢুকি, ঢোকার পরে আবার বেলা 9টায় টিপ, আবার টিপে যাই, আবার আসি, আসে তারপরে আমি বাড়ি যাই।
0: মানে আপনি বলছেন যে আপনি সেই সকালে বেরোন, বিকেলে আসেন, আবার যদি বিয়ের ভাড়া পান, বিয়ের ভাড়া নিয়ে তারপরে আবার ভোরবেলা 5টায় যে আসেন, আপনার ঘুম পায় না?
1: না, ওই 1-1.5 ঘন্টা ঘুমাই নি আর কি, ঘুমাই আবার
0: মানে ওই 1 ঘন্টা ঘুমানোতেই আপনার হয়ে যায়, তাই তো?
1: 1-1.5 ঘন্টা ঘুমাইলে হয়ে যায়, আবার লাইন করে পরে আবার চলে আসি, এসে পরে বাড়ি চলে যাই।
0: আচ্ছা, তো আমরা এখানে আরো একটা দিক পেলাম যে আমরা অনেকেই আছি, বা ডাক্তাররা বলেন যে 7-8 ঘন্টা ঘুমোতে হবে, ঘুম শরীরের পক্ষে প্রয়োজন জীবন চালাতে গেলে, বা পেটের দায়ে হলেও কিছু মানুষ এমনও আছে যারা হয়তো ঘুম, খাওয়া দাওয়া এই সমস্ত ভুলে নিজের সংসার চালাতে এবং নিজের পরিবারের মানুষদেরকে খুশি রাখতে কঠোর পরিশ্রম করেন।
1: হ্যাঁ, ওইটা তো পড়ি। আবার ধরেন ইলেকশনের সময় যখন ভোট আসে তখন গাড়ি নেয় পুলিশে, তখন তো আমাদের এখানে 12 দিন 13 দিন রাত দিন গাড়ি চালাতে হয়, কোথায় কোথায় পাঠায় আমরা নিজেরাও জানি না।
0: মানে সারাদিন আপনি ঘুমোন না এবং সারা রাতও ঘুমোতে পারেন না, তাই
1: না
0: তো?
1: না, ওটা তো আমাদের ওই থানার যে গাড়ি নেয় ওইখান থেকে ডিউটি অফিসার ডিউটি ভাগ করে পাঠায় দিল, দেওয়ার পরে যখন আমরা ইলেকশনে পৌঁছাই যাই মানে ভোটের জন্য, সেই দিন রেস্ট পাই সারাদিন, তারপরে তো আবার ভোট শেষ, আবার 3-4 দিন ঘুম নাই।
0: তাহলে শ্রোতা বন্ধুরা, তোমরাও জানতে পারলে বা আপনারাও অনেকেই জানতে পারলেন যে পরিশ্রমের কিন্তু কোনো শেষ নেই। এরকমও মানুষ পৃথিবীতে আছে যারা দিন রাত পরিশ্রম করে নিজের জীবনটা অতিবাহিত করছে। শুনে নিলাম জীবন জীবিকা অনুষ্ঠানে সমীর দাস তার জীবন কাহিনী, এবং কিছু শিক্ষামূলক দিকও তার কাছ থেকে শিখে নিলাম, তার জীবনের কিছু ভয়াবহ অভিজ্ঞতাও জেনে নিলাম। তো আমার সাথে ছিলেন সমীর দাস জীবন জীবিকা অনুষ্ঠানে, এবং আমি ছিলাম পাপিয়া সরকার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জীবন ও জীবিকা। অনুষ্ঠানে শুনলেন সমীর দাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন পাপিয়া সরকার। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাংলা দেশাত্মবোধক গান, উপস্থাপনায় ক্যালকাটা কোয়ার।

এতক্ষণ শুনলেন বাংলা দেশাত্মবোধক গান, উপস্থাপনায় ক্যালকাটা কোয়ার, আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু কর্তৃক বেসামরিক সম্মাননা প্রদান অনুষ্ঠান পদ্ম পুরস্কার 2026-এর সরাসরি সম্প্রচারণ। অনুষ্ঠানটি আপনারা শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে।

শুনলেন অনুষ্ঠান আনন্দধারা। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার একটি সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সিকিমের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গতকাল সমতলে সর্বোচ্চ তাপমাত্রা মালদায় 37 ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ি অঞ্চলের মধ্যে তাডোংয়ে ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ রায়গঞ্জ 7, ঝালং 7, বালুরঘাট 7, মঙ্গন 6, সিঙ্গিক 4, আম্ফু মাঝিয়ান 4, কুমারগ্রাম 5। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলির বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সে সঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। পরবর্তী 3 দিনের দিনে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়া 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টায়, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। দিস ইজ আকাশবাণী শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল সেন্টার। জেনারেল ওয়েদার বুলেটিন, ভেরি লাইট টু মডারেট রেনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি রেনফল অ্যাট 1 or 2 প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস ওভার সিকিম। ইস্টার্ডিস হাইয়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার অফ 37 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াজ রেকর্ডেড অ্যাট মালদা ইন দি প্লেন্স অ্যান্ড 27.7 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট ট্যাডং ইন দি হিলস অফ দি রিজিয়ন। চিফ অ্যামাউন্ট অফ রেনফল রিসিভড রায়গঞ্জ 7, ঝালং 7, বালুরঘাট 7, মঙ্গন 6, কুমারগ্রাম 5, আমফু মাঝিয়ান 4, সিঙ্গিক 4। ওয়েদার ফোরকাস্ট ফর নেক্সট 7 ডেজ, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ডিস্ট্রিক্টস অব সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। লাইট টু মডারেট রেইন অর স্নো ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার সিকিম। নো লার্জ চেঞ্জ ইন ডে টেম্পারেচার ডিউরিং দ্য নেক্সট 3 ডেজ। ওয়েদার ওয়ার্নিং ফর নেক্সট 7 ডেজ, হেভি রেনফল ভেরি লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার সিকিম অ্যান্ড দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টস অব সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 40-50 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড লাইটনিং ভেরি লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্টস অব সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। অ্যান্ড দ্যাট কনক্লুডস, প্লিজ স্টে উইথ আস ফর দ্য নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি। এবার আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। সন্ধ্যা 6:05 শুনবেন মেঠো সুর, 6:40 কল্যাণ মিশ্রের কণ্ঠে লোকগীতি, 8:00 শুনবেন বিশেষ অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠানে শুনবেন একটি সাক্ষাৎকার উচ্চ মাধ্যমিক 2026-এর তৃতীয় স্থানাধিকারী সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শুভায়ন মণ্ডলের সাক্ষাৎকার। 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী রূপঙ্কর বাগচি, 9:15 শুনবেন গজল শিল্পী
স্বাতি কাসিকার এবং আলহাদ কাসিকার। রাত 9:30 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী। এবং রাত 10:30 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। এখন শুনবেন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। আজ সোমবার 25 মে 2026 শহরের প্রধান সড়কগুলিতে যান চলাচল ধীরগতির থাকতে পারে। যাত্রী ও চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর এবং ট্রাফিক নির্দেশিকা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে। NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তার মেরামত ও উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। NH-10 শালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলছে। গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করুন এবং অন্যান্য গাড়ির থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ তিস্তা ক্যানেল ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা শালুগাড়া হাট শালুগাড়া রাত 8 পর্যন্ত যান চলাচল ধীরগতির থাকতে পারে। ফুলবাড়ি হাট এশিয়ান হাইওয়ে রাত 8 পর্যন্ত ধীরগতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। আমবাড়ি হাট আমবাড়ি মোড় রাত 8 পর্যন্ত যানবাহনের চাপ বৃদ্ধি পেতে পারে। শুনলেন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুরু করছি আজকের মেঠো সুর অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, বর্তমান সময়ের যান্ত্রিক গোলকধতায় বন্দী থাকতে থাকতে আমরা অনেকেই হয়তো ভুলে গেছি মেঠো পথের ধুলোবালির গন্ধ। এই শহরে বুক ভরে একটু শ্বাস নেওয়ার চেনা আকাশটাও যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। প্রতিদিনের চেনা জ্যাম, ঘড়ির কাঁটার তীব্র

আর চার দেয়ালের একঘেয়েমি আমাদের মনকে কেমন যেন ক্লান্ত করে তোলে। কিন্তু ঠিক তখনই মনের গহীন কোণে কোনো এক আকুলতা জেগে ওঠে নিজের শিকড়ে ফেরার।

কামরায় দোতারা তারে কোনো যাত্রীর ক্লান্তি দূর করে দেন, কিংবা বিকেলে নদীর ঘাটে বসে বাউল বা ভাটিয়ালি টানে এক নিমেষে জীবনকে চিনিয়ে দেন। তারা যুগ যুগ ধরে বুকের ভেতর থেকে সুর বের করে আমাদের মনের দরজায় কড়া নেড়ে যান। তারা আসলে সুরের ছদ্মবেশে এক একজন জাদুকর, যারা আমাদের শিকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যান। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়ভাবনা সুরের ফেরিওয়ালা। শুনছেন অনুষ্ঠান মেঠো সুর। এ অনুষ্ঠানে আমাদের সাথে কথা বলার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুনে নিই মেঠো সুর অনুষ্ঠানের আজকের প্রথম গান, পূর্ণদাস বাউলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। আজকের মেঠো সুর অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা সুরের ফেরিওয়ালা। কথা হচ্ছিল সুরের ফেরিওয়ালা নিয়ে। আপনারা এ বিষয়ে আমাদের সাথে কথা বলবার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। আচ্ছা, এই যে সুরের ফেরিওয়ালারা বা গানের ফেরিওয়ালারা পথে পথে ঘুরে বেড়ান, এদের কাছে গান কিন্তু শুধু জীবিকা নয়, এ হলো এক পরম সাধনা। আমরা যারা শহরের চার দেয়ালে বন্দি, আমরা ঈশ্বরকে খুঁজি বড় বড় উপাসনালয়ে, বিলাসবহুল আচারে, আর এই সুরের ফেরিওয়ালারা

বরফের ধুলোয়, ট্রেনের কামরায় বা নদীর বাঁকে গানের মাধ্যমে অন্তরের সৃষ্টিকর্তার সন্ধান করে বেড়ান। তাদের গান নিছক বিনোদন নয়, এ হল ঈশ্বরের উদ্দেশ্যে লেখা এক একটা খোলা চিঠি। শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। এবারে শুনে নেব পরের গানটি, গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে। শুনে নি গানটি।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। আজকে আমাদের বিষয়ভাবনা সুরের ফেরিওয়ালা। সুরের ফেরিওয়ালা বলতে যে সমস্ত মানুষজন হাটে মাঠে নদীতে নৌকোয় ট্রেনে বাসে যারা গান গেয়ে বেড়ান, এই গান তাদের অবশ্যই রুটি রুচি, কিন্তু শুধুমাত্র রুটি রুচি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে তাদের ভেতরের ঈশ্বরকে সন্ধান করার একটা বাসনা। এটি তাদের কাছে একটা সাধনা। ওই যে বললাম আমরা ঈশ্বরকে খুঁজি বড় বড় উপাসনালয়ে, তারা অন্তরের সৃষ্টিকর্তাকে খোঁজেন গানের মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, একটা সময় ছিল যখন এই সুরের ফেরিওয়ালারা শুধু গান শোনাতেন না, তারা ছিলেন এক একটা গ্রামের জীবন্ত ইতিহাস আর খবরের কাগজ। এক গ্রাম থেকে অন্য গ্রাম ঘুরে তারা মানুষের সুখ দুঃখের কথা, সংস্কৃতির কথা এসব সুরের মাধ্যমে বয়ে নিয়ে যেতেন। ঋতু পরিবর্তনের সাথে সাথে তাদের সুর বদলাত। বর্ষার গান যেমন তারা গাইতেন, তেমনি খরা বা বন্যার দিনে মানুষের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিতেন তাদের চারণ গীতি দিয়ে। তাদের গানের এক একটা লাইনে লুকিয়ে থাকত সমাজ সংস্কার, সম্প্রীতি এবং জীবন দর্শনের এক একটা আস্ত অধ্যায়।

শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান মেঠো সুর। আজকের বিষয়ভাবনা আমাদের সুরের ফেরিওয়ালা। এ বিষয়ে আপনাদের ভাবনা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন আমাদের 9434076705 এই নম্বরে। এবারে চলে যাই গানে। এবারের গানটি শুনবেন অনিতা সাহার কণ্ঠে।

0: বাবাইয়াটি শুনলেন নরেন পালের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। আজকের অনুষ্ঠানের আমাদের বিষয় ভাবনা সুরের ফেরিওয়ালা। যেরকমটি বলছিলাম, একটা সময় ছিল যেই সমস্ত মানুষজন যারা সুর ফেরি করে বেড়াতেন, এরা শুধুমাত্র গান শোনাতেন না, তারা ছিলেন এক একটা গ্রামের এক একটা খবরের কাগজ। তারা বিভিন্ন সুখ দুঃখের কথা বহন করতেন, গানের মাধ্যমে শোনাতেন, এবং তার মধ্যে একটা গ্রামের একটা জাতির সংস্কৃতির কথাও উঠে আসত। এবং ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের সুরও কিন্তু বদলাত। শ্রোতা বন্ধুরা, আজকের এই ডিজিটাল যুগে আমাদের তো বিনোদনের কোনো অভাব নেই। আমাদের মোবাইল আছে, হেডফোন আছে, হাজারটা মিউজিক অ্যাপ আছে, কিন্তু এই আধুনিকতার ভিড়ে আমরা কি আমাদের এই সুরের ফেরিওয়ালাদের হারিয়ে ফেলছি না? এখন হাটে মাঠে বা লোকাল ট্রেনে এই সমস্ত মানুষদের উপস্থিতি দেখবেন অনেক কমে গেছে। আমরা ভাবছি বটে তারা হারিয়ে যাচ্ছেন, কিন্তু সত্যিই কি তাই, নাকি আমরাই আসলে হারিয়ে যাচ্ছি কৃত্রিমতার ভিড়ে? ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু লাইনে আছেন, দেখিনি কে আছেন লাইনে। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি আলিপুরদুয়ার ফলাকাটা থেকে ধীরেন ভাই বলছি দাদা।
0: বলুন ধীরেন বাবু, কেমন আছেন?
1: আছি, ভালো আছি, আপনি ভালো আছেন তো?
0: ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আমাদের কেমন লাগছে অনুষ্ঠান আপনার?
1: অনুষ্ঠান খুব ভালো লাগে, ওই জন্য আমি রেডিও নিয়ে সবসময় বসি, নাহলে আমার ভালো লাগে না। রেডিও আমার একটা মনের খোরাক।
0: আচ্ছা,
1: আজকের,
0: হ্যাঁ, আমাদের অনুষ্ঠানটি হচ্ছে মেঠো সুর। আমাদের আজকে বিষয় ভাবনা সুরের ফেরিওয়ালা, মানে হাটে মাঠে যে সমস্ত মানুষরা গান গেয়ে বেড়ান, সুর ফেরি করে বেড়ান, তাদের নিয়ে আজকে আমাদের আলোচনা।
1: মানে আমিও মনে করেন একদম ছোট মোটো সুরের ফেরিওয়ালায় আমি গান বাজনার সাথে থাকি তো।
0: আচ্ছা,
1: আমি আপনাদের আকাশবাণী শিলিগুড়িতে 1995 সালে আমি ব্রিগেডের সদস্য হয়েছিলাম ওখানে।
0: আচ্ছা আচ্ছা,
1: তখন থেকে আমি রেডিও জড়িত, মানে রেডিও আমার প্রিয় জিনিস।
0: আচ্ছা আচ্ছা,
1: আমার একেবারে খুব খুব প্রিয়, এটা বললে মানে বেশি হয়ে যাবে।
0: আচ্ছা,
1: আমি এখনো শুনি, মানুষ আমাকে অনেকে বলে কি
0: হ্যাঁ হ্যাঁ
1: যে আরে তুই এখনো রেডিওটা শুনিস রে, তোর টিভি আছে? আমি টিভি আছে। হ্যাঁ, যেমন আমার মোবাইল আমার টিভি দেখে, আমি কিন্তু রেডিওর ভক্ত আমার।
0: আচ্ছা,
1: তো যাক, গল্প না বাড়াই আর না বাড়াই, আমাকে একটা মেটো শুরু আজকে একটা গোপাল দানের দাসের একটা গান শোনাবেন।
0: অবশ্যই, আমরা আমাদের সংগ্রহে থাকলে আমরা অবশ্যই শোনাবো আপনাকে গানটি।
1: বলেন ওই যে ভাবো কি শোনার চান, কেউ রবে না।
0: আচ্ছা,
1: বুঝিলাম না, এই গানটা যদি শোনান আর কি, যদি থাকে সঙ্গে।
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই সংগ্রহে থাকে,
1: শুনে আমি আরো খুশি হব।
0: অবশ্যই
1: খুশি, আমি খুশি,
0: একদমই খুশি থাকাই তো উচিত, একদমই একদমই।
1: মানে আমার শুনেইলো খুশি।
0: অবশ্যই অবশ্যই, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আমাদের সংগ্রহে থাকলে গানটি আমরা শোনাবো আপনাকে। খুব ভালো লাগলো ধীরেন বাবু আপনি ফোন করলেন, খুব ভালো থাকবেন আপনি।
1: আপনিও ভালো থাকবেন।
0: হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ,
1: আপনার সঞ্চালক ভালো, সুন্দর লাগে আমার।
0: আচ্ছা ঠিক আছে ধীরেন বাবু। হ্যাঁ, ফালাকাটা থেকে ছিলেন ধীরেন রায়। যেই বিষয়ে কথা হচ্ছিল আজকে আমাদের বিষয় ভাবনা সুরের ফেরিওয়ালা, শ্রোতা বন্ধুরা, এই যে আধুনিকতার ভিড়ে আমরা কি এই সমস্ত মানুষদের হারিয়ে ফেলছি না? ইতিমধ্যে আরেকজন শ্রোতা বন্ধু লাইনে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
2: আমি গোলাবাই
0: বলুন। আপনার কথা ঠিক পরিষ্কার শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, অবশ্যই আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, আমাদের গানটি সংগ্রহে থাকলে আমরা অবশ্যই আপনাকে শোনাবো। এছাড়া আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়ে সুরের ফেরিওয়ালা, এ বিষয়ে কিছু আপনার মন্তব্য বা কিছু আপনার কথা। ঠিক আছে, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এই সমস্ত মানুষজন আসলেই কি হারিয়ে যাচ্ছে, নাকি আমরাই আসলে হারিয়ে যাচ্ছি কৃত্রিমতার ভিড়ে? সুরের ফেরিওয়ালারা প্রকৃতি, সুর আর মাটির সাথে মিশে আছেন। মাটির তো মরণ নেই, তাই তাদের সুরেরও মরণ নেই। আসলে হারিয়ে যাচ্ছে আমাদের শোনার ক্ষমতা। শুনছেন অনুষ্ঠান মেঠো সুর। এবারে চলে যাই গানে। এবারে শিল্পী বিপুল রায়, শুনে নি গানটি।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মিঠো সুর। শ্রোতা বন্ধুরা, আজকের মিঠো সুর একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আজ কথা হচ্ছিল সুরের ফেরিওয়ালাদের নিয়ে, অর্থাৎ যে সমস্ত মানুষজন হাটে মাঠে, লোকাল ট্রেনে, বিভিন্ন জায়গায় আমাদের আশপাশে সুর ফেরি করে বেড়ায়, গান গেয়ে বেড়ায়, এবং এটা তাদের রুটি রুজির পাশাপাশি অবশ্যই একটা তাদের বিশাল সাধনা। সবশেষে বলতেই হয়, সুরের এই ফেরিওয়ালারা যেন আমাদের অবহেলায় ইতিহাসের পাতায় হারিয়ে না যায়, কারণ মাটি না থাকলে মানুষ বাঁচবে না, আর লোকসুর না থাকলে আমাদের সংস্কৃতি বাঁচবে না। অনুষ্ঠান শেষ করব, তার আগে শুনে নিন আজকের অনুষ্ঠানের শেষ গানটি কৃষ্ণা চক্রবর্তীর কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মেঠো সুর, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন লোকগীতি, শিল্পী কল্যাণ মিশ্র। তার আগে একটি বিজ্ঞাপন বিরতি।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: এখন শুনবেন কল্যাণ মিশ্রের কণ্ঠে লোকগীতি।

এতক্ষণ শুনলেন কল্যাণ মিশ্রর কণ্ঠে লোকগীতি। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে নেপালি সংবাদ।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে শিল্পী অরিজিৎ সিং, ছায়াছবি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে ছায়াছবি সাভা, শিল্পী জোনিতা গান্ধী এবং সীতা কাশ্মীর।

এবারের গানটি শুনবেন বড়ে মিয়া ছোটে মিয়া ছায়াছবি থেকে, শিল্পী বিশাল মিশ্রা।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এই অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন বিশাল মিশ্রা এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে, ছায়াছবি ক্র্যাক, জিতেগা তো জিয়েগা।

এই গানের সঙ্গেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে নেপালি সংবাদ, তারপরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: सौं वार्षिकोत्सवको अवसरमा मुम्बईमा आयोजित एक कार्यक्रममा बोल्दै सुश्री सीतारमणले सूक्ष्म लघु र मध्यम उद्यम क्षेत्रको पारिस्थितिकी तन्त्रलाई सुदृढ़ पार्ने र ग्रामीण उद्योगहरूको आधुनिकीकरणलाई तीव्र पार्ने उद्देश्यले पोर्टल र पहलहरूको शुभारम्भ गर्नुभयो। सरकारले देशभित्र पेट्रोलियम पदार्थको सहज आपूर्ति सुनिश्चित गर्न हरसम्भव प्रयास गरिरहेको छ। पश्चिम एशियामा हालैका घटनाक्रमहरूमा आज नयाँ दिल्लीमा आयोजित अन्तर मन्त्रालय ब्रिफिङलाई सम्बोधन गर्दै पेट्रोलियम तथा प्राकृतिक ग्यास मन्त्रालयकी संयुक्त सचिव सुजाता शर्माले देशमा एलपीजीको रिफाइनरी उत्पादन प्रतिदिन 50,000 टन पुगेको बताइन्। पछिल्लो चार दिनमा देशमा करिब 1,72,00,000 घरेलु एलपीजी सिलेण्डर डेलिभर गरिएको कुरा पनि उनले प्रकाश पारिन्। ओटीपी आधारित डेलिभरी 95% भन्दा बढ़ी पुगेको उनले बताइन्।
1: रिफाइनरी प्रोडक्शन एलपीजी का इंक्रीज किया गया है एंड इट इज टचिंग अराउंड 50,000 टन पर डे नाउ। एलपीजी घरेलू कुकिंग गैस की सप्लाई के लिए लगभग पिछले चार दिनों में 1.72 करोड़ सिलेंडर्स की डिलीवरी की गई है और 95% जो डिलीवरी हुई है वो डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई है। 5 किलो के सिलेंडर पिछले चार दिनों में लगभग 1,96,000 सेल हुए हैं।
0: ईरानी विदेश मन्त्रालयका प्रवक्ता इस्माइल बकाईले हाल जारी वार्ताहरू द्वन्द्व अन्त्य गर्ने कुरामा केन्द्रित रहेको भन्दै परमाणु मुद्दामा छलफल अझै भएको छैन भनेका छन्। यसअघि अमेरिकी विदेश मन्त्री मार्को रूबियोले ईरान र अमेरिका बीच शान्ति सम्झौता सम्बन्धी वार्ता भइरहेको बताएका थिए। यो आकाशवाणी हो। क्वाड विदेश मन्त्रीहरूको बैठक भोलि नयाँ दिल्लीमा हुनेछ। अस्ट्रेलियाकी विदेश मन्त्री पेनी वोङ, जापानका विदेश मन्त्री तोशिमित्सु मोतेगी र अमेरिकाका विदेश मन्त्री मार्को रूबियोले बैठकमा भाग लिनेछन्। विदेश मन्त्री डाक्टर एस जयशंकरले बैठकको अध्यक्षता गर्नुहुनेछ। सर्वोच्च अदालतले आज नीट परीक्षा सञ्चालनमा बारम्बार त्रुटिहरूप्रति चिन्ता व्यक्त गर्दै पेपर लीक विवादबाट राष्ट्रिय परीक्षण एजेन्सीले कुनै पाठ नसिकेकोमा दुःख व्यक्त गरेको छ। न्यायाधीशहरू पीएस नरसिम्हा र आलोक अराधेको इजलासले मेडिकल प्रवेश परीक्षा सञ्चालन गर्न परीक्षण एजेन्सीलाई अझ बलियो र स्वायत्त निकाय प्रतिस्थापन गर्ने माग गरिएका याचिकाहरूमा केन्द्र राष्ट्रिय जाँच एजेन्सी एनटीए र सीबीआईबाट जवाफ मागेको छ। अदालतले एनटीएलाई बिहिबारसम्म एजेन्सीको कार्यप्रणालीलाई सुधार गर्न पूर्व इसरो प्रमुख के राधाकृष्णनको नेतृत्वमा रहेको समितिले गरेको सिफारिशहरूको पालनाको विवरण सहितको शपथ पत्र पेश गर्न निर्देशन दिएको छ। यसैबीच दिल्लीको एक अदालतले नीट यूजी पेपर लीक प्रकरणमा पुणेकी भौतिकशास्त्रकी लेक्चरर मनिषा संजय हवलदारलाई 6 दिनको लागि केन्द्रीय अनुसन्धान ब्यूरोको हिरासतमा पठाएको छ। विशेष न्यायाधीश अजय गुप्ताले आरोपीलाई हिरासतमा लिएर सोधपूछ गर्न सीबीआईको निवेदनलाई स्वीकृति दिएका छन्। एजेन्सीले उनलाई नीट यूजी भौतिकशास्त्र प्रश्नपत्रको कथित लीक मामिलामा प्रमुख कड़ीको रूपमा वर्णन गरेको छ। असम सरकारले आज राज्यसभामा समान नागरिक संहिता विधेयक पेश गरेको छ। विधेयकले बहुविवाहलाई प्रतिबन्ध लगाउने र लिव इन रिलेशनशिप दर्तालाई अनिवार्य बनाउने लक्ष्य राखेको छ। विधेयकले यो व्यवस्था असममा बसोबास गर्ने कुनै पनि अनुसूचित जनजातिमा लागू नहुने व्यवस्था गरेको छ। विवाहका लागि विधेयकले पुरूष र महिलाको लागि न्यूनतम उमेर क्रमशः 21 र 18 वर्ष तोकेको छ। बहुराष्ट्रिय संयुक्त सैन्य अभ्यास प्रगति 2026 पहिलो संस्करण मेघालयको उमरोईमा 12 मित्र राष्ट्रका 400 भन्दा बढ़ी सैन्य कर्मचारीहरूको सहभागितामा चलिरहेको छ। सहभागी देशहरूमा भूटान, कम्बोडिया, इण्डोनेशिया, लाओस, मलेशिया, मालदिव्स, म्यानमार, नेपाल, फिलिपिन्स, सेशल्स, श्रीलंका र भियतनाम समावेश छन्। नर्वे चेस 2026 आज नर्वेको ओस्लोमा पहिलो चरणका खेलहरूसँगै शुरू हुँदैछ। प्रतियोगिता आधिकारिक रूपमा भारतीय समयअनुसार राति 8:30 बजे शुरू हुनेछ। 13 वर्षको इतिहासमा पहिलो पटक सुपर टुर्नामेन्ट स्टावांगरबाट राजधानी ओस्लोमा सरेको छ। राष्ट्रपति द्रौपदी मुर्मूले आज राष्ट्रपति भवनमा आयोजित नागरिक अलंकरण समारोहमा 66 प्रतिष्ठित व्यक्तित्वहरूलाई वर्ष 2026 का लागि पद्म पुरस्कार प्रदान गर्नुभयो। पश्चिम एशियाली संघर्ष माझ वित्त मंत्री निर्मला सीतारमणले आज मुम्बईमा आयोजित सिडबीको 37 वार्षिकोत्सव कार्यक्रममा ईन्धन उर्वरक र विदेशी मुद्रामा विशेष ध्यान दिन आह्वान गर्नुभएको छ। नयाँ दिल्लीमा पश्चिम एशिया द्वन्द सम्बन्धी अन्तर मन्त्रालय पत्रकार सम्मेलनलाई सम्बोधन गर्दै पेट्रोलियम तथा प्राकृतिक ग्यास मन्त्रालयकी संयुक्त सचिव सुजाता शर्माले देशमा एलपीजी रिफाइनरी उत्पादन प्रतिदिन 50,000 टन पुर्याइएको बताएकी छिन्। क्वाड विदेश मन्त्रीहरूको बैठक भोलि नयाँ दिल्लीमा हुनेछ। विदेश मन्त्री डाक्टर एस जयशंकरले बैठकको अध्यक्षता गर्नुहुनेछ। दिल्लीको एक अदालतले नीट यूजी
2: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। মোট 131 জন প্রাপকের মধ্যে আজ 66 জনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে জবাব তলব করেছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীর বৈঠক আগামীকাল থেকে নতুন দিল্লিতে শুরু হবে। উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। দেশে বাণিজ্যিক ও গৃহস্থের প্রয়োজনে ব্যবহৃত এলপিজি গ্যাসের সরবরাহের কোনো ঘাটতি নেই। দৈনিক উৎপাদনের পরিমাণ 50,000 টন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। ইবোলা রোগ প্রতিরোধে ও নজরদারি আরও দৃঢ় করতে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এবছরের জন্য 66 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন। দুজনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। অভিনেতা স্ত্রী এবং লোকসভার সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করেন। ভারতের কিংবদন্তি বেহালা বাদক ডক্টর এন রাজমকেও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। পদ্মভূষণ বিভাগে জনসেবা বা জনজীবন ক্ষেত্রে অবদানের জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এছাড়া শিল্পক্ষেত্রে অবদানের জন্য ডক্টর আর গণেশ, বাণিজ্য শিল্পক্ষেত্রে অবদানের জন্য শিল্পপতি উদয় সুরেশ কুমার কোটাক এবং চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর কাল্লিপাত্তি রামাস্বামী পালাইস্বামীকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। যেসব বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ভুল্লার এবং বিশিষ্ট তবলা শিল্পী কুমার বোস। অনুষ্ঠান চলাকালীন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 2026 সালের জন্য রাষ্ট্রপতি মোট 131 পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন, যার মধ্যে রয়েছে 5 পদ্মবিভূষণ, 13 পদ্মভূষণ এবং 113 পদ্মশ্রী পুরস্কার। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। সুপ্রিম কোর্ট আজ নিট পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বারবার ঘটে চলা ত্রুটি বিচ্যুতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আদালত মন্তব্য করেছে যে এটি অত্যন্ত দুঃখজনক যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আগের প্রশ্নপত্র ফাঁসের বিতর্ক থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি। বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে এ ব্যাপারে জবাব তলব করেছে। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এনটিএ কে সরিয়ে অন্য কোনো শক্তিশালী স্বশাসিত সংস্থা গঠন করার উদ্দেশ্যে সম্প্রতি সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা করা হয়েছিল। শুনানি চলাকালীন আদালত এনটিএ কে নির্দেশ দিয়েছে যেন তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে এ নিয়ে হলফনামা দাখিল করে। ওই হলফনামায় এজেন্সির কার্যপদ্ধতির আমূল সংস্কারের লক্ষ্যে গত বছর ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত একটি কমিটি যেসব সুপারিশ করেছিল সেগুলোর কতটুকু বাস্তবায়ন করা হয়েছে তার বিস্তারিত বিবরণ থাকতে হবে। পিটিশনগুলোতে অভিযোগ করা হয়েছে যে বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা 22 লক্ষেরও বেশি শিক্ষার্থীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে। মামলাগুলিতে আগামী পরীক্ষাগুলোর তদারকির জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যবেক্ষণ কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা স্থগিত রেখেছে। এনটিএ জানিয়েছে ঈদ উল আজহা বা বকরি ঈদের ছুটি সরকার পরিবর্তন করায় পরীক্ষা স্থগিত রাখা হল। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি সংশোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8 লক্ষেরও বেশি পিএনজি সংযোগে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। তিনি এও উল্লেখ করেন, গত 4 দিনে সারা দেশে প্রায় 1,72,00,000 গার্হস্থ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।
1: রিফাইনারি প্রোডাকশন এলপিজি কা ইনক্রিজ কিয়া গয়া হ্যায় এন্ড ইট ইজ টচিং অরাউন্ড 50,000 টন পার ডে নাও। এলপিজি ঘরেলু কুকিং গ্যাস কি সাপ্লাই কে লিয়ে লগভগ পিছলে 4 দিনোঁ মে 1.72 করোড় সিলিন্ডার্স কি ডিলিভারি কি গয়ী হ্যায় অর 95% জো ডিলিভারি হুই হ্যায় ও ডিলিভারি অথেন্টিকেশন কোড কে সাথ কি গয়ী হ্যায়। 5 কিলো কে সিলিন্ডার পিছলে 4 দিনোঁ মে লগভগ 1,96,000 সেল হুয়ে হ্যায়।
2: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে, বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সার্বিক মঙ্গল ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন, তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে মন্ত্রক। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ হিমাচল প্রদেশের 1,947 কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়ক প্রকল্পগুলোর গুণমান এবং রক্ষণাবেক্ষণের অগ্রগতির পর্যালোচনা করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গড়করি প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা, গুণমান পর্যবেক্ষণ জোরদার করা এবং পরিকাঠামো স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে আধুনিক নির্মাণ পদ্ধতি অবলম্বনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি মহাসড়কে যাতায়াতের অভিজ্ঞতা বা রাইডিং কোয়ালিটি উন্নত করা এবং গুরুত্বপূর্ণ করিডোরগুলোতে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উগান্ডায় আরও 2 ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে, এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল 7। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। সেদেশের যোগাজোগ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত 119 জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে ইবোলা ভাইরাস রোগ প্রতিরোধের লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও নজরদারি ব্যবস্থা পর্যালোচনা করেছেন। মন্ত্রকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শ্রী নাড্ডা নির্দেশ দেন, বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থল সীমান্ত ক্রসিং সহ দেশের সমস্ত প্রবেশপথে ইবোলা শনাক্তকরণের ব্যবস্থা চালু করতে হবে। তিনি সবাইকে সম্পূর্ণ সতর্ক তৎপর থাকারও নির্দেশ দেন। মন্ত্রী ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলকে নির্দেশ দিয়েছেন, যেন রোগ শনাক্তকরণ, পরীক্ষা এবং নজরদারির জন্য প্রয়োজন সমস্ত ব্যবস্থা সর্বদা প্রস্তুত রাখা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো ঘটনা রিপোর্ট করা হয়নি। 2024 সালে দিল্লির যন্তরমন্তরে একটি বিক্ষোভ চলাকালীন পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় দিল্লির একটি আদালত আজ কংগ্রেস নেত্রী অলকা লাম্বাকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার লাম্বাকে দোষী ঘোষণা করেন। আগামী 5ই জুন তাকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য পেশ করতে বলা হয়েছে। তামিলনাড়ুতে বিরোধী দল AIADMK-র অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আজ এক নাটকীয় মোড় নিয়েছে। দলের প্রবীণ নেতা SP ভেলুমানের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর 3 জন বিধায়ক বিধানসভা থেকে পদত্যাগ করে ক্ষমতাসীন দল তামিলগা ভেত্রি কাজাকাম TVK-তে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুন দিল্লিতে নকশাল সন্ত্রাস পরাজিত শীর্ষক একটি বইয়ের উদ্বোধন করেন। বইটি লিখেছেন বিজেপি নেতা তুহিন এ সিনহা। অনুষ্ঠানে মন্ত্রী নকশালপন্থী হিংসার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের বিষয়টি তুলে ধরেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের বেশ কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার বিভিন্ন অংশেও আজ তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, বর্তমানের সংঘাত অবসানের বিষয়টিকে কেন্দ্র করেই

0: তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোচ্ছে। তিনি আরও বলেন, পারমাণবিক ইস্যু নিয়ে এখনও কোনো আলোচনা শুরু হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। রুবিও বলেছেন, চলতি বছরের শুরু থেকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ করা হয়, কাজে দ্রুত সমস্যা সমাধানের রাস্তা খুঁজে বার করতে হবে। তিনি বলেন, লেবাননের স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহত রেখেছে। বাংলাদেশে আজ ভোররাতে টাঙ্গাইল জেলার যমুনা সেতুর পূর্ব দিকে যমুনা অভিমুখী রাস্তায় লোহার রড বোঝায় একটি ট্রাক উল্টে গিয়ে অন্তত 15 জন নিহত এবং আরও প্রায় 10 জন আহত হয়েছেন। পুলিশ ও জেলা প্রশাসন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে জবাব তলব করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপে। এবার আকাশবাণী শিলিগুড়ি 711 kHz প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। রাত 8টায় শুনবেন বিশেষ অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠানে শুনবেন উচ্চ মাধ্যমিক 2026-এর তৃতীয় স্থান অধিকারী শুভায়ন মণ্ডলের সাক্ষাৎকার। 8:30 শুনবেন রূপঙ্কর বাগচির কণ্ঠে আধুনিক গান। গজল শুনবেন 9:15 শিল্পী সোয়াতি কাশিকার এবং আলহাত কাশিকার। 9:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। 10:10 রেজওয়ানা চৌধুরীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত এবং মনের জানালা শুনবেন রাত 10:30। এবার আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি। রাত 8টায় শুনবেন হাওয়া মেহেল, 8:15 চিত্রলোক, 9টায় শুনবেন আপকে লিয়ে আজকে ফানকার, রাত 9:30 ছায়াগীত 10টায় এবং ঢালতি যায় রাত 10:30। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 kHz এবং 101.4 MHz FM প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা।

আকাশবাণী শিলিগুড়ি একটি ঘোষণা জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31শে মার্চ 2026 রবিবার সন্ধ্যা 6:30 শিলিগুড়ি শক্তিগড় রবীন্দ্রমঞ্চে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাওয়ান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। আজ এরাজ্যের ছজনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে ভিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে। রাজ্যে কর্মসংস্কৃতি এবং বিভিন্ন দপ্তরে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠক করেছেন। আগামী 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন 1998 ব্যাচের IAS আধিকারিক নীলাম মিনা। অনুপ্রবেশের অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির রাজ্য সরকারের নির্দেশের পর তৎপর জেলা প্রশাসন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হলেও আজ বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাওয়া 131 জনের মধ্যে আজ 66 জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গের 6 জন আজ সম্মান গ্রহণ করেন। বিশিষ্ট কাঁথা সেলাই শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, উদ্ভিদ শিক্ষা ও পরিবেশবিদ প্রফেসর গম্ভীর সিং ইয়োনজোন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সরোজ মণ্ডল, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বেনারস ঘরানার তবলা শিল্পী কুমার বোসকে আজ সম্মানিত করা হয়। এরা সকলেই পদ্মশ্রী প্রাপক। এছাড়াও আজকের অনুষ্ঠানে প্রখ্যাত নাট্য পরিচালক, নাট্যকার ও অভিনেতা হরিমাধব মুখোপাধ্যায়কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে নতুন ভিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে। নবান্নে আজ বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে ওই দুই জেলায় মনরেগা প্রকল্পে 100 দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে তদন্ত চলায় আপাতত এই দুই জেলায় নতুন প্রকল্প চালু করা হচ্ছে না বলে জানা গেছে। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র ও রাজ্য 50% করে খরচ বহন করবে। কেন্দ্রের কর্মসূচির আওতাতেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বলে জানান তিনি। এদিকে রাজ্যে কর্মসংস্কৃতি এবং বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বসেন। নবান্ন সংলগ্ন সভাঘরে আয়োজিত এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়া বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও মূলত নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে সব প্রকল্পকে রূপায়ণের ওপর জোর দেওয়া হয়েছে। আগে সরকারের সময় স্কুলের ইউনিফর্ম তৈরি নিয়ে যে দুর্নীতি হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী সোচ্চার হন। বিধানসভায় চলতি অর্থ বছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশের আগে প্রতিটি দপ্তরকে জুনের 10 তারিখের মধ্যে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছে। আগামী 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের সচিবদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এদিকে আগামী মাসের 11 তারিখ নীতি আয়োগের বৈঠক নিয়ে আজ আলোচনা হয়। ওই বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী নতুন দিল্লি যাবেন। রূপান্তরকামীদের জন্য চালু থাকা প্রকল্পগুলির সুবিধা যাতে সহজেই তাদের হাতে পৌঁছয় তা নিশ্চিত করতে আজ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান আগামী দিনে তিনি রূপান্তরকামীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন। কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্প এই রাজ্যে এতদিন কেন চালু করা হয়নি তা দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। রাজ্যে আগামী 100 দিনের মধ্যে নতুন জমি নীতি আনা হবে বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় আজ বণিক সভা ভারত চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যে জমি নীতি এবং ডেটা পলিসির প্রয়োজন। আধুনিক বিশ্বে বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কিছু নীতিগত পরিবর্তন করতে হবে, আনতে হবে নতুন জমি নীতি।
1: এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের জমি নীতি একটা নিয়ে আসা প্রয়োজন আছে, আমাদের ডেটা পলিসি প্রয়োজন আছে। আধুনিক পৃথিবীতে আমরা যদি ইনভেস্টমেন্ট চাই, আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে।
0: কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ উত্তর চব্বিশ পরগনার বরানগরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটিস NILDতে 8টি নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন। দিব্যাঙ্গ শিশু ও ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে ড্রাইভিং সিমুলেটর, 2টি অ্যাম্বুলেন্স এবং একটি অফিস গাড়ি, স্বল্প দৃষ্টি মূল্যায়ন ক্লিনিক, কম্বিনেশন থেরাপি ইউনিট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ইউনিট ও বুদ্ধিগত দিব্যাঙ্গজনদের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন তিনি। গোটা প্রতিষ্ঠান ঘুরে দেখে মন্ত্রী প্রতিষ্ঠানের কাজকর্ম খতিয়ে দেখেন। রোগীদের মধ্যে ফল বিতরণ ছাড়াও প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। মন্ত্রী বলেন, দিব্যাঙ্গজনদের সার্বিক বিকাশে এই প্রতিষ্ঠান কাজ করে চলেছে।
2: ये कोलकाता का हमारा जो NILD है, नेशनल इंस्टीट्यूट है, इस इंस्टीट्यूट के विजिट के दौरान मैंने देखा यहाँ पर बच्चों को, चाहे वो इंटेलेक्चुअल डिसेबल्ड बच्चे हों, चाहे वो दिव्यांग बच्चे हों, डिपेंडेंट बच्चे हों, उनकी क्षमताओं का विकास करके, कुछ लो विजन वाले बच्चे भी हैं, तो ऐसे सारे बच्चों के अलग अलग क्षेत्र में उनकी पहचान करके उन बच्चों का विकास मनोवैज्ञानिक ढंग से, साइकोलॉजिकल ढंग से, फिजियोथेरेपी, स्किल ट्रेनिंग दे करके, ऐसी बहुत सारी एक्टिविटीज यहाँ पर चलाई जाती हैं।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলম মিনা। 1998 ব্যাচের IAS আধিকারিক নীলম মিনা মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। নির্বাচন কমিশন আজ নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি জারি করে তাঁকে অবিলম্বে দায়িত্ব নিতে বলেছে। এর আগে রাজ্য সরকারের তরফে 3 জন IAS আধিকারিকের নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোতারা বসু। শেষ পর্যন্ত নীলম মিনার নামেই শিলমোহর দিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্যসচিব পদে যোগ দেওয়ার পর থেকেই নতুন CEO নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। অনুপ্রবেশের অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির রাজ্য সরকারের নির্দেশের পর তৎপর জেলা প্রশাসন। ইতিমধ্যে মুর্শিদাবাদে অনুপ্রবেশের অভিযোগে আটক 3 বাংলাদেশী নাগরিককে লালগোলায় পদ্মা ভবনে তৈরি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। অন্যদিকে মালদার ইংরেজ বাজারের চন্দন পার্কের হোল্ডিং সেন্টারে বাংলাদেশি হিসেবে চিহ্নিত 3 মহিলা সহ 9 জনকে রাখা হয়েছে। হুগলির পান্ডুয়া থেকে এদের আটক করা হয়েছিল। উল্লেখ্য, 23 তারিখ বিজ্ঞপ্তি জারি করে অবৈধ অনুপ্রবেশকারীদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দেয় রাজ্য সরকার। আর্জি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা। পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। পরে সামাজিক মাধ্যমের এক পোস্টে বিধায়ক এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করেছেন। ক্ষমতা চলে যাওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর মতোই সর্বহারা বলে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, আরজি করের ঘটনায় রাজ্য সরকার ইতিমধ্যে 3 জন IPS আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে। সাসপেন্ড করা হয়েছে ওই হাসপাতালের রেডিওলজিস্ট অভিক দেকেও। পুরসভার নির্দেশে বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলার নোটিশ পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজ বিকেলে কলকাতা পুলিশের আধিকারিকরা যান। কিছুক্ষণ পর একটি LED মনিটর নিয়ে বেরিয়ে যান তারা। জানা গেছে, নজরদারির জন্য ব্যবহৃত CCTV মনিটর হিসেবে সেটিকে কাজে লাগানো হতো, তবে পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলে 3rd শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যুতে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। বারংবার শরীর খারাপ বলা সত্ত্বেও ওই শিশুকে বেঞ্চে মাথা নিচু করে বসে থাকার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। সারাদিন এভাবেই থাকার পর ছুটির সময় ভারী ব্যাগ নিয়ে বেরোনোর সময় সিঁড়ি থেকে পড়ে যায় সে। 10 দিন হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল তার মৃত্যু হয়। এরপরই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। স্কুলের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। রাজ্যের সরকার বদলের পর থেকেই বিভিন্ন পুরসভায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা পদত্যাগ করছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার 8 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আজ মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার 23টি ওয়ার্ড নিয়ে গঠিত উত্তর ব্যারাকপুর পৌরসভায় একযোগে ইস্তফা দিয়েছেন 15 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। এর আগে 3 জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হলেও আজ বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আজও আগামীকাল বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আবার পড়ছি, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও ওই দিন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বুধবার থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে। ভারতীয় ভাস্কর্যে আধুনিকতার অন্যতম পথিকৃৎ রামকিঙ্কর বেইজের আজ 120তম জন্মবার্ষিকী। 1906 সালে 25শে মে পশ্চিমবঙ্গে বাঁকুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও নিজের শিল্পচর্চাকে থামাতে দেননি রামকিঙ্কর। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। আজ এ রাজ্যে 6 জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে ভিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠানে শুনবেন উচ্চ মাধ্যমিক 2026-এর তৃতীয় স্থান অধিকারী সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভায়ন মণ্ডলের সাক্ষাৎকার।

0: বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন, উচ্চ মাধ্যমিকে সত্য প্রকাশিত হয়েছে ফলাফল। আর সেই ফলাফলের সাফল্যের শিরোপায় যারা রয়েছে তাদের মধ্যে যে তৃতীয় স্থান অধিকার করেছে, তৃতীয় স্থান অনেকেই অধিকার করেছে, কিন্তু এর মধ্যে বীরভূম জেলার সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রবতী মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল থেকে শুভায়ন মণ্ডল উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে। এবং আমি সৌমিতা আঠো আবারও একবার হাজির হয়ে গেছি ওর সাফল্যের কথা শোনার জন্য। ঠিক কি কি পদ্ধতি ও অবলম্বন করেছিল এই সাফল্য অর্জনের জন্য? নমস্কার শুভায়ন, কেমন আছো? অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমাকে।
1: হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার। আমি খুবই ভালো আছি।
0: আচ্ছা, ফল তো প্রকাশিত হয়েছে, এরপরে তোমাদের আরো মানে কি কি করতে চাইছো? আগে বলো যে এই যে সাফল্য, এই সাফল্যে তুমি কি কতটা খুশি, কতটা আশা করেছিলে?
1: এই সাফল্যে তো আমি খুবই খুশি, এবং তার থেকে বড় ব্যাপার আমার বাবা মা আরো আমার থেকেও বেশি হয়তো খুশি। আর আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে আমাদের স্কুলের প্রধান শিক্ষক খুবই খুশি, এবং আমাদের যেভাবে সাহায্য করেছেন তার ফল পেয়েছেন, এই হিসাবে খুবই খুশি।
0: আচ্ছা, তো তুমি এবার বলো, তাহলে তুমি কি এটা আশা করেছিলে না আরো বেশি কিছু আশা করেছিলে?
1: হ্যাঁ, একটা পরীক্ষা দিয়ে যেটুকু আন্দাজ হয়েছিল যে একটা ভালো ফল হবে, 1 থেকে 10-এর মধ্যে আমি একটা এমনি একটা আশা করা যাচ্ছিল, তবে তৃতীয় হওয়াতে আরো ভালো লাগছে।
0: আচ্ছা, উচ্চ মাধ্যমিকে তো তৃতীয় স্থান পেয়েছো, মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল তোমার?
1: মাধ্যমিকে আমার 1 নম্বরের জন্য আমি 10ম স্থানে আসতে পারিনি, আমি 683 পেয়েছিলাম 700-র মধ্যে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, 2024 সালে
0: 2024
1: ইলেভেন্থ পজিশনটা আমি 11 পেয়েছিলাম আমাদের জন্য।
0: নম্বরের বিচারে হয়তো পিছিয়ে পড়েছিলে, কিন্তু মেধা ভিত্তিতে তোমার সাফল্য ছিল সে অর্থে। তো যাই হোক, এবারে তোমার প্রাপ্ত নম্বর এবং প্রত্যেকটা বিষয়ের নম্বর একটু যদি সকলকে বলে দাও।
1: আমার প্রাপ্ত নম্বর হচ্ছে 494,
0: আচ্ছা,
1: বাংলাতে আছে 96, ইংলিশে 98,
0: আচ্ছা,
1: আর ম্যাথে হচ্ছে 96,
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই 3টে সাবজেক্টে হচ্ছে আমার ফুল মার্কস আছে, মানে 100 আছে।
0: 100-এ-100, ওইগুলো
1: হ্যাঁ,
0: একটু কাটা পড়ে গেছে, ওই জন্য একটু কমে গেছে। যাই হোক, তোমার ভবিষ্যতে তুমি কি হতে চাও?
1: ভবিষ্যতে আমি চিকিৎসক হতে চাই।
0: তো এটা কার দ্বারা অনুপ্রাণিত হয়েছো, না নিজে নিজে?
1: না, অনুপ্রাণিত বলতে ছোটবেলা থেকে কোথাও হসপিটালে বা কোথাও ডাক্তারখানাতে গেলে ডাক্তারদেরকে দেখে ভালো লাগতো, ওখান থেকে ওরা যেভাবে হেল্প করতে পারছে, ওই
0: আচ্ছা
1: ওইখান থেকে একটু আমার অনুপ্রেরণা ছোটবেলা থেকে, যে এরকম বড় হয় আমিও একদিন করবো এরকম।
0: আচ্ছা, পছন্দের বিষয় কি, বায়োলজি? না,
1: পছন্দের বিষয় অবশ্যই বায়োলজি তো ভালো লাগেই, তবে ফিজিক্সটা আমার একটু বেশি পছন্দ।
0: বেশি পছন্দের আর কোনটা ভালো লাগে না?
1: ভালো লাগে না এখানে তো এমন কিছু নেই,
0: হুম হুম,
1: তবে মাধ্যমিকে আমি ইতিহাসটাকে খুবই ভয় পেতাম, মানে আমি এখনো বুঝতে পারি না।
0: একটু ভয় না,
1: হ্যাঁ
0: সাল তারিখ গুলো মনে রাখতে বড্ড কষ্ট, তাই নাই কি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আমিও ভয় পেতাম, মাধ্যমিকের পর আর ইতিহাস পড়িনি। যাই হোক, তো
1: হ্যাঁ
0: সে যাই হোক, সে গেল। তো তুমি চিকিৎসক হতে চাইছো, তো সেই জায়গা থেকে তুমি কি ধরনের চিকিৎসক হতে চাইছো?
1: আমি এখন তো এই এই একটা ধাপ এখন চেষ্টা করছি আমি পাওয়ার, কলেজে একটা ভালো কলেজ পাওয়ার ইচ্ছা রয়েছে। তারপরে যদি আমার একটা নিউরো সার্জারি এরকম একটা স্বপ্ন রয়েছে ভবিষ্যতে।
0: আচ্ছা আচ্ছা, নিউরো
1: হ্যাঁ
0: সার্জন হতে চাইছো, তো কোন
1: হ্যাঁ,
0: কলেজে, কলেজ পছন্দ সেরকম কিছু আছে নাকি?
1: কলেজ বলতে এইমস একটা ইচ্ছা আছে।
0: আচ্ছা আচ্ছা,
1: হ্যাঁ,
0: আর সেরকম কিছু নেই? আর তুমি মানে ইঞ্জিনিয়ারে হতে চাও না, বা অন্য কোনো বিষয়ে মানে কোনো গবেষণা মানে কোনো বিষয় নিয়ে এগিয়ে যাওয়া? নিউরো সার্জন তো অবশ্যই হবে, তো
1: হ্যাঁ
0: সেই জায়গা থেকে তোমার চিকিৎসক হওয়ারই ইচ্ছে, তাই তো?
1: হ্যাঁ, এখন ইঞ্জিনিয়ারিং এ আপাতত ইচ্ছা নেই, তবে পরীক্ষা দিয়েছি আমি ইঞ্জিনিয়ারিং এ।
0: হুম হুম,
1: হ্যাঁ, ওখানেও আমার একটা ভালো এসেছিল যে মেনে।
0: যেই,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা, কিরকম রেজাল্ট হয়েছে ওখানে?
1: যে মেনে আমার 99.13% হয়েছিল।
0: আচ্ছা, তারপরে আর অ্যাডভান্স চাওনি?
1: হ্যাঁ, অ্যাডভান্স দিয়েছি, ওটার এখন রেজাল্ট এখনো পেন্ডিং আছে।
0: আচ্ছা আচ্ছা,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তো সেই জায়গা থেকে তোমার চিকিৎসক হওয়ারই ইচ্ছে এবং তুমি সেই লক্ষ্যে পৌঁছে যাও, এটাই আমাদের সবার ইচ্ছে এবং
1: আচ্ছা
0: শুভকামনা তোমার সাথে সব সময় থাকছে। তো এখন
1: হ্যাঁ,
0: বলো যে পড়াশুনোর পাশাপাশি তোমার আর কি করতে ভালো লাগে? ছোটবেলায় এই মানে এই বিদ্যালয়ে কি তুমি 5 থেকে পড়ছো?
1: এই বিদ্যালয়ে আমি 11 থেকে পড়ছি।
0: আচ্ছা, তার আগে কোথায় পড়তে?
1: তার আগে আমি এখানে সিউড়িতে সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির স্কুলে পড়তাম।
0: আচ্ছা আচ্ছা, তো ওখানে কি ছোটবেলা থেকে পড়তে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: তো এখানে এই বিদ্যালয়ে কাটানোর সময় ওই বিদ্যালয়ের কাটানোর সময় কিছুটা বলো, তোমার ছোটবেলা থেকে কি কি করতে, কি কি করতে ভালো লাগে পড়াশোনার পাশাপাশি?
1: পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা দেখতে, ক্রিকেট খেলতে মাঠে খুব ভালো লাগে, আর তার পাশাপাশি একটু গান শুনতে বা একটু গান করতে ভালো লাগে,
0: গান শুনতে, গান
1: গিটার বাজাতে।
0: করতে, গিটার
1: হ্যাঁ
0: বাজাতে? হ্যাঁ, গান তো তুমি করবে, গিটারও বাজাবে, আর আমরা গানটা কিন্তু শুনবো। তার আগে বলো, ক্রিকেট যে খেলতে ভালো লাগে, কোন ক্রিকেটারকে ভালো লাগে?
1: হ্যাঁ, আমার বিরাট কোহলি।
0: আচ্ছা, তো নিজে কতবার 6 মেরেছো?
1: আমি
0: হ্যাঁ,
1: হ্যাঁ, আমি তো খেলতে তো 6 মারতে তো মানে ব্যাট পেলে 6 মারাটাই বেশি প্রথমে পছন্দ করতাম ডিফেন্সের চার্জে।
0: আচ্ছা, তারপরে
1: হ্যাঁ
0: মেরেছো 6?
1: হ্যাঁ, মেরেছি।
0: খুব ভালো। তো কি খেতে ভালোবাসো বলো?
1: খেতে তো মাছ ভাত, ইলিশ পাতুরি ভাত, তারপর বিরিয়ানি, এসব যখন
0: সেটা
1: বাড়িতে
0: সেটা
1: বেশিরভাগ যেগুলো করে ওগুলোই বেশি ভালো
0: ও
1: লাগে, বাড়ির
0: মানে মায়ের
1: বিরিয়ানি,
0: হাতেরটাই
1: বাড়ির।
0: ভালো লাগে, বাইরের গুলোর অতটা
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: পছন্দের না। সে বাইরে খাবার
1: হ্যাঁ
0: খেলে শরীরও খারাপ করে। যাই হোক, আর কোনটা খেতে ভালো লাগে না?
1: ভালো লাগে না বলতে, ওই টুকটাক শাক টাক একটু কম,
0: আর
1: শাক
0: ওইগুলোই মা
1: সবজি।
0: বেশি বেশি করে খাওয়াতে চায়, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ
0: বড্ড
1: হ্যাঁ,
0: বাজে।
1: ওগুলোই বেশি বেশি দেয়।
0: কি কি করতে ভালো লাগে না, কি কি কম একদম অপছন্দের, আর ছোটবেলা থেকে কি কি দুষ্টুমি করেছো একটু একটু শুনি, যেগুলো কেউ জানে না, আজ আমরা একটু শুনবো।
1: আচ্ছা ঠিক আছে। ছোটবেলাতে বলতে আমি তো কি হতো মানে বাড়িতে ডাইনিং এ আমি একটু ওই ক্রিকেট খেলতে লাগতাম, মানে এক হাতে করে বাঁ হাতে করে বল ছুটতাম দেওয়ালে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: বলটা আবার ঘুরে আসতো, আমি ব্যাটটা ব্যাটে করে মারতাম ছোটবেলা থেকে, অনেক ছোটবেলা থেকে।
0: আচ্ছা আচ্ছা,
1: ঠিক আছে, দিয়ে ওখান থেকে আমি অনেক কাঁচ মানে শোকেসের কাঁচ, তারপরে লাইট, টিউবলাইট সব ভাঙা হয়েছে আমি দেখেছি।
0: তারপরে পিঠটা মানে পিঠে কটা লাঠি ভাঙলো, তারপরে
1: রাখি না কিন্তু মা একটু একটু করে দিত।
0: একটু একটু করে পিঠে পড়তো? আচ্ছা,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: মানে শোকেশের কাঁচ ভেঙেছে, মানে পিঠ ভাঙা যাচ্ছে না, কিন্তু একটু একটু করে পড়তো আর কি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: খুব ভালো।
1: হ্যাঁ
0: তো আর কিছু করতে ভালো লাগে না? গল্পের বই পড়া, আঁকা বা লেখালেখি?
1: হ্যাঁ, গল্পের বই আমি পড়ি যখন সময় পাই।

0: হেড করেছ?
1: হ্যাঁ, যেমন ওই সোনার কেল্লা বলে যে গল্পটা আমার তো খুবই প্রিয়।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, তো ওখানে যখন যাচ্ছে সোনার কেল্লাতে দেখতে, ও কিভাবে আগের জন্মের কথাগুলো মনে পড়ছে, যখন গল্পটা পড়ছি তখন আমিও ওইভাবে নিজেকে ওই ছোট চরিত্রে দেখছি নিজেকে।
0: ও, তুমি আগের জন্মের কথা মনে করার চেষ্টা করছিলে নাকি? কিন্তু
1: হ্যাঁ
0: মনে কি
1: হ্যাঁ হ্যাঁ
0: পড়লো
1: হ্যাঁ
0: আদৌ আগের জন্মের
1: না,
0: কথা?
1: সেইভাবে মনে হচ্ছিল না।
0: আর আঁকা আঁকা বললে যে কি ধরনের আঁকতে পছন্দ করো তুমি?
1: আঁকা হচ্ছে বেশিরভাগটা প্যাস্টেলে, তারপরে জল রং, ঠিক আছে, এমনি গ্লাস পেন্টিং ওগুলো
0: মানে
1: করতে।
0: কি সিনারি না মূর্তি?
1: সিনারি বেশি,
0: আচ্ছা
1: ঠিক আছে,
0: আচ্ছা
1: কোনো একটা থিমের উপরে হয় এঁকেছি কোনো সময় ওরকম একটা কিছু কিছু
0: আচ্ছা
1: ছবি।
0: আচ্ছা বেশ বেশ, তাহলে একটু আমরা গান শুনবো তো নাকি? একটু গিটার বাজিয়ে গান শুনবো। কি ধরনের গান করতে পছন্দ তোমার?
1: আমার একটু ওই রক, এইদিকে এরকম গানটাই বেশি এখন শোনা হয়, তো ওই জন্য ওই গানগুলো করতে
0: বেশি
1: লাগে
0: পছন্দের কোন শিল্পী পছন্দের?
1: আমার। এমনিতে তো আরো অনেক শিল্পী পছন্দের, রবীন্দ্রসঙ্গীত তো আমি শুনি, ঠিক আছে, একটু একটু করি। আর এমনিতে এখনকার বলতে রূপম ইসলামের গান আমি শুনতে ভালো লাগে।
0: তো এখন আমাদের কি শোনাবে?
1: এখন যদি শোনাতে হয় তাহলে ওই বেঁচে থাকার গান, একটা গান আছে রূপম ইসলামেরই।
0: আচ্ছা
1: হ্যাঁ,
0: শুনে নি তাহলে গানটা,
1: চেষ্টা করছি, ভুলও হতে পারে, আমার অনেকদিন
0: ওটা কোনো
1: প্র্যাকটিস কম
0: ব্যাপার
1: আছে।
0: না, ওটা কোনো ব্যাপার না, আমরা তো নিচ্ছ কি নিজেদের মধ্যে।

0: আরে ভাবে মুখে সাদরে পরিচিত হাতে আদরে বেঁচে থাকা করি রে স্নান ঘটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।
1: বাহ খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আবারও তোমাকে জানাচ্ছি। এখন একটু তোমার বাবার সাথে কথা বলে নেব, আমরা এখন একটু শুভায়নের বাবার সাথে কথা বলে নিচ্ছি। নমস্কার
2: ভাই। নমস্কার। নমস্কার,
1: আপনার নাম?
2: রঞ্জিত মন্ডল।
1: নমস্কার রঞ্জিত বাবু, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। শুভায়নের এত ভালো একটা সাফল্য পেয়েছে, এত সুন্দর একটা ফল ও অর্জন করেছে, এই যে আপনি কি করেন?
2: আমি একটা স্কুলে শিক্ষকতা করি।
1: আচ্ছা, কোন বিষয়?
2: আমার বিষয় হচ্ছে সংস্কৃত।
1: বাহ খুব ভালো, আপনি এবার বলুন, শুভায়নের ফল বেরোলো তখন ও কি করছিল সেই সময়টা, ওর অনুভূতিটা কিরকম ছিল সেই সময়?
2: অনুভূতিটা আমি তো বাড়ি ঢোকার পরপরই বুঝতে পারতাম, যখনই যেখান থেকে আসি, পড়ার ফাঁকে ফাঁকে, মানে দুদিন আগে থেকেই বুঝতে পারছিলাম যে একটা ইয়ে রয়েছে, মানে উৎসাহ বা মানে কি বল উৎকণ্ঠা রয়েছে। হ্যাঁ, তো যখন সেই দিনটা এলো তখনই সকাল থেকে তো মানে কি বলবো অনেকটাই চুপচাপ, তার মধ্যে কিছু উৎসাহ রয়েছে এটা বুঝতে পারছিলাম। কখনো কখনো মায়ের কাছে গিয়ে রান্নাঘরে গিয়ে এই এই বিষয়টা বারবার নিয়ে আসছিল, কটাই বেরোবে কি হবে। হ্যাঁ, মাকেও জিজ্ঞেস করছিল এবারে সেই হবে কিনা এইসব, যেহেতু মাধ্যমিকে যেহেতু 1 নম্বরের জন্য 10ম স্থানে আসতে পারেনি, সেটাও

0: মাথায় ঘুরছিল। হ্যাঁ,
1: হ্যাঁ
0: তো
1: হ্যাঁ
0: সব মিলিয়ে ও সেই দিনটাতে যখন শেষমেশ টিভির পর্দায় যখন ওর নাম ভেসে আসে, তখন হ্যাঁ তার আশা পূর্ণ হয় এবং সে অত্যন্ত খুশি হয়। হ্যাঁ, সাথে সাথে আমাদের পরিবারের সবাই আমরাও খুশি খুব।
1: আচ্ছা, বেশ।
0: হ্যাঁ,
1: মানে আপনি এটা আশা করেছিলেন না আরো বেশি কিছু?
0: না মানে আশা তো অবশ্যই মানে মাধ্যমিকেও করেছিলাম, বুঝলেন,
1: হুম হুম
0: কারণ ওর যে পড়াশুনো এবং পড়াশুনোর পাশাপাশি যে নিজের যে পরিশ্রম, হ্যাঁ কোথাও সে মানে জ্ঞান কোনো ত্রুটি রাখেনি। ঠিক একইভাবে এবারে যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, যেটা দুটো সেমিস্টার মানে পদ্ধতি, যেটা নূতন, হ্যাঁ উচ্চ মাধ্যমিক কাউন্সিলের এখানে থার্ড সেমিস্টারে যেহেতু উচ্চ মাধ্যমিক কাউন্সিল একটা র্যাঙ্ক লিস্ট বের করেছিল, সেখানে যেহেতু নবম হয়েছিল এবং তারপরে যখন ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল যে রেজাল্টটা, এই দুটো রেজাল্ট মিলিয়ে গিয়ে ফাইনাল রেজাল্ট হয়েছে থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে,
1: হুম হুম
0: তো তখন ও যেটুকু মনে হয়েছিল যে হ্যাঁ পরীক্ষা থার্ডের থেকেও ভালো হয়েছে, এরকম একটা ওর মানে কথাবার্তার মধ্যে আমি শুনতে পেয়েছি।
1: আচ্ছা,
0: ঠিক আছে,
1: হুম হুম
0: হ্যাঁ তাছাড়া প্রস্তুতিটাও ভালো ছিল এ বিষয়ে। হ্যাঁ, যারা গৃহ শিক্ষক ছিলেন
1: হ্যাঁ,
0: এবং
1: কতজন
0: তাদের,
1: গৃহ শিক্ষক ছিলেন?
0: হ্যাঁ
1: ওকে তো ওটা জিজ্ঞেস করাই হলো না, কতজন গৃহ
0: হ্যাঁ
1: শিক্ষক ছিলেন ও?
0: ওই যেহেতু ছটা বিষয়, ছটা বিষয়ে একজন করে ছিলেন। হ্যাঁ,
1: আচ্ছা,
0: আর সব থেকে যে বেশি উৎসাহ দিয়েছিলেন আমার, মানে ও যে বিদ্যালয়ে পড়াশোনা করে সেই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক। হ্যাঁ,
1: আমরা
0: সব
1: ওনার
0: সময় জন্য,
1: কাছেও কথা
0: হ্যাঁ হ্যাঁ
1: বলবো।
0: হ্যাঁ
1: এবার আপনি
0: হ্যাঁ
1: আপনি বলুন, কতক্ষণ
0: হ্যাঁ
1: ও পড়াশুনো করতো?
0: পড়াশুনোটা খুব মানে বাঁধা ধরা বা এরকম কোনো ইয়ে ছিল না, যদি ধরুন সকাল 6টা থেকে টিউশন থাকতো, তারপর হয়তো 8টার পরে এই 9টার মধ্যে বাড়ি ফিরতো, বাড়ি ফেরার পরে যথারীতি টিফিন করতো, টিফিন করে হ্যাঁ হয়তো 1 ঘন্টা পড়তো, ঠিক
1: হুম
0: আবার স্নান করে খাওয়া দাওয়া, আবার দুপুরে স্নান করার পরে যদি কোনো বিষয় মনে হলো দেখতো, কিংবা ঘুমিয়ে বা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে আবার সেই বিকালের দিকে, মানে বাঁধা ধরা এমনি 6-7 ঘন্টা একটু পড়াশোনা হতো,
1: আচ্ছা
0: তবে
1: আচ্ছা,
0: বেশিরভাগটাই ও পড়তো দেখতাম ওই রাতের দিকটাতে।
1: রাতের দিকটা তো তখন কি
0: হ্যাঁ
1: আপনাদেরকে পাশে বসে থাকতে হতো নাকি? না,
0: হ্যাঁ অবশ্যই, এটা তো মানে আমার এটা অভ্যাস হয়ে গেছিল। এবার আমার কিছু স্কুলের কাজ থাকতো বা খবরের কাগজ পড়তাম বা নিজে
1: কত
0: কিছু
1: রাত
0: পড়াশোনা
1: পর্যন্ত পড়াশোনা করতো?
0: কত রাত পর্যন্ত, হয়তো 12:30 হয়ে যেত, 1টাও হয়ে যেত কখনো কখনো দেখেছি।
1: আচ্ছা আচ্ছা, ও ওর মতন করে পড়াশোনা করতো।
0: হ্যাঁ হ্যাঁ, মানে যদি পরীক্ষা থাকতো বা কোনো কিছু থাকতো তাহলে একটুখানি ও রাত জেগেই পড়তো।
1: তো আপনি কোন
0: হ্যাঁ,
1: স্কুলের শিক্ষক?
0: আর যেটা আমার গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ির পাশে
1: হুম
0: একটা
1: হুম
0: বিদ্যালয়, যে বিদ্যালয় থেকে আমি 5-10 পড়াশোনা করেছি, সেই বিদ্যালয়ে এখন আমি শিক্ষকতা করছি, দেরিয়াপুর অঞ্চল উচ্চ বিদ্যালয়।
1: আচ্ছা আচ্ছা, তো সেই
0: হুম
1: জায়গা থেকে আপনি একজন শিক্ষক এবং
0: হুম
1: একজন সফল ছাত্রের বাবা, তো সেই
0: হুম
1: জায়গা থেকে আপনি ভবিষ্যতে যারা পরীক্ষা দিচ্ছে বা দেবে, তো তাদের
0: হুম
1: উদ্দেশ্যে আপনি কি বলবেন, কি বার্তা দেবেন যে কিরকম করে তারা পড়াশোনা করবে?
0: হ্যাঁ, আমি যদি বলি ধরুন মাধ্যমিক থেকে যদি বলি, বা
1: হুম হুম
0: মাধ্যমিকটা পুরোপুরি টেক্সট বইয়ের উপর একটা পড়লেই হয়, খুঁটিয়ে টেক্সট বই পড়া,
1: হুম হুম
0: ঠিক আছে, আর যেটা উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে ওইখানেও কিন্তু ওই স্যারদের কিছু ভালো ক্লাস বা মানে কিছু টপিক যেগুলো আছে স্যারদের কাছে একটু সেগুলো বুঝে নিতে হয়,
1: হুম হুম
0: তারপর কিছু কিছুটা নিজে পড়তে হয়।
1: হুম হুম
0: হ্যাঁ, তাছাড়া কিছু নোটস এর ব্যাপার আছে, সেই নোটস গুলো বিভিন্ন বই থেকে সেগুলো অ্যাসেম্বল করে সেগুলোকে তৈরি করতে হবে।
1: গৃহ শিক্ষক
0: হ্যাঁ
1: স্কুলের শিক্ষকরা যা যা করবে এবং বিভিন্ন
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই,
1: এবার যা যা করিয়ে দেবেন আর কি, সেটাকে নিজে আবার বারবার করে অভ্যাস করা, এটাই বলতে চাইছেন
0: অভ্যাস
1: তো?
0: করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তো
0: অভ্যাস
1: ও
0: করা,
1: ছোটবেলা থেকে কেমন ছিল, কি কি করেছে?
0: এই যে পড়াশুনো বলুন, মানে যে কাজটা ও করতো খুব ভালোভাবেই করতো,
1: হুম হুম
0: মানে ও যেটা ও বলতে ভুলে গেছে হয়তো, ও
1: হুম হুম
0: প্রথমে খুব ছোট থেকে ক্যারেটে শেখার নিয়ে এসা ছিল,
1: আচ্ছা,
0: সে একটা একটা অব্দি মানে বেশ কয়েক বছর ক্যারেটে থেকে ও কোচিং নিয়ে ক্যারেটে বিদ্যালয়ে গিয়েও শিখেছে,
1: হুম হুম
0: সেখানে ওর ভালো পারফরমেন্স ছিল,
1: হুম হুম
0: তারপর ও চাইলো যে ক্রিকেটে কোচিং নেবো, সেইখানে ও ক্রিকেট কোচিং এ গিয়েও সে একটা ভালো পারফরমেন্স ছিল এবং সেখানে বিভিন্ন জায়গায় সে খেলাধুলা করতে যেত,
1: হুম
0: হ্যাঁ
1: হুম
0: বিভিন্ন ম্যাচ খেলতে যেত, তো
1: হুম হুম
0: ওই সময় তো একটু খেলাধুলার নেশাটা একটু চেপে বসেছিল।
1: হুম হুম
0: হ্যাঁ।

0: তো আমার আমাদের বাড়ির পছন্দ যেটু যেহেতু একদম পড়াশোনাতেই থাকা, তাই আমরা ওই
1: তাই বাড়ির
0: ওই
1: পছন্দ যেহেতু পড়াশোনাতেই থাকা, তো সেই
0: আর তাছাড়া
1: পছন্দটা
0: ও
1: ও
0: তো
1: রেখেছে, তাদের যে বাড়ির পছন্দটা সেই পছন্দটা কিন্তু ও ফুলফিল করেছে, ও
0: হ্যাঁ
1: রেখেছে।
0: হ্যাঁ রেখেছে, মানে এইটুকু আমি বলতে পারি যে ওর মানে যে যায় যে কাজটা যখনই করতো খুব মন দিয়ে করতো,
1: মন দিয়ে
0: এনথুসিয়াস্টলি
1: করতো।
0: করতো,
1: হ্যাঁ
0: মানে বিদ্যালয়ের শিক্ষক মানে সে কার স্কুল হোক বা তার হাই স্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুলে হোক, স্যাররা যেটা বলবে সেটা ও ফুলফিল করবে, এটা ওর সবসময়ই ইচ্ছা
1: মানে
0: ছিল।
1: একবারে
0: হ্যাঁ
1: একদম গুরু বাক্য একদম মাথায় যে
0: হ্যাঁ
1: ঢুকে গেল মাথায় ঢুকে গেল আর কি।
0: হ্যাঁ
1: সেটা
0: ঢুকে
1: সঠিক
0: গেল এবং
1: গুরু, সঠিক গুরু
0: হম
1: পাওয়াটাও তো একটা বিরাট ব্যাপার না
0: হ্যাঁ
1: সেটাও।
0: অবশ্যই অবশ্যই অবশ্যই হ্যাঁ। তবে আজ পর্যন্ত ও যে যে জায়গায় গেছে বা যে যে স্যারদের কাছে ও চেয়েছে, হ্যাঁ, এবং খুব পছন্দের জায়গা থেকে ও নিজেকে তৈরি করেছে।
1: কিরকম রেফারেন্স বুক টুক ফলো করা উচিত মানে উচ্চ মাধ্যমিক এবং কম্পিটিটিভ এর জন্য?
0: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে যে পাঠ্য বইয়ের যে এগুলো আছে সহায়িকা বা যেমন ছায়া বা সাঁতরা যে বইগুলো সেগুলো খুব কাজে লেগেছে, ঠিক
1: ওইগুলো
0: আছে।
1: আচ্ছা কাজে লেগেছে
0: হ্যাঁ
1: বেশ।
0: যেহেতু ও যেহেতু বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা, তো একটা ভয় ছিল আমাদের সেই সব জায়গায় গিয়ে ও ইংরাজি মাধ্যমে বিদ্যালয় মানে ছাত্র ছাত্রীদের সঙ্গে ওই জিনিসগুলো পারবে কিনা। হ্যাঁ তো দেখা যাচ্ছে আমাদের বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরাই সেখানে এগিয়ে রয়েছে।
1: একদমই এটা
0: হুম
1: একটা
0: হুম
1: ভ্রান্ত ধারণা যে বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরা ঠিক
0: হুম হুম হুম
1: ইংরেজি মিডিয়ামের ছাত্র
0: হুম
1: ছাত্রীদের সঙ্গে পেরে ওঠে না, কিন্তু সেই
0: হ্যাঁ
1: জায়গায়
0: হ্যাঁ
1: দেখা যায় যে এরাই এগিয়ে থাকে, মানে
0: এরা এগিয়ে রয়েছে
1: হ্যাঁ
0: এগুলা।
1: মেধা
0: হ্যাঁ
1: বলুন এবং
0: হুম হুম
1: ধৈর্য বলুন সব
0: ধৈর্য
1: দিক।
0: বলুন। হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ
1: তো সেই জায়গা থেকে
0: অবশ্যই
1: আর কি কি করতে ও পছন্দ করে না করে, মানে আপনার কাছে মানে ছোটবেলা থেকে তো আপনি ওকে বড় করেছেন,
0: হ্যাঁ
1: সেই
0: হ্যাঁ
1: জায়গা থেকে একটু জিজ্ঞেস করছি।
0: মানে পছন্দ বলতে গেলে ওর যেটা মানে পছন্দ মানে ওর কিছু পছন্দের বন্ধুদের সঙ্গে কখনো ফাঁকা টাইমে গিয়ে হয়তো পরীক্ষা হলো, পরীক্ষার শেষে হয়তো সে বন্ধুদেরকে ও নিজেই ফোন করে হয়তো বিকালের দিকে খেলার মাঠে যাওয়া,
1: হুম হুম
0: বা কখনো হয়তো মন হলো যে একদিন একটু বাইরে খাবো, হ্যাঁ
1: হুম
0: তাদের সঙ্গে গিয়ে সেই সব জায়গায় যাওয়া।
1: হুম
0: আর পছন্দ বলতে ও মা বাবা যেখানে যেত সেখানে যাওয়াটাই পছন্দ করতো। হ্যাঁ
1: হুম হুম
0: এইরকম মানে সেইরকম, তাছাড়া গ্রামে যাওয়া, গ্রামের বাড়িতে যাওয়া থাকা এইসব গুলো পছন্দ করত।
1: আচ্ছা আচ্ছা বেশ, অনেক ধন্যবাদ আপনাকে রঞ্জিত বাবু,
0: হ্যাঁ
1: অনেক
0: হ্যাঁ
1: অনেক
0: আমরা
1: অভিনন্দন এবং শুভেচ্ছা
0: হ্যাঁ
1: আবারও একবার জানাচ্ছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আর
0: আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের পক্ষ থেকে,
1: হ্যাঁ
0: এবং
1: হ্যাঁ
0: তো
1: এবারে আমি একটু
0: আমার হ্যাঁ
1: শুভায়নের মায়ের সাথে কথা বলে নেব।
0: হ্যাঁ অবশ্যই অবশ্যই সবাই।
2: নমস্কার,
1: নমস্কার, আপনার নাম?
2: আমার নাম মিনতি মণ্ডল।
1: হ্যাঁ অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই মিনতি দেবী
2: হ্যাঁ
1: আপনাকে। আমরা
2: হ্যাঁ
1: এখন কথা বলে নিচ্ছি শুভায়নের মা মিনতি মণ্ডলের সঙ্গে। তো আচ্ছা প্রথমেই জিজ্ঞেস করি যে এই যে সাফল্য, এই সাফল্যের রহস্যটা কি? আপনি তো মা এবং আপনি তো সর্বক্ষণ ওর সাথে ছিলেন, তো সেটা কি?
2: সাফল্যের রহস্য বলতে পড়াশোনাটা, কিন্তু মানে ওই টেস্ট বইটা পড়তে হবে খুবই ভালো করে সবাইকেই, আর পড়াশোনার প্রতি মনোযোগটা থাকলে, মানে যদি কেউ ভাবে যে মানে পড়াশোনাটা ধরুন করছে, এবার তার যদি পড়াশোনাটা প্রতি আগ্রহ থাকে যে না আমি মানে খুব ধরুন মন দিয়ে কোনো একটা জিনিস করলো, তাহলে সেইটাতে কিন্তু সাফল্য আসবে। এটা আমি মানে ওকেও যখন পড়াশুনো করতো আমি ওকেও বলেছি আমার ছেলেকে যে দেখ তুমি যেভাবে পড়াশুনো করছিস, তো যদি ওটাতে যদি তুই খুবই মন দিয়ে যদি কোনো কিছু করিস তো সফলতা কিন্তু একটা আসবে। এবার মাধ্যমিকে ধরুন ওর 1 নম্বরের জন্য হয়নি, সেই জন্য আমাদের একটু মন খারাপ হয়েছিল, তবে আমি তখনই ওকে বলেছিলাম, বললাম তুই যদি ওইটা না ভেবে তুই যদি সামনের দিকে যেভাবে তুই পড়াশুনো মাধ্যমিক পর্যন্ত করে এসেছিস
1: হুম হুম
2: সেইটাই যদি তুই এই উচ্চ মাধ্যমিকেও যদি ওইভাবে ভালোভাবে পড়াশোনা করিস দেখবি তুই কিন্তু একদিন একটা সফলতা তোর আসবেই, এরকম আমি বলেছিলাম বুঝলেন
1: মানে
2: তো।
1: এই যে আসবেই, এই যে
2: হ্যাঁ এটা
1: আসবেই
2: ওকে বলেছিলাম,
1: সেই যে
2: মানে ওকে
1: হর্ষই, ওই
2: মানে ওকে বলে
1: হর্ষইটাই ওকে কিন্তু তৃতীয় স্থানে
2: আর
1: পৌঁছে দিল।
2: আর একটা তাহলে ওকে মানে বেশি বলেছিলাম যাতে ওর মনটা মানে পজিটিভ থাকে, বুঝলাম তো, যাতে ওকে

0: পজিটিভ যেন ওর মনে যেন কোনোদিন নেগেটিভটা না আসে, পজিটিভ সবসময় থাকতে হবে, বুঝলেন তো? আমি একবার সফলতা পেলাম না, তার মানে যে আমি না আমি আর পারবো না, আমি আর পরে পরীক্ষাতেও আমার এরকম হবে, এরকম কিন্তু আমি ওর মনের মধ্যে আসতে দিইনি। পরের বারে দেখবি তোর কিন্তু একদম তো সফলতার জায়গাতেই তুই থাকবি। আর আমি তোকে বলে রাখলাম যে তুই যদি এইভাবেই পড়াশোনা করিস তো 1 থেকে 10 মধ্যে তুই থাকবি, এটা আমি ওকে বলেছিলাম। এবার ও কিন্তু সেইভাবেই পড়াশোনা করে গিয়েছে, মানে একদিনের জন্য ও কিন্তু ফাঁকি দেয়নি, মানে এই যে 2 বছর 11-12 ও কিন্তু প্রত্যেক দিন রেগুলার পড়াশোনাটা করেছে ভালোভাবে।
1: তো কেমন কি মানে কিরকম পদ্ধতি অবলম্বন করেছে বলুন, মানে আপনি তো সফল একজন ছাত্রীর মা, তো সেই যারা পরবর্তীকালে সফল এই সাফল্যে পৌঁছে যেতে চাইছে তাদের উদ্দেশ্যে বলুন যে মানে মায়েদের কিরকম সাপোর্ট দেওয়া উচিত বলুন, বা কি কি হেল্প করা হচ্ছে, মানে সাহায্য করবে ছেলেদের মেয়েদের, বা ছেলে মেয়েরাই বা কেমন করে পড়াশোনাটা করবে সেটা একটু যদি বলে।
0: ছেলে মেয়েরা ধরুন পড়তে আমি বলবো যে শরীরটাকে ঠিক রেখে প্রথমে পড়াশোনাটা ওকে মন দিয়ে ঠিক ভাবে, মানে যেটুকুই পড়বে সেটা যেন ওর মন মানে মনোযোগ সহকারে সেই জিনিসটা করে। আর বাবা মাকেও সবসময় ওকে যেন একটা পজিটিভিটির জায়গায় ওকে কিন্তু মানে রাখতে হবে, ছেলেকে বা মেয়েকে, মানে যে না তুই পারবি, তুই নিশ্চয়ই তুই কেন পারবি না, সবসময়ই তুই যদি চেষ্টা করিস অবশ্যই এটা হবে, পরিশ্রম কোনো সময় বৃথা যায় না, সবসময় এটা তোকে সফলতা আসতে বাধ্য, এরকম মানে পজিটিভ একটা দিক ছেলে মেয়েকে বাবা মায়ের দিক থেকে দিতে হবে, বুঝলাম তো? সেই ক্ষেত্রে আর ছেলে মেয়ে যদি টিউশনি বা স্কুল বলুন যেটুকু সাহায্য যদি কোনো কিছু ডাউট থাকে, কোশ্চেন ধরুন কোনো কিছু কনসেপ্টটা যে ক্লিয়ার সেটা ধরুন স্যারদের কাছে ভালোভাবে পাওয়া যায়।
1: আর আপনি কি কি করতেন?
0: আমি ওকে শুধু ওর যদি কোনো একটা ধরুন ডাউট থাকতো যে মা আমার এই কোশ্চেনটা আমি বুঝতে পারছি না, তখন ধরুন আমি যেমন ফিজিক্সের বা ম্যাথে ফিজিক্স এগুলোতে একটু বেশি ওর ডাউটটা থাকতো, এবার আমি তখনই ওকে বলতাম তো স্যারদের সাথে তো যোগাযোগ করবি, এবার স্যারকে পুরো ক্লিয়ারলি কথাটা বলবি। আর স্যাররাও কিন্তু সত্যি কথা বলতে কি প্রচুর হেল্প করেছে, প্রত্যেকটা যে চন্দ্রবতী স্কুলে আমার ছেলে পড়তো তো স্যারদের মানে প্রচুর ভূমিকা এখানে, বুঝলেন?
1: তোমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে তুমি পৌঁছে যাও, এই কামনা করেই আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি।
2: নমস্কার, ধন্যবাদ সবাইকে।
1: হ্যাঁ ধন্যবাদ, আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও কোনোদিন আবারও কোনো উচ্চ মাধ্যমিকের সাফল্যের শীর্ষে যারা পৌঁছেছে তাদের সাফল্যের কথা নিয়ে আমি সৌমিতা আট্টো হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিকের সাফল্যের শীর্ষে যারা পৌঁছেছে তাদের সাফল্যের কথা। নমস্কার।
3: শুনলেন উচ্চ মাধ্যমিক 2026-এর তৃতীয় স্থান অধিকারী সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভায়ন মণ্ডলের সাক্ষাৎকার। উপস্থাপক ছিলেন সৌমিতা আট্টো। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী রূপঙ্কর বাগচী।

এতক্ষণ শুনলেন রূপঙ্কর বাগচির কণ্ঠে আধুনিক গান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

এতক্ষণ শুনলেন গজল, শিল্পী সোয়াতি কাশিকর এবং আলহাত কাশিকর। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে অনুষ্ঠান গানে গানে। আপনারা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, আসলে আমাদের জীবনটা তো একটা মস্ত বড় সুরের খাতা। জীবনের এক একটা মোড়, এক একটা বয়স যেন এক একটা গানের জন্ম দেয়। কত বসন্তের সকাল, কত হেমন্তের বিকেল, কত শ্রাবণের মেঘলা দিন, জীবনের সেই রঙিন আনন্দ কিংবা কোনো নিঃশব্দে মুছে ফেলা চোখের জল, সব কিছুই কোনো না কোনো গানের লাইনে চিরদিনের মতো বন্দী হয়ে রয়ে গেছে। অনেক সময় কোনো একটা গান হঠাৎ রেডিওতে বেজে উঠলে মনটা কেমন চনমনে হয়ে ওঠে না? মনে হয়, আরে এই গানটা তো আমার জীবনের ওই দিনটার কথা মনে করিয়ে দেয়। বা কোনো গান হয়তো আপনার জীবনের কোনো অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়। সেই সুরের পেছনে লুকিয়ে থাকা আপনার জীবনের সেই সুন্দর গল্পটা আজ আমাদের শোনান। আজ গানে গানে অনুষ্ঠানের আমাদের বিষয়ভাবনা জীবনের গান, গানের জীবন। আপনারা ফোন করুন আমাদের 9434076705 এই নম্বরে। আমি আছি সায়ন্তন। শুরু করছি আজকের গানে গানে অনুষ্ঠানের প্রথম গান, লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছায়াছবি অনুসন্ধান।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আজ আমাদের বিষয় ভাবনা জীবনের গান, গানের জীবন। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখে নি লাইনে কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার,
0: নমস্কার, কে বলছেন?
1: আমি মেঘলিয়াস ব্লকের রানীহাট থেকে বিকাশ বলছি। দাদা
0: বলুন।
1: ভালো আছেন তো?
0: ভালো আছি। আপনি ভালো আছেন?
1: আছি, ভালো
0: আছি। হ্যাঁ, আজকের অনুষ্ঠানের, হ্যাঁ বলুন বলুন।
1: বললাম যে আজকে সকালে ফোন করিনি, আমাদের নতুন শ্রোতাগুলো যাতে সুযোগ পায় সেই জন্য আমি ফোন করি না, মাঝে মাঝে একটু ফোন বন্ধ রাখি।
0: খুব ভালো করেছেন। হ্যাঁ হুম, একদমই একদমই একদমই।
1: আমি তো সবসময় রেডিও শুনি।
0: হ্যাঁ হ্যাঁ
1: বলেন
0: বলুন। আজকে আমাদের, হ্যাঁ বলুন,
1: হ্যাঁ বলেন।
0: হ্যাঁ, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় জীবনের গান, গানের জীবন। এ বিষয়ে আপনার কিছু কথা,
1: মতামত
0: মতামত
1: এবং মতামত? হ্যাঁ, ধন্যবাদ। তাহলে বলতে হয়,
0: হুম,
1: জীবনের গান তো সবচেয়ে আনন্দ, সবার মধ্যে হৃদয়ে বাজে,
0: একদম
1: তাই না? গানের হৃদয়ে বাজে।
0: হুম হুম,
1: এবং গান তো বিশেষ একটা আনন্দের জিনিস,
0: একদমই।
1: আমার বাড়ির তো গাড়ি ঘোড়া আছে,
0: আচ্ছা
1: তাই গাড়ির আওয়াজ।
0: আচ্ছা, আপনার এমন কোনো গান আছে যে গানটি শুনলে বা সে গানটির পেছনে আপনার কোনো আনন্দের স্মৃতি জড়িয়ে আছে?
1: হ্যাঁ আছে, আমি তো গোষ্ঠবঙ্গলের গান অনেক গাইছিলাম,
0: হ্যাঁ
1: এখন তো আর গাইতে পারি না, এখন
0: আচ্ছা।
1: বিভিন্ন চাপের কারণে। ওই যে একটা গান ছিল, কে বানাইলো মাছি,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: বুঝলেন?
0: হুম হুম
1: গোষ্ঠবঙ্গলের যে গান,
0: হুম হুম হুম,
1: কে বানাইলো মাছি,
0: হ্যাঁ
1: বুঝলেন? মনে পড়ে তো আপনার?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বিকাশবাবু, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন, ভালো থাকবেন। হ্যাঁ, শুনতে থাকুন অনুষ্ঠান। হ্যাঁ
1: হ্যাঁ, গানটা দিন, গানটা দেবেন তো?
0: হ্যাঁ অবশ্যই, আমাদের এই মুহূর্তে সংগ্রহে থাকলে অবশ্যই গানটা। হ্যাঁ, আসলে যে গানটির কথা আপনি বলছেন সেটি লোকাঙ্গিকের গান।
1: হ্যাঁ, লোকসঙ্গীত।
0: হ্যাঁ, আসলে এখন যে অনুষ্ঠানটা হচ্ছে সেটি মূলত ছায়াছবির গানের অনুষ্ঠান, ঠিক আছে? হ্যাঁ, লোকসঙ্গীতের অনুষ্ঠান আমাদের হয়ে গেছে, সেটি আমাদের 6টা 5 থেকে থাকে। হুম
1: ছায়াছবির গান শুনান তাইলে। আমি বলি, আমার
0: বলুন।
1: ওই একটা গান মনে পড়ে, কোথা আছো গুরুদেব,
0: আচ্ছা
1: গুরু দক্ষিণা বইতে।
0: ঠিক আছে ঠিক আছে, সংগ্রহে থাকলে অবশ্যই শোনাবো, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান গানে গানে। আজকের আমাদের অনুষ্ঠানের বিষয় ভাবনা জীবনের গান, গানের জীবন। শ্রোতা বন্ধুরা, বয়স তো কেবল একটা সংখ্যা মাত্র, আসল হলো মনের আনন্দ, আর এই মনকে সবসময় চিরসবুজ করে রাখে গান। আমাদের ফেলে আসা জীবনের প্রতিটা রঙিন আনন্দের মুহূর্ত, বন্ধুদের সাথে হুল্লোড় বা আড্ডার দিনগুলো, পরিবারের সঙ্গে আনন্দ মুহূর্ত বা প্রথম জীবনের প্রেম, সব কিছুর পেছনেই কিন্তু একটা দারুণ গান ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতন বেজে চলে, তাই না? কোন গানটা আপনার জীবনে সবচেয়ে আনন্দের বা মজার কোনো স্মৃতির সাথে জড়িয়ে আছে সেটি জানান, ঝটপট করে ফোন করুন আমাদের। বলার সঙ্গে সঙ্গে একজন শ্রোতা বন্ধু ফোন চলে এসেছে, দেখে নি লাইনে কে আছে। হ্যালো,
2: হ্যালো, রবীন্দ্রনগর শিলিগুড়ি থেকে বলছি, চিয়ার সরকার।
0: বলুন, কেমন আছেন?
2: হ্যাঁ ভালো আছি, আপনি শান্তন বাবু কি?
0: হ্যাঁ
2: আচ্ছা,
0: হ্যাঁ, আজকের আমাদের অনুষ্ঠানের বিষয় জীবনের গান, গানের জীবন।
2: এই যে একটু আগে যে লতা মঙ্গেশকর অনুসন্ধান সুবিধ গানটা হলো,
0: হুম,
2: এটা তো একজন দৃষ্টিহীন মানুষের অন্তরেরই গান,
0: একদমই
2: গান,
0: হুম,
2: তাই না?
0: একদমই,
2: গান মানেই জীবন, জীবন মানেই গান।
0: হুম,
2: এই তো, এই হচ্ছে।
0: আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। হ্যাঁ বলুন বলুন।
2: ভূপেন হাজারিকার গাওয়া,
0: হুম,
2: গঙ্গায় আমার মা, পদ্মা আমার মা,
0: হুম,
2: দুই চোখে দুই জলের ধারার মেঘনা যুবনা, এটা যদি শোনান একটু অনুরোধ থাকে।
0: অবশ্যই, সংগ্রহে থাকলে অবশ্যই শোনাবো, আপনি শুনতে থাকুন, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। হ্যাঁ শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান গানে গানে, এবারে চলে যাই আবার গানে। পরের গানটি শুনে নি কিশোর কুমারের কণ্ঠে, ছায়াছবি আপ কি কসম।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে কানে। আজ আমাদের বিষয় ভাবনা জীবনের গান, গানের জীবন। একজন শ্রোতা বন্ধু আছেন লাইনে।
1: হ্যালো,
0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ হ্যালো বাবা ভাই, নমস্কার।
0: নমস্কার, প্রবীর বাবু বলছেন?
1: হ্যাঁ
0: প্রবীর বাবু বলছেন?
1: হ্যাঁ, একদম বাবা ভাই, এসে বেতারে সত্যি এক আস্থা এক প্রাণ, ঠিক আছে।
0: একদমই। কেমন আছেন বলুন?
1: হ্যাঁ, খুব ভালো আছি দাদা ভাই, আপনারা কিরকম আছেন দাদা ভাই?
0: আমরা সবাই খুব ভালো আছি।
1: এবং
0: বলুন, আজকের
1: একটা গান,
0: অনুষ্ঠান শুনছেন?
1: একশোবার দাদা ভাই, আমরা তো ঘুরে আছি আপনাদের সাথে।
0: একদমই।
1: তো গান শুনছি, গানটা আমাদের, আমার পছন্দের গান হচ্ছে কি আশায় বাঁধি খেলা ঘর, এই গানটা। হ্যাঁ, অমানুষ ছবির যদি গান, হ্যাঁ, খুব আমার মনে দাগ কেটেছে দাদা ভাই, তো সেই গানটা যদি আপনি শোনান, সংগ্রহে থাকলে শোনাবেন, আর
0: অবশ্যই
1: নয়তো
0: অবশ্যই,
1: যেটা শোনাচ্ছেন
0: এই
1: সেটাই
0: মুহূর্তে
1: শুনবেন।
0: আমাদের, হ্যাঁ, সংগ্রহে থাকলে অবশ্যই শোনাবো।
1: হ্যাঁ, খুব ভালো আছি। আর এই আজকে দাবদাহ থেকে একটু আর কি, তার মধ্যে বৃষ্টি হয়েছে
0: হুম হুম
1: আর একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে,
0: আচ্ছা
1: এই একটু, ব্যাস এইটাই এই শান্তি।
0: আচ্ছা। হুম হুম ঠিক আছে প্রবীরবাবু। হ্যাঁ, খুব
1: হ্যাঁ,
0: ভালো
1: ভালো
0: লাগলো আপনি
1: থাকবেন,
0: ফোন
1: সুস্থ
0: করলেন।
1: থাকবেন দাদা ভাই,
0: খুব
1: আবার
0: ভালো
1: আবার
0: থাকবেন।
1: দশটা,
0: হুম
1: হ্যাঁ 10টা 10 থেকে 10টা 10 থেকে আবার চলবে।
0: হুম হুম হুম শুনতে থাকুন অনুষ্ঠান।
1: হ্যাঁ,
0: শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান গানে গানে। জীবনটা কত সুন্দর, তাই না? কত মানুষের ভালোবাসা, কত সুন্দর সুন্দর সব মুহূর্ত। আর এই মনের ভেতরের খাঁটি আনন্দটাই কিন্তু মানুষের আসল বয়স। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখে নি লাইনে কে আছেন। হ্যালো,
2: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
0: বলুন,
2: হ্যাঁ, আজকের বিষয় কি?
0: আজকের বিষয় ভাবনা জীবনের গান, গানের জীবন।
2: হ্যাঁ, আমি বলছি যে গান আমি খুব ভালোবাসি, গান ছাড়া জীবন ভাবাই যায় না।
0: হুম
2: আর জীবনের পথ চলা,

0: সাহস হয়, গান দুঃখের মধ্যেও মানে মানুষকে বাঁচতে শেখায়,
1: একদমই।
0: এটাই আর কি।
1: আচ্ছা, এমন কোনো গান আছে যেটি শুনলেই আপনার কোনো স্মৃতির কথা মনে চলে আসে, খুব আনন্দের স্মৃতি?
0: হ্যাঁ,
1: আমাদের জীবনে
0: আমাদের
1: অনেক
0: গান,
1: গানই আসে, কিন্তু যে এমন একটা গান যেটা যেন চট করে শুনলেই বা মনের মধ্যে চললেই কোনো কিছু মনে চলে আসে, পুরনো কোনো স্মৃতি। বলুন।
0: মাধ্যমিক পাশ করি, আমরা 3 বান্ধবী মিলে
1: হুম
0: আমাদের হচ্ছে বাজিগর বাজিগর ছবি,
1: হুম হুম
0: যখন মাধ্যমিক পাশ করি 3 বান্ধবী মিলে গিয়েছিলাম। এখনো সেই গানটা শুনলে আর কি মনে পড়ে যে আমরা 3 জনে ওই সিনেমা যাচ্ছি,
1: আচ্ছা
0: এটাই।
1: আচ্ছা, বাজিগার সিনেমা, তাই তো?
0: হ্যাঁ
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে সঙ্গীতাদি, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন। হ্যাঁ, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান।
0: আচ্ছা
1: হ্যাঁ, ভালো থাকবেন।
0: আচ্ছা, আপনিও ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার। শ্রোতা বন্ধুরা, যে কথা হচ্ছিল, জীবন কত সুন্দর, কত মানুষের ভালোবাসা, কত সুন্দর সুন্দর সব মুহূর্ত আছে, কিন্তু মনের ভেতরের যে খাঁটি আনন্দ যেটা মানুষকে বাঁচিয়ে রাখে, সেটাই কিন্তু মানুষের আসল বয়স। গান আমাদের বেঁচে থাকার এই পরম আনন্দটাকেই কিন্তু দ্বিগুণ করে দেয়। আসুন, এই চিরতরুণ মনটাকে একটু দোলা দিতে পরবর্তী গানটি শুনে নিই, কিশোর কুমারের কণ্ঠে ছায়াছবি গোলমাল।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। ঘড়ির কাঁটা বলছে আজকের মতো আমাদের আজকের গানে গানে আসর গুটিয়ে নেওয়ার সময় চলে এসেছে। আপনাদের জীবনের যে সমস্ত অভিজ্ঞতাগুলি তুলে ধরলেন আজকের এই অনুষ্ঠানে, সে সমস্ত অভিজ্ঞতা মিলে আজকের অনুষ্ঠানটি পরিপূর্ণ হয়ে উঠল। সত্যি জীবন হলো এক পরম উপহার, এবং সবশেষে বলতে হয় সময়ের সাথে সাথে আমাদের বয়স হয়তো বাড়ে, চুলে হয়তো রূপলি রং ধরে, কিন্তু মনের ভেতরের যে আনন্দ, বেঁচে থাকার যে তৃপ্তি, তাকে বুড়ো করার সাধ্য কারো নেই। যতদিন আমাদের মনে গান থাকবে ততদিন আমরা সবাই মনে মনে সেই চিরসবুজ এভারগ্রিন হয়েই থাকব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুনিনি অনুষ্ঠানের শেষ গানটি, আশা ভোসলের কণ্ঠে, ছায়াছবি একান্ত আপন।

এতক্ষণ শুনলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জনকে 2026 পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। সরকার আজ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস যোগান ও সরবরাহ নীতি সংক্রান্ত 2026 সালের সংশোধিত নির্দেশের বিজ্ঞপ্তি জারি করেছে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-23 এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারত আজ 2টি স্বর্ণপদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাওয়া 131 জনের মধ্যে আজ 66 জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। তাদের মধ্যে 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে বিশিষ্ট পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়। অভিনেতার স্ত্রী এবং লোকসভার সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করেন। ভারতের কিংবদন্তি বেহালা বাদক ডক্টর এন রাজামকেও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। পদ্মভূষণ বিভাগে জনসেবা বা জনজীবন ক্ষেত্রে অবদানের জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। যেসব বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ভুল্লার এবং শিল্পক্ষেত্রে অবদানের জন্য টাগা রামভিল। পশ্চিমবঙ্গের 6 জন আজ সম্মান গ্রহণ করেন। বিশিষ্ট কাঁথা সেলাই শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, উদ্ভিদ শিক্ষা ও পরিবেশবিদ প্রফেসর গম্ভীর সিং ইয়ানজন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সরোজ মণ্ডল, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বেনারস ঘরানার তবলা শিল্পী কুমার বোসকে আজ সম্মানিত করা হয়। এরা সকলেই পদ্মশ্রী প্রাপক। এছাড়াও আজকের অনুষ্ঠানে প্রখ্যাত নাট্য পরিচালক, নাট্যকার ও অভিনেতা হরিমাধব মুখোপাধ্যায়কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের ওপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে আজ ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন এমএসএমই ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
1: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
0: সরকার আজ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস যোগান ও সরবরাহ নীতি সংক্রান্ত 2026 সালের সংশোধিত নির্দেশের বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে গৃহস্থালির এলপিজি উপভোক্তারা অতিরিক্ত ছাড় পাবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, এর অধীনে পাইপবাহিত গ্যাস বা পিএনজি সংযোগ পাওয়ার 30 দিনের মধ্যে উপভোক্তারা এলপিজি সংযোগ ছিন্ন করার জন্য আবেদন জানাতে পারবেন। পিএনজি চালু নেই এমন এলাকায় গ্রাহকরা ভবিষ্যতে এলপিজি সংযোগ পুনরায় চালু করার ব্যাপারে একটি ট্রান্সফার ভাউচার পাবেন। এই সংস্থানে মূলত বদলিযোগ্য চাকরিজীবী, ভাড়াটিয়া, শিক্ষার্থী বা বসবাসের স্থান বদল করতে হয় এমন ব্যক্তিদের জন্য সহায়ক হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8 লক্ষেরও বেশি পিএনজি সংযোগে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। করেছে। গত চার দিনে সারা দেশে প্রায় 1,72,00,000 গার্হস্থ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে বলে শ্রীমতী শর্মা জানান।
2: রিফাইনারি প্রোডাকশন এলপিজি কা ইনক্রিজ কিয়া গয়া হ্যায় ইট ইজ টচিং অরাউন্ড 50,000 টন পার ডে নাও। এলপিজি ঘরেলু কুকিং গ্যাস কি সাপ্লাই কে লিয়ে লগভগ পিছলে চার দিনো মে 1.72 করোড় সিলিন্ডার্স কি ডিলিভারি কি গই হ্যায় অর 95% জো ডিলিভারি হুই হ্যায় ও ডিলিভারি অথেন্টিকেশন কোড কে সাথ কি গই হ্যায়। 5 কিলো কে সিলিন্ডার পিছলে চার দিনো মে লগভগ 1,96,000 সেল হুয়ে হ্যায়।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সার্বিক মঙ্গল ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। সার বিভাগের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, দেশে সারের সামগ্রিক মজুত পরিস্থিতি বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত মেটানো নিয়েই আপাতত এখন আলোচনা চলছে এবং পরমাণু সংক্রান্ত বিষয়গুলি এই আলোচনার পরিসরে নেই বলে জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেই। তেহরানের তরফে আরও জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলি থেকে টোল আদায়ের কথা তারা ভাবছে না, বরং জাহাজগুলি যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়ে ওমানের সঙ্গে কথা চলছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে অজ্ঞাত জায়গায় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বসবাস করছেন বলে মার্কিন গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের অনুমান। তার সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অর্কেস্ট্রা ড্যান্স বার বিভিন্ন নাচের গ্রুপ অশ্লীল নাচ গানের অনুষ্ঠান ম্যাসেজ পার্লার স্পা এবং বিভিন্ন সেলুনে শিশুদের কাজে লাগানো অবিলম্বে নিষিদ্ধ করার দাবিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নোটিশ জারি করেছে। এ ব্যাপারে জাস্টিস রাইটস ফর চিলড্রেন্স অ্যালায়েন্স নামক এক সংগঠন শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্জলির বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে বিষয়টি অত্যন্ত গুরুতর। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলম মিনা। 1998 ব্যাচের আইএএস আধিকারিক নীলম মিনা মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেলি আইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে, আজ সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশেই 65টি কেবল কারে আটকে পড়েন প্রায় 300 পর্যটক। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী মোতিকি তোশিমিৎসু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। জাপানের বিদেশমন্ত্রী মোতেকি তোশিমিৎসু আজ কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
3: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, and West Asia is important.
0: শ্রীলঙ্কায় তুমুল ঝড় বৃষ্টিতে প্রায় 80,000 মানুষ ক্ষতিগ্রস্ত, একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। দুর্যোগ আরও বাড়তে পারে বলে সেদেশের আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। উগান্ডায় আরও 2 ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে, এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল 7। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। ভিয়েতনামের দানাঙে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারত আজ 2টি স্বর্ণপদক জিতেছে। 57 কেজি ফ্রিস্টাইল বিভাগে অক্ষয় তানাজি ধেরে ইয়াল্লামান আমাঙ্গেল দিয়েফকে 4-2 ব্যবধানে পরাজিত করে শীর্ষস্থান দখল করেন। এদিকে 97 কেজি ফ্রিস্টাইল বিভাগে ভিকিও সেরজত পোয়নভের বিরুদ্ধে 7-5 ব্যবধানে জিতে স্বর্ণপদক জয় করেন। গোয়ার মারগাঁওয়ে আজ সন্ধ্যায় মহিলাদের সাফ কাপ ফুটবলে ভারত 11-0 গোলে মালদ্বীপকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জনকে 2026 পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রেজওয়ানা চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানে ফোন করতে পারবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9434076705। শ্রোতা বন্ধুরা, এখন ঘড়িতে সময় 10:30। দিনের সব ব্যস্ততা, কোলাহল আর আলো পেরিয়ে প্রকৃতি এখন এক অদ্ভুত নিস্তব্ধতায় মগ্ন। চারিদিকের এই শান্ত পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় এবার সারাদিনের ক্লান্তি ভুলে একটু বিশ্রামের সময়। রাতে আমাদের সবারই একটা পরম চাওয়া থাকে, শান্তি আর ঘুম। কিন্তু ইদানিং ঘুমানোর সময় আমাদের অনেকেরই একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়। আমরা বিছানায় যাই, চারপাশ অন্ধকার থাকে, অথচ চোখে সহজে ঘুম আসতে চায় না। বেশিরভাগ ক্ষেত্রেই এর কোনো জটিল কারণ নেই, বরং আছে আমাদের রাতের একটি অতি পরিচিত অভ্যেস, অন্ধকার ঘরে মোবাইল ফোনের ব্যবহার। কেন এই অভ্যেসটি আমাদের ঘুমের শত্রু হয়ে উঠছে তা নিয়েই আজকের অনুষ্ঠানে আমরা কথা বলব। আজ মনের জানালা অনুষ্ঠানের বিষয়ভাবনা

নীল আলোর বৃত্তে। তার আগে আলোচনায় যাওয়ার আগে শুনে নি অনুষ্ঠানের প্রথম গানটি, শ্রেয়া ঘোষালের কণ্ঠে, ছায়াছবি অটোগ্রাফ।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজকের মনের জানালা অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা নীল আলোর বৃত্তে। একটু খেয়াল করলেই দেখবেন, রাতে যখন ঘরের সব আলো নিভে যায় তখন আমাদের হাতের ওই ছোট্ট মোবাইল স্ক্রিনের আলোটাই হয়ে ওঠে আমাদের একমাত্র সঙ্গী। দেশ বিদেশের খবর দেখা, প্রিয়জনদের বার্তা পাঠানো বা কোনো লেখা পড়া, অন্ধকার ঘরে এই অভ্যেসটি আমাদের কাছে খুব সাধারণ। কিন্তু চিকিৎসা বিজ্ঞান ও আধুনিক গবেষণা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। এই ডিজিটাল স্ক্রিনগুলো থেকে এক ধরনের কৃত্রিম নীল আলো, যেটিকে ব্লু লাইট বলা হয়, সেটা নির্গত হয়। আমাদের মানব শরীর প্রকৃতির নিয়মেই চলে। যখন চারপাশ অন্ধকার হয় তখন আমাদের মস্তিষ্ক সাধারণভাবেই মেলাটোনিন নামের একটি হরমোন, যেটি তৈরি করে, তা শরীরকে সংকেত দেয় যে এবার ঘুমানোর সময় হয়েছে। কিন্তু অন্ধকারের মধ্যে যখন এই তীব্র নীল আলো সরাসরি আমাদের চোখে পড়ে তখন আমাদের মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়। সে ধরে নেয় এখনও দিন রয়েছে, ফলে সে প্রয়োজনীয় হরমোনটি আর তৈরি হতে পারে না এবং সেই জন্য চোখ ক্লান্ত হলেও মস্তিষ্ক সজাগ থাকে এবং আমাদের স্বাভাবিক ঘুমের ছন্দটি ভেঙে যায়। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজকে আমাদের বিষয় ভাবনা নীল আলোর বৃত্তে। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখে নি লাইনে কে আছেন। হ্যালো,
1: নমস্কার, আমি অরিজিৎ মল্লিক বলছি হাজারীবাগ ঝাড়খণ্ড থেকে।
0: বলুন।
1: আপনাদের অনুষ্ঠান শুনছি। কিছুক্ষণ আগে আপনি একটা কথা বললেন যেটা আমার খুব ভালোই লাগলো, যে এই ডিজিটাল দুনিয়ার মধ্যে যে আমরা যে মোবাইলের এত একটা রে বেরোচ্ছে, আর আমাদের একটা ব্লু রে বলে একটা রে হয় যেটা চোখের জন্য খুবই ক্ষতিকর।
0: একদমই।
1: আর আমরা বিশেষ করে বলে যে রাত্রিরে শোয়ার আগে তো এই মোবাইলটা ব্যবহার করতেই নেই, কারণ স্ক্রিনের থেকে যে রেটা বেরোয়।
0: একদমই, অন্তত 30-40 মিনিট আগে মোবাইলটি বন্ধ করে পাশে রেখে দিন, এটাই বলে এখনকার ডাক্তাররা। হ্যাঁ বলুন।
1: আর আমার একটা গানের অনুরোধ ছিল।
0: বলুন।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে যদি কোনো গান শোনাতে পারেন খুবই ভালো
0: লাগবে। অবশ্যই, যদি আমাদের এই মুহূর্তে সংগ্রহে থাকে আমরা চেষ্টা করব গানটি শোনানোর। হ্যাঁ, শুনতে থাকুন অনুষ্ঠান, ভালো লাগলো ফোন করলেন,
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান মনের জানালা। শুনে নি পরের গানটি, শ্রেয়া ঘোষাল এবং প্রণব বিশ্বাসের কণ্ঠে, ছায়াছবি অন্তহীন।

শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজকে আমাদের বিষয়ভাবনা নীল আলোর বৃত্তে। আজকের দিনে প্রযুক্তিকে আমাদের জীবন থেকে বাদ দেওয়া অসম্ভব এবং তার কোনো প্রয়োজনও নেই। প্রয়োজন শুধু একটু সচেতনতার। চিকিৎসকেরা এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা খুব সহজ কিছু সমাধান দিয়েছে। প্রথমত, বিছানায় যাওয়ার অন্তত আধ ঘন্টা আগে যদি আমরা ডিজিটাল স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিই, তবে আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে শান্ত হওয়ার সময় পায়। দ্বিতীয়ত, যদি মাঝরাতে কোনো জরুরি কল বা বার্তার অপেক্ষা থাকে, তবে ফোনটি বন্ধ না করে বিছানা থেকে অন্তত 4-5 হাত দূরে কোনো টেবিলে রাখা যেতে পারে। এতে ফোনের ক্ষতিকর বিকিরণ বা রেডিয়েশন থেকেও শরীর সুরক্ষিত থাকে এবং মাঝরাতে বারবার হাত বাড়িয়ে ফোন দেখারও প্রবণতা কমে। তাছাড়া এখন প্রতিটি ফোনেই দেখবেন আই কমফোর্ট বা ডার্ক মোডের মতন সুবিধা রয়েছে, যা ওই আলোর তীব্রতা অনেকটাই কমিয়ে দেয়। একটু অভ্যেস বদল করলেই আমরা কিন্তু আমাদের রাতের সেই হারিয়ে যাওয়া গভীর ঘুম ফিরিয়ে আনতে পারি। শ্রোতা বন্ধুরা, শুনছেন অনুষ্ঠান মনের জানালা। আজকে আমাদের বিষয় ভাবনা নীল আলোর বৃত্তে। এবার চলে যাই, ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু আমাদের ফোন

0: করছেন, দেখিনি লাইনে কে আছেন।
1: হ্যালো,
0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: নমস্কার,
1: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল।
0: হ্যাঁ বলুন প্রবীর বাবু।
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন নীল আলোর দিকে এটা এমন এত বাজে জিনিস একটা আমাদের অভ্যাস করে দিয়েছে,
0: হ্যাঁ
1: আমরা কিন্তু অভ্যাসের দাস। তো এই জায়গা থেকে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের চোখের চোখের দৃষ্টি কিন্তু অনেক কমে যাচ্ছে দাদা ভাই।
0: হুম হুম
1: অদূর ভবিষ্যতে চোখের পাওয়ার এত লাগছে।
0: হুম
1: আজকে আমার আমার মেয়ে দেখুন না, রাত্রে 12টা 1টা অবধি আমরা কত বলেছি, তবুও কিছুতেই তাকে
0: হুম
1: মানানো যাচ্ছে না। সেই ওই মানে মোবাইলের দিকে তাকিয়ে বসে থেকে 9টার আগে ঘুম থেকে উঠছে না সকালে, বুঝলেন?
0: হুম হুম
1: তাহলে এইবারে ঘুমটা পূরণ করতে গিয়ে ওই দিকটা দেরি করছে আর এই দিকটা থেকে দেরি হচ্ছে,
0: হ্যাঁ হ্যাঁ
1: মানে
0: অবশ্যই,
1: শরীরের সব দিকটাই কিন্তু মাটি হচ্ছে এই।
0: একদমই।
1: হ্যাঁ, তো
0: হ্যাঁ
1: মানুষ মানুষ সেই সচেতনটা হচ্ছে না। আজকে কিন্তু আমরা এই মুঠো ফোনে কি অ্যান্ড্রয়েড ফোনে আজকে দেখুন ইন্টারনেটের যুগে কিন্তু আমরা মানে বিজ্ঞানের দান এক আর একদিকে অভিশাপ, এই
0: হুম
1: দুটোই কিন্তু কুড়িয়ে নিচ্ছে আমরা সঙ্গে
0: একদমই
1: সঙ্গে
0: একদমই।
1: আজকে। হ্যাঁ, আজকে এই মোবাইলের টাওয়ারের জন্য গাছপালাও কিন্তু অনেক ফল ফল থেকে বঞ্চিত হচ্ছে
0: হুম
1: দাদা ভাই,
0: হুম হুম
1: এবং পাখি পক্ষী তারাও কিন্তু মারা যাচ্ছে। আজকে চুড়ুই পাখি বলে একটা পাখি ছিল,
0: হুম
1: সেই
0: হুম
1: পাখি কিন্তু আর দেখতে পাওয়া যায় না দাদা
0: ঠিকই
1: ভাই।
0: ঠিকই।
1: এবং আমাদের ঝাড়ুদার পাখি কাক,
0: হুম
1: তাকেও কিন্তু খুব বিলুপ্তর পথে।
0: ঠিকই।
1: তো সেই সেই জায়গাটায় আজকে শকুন চিল এগুলো কিছুই নেই,
0: হুম হুম
1: মানে আমরা যে কি জায়গায় যাচ্ছি আর কত লাস্টে কি হবে জানি না, ভগবানের দানের কি অবস্থা।
0: হুম
1: তো এই জায়গাটা কিন্তু আমরা
0: আসলে
1: আস্তে আস্তে হারিয়ে ফেলছি।
0: প্রযুক্তিকে তো আমরা বাদ দিতে পারবো না, বাদ দেওয়া
1: না না
0: অসম্ভব। হ্যাঁ,
1: প্রযুক্তি,
0: আমাদেরকে
1: জানো
0: প্রযুক্তিকে নিয়ে
1: প্রযুক্তি
0: চলতে হবে, দরকার
1: একদম
0: হচ্ছে একদম সচেতনতার।
1: হ্যাঁ, এবারে প্রযুক্তিটা নিয়ে আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে।
0: হুম
1: মানুষের যদি মানে শিক্ষাটা যদি মানে পেটে আছে কিন্তু মাথায় নেই, মাথার থেকে আউট হয়ে যাচ্ছে দাদা ভাই।
0: হুম হুম হুম
1: তো এই এই জায়গাটা আমাদেরকে সচেতন একদম বারবার করতে হবে।
0: একদমই
1: হ্যাঁ
0: একদমই। হুম
1: হ্যাঁ, এইটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ
0: হ্যাঁ,
1: থাকবেন।
0: ভালো লাগলো আপনি ফোন করলেন, আপনার
1: হ্যাঁ, আর
0: মতামত
1: ভালো
0: জানালেন।
1: ভালো গান
0: হুম
1: শোনাচ্ছেন, আমি সঙ্গে আছি। এত সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত শোনালেন দাদা ভাই,
0: হ্যাঁ,
1: আপনাকে শত কোটি প্রণাম দাদা ভাই।
0: না না এমনটা বলবেন না, আপনারা
1: না না দাদা
0: আছেন
1: ভাই,
0: বলেই আমরা
1: না
0: আছি। হুম
1: এবং আপনাদের সহানুভূতি একান্তই কাম্য আমাদের দাদা ভাই, এবং আপনাদের জন্যই আজকে অনুষ্ঠানটা এত সুন্দর ভাবে পরিচালনা হচ্ছে, আমরা আপনাদেরকে পাই
0: হুম হুম
1: এটাও কিন্তু আমাদের কাছে বড় প্রাপ্য দাদা ভাই।
0: আমাদেরও ভালো
1: এইটুকু
0: লাগে
1: বলে,
0: আপনি আপনারা আমাদেরকে আমাদের সঙ্গে রোজ জুড়ে থাকেন। হুম
1: হ্যাঁ
0: ভালো লাগে।
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: দাদা ভাই,
0: হুম
1: ঠিক আছে, ভালো
0: প্রবীরবাবু,
1: থাকুন।
0: হ্যাঁ শুনতে থাকুন অনুষ্ঠান। হুম শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান মনের জানালা। এবার চলে যাই পরের গানে, পরের গানটি শুনে নিই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
2: ধু ধু আধা ধু ধু আধা

শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজকে আমাদের বিষয় ভাবনা নীল আলোর বৃত্তে। কথা হচ্ছিল মোবাইলের ব্লু লাইট নিয়ে, অর্থাৎ নীল আলো নিয়ে। এই নীল আলোর জন্য নতুন প্রজন্মের মধ্যে একটা খুবই গুরুতর সংকট দেখা দিচ্ছে। নতুন প্রজন্ম অর্থাৎ তরুণদের মধ্যে এই সমস্যা খুবই মারাত্মক। প্রায় 84% তরুণ তরুণী রাতে ঘুমানোর ঠিক আগ মুহূর্তে মোবাইল ব্যবহার করেন, ফলে গভীর রাতে বিছানায় যাওয়ার পরেও তাদের ঘুম আসতে গড়ে 24 থেকে 30 মিনিট বেশি সময় লাগে। প্রবীণদের ওপর প্রভাব, প্রবীণদের ক্ষেত্রে বয়সের কারণে সাধারণত ঘুম কিছুটা পাতলা হয়, তার ওপর রাতে অন্ধকার ঘরে স্ক্রিনের নীল আলো তাদের চোখের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। গবেষণায় দেখা যাচ্ছে বিছানায় যাওয়ার আগে মাত্র 30 মিনিট মোবাইল ব্যবহার করলেও শরীরে ঘুম আনার হরমোন মেলাটোনিন, সেটির নিঃসরণ প্রায় 50% পর্যন্ত কমে যেতে পারে। এবং ভারতের প্রায় 46 থেকে 55% মানুষ রাতে 6 ঘন্টারও কম নিরবচ্ছিন্ন ঘুম পান। এর একটা বড় কারণ হল গভীর রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়া স্ক্রল করা এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখা, অর্থাৎ ঘুরে ফিরে আসছে সেই মোবাইলের নীল আলো। আর অবশ্যই চিকিৎসকেরা তো বারবার সতর্ক করছেন, দিনের পর দিন রাতে সঠিক ঘুম না হলে আমাদের শরীরে বাসা বাঁধতে পারে একাধিক জটিল রোগ। এর সরাসরি প্রভাব পড়ে আমাদের হার্টের ওপর, বেড়ে যায় উচ্চ রক্তচাপের ঝুঁকি, এমনকি রক্তে শর্করার মাত্রা বা ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সঠিক ঘুম খুবই জরুরি। শুধু তাই নয়, ঘুমের অভাব আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং দীর্ঘমেয়াদে তা মানসিক অবসাদ বা প্রবীণ বয়সে স্মৃতিভ্রমের মতো সমস্যাকেও ত্বরান্বিত করতে পারে। তাই রাতের ওই সামান্য একটু অভ্যেস বদল আসলে আমাদের একটা বড়সড় শারীরিক বিপদ থেকে রক্ষা করতে পারে। শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। ঘড়ির কাঁটা আজ আমাদের বিদায়ের সংকেত দিচ্ছে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের রাতের বিশ্রামকে আরেকটু আরামদায়ক এবং শান্তিপূর্ণ করে তুলবে। নিজের যত্ন নেবেন, কারণ একটি সুস্থ রাতই পারে একটা সুন্দর ও সতেজ সকাল উপহার দিতে। এখানেই শেষ করব আজকের মনের জানালা অনুষ্ঠান। তবে শেষ বললেই তো আর শেষ করা যায় না, গান থাকবে না?

এতক্ষণ শুনলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

বারে গুলাম আলী খান। সকাল 10টায় শুনবেন পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে শ্যামা সঙ্গীত। 10:20 মস্তুর মণ্ডলী, আগামীকালের বিষয়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থান। 10:30 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। 11টায় কিছু কথায় কিছু গানে, 11:30 বিদ্যার্থীদের জন্য, 12টায় কথায় সুরে, 1টায় শুনবেন মহিলা মজলিশ। মহিলা মজলিশের বিষয়ে নতুন দিশার খোঁজে বলবেন মিস সোমা দত্ত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 kHz প্রচার তরঙ্গের আগামীকালের অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13। আমাদের সান্ধ্য অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।